আকাশবাণী মুর্শিদাবাদ, আজ বৃহস্পতিবার 7ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 13ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 28শে মে

পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আর সমস্ত মহাসাগরকে যদি কালি বানানো হয়, তবুও আল্লাহর গুণগান শেষ করা যাবে না। আল্লাহ বলেছেন, আমি যাকে ধন সম্পত্তি দিয়েছি সে বেশি ভাগ্যবান নয়, ভাগ্যবান সেই ব্যক্তি যাকে আমি একজন ধার্মিক জীবন সঙ্গী দিয়েছি। তর্ক যদি করতেই হয়, কোনো জ্ঞানীর সাথে করো।

জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। বিপদাপন্ন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে পৃথিবীর কেউ থাক বা না থাক, মহান আল্লাহ তার সাথে আছেন। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। বিনা কারণে কোনো পুরুষের যদি কোনো নারীর চোখের এক ফোঁটা অশ্রু ঝরে, তবে ফরিস্তারা ওই পুরুষকে তার প্রতিটি পদক্ষেপে অভিশাপ বর্ষণ করবে। গোপনে পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায়, আর গোপনে প্রার্থনা করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে ওঠে। আল্লাহ যেমন রাতের পর দিন আনেন, তেমনি একদিন দুঃখের পর সুখ আসেন। সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আঁকড়ে রেখেছিলে। যদি কোনো ব্যক্তি তোমাকে গালিগালাজ করে, তাহলে তুমি তার প্রতি উত্তর দিও না, কারণ তখন তোমার হয়ে ফেরেশতারা উত্তর দেয়। পৃথিবীতে ওই দুটি হাত বেশি দামি যে হাত মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন, এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দেবে আল্লাহ তাকে কষ্ট দেবেন। মেয়েদেরকে দেওয়া উপহারের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান উপহার হল সম্মান।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গান। আজকে শিল্পীরা ছিলেন শাশা ঘোষাল, ছবি বন্দ্যোপাধ্যায়, মধুরা ভট্টাচার্য এবং শেষ গানে মঞ্জু গুপ্ত। আকাশবাণী মুর্শিদাবাদ।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় অন্তর মম বিকশিত কর। আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225968। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক পিটিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। বৈঠকে তিনি রাজ্যগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে বলেছেন। এদিনের বৈঠকে 9টি রাজ্যের রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নের প্রায় 30,000 কোটি টাকার যে সমস্ত প্রকল্প চলছে সেরকম 7টি প্রকল্পের পর্যালোচনা করেছেন। বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশে জ্বালানি নিরাপত্তা বাড়াতে সৌরবিদ্যুৎ ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে SSP পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা PDS এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক PDS এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक PDS स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में 3 बड़े सुधार अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो FCI का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में, डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है, वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা PDS এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক PDS এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান হয়েছে। শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল আশা এবং সক্ষম নামে 3টি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা AI চালিত মডিউল থাকবে। তিনি বলেছেন, নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আন্তঃরাজ্য চলাচল, খাদ্যশস্য ব্যবস্থাপনা, ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের সংখ্যা এবং কেন্দ্রীয় সহায়তার কাঠামো অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় অর্থ সহায়তার নিয়মাবলীও সংশোধন করা হবে বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি CCEA জানিয়েছে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81 কোটি 35 লক্ষ ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উল জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করবে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ এবং গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত ছুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব।

0: এল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাকে আমন্ত্রণ করার জন্য সমাজ মাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজাকাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। গত 11ই মে রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলার 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদনপত্র বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য দেশের মধ্যে সর্বাধিক 2217 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1600 কিলোমিটার সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা হলেও 600 কিলোমিটার সীমান্ত এতদিন অরক্ষিত ছিল। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আসাম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম এই বিল পাশ করল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। সিবিএসই হায়দ্রাবাদ ভিত্তিক একটি শিক্ষামূলক প্রযুক্তি সংস্থা কোয়েম টেকে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চুক্তি দেওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সিবিএসই জানিয়েছে, এই অভিযোগ ভ্রান্ত, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বোর্ড আরও জানিয়েছে যে ওই সংস্থাকে চুক্তিটি প্রদানের ক্ষেত্রে তারা সাধারণ আর্থিক বিধির নিয়মকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেছে। আইপিএল ক্রিকেটে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে 244 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ 19.2 ওভারে 996 রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান তোলে। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বৈভব সূর্যবংশী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপে গতকাল মহিলাদের 25 মিটার পিস্তলে ভারতের এসা সিং বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানে স্মিতা প্রামাণিক।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন সুপ্রতীক দাস। এবারের শেষ গানে মনীষা মুরলী নায়ার।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। এবার আজকের শিল্পীরা ছিলেন শ্রীতা প্রামাণিক, মনোময় ভট্টাচার্য, ইন্দ্রাণী সেন, সুপ্রতীক দাস এবং শেষ গানে মনীষা মুরলী নায়ার। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুল গীতি। প্রথম গানে অনুপ ঘোষাল।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। পরের গানে যাওয়ার আগে শ্রোতাবন্ধুদের জানিয়ে দিই, আজ সকাল আটটায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় অন্তর মম বিকশিত কর। আপনারা আসবেন এই ফোন নাম্বারে 9434921300 এবং 0348225968। এবারের গানে শম্পা কুণ্ডু।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। আজকের শিল্পীরা ছিলেন অনুপ ঘোষাল, শম্পা কুণ্ডু, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শেষ গানে চন্দ্রাবলী রুদ্র দত্ত। আকাশবাণী মুর্শিদাবাদ।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

এখন শুনবেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি পরামর্শ। ধান চাষের ক্ষেত্রে ধান ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন। আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আমের ক্ষেত্রে বজ্রঝড় এবং বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া এবং ক্ষতি এড়াতে পরিপক্ব ফসল দ্রুত সংগ্রহ করুন। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, অর্থাৎ গাছ হেলে পড়া বা বেঁকে যেতে পারে। সবজি এবং ফসলে ফুল এবং কচি ফল ঝরে পড়তে পারে। জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাকা অথবা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষি কার্যক্রম অর্থাৎ স্প্রে করা, সার প্রয়োগ করা ব্যাহত হতে পারে। সবজি এবং লম্বা ফসলের জন্য খুঁটি বা সমর্থন দিতে পারেন, যাতে গাছ হেলে না পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন, যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো এবং নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময়

কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা এবং রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী সাত দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন লোকগীতি শিল্পী অমর পাল।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সাথে বেজে ৪৫ মিনিটে থাকবে নির্বাচিত বাংলা ছায়াছবির গান। সকাল ৮টায় লাইভ ফোন ইন শুভ সকাল, আজকের বিষয় অন্তর মম বিকশিত কর। সকাল ৯টায়, বিকেল ৩টে বেজে ৩০ মিনিটে এবং রাত ৯টা বেজে ১৫ মিনিটে শোনা যাবে বিবিধ ভারতীর অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান শুনবেন সকাল ১০টা থেকে। বেলা ২টো বেজে ২০ মিনিটে না বলা বাণী অনুষ্ঠান, উপস্থাপনা রুমা বন্দ্যোপাধ্যায়। দিনান্তিকা প্রচারিত হবে বেলা ৩টেই, উপস্থাপনা রুমা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টায় শুনবেন রবীন্দ্রসঙ্গীত এবং ৫টা বেজে ১৫ মিনিটে নজরুল গীতির অনুষ্ঠান। নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান বিকেল ৫টা বেজে, মাফ করবেন, সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে। জীবিকার জন্য সন্ধ্যে ৬টা বেজে ৩০ মিনিটে, সন্ধ্যে ৬টা বেজে ৪০ মিনিটে ভক্তিগীতির অনুষ্ঠান, ৭টা বেজে ১০ মিনিটে অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

রাত 8টা বেজে 40 মিনিটে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান, রাত 10টা বেজে 10 মিনিটে লাইভ ফোন ইন কথাও গানে। আজকের বিষয় আমার যে সব দিতে হবে, থাকবেন অর্চিতা ঘোষ। কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7টা বেজে 25 মিনিটে, সন্ধ্যে 7টা বেজে 35 মিনিটে। স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7টা বেজে 35 মিনিটে, সন্ধ্যে 6টা বেজে 50 মিনিটে। গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সন্ধ্যে 6টায়, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ শুনবেন রাত 9টায়। বিজ্ঞাপনী অনুষ্ঠান থাকবে সন্ধ্যে 7টা বেজে 30 মিনিটে, রাত 8টায় এবং 8টা বেজে 15 মিনিটে। অধিবেশনের সমাপ্তি রাত 11টায়। শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। রাজ্যের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঈদ উদ জোহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে

0: সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। বৈঠকে তিনি রাজ্যগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে বলেছেন। এদিনের বৈঠকে 9টি রাজ্যের রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নের প্রায় 30,000 কোটি টাকার যে সমস্ত প্রকল্প চলছে সেরকম 7টি প্রকল্পের পর্যালোচনা করেছেন তিনি। বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালাস সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে SSP পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখেছেন তিনি। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করতে, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়া সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজ রোধে স্থায়ী সমাধান তৈরি করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান তাও নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ এবং গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা PDS এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক PDS এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक PDS स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो FCI का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में, डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है, वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা AI চালিত মডিউল থাকবে। তিনি বলেন, নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তিকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নয়াদিল্লিতে খরিফ অভিযান 2026 লক্ষ্যে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনব্যাপী এই কর্মসূচিতে কৃষি এবং কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা, বিভিন্ন রাজ্যের অংশগ্রহণ, দলগত মতবিনিময় এবং উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হল আসন্ন খরিফ মরশুমের জন্য কৌশল নির্ধারণ করা, যেখানে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা, পরিকাঠামো শক্তিশালীকরণ এবং কৃষকদের সমৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। এই সম্মেলনে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, ICAR, কৃষি প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলিত হবেন, যাতে খরিফ মরশুমের জন্য মূল অগ্রাধিকার সবকিছু নিয়ে এবং কর্মপন্থা নিয়ে আলোচনা করা যায়। এই সম্মেলন খরিফ মরশুমের প্রস্তুতি, কৃষি উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি, প্রাকৃতিক চাষাবাদ, ডাল ও তৈলবীজ উৎপাদন, ডিজিটাল কৃষি, কৃষি অর্থায়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনার উপর আলোকপাত করে আলোচনার একটি উপযুক্ত মঞ্চ প্রদান করবে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাকে আমন্ত্রণ করার জন্য সমাজ মাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ গতকাল তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট SIRকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। CBSE হায়দ্রাবাদ ভিত্তিক একটি শিক্ষামূলক প্রযুক্তি সংস্থা কোয়েম্ট এডুটেককে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চুক্তি দেওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে CBSE জানিয়েছে, এই অভিযোগ ভ্রান্ত, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বোর্ড আরও জানিয়েছে যে ওই সংস্থাকে চুক্তিটি প্রদানের ক্ষেত্রে তারা সাধারণ আর্থিক বিধির নিয়মকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেছে। IPL ক্রিকেটে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে 244 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ 19.2 ওভারে 196 রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান তোলে। বৈভব সূর্যবংশী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আর প্রকানন্দ নরওয়ে দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে গতকাল নরওয়ের বিশ্বসেরা দাবারু ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে 3 পয়েন্ট অর্জন করেছেন। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ডিগুকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্লাসিক্যাল রয়ের পর শেষ গেমে আলিরেজা ফিরুজ্জার কাছে পরাজিত হয়েছেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালাস সম্মান তুলে দেবেন। ঈদ উজ্জোহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। IPL ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। খবর এখনকার মতো শেষ হলো, পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি BSFকে হস্তান্তর করেছে। পুলিশের হাতে ধৃত উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাট ক্ষেতে মাটির নিচে লুকিয়ে রাখা টাকার পরিমাণ 2,24,07,000 বেশি বলে পুলিশ জানিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর যাচ্ছেন। অন্নপূর্ণা যোজনার সুবিধাযোগ্য প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 90 দিনের একটি বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য সরকার। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, এবছরের দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। কলকাতা ও তার আশেপাশে এলাকায় গত সন্ধ্যার পর হালকা ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে 38 একরের বেশি। এরপরই রয়েছে জলপাইগুড়ি, সেখানে জমি হস্তান্তর করার পরিমাণ হয়েছে 35.16 একর। গত 11 মে রাজ্যে নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তালিকাও সমাজ মাধ্যমে ভাগ করে নেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলায় 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদনপত্র বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য দেশের মধ্যে সর্বাধিক 2217 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1600 কিলোমিটার সীমান্ত কাঁটাতার দিয়ে ঘেরা হলেও 600 কিলোমিটার সীমান্ত এতদিন অরক্ষিত ছিল। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে এবার 90 দিনের বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। নবান্নে গতকাল আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দলের সংকল্পপত্র অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সকলকেই নতুনভাবে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন যোগ্য উপভোক্তারা। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় বিপুল সংখ্যক অযোগ্য ও বিদেশি নাগরিকের নাম ঢুকে পড়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বা ভারতীয় পরিচয় স্পষ্ট নয় এমন বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন। সে কারণেই নতুন করে যাচাই সেরে প্রকৃত ভারতীয় যোগ্য মহিলাদের হাতে সরাসরি সরকারি সাহায্য স্বরূপ প্রতি মাসে 3000 টাকা পৌঁছে দিতে চাইছে সরকার।
3: উপযুক্ত এবং যারা অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম। তাই আমরা একটি ফর্ম লঞ্চ করছি, ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় 3000 টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে এবং তাদেরকে সক্ষম করতে চাই।
2: রাজ্যবাসীর কাছে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। আগামী 8ই জুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই নিয়ে রাজ্যের একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই প্রকল্পে ইতিমধ্যেই নাম সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে। যতদিন এই প্রকল্পে নাম যুক্ত হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাভোগীরা সুবিধা পাবেন। উল্লেখ্য, এই প্রকল্পে দেশের যে কোনো জায়গায় তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বছরে বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসা সুযোগ পাওয়া যাবে। আদিবাসী উন্নয়ন মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া গতকাল পশ্চিমবঙ্গে মন্ত্রকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এক বৈঠকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া, বাজেট বরাদ্দের উপযুক্ত ব্যবহার, বকেয়া কাজের গতিবৃদ্ধির ওপর বিশেষ নজর দেওয়া হয়। রাজ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান পিএম জনমান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান নিয়েও আলোচনা হয়েছে। এদিকে আদিবাসী পড়ুয়াদের জন্য একলব্য মডেল স্কুল স্থাপনের ব্যাপারে মন্ত্রকের অধীন জাতীয় সমিতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর যাচ্ছেন। আকাশপথে সকালে সেখানে পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। মায়াপুরের গোশালা ঘুরে দেখার পর গোপূজাতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপর তিনি ফিরে আসবেন কলকাতায়। পুলিশের হাতে ধৃত উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাট খেতে মাটির নিচে লুকিয়ে রাখা টাকার পরিমাণ 2,24,07,000 বেশি। গতকাল পুলিশ ওই ক্ষেত থেকে 4টি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে। দীপঙ্করকে সঙ্গে নিয়েই এই অভিযান চালানো হয়। গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলে টাকা গোনার কাজ। ধৃত চেয়ারম্যান এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বিপুল সম্পত্তির অধিকারী তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে গতরাতে বিষ্ণুপুর থানায় নিয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল পুরী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দিলীপকে আলিপুর আদালতে পেশ করা হবে। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে গত মধ্যরাতে দুষ্কৃতীদের দুই দলের সংঘর্ষকে ঘিরে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। জানা গেছে, হৃদয়পুর স্টেশন সংলগ্ন একটি এলাকায় ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর একদল দুষ্কৃতী বারাসাত জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতে

0: চড়াও হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। গুরুতর আহত অবস্থায় প্রথমে রাজীবকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিজেপি এই ঘটনার দায় তৃণমূল কংগ্রেসে আশ্রিত দুষ্কৃতীদের ওপর চাপিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে হবে ঈদের নামাজ। লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হবেন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হবে নামাজ। নিউ টাউনে মিজোরাম হাউসের উল্টো দিকে ফুটবল মাঠে নামাজের জন্য প্রশাসনের তরফে ছাড়পত্র মিলেছে। একটি প্রতিবেদন।
1: সারা দেশের সঙ্গে এরাজ্যেও উদযাপিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল আজহা। ইতোমধ্যেই কোথাও কোথাও নামাজ সম্পন্ন হয়েছে, আবার বেশ কিছু মসজিদ ও ঈদগাতে নামাজ চলছে বলেও খবর। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হযরত ইব্রাহিম ঈশ্বরের আদেশ পালনের উদ্দেশ্যে নিজের প্রিয় পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। তাঁর সেই আত্মত্যাগ ও আনুগত্যের স্মরণেই পালিত হয় ঈদুল আজহা। তবে ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য কেবল পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মূল শিক্ষা হল মনের ভেতরের পশুবৃত্তি, অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়া। এবারই একটি পুরনো আইন কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রশাসন ও ধর্মীয় নেতারাও সকলকে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে ঈদুল আজহার এই পবিত্র দিন সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা বয়ে আনবে বলেই সকলের আশা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: নমামি গঙ্গে প্রকল্পের আওতায় দেশের ২৪টি বড় শহরের জন্য নগর নদী ব্যবস্থাপনায় কলকাতা ও বহরমপুরকে যুক্ত করা হচ্ছে। এর ফলে কলকাতা ও মুর্শিদাবাদে বহরমপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদীকে আবর্জনা মুক্ত করা হবে। একই সঙ্গে তীরবর্তী এলাকায় সার্বিক বিকাশ সম্ভব হবে বলেও জানানো হয়েছে। একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। মধ্যপ্রদেশের খাজুরাহে আয়োজিত যোগ মহোৎসবের এক বিশেষ অনুষ্ঠানে গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব এই ঘোষণা করেন।
2: একুশ জুন কো আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কা আয়োজন পশ্চিম বঙ্গাল কে কলকাতা শহর মে কিয়া জায়েগা, জো হামারি সমৃদ্ধ বিরাসত অর আধ্যাত্মিক চেতনা কা অনুপম সঙ্গম প্রস্তুত করতা হুঝে আপ সবই কে সাথ সাজা করতে হুয়ে খুশি হো রই কি ইস বর্ষ IDY কি থিম যোগা ফর হেলদি এজিং।
0: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের আজ শেষকৃত্য হতে পারে। তার মেয়ে বিদেশ থেকে এসে পৌঁছলে শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত সন্ধ্যায় SSKM হাসপাতালে পরিচালকের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনিক দত্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হয় তাঁর দেহ। কলকাতা ও আশেপাশের এলাকায় গত সন্ধ্যার পর হালকা ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে। কমেছে তাপমাত্রাও। আলিপুরে আজ সকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি BSF কে হস্তান্তর করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর যাচ্ছেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসের এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

0: দিশাস্কিমি টেলিলয় ন্যায়বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: শুনছেন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানের শিল্পী অন্বেষা দত্ত, ছবির নাম আব্বে সেন।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই লাইভ ফোন ইন শুভ সকাল।

0: যিনি যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের শুভ সকাল অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি জয়িতা, জয়িতা সরকার। আপনাদের সঙ্গে কথা বলার নম্বরটা আগেভাগে জানিয়ে দিই, 9434921300 এবং 0348225964848। আপনারা বার্তাও পাঠাতে পারেন আমাদের এই নাম্বারে, 9434921300। আজকের বিষয়, অন্তরমম বিকশিত করো।
1: দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, শক্তি অপরিমান, হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পায়, গ্রহণ না করি দান, দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান।

সাম্য ত্যাগ এবং মানবিকতার বার্তা নিয়ে বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদ উল আজহা। ইসলাম ধর্মাবলম্বীদের জীবনে বছরের দুটি প্রধান আনন্দ উৎসবের মধ্যে এটি হলো একটি।

পবিত্র হজের মাসের দশম দিনে পালিত হয় ঈদুল জুহা, যার অন্য নাম ঈল আল আদা। এটি চার দিনের উৎসব। মক্কার পূর্ব দিকে মাউন্ট আরাফাত থেকে হজ যাত্রীদের নেমে আসার সঙ্গে এই উৎসবের সমাপতন ঘটে। পারস্যের নাম ঈদ এ কুরবান, তুরস্কে কুরবান বা রামি, বলকান অঞ্চলে কুরবান বজরম, মান্দারিন চীনা ভাষায় একে বলে কুয়ের পাংচিয়ে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় হারি রায়া কুরবান, আর বাংলায় কুরবানি ঈদ। চোক রাখব আপনাদের পাঠানো বার্তায়। পাঠিয়েছেন রজত বিশ্বাস, চাঁদপুর বানপুর নদিয়া থেকে লিখছেন। লিখছেন, অন্তরমম বিকশিত কর, শুধু একটা লাইন নয়, এটা যেন জীবনের এক গভীর প্রার্থনা। মন থেকে বিদ্বেষ হিংসা বেরিয়ে গিয়ে নতুন আশুর আলো, আশার আলো বিকশিত হোক। সত্যিকারের বিকাশ তখনই যখন একজন মানুষ নিজের অন্তরকে বড় করে তুলতে পারে। একটা সুন্দর মনই একটা আসল মানুষের পরিচয়। রজত বিশ্বাস, চাঁদপুর বানপুর নদিয়া থেকে।

আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল হাদি, বেলাইপাড়া খৈরাটি সাগর দিকে মুর্শিদাবাদ থেকে লিখেছেন, পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আপনার এবং সকল মানুষদের প্রতি রইল শুভকামনা এবং অভিনন্দন। ঈদ মোবারক। আজকের বিষয় দিয়েছেন অন্তর মম বিকশিত হোক। আজকের বিশেষ দিনে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদুল আজহা অর্থাৎ ত্যাগের নিদর্শন। পিতা হয়ে আল্লাহর নির্দেশে পুত্রকে কোরবান করা, ঈশ্বরের কাছে নিজেকে বিকশিত করার জন্য এই ত্যাগ। আজকের এই দিনে নিজের মনকে পরিষ্কার করে সকলকে নিয়ে চলার জন্য শপথ নিতে হবে। আব্দুল হাদি, বেলাইপাড়ার হৈরাটি সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। শুভকামনা আপনাকেও।

0: যাব আপনাদের টেলিফোনে 9434921300 তে। কে আছেন?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কার সঙ্গে কথা হচ্ছে?
1: আমি মারগাঁও শিবতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি দিদি ভাই।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: হ্যাঁ দিদি ভাই, আপনাকেও স্বাগত।
0: বিষয় কথা বলি, অন্তরমন বিকশিত করো।
1: হ্যাঁ, আজকের বিষয় অন্তরমন বিকশিত করো। দিদি ভাই, আমাদের মন যদি বিকশিত হয়, অর্থাৎ আমাদের মন যদি পরিষ্কার থাকে, তাহলে আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারবো দিদি ভাই। আর আমার মনের মধ্যে যদি ময়লা থাকে, তাহলে কোনো মানুষকে ভালোবাসতে পারবো না দিদি ভাই। আমাদের মনটা পরিষ্কার করা আগে দরকার।
0: কিভাবে আমরা মনকে পরিষ্কার করতে পারি
1: দিদি ভাই? হিংসা, হানাহানি, রাহাজানি, তারপর সন্ত্রাসবাদ, এগুলো মুক্ত করতে হবে, তাহলেই শান্তি ফিরে আসবে দিদি ভাই। যেমন দেশে দেশে এখন যুদ্ধ চলছে, সেই যুদ্ধগুলো বন্ধ করতে হবে। এই যুদ্ধতে কত সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে দিদি ভাই।
0: হ্যাঁ,
1: এগুলো

0: বন্ধ হওয়া দরকার। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এটুকু বললাম, নমস্কার,
1: সঙ্গে থাকুন, কেমন ভালো থাকবেন।
2: আজ থেকে বহু বছর আগে এক নবী ছিলেন, তার নাম ছিল ইব্রাহিম নবী। তো তেনাকে একবার উপর থেকে আল্লাহর তার উপরে একটা ঐশী বাণী ভেসে এলো যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করো। তো তিনি, আমি আর লম্বা করে লাইনে যাব না, তিনবারে 300 উট কুরবানি দিলেন। কিন্তু সেটা তার মানে গ্রাহ্য হলো না। তখন তিনি কি করলেন, যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস, তখন তার পুত্র ইসমাইলকে নিয়ে তিনি গেলেন একটা পাহাড়ের আড়ালে, যে সেখানে কুরবানি দিবেন। কিন্তু তার চোখ বেঁধে নিলেন এবং তার পুত্রেরও চোখ বেঁধে দিলেন। কিন্তু সেই পাথরের আঘাতে, এই সেই ছুরির আঘাতে পাথর ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু ইসমাইলের কিচ্ছু ক্ষতি হলো না। বরঞ্চ দেখা যাচ্ছে যে সেখানে একটা দুম্বা কুরবানি হয়ে পড়ে আছে। এই মাসটা হলো জিলহজ মাসের 10 তারিখ, আজকে মক্কায়, কালকে মক্কায় 10 তারিখ হয়ে গেছে। হজ পালন করতে যায় যারা, তারা কালকে হাজির হয়ে গেছে। আর আজকে বাকি বিশ্বে ঈদের নামাজ হচ্ছে। আজকে নামাজের প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে প্রত্যেকের সঙ্গে আমরা মিলেমিশে থাকব এবং অন্তরের কালিমা দূর করব। এবং অন্তরের যে, এখানে পশু কুরবানি নয়, অন্তরের যে খারাপ জিনিস সেইটাকে কুরবানি দেওয়া হচ্ছে আসল কথা। এইটুকু বললাম দিদি,
1: সঙ্গে থাকুন, ভালো থাকবেন, কেমন, আপনাকে অনেক শুভেচ্ছা জানাই।
2: নমস্কার।
1: নমস্কার।

0: 9434-921-3000-তে কে আছেন বন্ধু?
1: নমস্কার দিদি ভাই, শুভ সকাল।
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: আমি তিনমাইনি থেকে মধুমঙ্গল পাল বলছি।
0: অনেকদিন পর কথা হচ্ছে আপনার সাথে।
1: আজকে ভাই অনেকদিন পর কথা হচ্ছে। আজ খুব পবিত্র দিন, সকলকে আমি পবিত্র জানালাম, দাদা ভাই দিদি ভাই সকলকে। দিদি, অন্তর মম বিকশিত করো। দিদি, মনের গ্লানি মুছে ফেলে হিংসাবেদ ভুলে গিয়ে মানুষের সাথে ভালোবেসে চলে আমাদের মনকে পবিত্র করে তারপরে আমাদের মন হবে অন্তর মম বিকশিত করো। আমার মনের যত গ্লানি আছে সব মুছে ফেলে মানুষকে ভালোবাসতে হবে। আমাদের ভালোবাসাই হচ্ছে ধর্ম, একটাই জাত আমরা মানুষ।
0: একদম একদম ঠিক বলেছেন। ভালো থাকবেন, কেমন সঙ্গে থাকবেন?
1: একই সাথে থাকবো, একই ভাবে বাস করবো, এটাই আমরা চাই, সকলকে নিয়ে থাকতে চাই। নমস্কার, শুভ সকাল, ভালো থাকবেন দিদি ভাই।
0: নমস্কার নমস্কার, না কে বলছেন? আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত দত্ত কান্তনগর থেকে। লিখছেন, একজন প্রকৃত মানুষের প্রত্যেক দিনের শুভ সকালের থেকে সুন্দর কামনা, এর থেকে আন্তরিক প্রার্থনা আর কী বা হতে পারে। আরো লিখেছেন, এই বিশ্বব্যাপী ঘটে চলা বিশাল কর্মকাণ্ডের মাঝে আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, কিন্তু মহামূল্যবান সৃষ্টি এই মানুষ জাতি। সৃষ্টিকর্তাই যাকে বুদ্ধি বিবেক বিবেচনার সাথে দিয়েছেন অভাবনীয় উদ্ভাবনী ক্ষমতা, যা দিয়ে সে একটু দাঁড়াবার জায়গা পেলে এই পৃথিবীটাকে নড়িয়ে দেবার ইতিবাচক স্বপ্ন দেখে। আর মানুষ ঘটনাচক্রে নিজেই অর্জন করেছে স্বার্থপরতা, হিংসা, দেশ বিভেদ, হানাহানি সহ আরও নানা নেতিবাচক গুণ, যার কুপ্রভাবে আমাদের এই সুন্দর পৃথিবী আজ নানা সমস্যায় জর্জরিত। চারিদিকে শুধু স্বার্থপরতা, হিংসা, দেশ বিভেদ, হানাহানি আর আর যুদ্ধ বিগ্রহ। আর এই যুদ্ধ বিগ্রহের বিষ বাষ্পে এই মাতৃসমা পৃথিবী এবং মানুষসহ তার সমস্ত সৃষ্টি আজ চরম বিপন্নতার মুখে। অদূর ভবিষ্যতে আরও চরম বিপদ থেকে নিজেকে তথা অন্যান্য সমস্ত সৃষ্টি এবং সুন্দরকে পৃথিবীকে বাঁচাতে এখন থেকে ইতিবাচক জনসচেতনতা বৃদ্ধি করতে এবং প্রত্যেক দেশের প্রত্যেক মানুষেরই মনে প্রাণের আন্তরিক কামনা প্রার্থনা হওয়া উচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমোঘ মন্ত্র, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। নমস্কার জানিয়েছেন এবং সবাইকে ভালো থাকার শুভেচ্ছাটুকুও দিয়েছেন।

0: 9434921300। নমস্কার,
1: তপন দাস সোরাহাট থেকে
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: আজকে তো কুরবানি বা বকরিদ, যাই বলেন, সকলকে প্রীতি শুভেচ্ছা। এই জন্য অন্তর মম কর বিকশিত, ধর্ম যার যার উৎসব সবার, সবাই মিলেমিশে আমরা থাকি। হ্যাঁ, ভালোবাসা হচ্ছে মূল মন্ত্র। হ্যাঁ, এটাই বলি ছোট।

বার্তা রয়েছেন তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে মনোজ কুমার পাল। মনোজবাবু লিখেছেন, অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি, বাহিরে যত খুঁজি তা পায় না, তোমারে আমি প্রাণীর মতন, আত্মার সম আমাতেই আছো হে অন্তরতম পরম স্রষ্টা, অন্তরে বিরাজমান অন্তর্যামি হয়ে, তাই বাইরে জগতে তাকে খুঁজে পাওয়া যায় না। স্রষ্টার খুঁজে পাওয়ার গভীর অনুভব নানা উপায় এই গানে উপস্থাপন করেছেন চিরদিনের কবি কাজী নজরুল ইসলাম। পরমাত্মা বিশ্ব চরাচরের বাতাসের মতো আলোর মতো ছড়িয়ে আছেন, আবার গন্ধ কুসুমের সাথে মিশে আছেন সৌরভের মতো, তিনি বিরাজ করেন জীবের অন্তরে। এই রূপহীন হয়ে বহুরূপে বিরাজ করেন, এসবই তারই লীলা। এসব জেনেই কবি পরম স্রষ্টার সাথে এক লোকজুড়ে খেলার অংশ ভাগী হয়েছেন, পরমানন্দে তার সাথে এর কালাতিপাত করেন। বাংলা সাহিত্যের ইতিহাসে কবি কাজী নজরুল ইসলাম ছিল এক মাত্র কবি যিনি প্রতিভা, যিনি ঐতিহ্যের সন্ধানী এবং নির্মাণে ছিলেন স্বচ্ছন্দ। বিদ্রোহ, প্রেম, মানবতার সাম্যের কবি বাংলা সাহিত্যের অগ্নিকণ্ঠ, তিনি তার কলম দিয়ে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। সত্যি কথা বলতে, সময়ের সাথে আমরা অনেক কিছুই হারাই, তবুও তুমি রও মনের আঙিনায়, কোনো দিন হবে না তো মলিন, তুমি আছো চিরদিন। তার সৃষ্টি এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসাই আমাদের মনে থাক। পাঠিয়েছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

বার্তায় রয়েছেন রতন বন্দ্যোপাধ্যায়, প্রথম অ্যাপার্টমেন্ট রামপুরহাট থেকে লিখেছেন। নমস্কার। অন্তরমম বিকশিত করার অর্থ হল প্রস্ফুটিত বা প্রসারিত করা। প্রসঙ্গত বলি, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ঈশ্বরলাভ হয়েছে কিনা জানি না, তবে মনটা এমন হয়েছে এখন আমি শয়তানের সাথেও একসাথে বাস করতে পারব। বিকাশের একটি শাস্ত্রীয় বচন আছে, উদার চরিতানাং তু বসুধৈব কুটুম্ববকম, অর্থাৎ উদার চিত্ত মানুষের কাছে সারা বিশ্বই আত্মীয়। এতটুকুই বলেছেন রতন বন্দ্যোপাধ্যায়, প্রথম অ্যাপার্টমেন্ট রামপুরহাট থেকে।

2027 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

প্রাতরাশের আগে ঈদের সমাবেশে নজর পড়ে নমাজ পড়া। সুন্নি প্রার্থনার পর খুতবা বা পবিত্র ধর্মের বাণী, আর তারপর কুরবানী।

যার মূল কাহিনী আব্রাহাম এবং ইব্রাহিম সম্পর্কিত। ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান এই তিনটি ধর্মের উৎসে রয়েছেন ঈশ্বরের দূত। এই দিনটিতে ঈশ্বরের নির্দেশে তিনি নিজের পুত্রকে বলি দিতে প্রস্তুত ছিলেন। হ্যাঁ, ত্যাগ, শুধু ত্যাগ বলবো কেন, চরম ত্যাগ। মুসলমানরা এই পুত্রকে বলেন ইসমাইল, ইহুদি এবং খ্রিস্টানরা তাকে চেনেন আইস্যাক বয়া ইশাক নামে। কুরআনে ইসমাইল

ইব্রাহিমের ভক্তির বিশ্বাসের কথা আছে। তিনি ইব্রাহিমকে ঈশ্বরের আদেশ পালনের স্বনিবন্ধ অনুরোধ জানিয়েছিলেন, নিজের চোখ দুটিকে ঢেকে রাখতে বলেছিলেন যাতে পুত্রের মাথায় অস্ত্র নামিয়ে আনার সময় তার হাতটা না কাঁপে। আব্রাহাম যখন চোখের বাঁধন খুললেন তখন অবশ্য দেখলেন ঈশ্বরের ইচ্ছায় তাই পুত্রের স্থান গ্রহণ করেছে একটি মেষ। তাকে উৎসর্গ করেই ঈশ্বরের আদেশ পালিত হলো।

বার্তায় রয়েছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, লিখছেন, অন্তরমম বিকশিত কর, এই প্রার্থনার মধ্যে লুকিয়ে আছে আত্মার জাগরণ, মননের প্রসার আর মানবিকতার আলো। মানুষ যখন নিজের সংকীর্ণতা, অহংকার আর অন্ধকারকে দূরে সরিয়ে সত্য, সুন্দর এবং শুভর পথে চলতে চায়, তখন সে মনে মনে বলে ওঠে, অন্তরমম বিকশিত কর। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়, কিন্তু সেই শিক্ষা গ্রহণ করার জন্য দরকার উদার মন আর নির্মল হৃদয়। অন্তর বিকশিত হলে মানুষ শুধু নিজের জন্য নয়, অন্যের সুখ দুঃখ অনুভব করতে শেখে। তখন তার চিন্তায় আসে সৌন্দর্য, কথায় আসে মাধুর্য, আর কাজে ফুটে ওঠে মানবতার পরিচয়। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন।

0: টেলিফোনে যাব 9434921300 তে। কে আছেন বন্ধু?
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: হ্যাঁ আমি বীরভূমের দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: স্বাগত অমিতাভ বাবু আজকের অনুষ্ঠানে, অন্তরমম বিকশিত করো।
1: হ্যাঁ, আজকে আমাদের এই পুণ্যভূমি, আমাদের এই জন্মভূমি বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের শান্তিপূর্ণ সহাবস্থান দিন। তো আজকের দিনটা হ্যাঁ আমরা সকলেই হ্যাঁ মানে বিভিন্নভাবে পালন করছি, যেটা সেটা হচ্ছে ঈদ উল আজহা। আজহা শব্দের অর্থ হচ্ছে দিদি ত্যাগ বা উৎসর্গ, আর ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ আর উৎসব। তো যখন এটার সঙ্গে আমি কালকেই একটা মানে বই পড়ছিলাম যে আল্লাহ নবী হযরত ইব্রাহিমের কাছে তার সবচেয়ে মানে প্রিয় জিনিস কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন, এবং যখন সেই নির্দেশ পালন করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন তার সবচেয়ে প্রিয় হলেন পুত্র হযরত ইসমাইল। হ্যাঁ, সৃষ্টিকর্তার
0: কতটা ত্যাগ ভাবুন।
1: হ্যাঁ হ্যাঁ, সেই আর কি, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস এবং আনুগত্য থেকে তিনি পুত্রকে হ্যাঁ কোরবানি করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখন অলক্ষ্যে হাসছিলেন তিনিও, যে না, এই যে ত্যাগ এবং বিশ্বাস এবং আনুগত্য, এ থেকে তাকে আজকে অন্তত বিরত করতে হবে। তার অন্তরটা যে বিকশিত সেটা প্রমাণিত হয়ে গেছে, এবং সেই সঙ্গে তাকে সেই মুহূর্তে হ্যাঁ পুত্রের পরিবর্তে তিনি একটি ডুঙ্গা কোরবানির পরামর্শ দিয়েছিলেন। তো এই যে দিদি ঈদুল আজহা কিংবা অন্যান্য যে উৎসব, আমরা যখন অন্তরের সঙ্গে অন্তর মিলিয়ে পায়ে পা মিলিয়ে একসাথে হাসি, তখন কোথাও কি মনে হয় না যে আমরা সবাই এক, বিশ্বভাতৃত্ব সব সময় আমাদের সঙ্গে আছে।
0: আর
1: সবচেয়ে যেটা বড় পরিচয় সেটা হচ্ছে আমরা মানুষ, সেখানে কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই,
0: এর থেকে বড় কিছু নেই। ভালো থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।
2: আধ্যাত্মিকতা মূল কথা

0: অন্তর বিকশিত করার একমাত্র সহজ পথ স্বচ্ছ সুস্থ হওয়া। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ত্যাগ করতে পারলে ভালো মানুষ প্রতিষ্ঠিত হয়। যে কোনো উৎসব আসে আনন্দের বার্তা নিয়ে। জাতীয় সংহতি সুদৃঢ় করার একমাত্র উপায় সম্প্রীতি বিস্তার। সেই সৌভ্রাতৃত্ব ছড়িয়ে বিবেক ও মনুষ্যত্বের বিকাশ সম্ভব। কেননা ত্যাগ ও সেবা ভারতীয় জাতীয় আদর্শ। আত্মার সঙ্গে পরমাত্মার মিলানে চরম সার্থকতা। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
1: বার্তায় রয়েছেন রীনা রায়মণ্ডল, বহরমপুর গোড়াবাজার থেকে লিখছেন। মানুষের দৈহিক বিকাশের সঙ্গে সঙ্গে মানসিক এবং আবেগী বিকাশও ঘটে। এই মানসিক এবং আবেগী বিকাশ হল বুদ্ধিমত্তা, আবেগ, নৈতিকতা এবং চিন্তা শক্তির উৎকর্ষতা। তা সত্ত্বেও আমরা বিভিন্ন ধরনের সংকীর্ণতা, অজ্ঞানতা, ভেদাভেদ, হানাহানিতে মত্ত থাকি, ব্যস্ত থাকি ক্ষুদ্র আমিত্বে। অন্তরের বিকাশ যেন অন্ধ, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, ব্যাহত হয় মানবিক গুণাবলী। তাই কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, অন্তর মম বিকশিত করো, যেন কুসংস্কার লোভ মলিনতা থেকে মুক্ত করে মন এবং অন্তরকে উজ্জ্বল এবং সুন্দর করতে পারি। ক্ষুদ্র আমি থেকে বেরিয়ে এসে বৃহত্তর মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। জাত পাত এবং ধর্মের গণ্ডি ভেঙে সকলের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি। সকলের সঙ্গে ভালোবাসার বন্ধনে বেঁধে বেঁধে থাকার অপর নাম মানবতা। আসুন আমরা সবাই মানবতার বন্ধন গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হই, প্রার্থনা করি, আরো আরো আলো, আরো আলো এই হৃদয়ে প্রভু ঢালো। লিখেছেন রীনা রায় মণ্ডল, বহরমপুর গোড়াবাজার থেকে।

0: 9434921300 তে কে আছেন বন্ধু? শুভ সকাল, কে বলছেন?
1: আমি মোহাম্মদ খুরশেদ আলী মণ্ডল বলছি।
0: স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।
0: আপনাকেও।
1: অন্তর মম বিকশিত করো। আজকের উৎসব ঈদুল আজহা। ইসলাম ধর্মাবলম্বীর মধ্যে বছরে দুবার ঈদ পালন হয়। আজ ত্যাগের উৎসব। আমাদের মনের মধ্যে যেসব হিংসা বিদ্বেষ ঘৃণা আছে সেগুলি ত্যাগ করতে হবে। আমি চাই শান্তির বার্তা সারা বিশ্বে প্রবাহিত হোক এবং শান্তি হবে ঈদ পালন করা হোক। ছোট করে বললাম, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন, আপনিও সঙ্গে থাকুন। কেমন, ধন্যবাদ।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: ফোনে যাই 9434921300। কে আছেন বন্ধু?
2: নমস্কার।
1: নমস্কার, কার সঙ্গে কথা হচ্ছে?
2: শুভ সকাল।
1: শুভ সকাল।
2: আমি জয়নাল আবেদিন উদয়পুরা গোয়ালগঞ্জ থেকে বলছি।
1: স্বাগত।
2: আজকের বিষয় হচ্ছে যন্ত্র মম বিকশিত করো।
1: একদম।
2: আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন, ঈদুল আজহা। ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এই ঈদুল আজহা পালন করে থাকেন। তার কারণ হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপুকে পরিত্যাগ করে জীবনটাকে একটা ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে মানে পরিচালিত করার একটা নির্দেশ। এই নির্দেশকে কেন্দ্র করে আজকের এই উৎসব শুধু উৎসব নয়, এটা ইব্রাহিম খলিলুল্লাহ আগেকার ইসলাম ধর্মের যে নবী, সেই নবী তার নিজ পুত্র অর্থাৎ নিজের পুত্র ইসমাইলকে যেভাবে কুরবানি করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ ঈশ্বরের স্বপ্ন লাভ করে মা ঈশ্বর যখন বললেন যে এই ইব্রাহিম তুমি কুরবানি করো, উনি 100 উট কুরবানি করলেন। তারপরে সে রাজবার কুরবানি হলো না, আবার 200 উট করলেন, তাও হলো না, আবার রাত্রে 300 উট করলেন, বলে না তোমার প্রিয় জিনিস মানে উৎসর্গ করো। তাই প্রিয় জিনিস বলতে গেলে তিনি বললেন আমার একমাত্র সন্তান ইসমাইল, সেই ইসমাইলকে কুরবানি করার কথা বলছেন আল্লাহ পাক। তাই তিনি নিজের ছেলে ইসমাইল একমাত্র ছেলে এবং একমাত্র সন্তান তাকেই তিনি কুরবানি করতে নিয়ে গেলেন। সেই দিন উপলক্ষে কুরবানি দুম্বা কুরবানি হয়ে গেল ইসমাইল। অনেক ঘটনা আছে, সেই ঘটনা ভুলে এখন সময় নষ্ট করে লাভ নাই।

0: কাজেই আজ সেই থেকে কুরবানি পালন হয়ে আসছে।
1: ভালো থাকবেন, কুরবানি সঙ্গে থাকবেন। জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত চব্বিশ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী সাত দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হবে। শুধু বৃষ্টিই নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

জানিয়ে দেব কাজের খবর। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ স্কিম 2026 অনুসারে মুর্শিদাবাদ সহ অন্যান্য সন্নিহিত জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আগামী 1 জুন থেকে 12 জুন 2026 অনলাইন কমন এন্ট্রান্স টেস্টের জন্য অগ্নিপথ স্কিমের রেজিস্ট্রেশন পর্ব অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোল শহরে। আবেদনকারীরা তাদের অ্যাডমিট কার্ড এবং এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওয়েবসাইটটি হল www.joinindianarmy.nic.in। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা বহরমপুর মুর্শিদাবাদের আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো তথ্যের জন্য নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার আবেদনকারীরা বহরমপুরের আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আবারও জানাই, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী 12 জুন 2026 তারিখ পর্যন্ত। শুনলেন কাজের খবর।

এবারে গান রাখব ভালো খবরে। প্যারা অলিম্পিক্সে দুবারের সোনা পদক বিজয়ী সুমিত আন্ডিল বুধবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত অষ্টম ভারতীয় ওপেন প্যারা অ্যাথলেটস আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিনে এইভ 64 বিভাগে নিজেরই করা বিশ্ব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস করেছেন। অভিনন্দন। বার্তায় রয়েছেন বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস, লিখছেন শুভ সকাল, আজকের বিষয়ে অন্তর মম বিকশিত কর। আজ ঈদুল জোহার, অনেকে অনেক শুভেচ্ছা। এই শুভক্ষণে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের অন্তর মম বিকশিত কর, সকল অন্ধকার ও গ্লানি মুছে আমাদের জীবন নির্মল এবং উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠুক, জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের আত্মিক জাগরণ ঘটুক। এই প্রার্থনায় আমাদের জীবন পথে চলা নির্ভয় নিঃসংশয় হোক, কঠিন সময় ঈশ্বর আমাদের অন্তরকে নির্মল এবং সুন্দর করে গড়ে তুলুক, এই বিশ্বাস আমাদের নতুন উদ্যমে বাঁচার শক্তি যোগাক, সকল মঙ্গলময় শক্তি নিরলস কর্মময় করে তুলুক। বিষ্ণুপুর বীরভূম থেকে পাঠিয়েছেন বঙ্কিম দাস।

কান্তনগর থেকে পাঠিয়েছেন চন্দ্রনাথ সাহা। লিখছেন, অন্তরমম বিকশিত করো, এ যেন এক পরম মঙ্গলময়ের কাছে ভক্তির এক আত্মিক প্রার্থনা, যেন তাঁর আশীর্বাদই অন্ত্রেই অন্তঃশুদ্ধির একাগ্র প্রয়াস। মনের বদ্ধ জানালার ওপারে জমে থাকা অজ্ঞতা, স্বার্থপরতা এবং কুসংস্কারের আবর্জনা সরিয়ে আলো প্রবেশের পথ খুলে দেওয়ার আকুতি। জীবনে চলার পথে অনেক ভুল পদক্ষেপ যখন নিজের ও অন্যের জন্য কষ্টদায়ক হয়, সামগ্রিকভাবে মানসিক অস্থিরতা তৈরি হয়, হৃদয় অনুশোচনায় দ্বন্দ্বে বিষময় হয়ে ওঠে। তখন মনে হয় সারা অঙ্গে শীতলতার বর্ষণ হোক, ধুয়ে যাক সব গ্লানি, জ্বালা, যন্ত্রণা, বিকশিত হোক অন্তরের প্রতিটি স্তম্ভ। পূর্ণ কর্ম, মানসিকতা এবং গঠনমূলক চিন্তন মনের জানালা নাড়া দিলে তার প্রভাব সারা দেহে ঢেউয়ের মতো বয়ে যায়। সৃষ্টি হয় সুর আর তালের ছন্দ, এক নির্মল প্রকৃতি এবং মনের উজ্জ্বলতা অন্য কেউ প্রভাবিত করে। ঠিক তখনই অন্তর থেকে এক বার্তা শান্তির সন্ধানে মনকে পরিতৃপ্ত করে। আত্মশুদ্ধি, নির্মল মনন এবং অন্যকে সুখী করার সুচিন্তন হৃদয়ই সব জানলা খুলে বিকশিত করতে পারে সমগ্র পরিসর, দিতে পারে সুখ ছন্দে চলার শক্তি। পাঠিয়েছেন কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। সঙ্গে রয়েছেন মন্টালিতে বিরাটি থেকে, লিখছেন, আশা করি ভালো আছেন। আজ ঈদুজ্জোহা, সকল মুসলিম ভাই এবং বোনদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা। এবার বিষয়ে আসি, অন্তরমম বিকশিত করো খুব সুন্দর, ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, সকলের মন সুন্দর হোক, বিকশিত হোক। মন্টালিতে বিরাটি থেকে লিখেছেন। শুভ সকাল পিসুমণি, আমি সারগাছি বিনকার মুর্শিদাবাদ থেকে মৃণাল পাল বলছি। কি বলছেন? বলছেন অন্তরমম বিকশিত করো। হ্যাঁ, আমরা যদি অন্তর মন বিকশিত করি, হিংসা অহংকার দূর করি, প্রতিদিন যেমন সূর্য ওঠে ঝলমল করে, তেমন আমাদের ভেতরটাও আমরা যেন সেই রকম ঝলমল করে সূর্যের মতো আলো আনতে পারি। মৃণাল পাল লিখেছেন সারগাছি থেকে।

জয়চাঁদ খাগড়া মুর্শিদাবাদ থেকে নিখিল মণ্ডলের বার্তা। যদি আমরা সব মা বোনকে নিজের পরম দ্রব্যকে তুচ্ছ জ্ঞান সব জীবকে নিজের মতো করতে পারি, তবেই আমাদের অন্তর বিকশিত হবে। নিখিল মণ্ডল, জয়চাঁদ খাগড়া মুর্শিদাবাদ থেকে।

পূর্ণময়। এই ঈদে পশু কোরবানির একটি প্রতীকী আচার। এই আচারের মাধ্যমে মানুষের পশু প্রবৃত্তি কোরবানি করে, মনুষ্যত্বকে জাগ্রত করার চেষ্টা করে। এই দিনটি শিক্ষা দেয় মানুষের কুবৃত্তি, হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকার, কপটতা, পরশ্রীকারতা, পরনিন্দা কোরবানি দেওয়ার, নিজের সব পশুবৃত্তিকে কোরবানি করে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ত্যাগের শিক্ষা দেয় কোরবানির ঈদ।

আসুন ত্যাগের শিক্ষায় মহিমান্বিত এই দিনটির অন্তর্নিহিত উদ্দেশ্য অনুধাবন করি এবং ক্ষুদ্র স্বার্থচিন্তা কুরবানি করি। তবেই তো আমরা আত্মত্যাগের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি লাভের পথে অগ্রসর হতে পারব। সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা।

বন্ধুরা, সময় ফুরিয়ে এলো, এবার যে যেতে হবে। নতুন ভাবনার আলো ছড়িয়ে পড়ুক সকলের জীবনে, ভালো থাকবেন সকলে, শুভ চিন্তার আলোয় ভরে থাকুক আমাদের সকলের হৃদয়। আবারও কথা হবে পরের কোনো অনুষ্ঠানে। আজ আসি, এতক্ষণ সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। কারিগরি সহায়তায় ছিলেন অমিতাভ চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনুন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। শুনলেন পিতা পুত্র ছবির গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানে গানে অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজ তোমাদের সঙ্গে আছি আমি, সঞ্চিতা পিসিমণি। গ্রীষ্মের ছুটিতে তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করছো। ও, ছুটি তো প্রায় শেষ হয়ে গেল, তাই না? তোমাদের তো এখন ছুটি চলছে। আজ কিন্তু সকলের ছুটি, কেন বলো তো? আসলে ছুটি মানেই মজা, সেটা ছোটদেরই হোক আর বড়দের। তোমরা হয়তো কেউ কেউ জানো, আবার কেউ কেউ জানো না। তোমাদের একটা গল্প বলি। অনেক অনেক বছর আগের কথা, মরুভূমির নিস্তব্ধ প্রান্তরে বাস করতেন আল্লাহর এক প্রিয় শিষ্য বা বান্দা, তার নাম প্রফেট ইব্রাহিম। তিনি ছিলেন খুব দয়ালু, সত্যবাদী এবং আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ। দীর্ঘদিন তার কোনো সন্তান ছিল না। অনেক প্রার্থনার পর তিনি এক পুত্র সন্তান লাভ করলেন। সেই ছোট্ট ইসমাইল তার প্রাণের চেয়েও প্রিয়। স্বাভাবিক, বাবার সঙ্গে সন্তানদের যেমন হয় সম্পর্ক। দিন যেতে লাগল, ইসমাইল বড় হতে শুরু করল। বাবা ছেলের ভালোবাসায় ভরে উঠল তাদের জীবন। ঠিক সেই সময় একদিন রাত্রে ইব্রাহিম একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করার নির্দেশ দিচ্ছেন। ঘুম ভাঙতেই তিনি তো খুব চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, আমার সবচেয়ে প্রিয় তো ইসমাইল। খুব মন খারাপ হয়ে গেল তার, কিন্তু আল্লাহর আদেশ অমান্য করারও সাহস হল না। পরদিন তিনি

0: ইসমাইলকে কাছে ডাকলেন। খুব নরম গলায় বললেন, বাবা, আমি স্বপ্ন দেখেছি আল্লাহ তোমাকে কুরবানি করতে বলেছেন, তুমি কি বলো এ ব্যাপারে? ছোট্ট ইসমাইল শান্ত চোখে বাবার দিকে তাকাল। তার গলায় ছিল একটা অদ্ভুত দৃঢ়তা। সে বলল, আব্বা, আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করুন। ছেলের কথা শুনে তো ইব্রাহিমের চোখ ভিজে গেল, তবু তিনি আল্লাহর ওপর ভরসা রেখে রওনা হলেন মিনার পথে। চারিদিক নিস্তব্ধ, মরুভূমির বুকে যেন হাওয়াও থেমে গেছে। নির্ধারিত জায়গায় পৌঁছে ইব্রাহিম চোখ বেঁধে নিলেন, যেন ছেলের মুখটা তাকে দেখতে না হয়, কারণ ছেলের মুখ দেখলেই তো তার মনও দুর্বল হয়ে যাবে, কষ্ট পাবেন তিনি। কাঁপা হাতে ছুরি চালালেন, কিন্তু আশ্চর্য, চোখের বাঁধন খুলেই তিনি দেখলেন ইসমাইল কিন্তু অক্ষতই আছে, তার কিচ্ছু হয়নি, আর তার জায়গায় কোরবানি হয়েছে একটা মেষ। আসলে আল্লাহ বাবা ও ছেলের পরীক্ষা নিচ্ছিলেন, তাদের আনুগত্য ত্যাগে তিনি সন্তুষ্ট হলেন। সেই ঘটনার স্মৃতিতেই পৃথিবীর মুসলিমরা, তারা কি করেন, যারা ইসলাম ধর্মাবলম্বী, তারা প্রতি বছর এই ঈদ পালন করেন। এই হলো সেই খুশির ঈদ। কুরবানির মাধ্যমে মানুষ কিন্তু অনেক কিছু শিখেও। সত্যিকারের ভালোবাসা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা ত্যাগ করতে পারা। তাহলে এটা থেকে কি শেখা গেল? না, শুধু যে পশুকে বলি দেওয়া হচ্ছে এখানে তাই নয়, এটা মানুষের অহংকার, লোভ আর স্বার্থপরতাকেও ত্যাগ করার প্রতীক। আসলে এগুলো তো কোনোটাই ভালো জিনিস নয়, আমাদের মধ্যে এগুলো থাকা ভালো নয়, এই অনুভূতিগুলো, তাই তো? তোমাদের তো বড়রা এই কথাই বলে, তাই না? স্কুলেও দিদিমণিরা এই কথাই বলেন। তাই শুধু যে পশু কুরবানি হচ্ছে তা নয়, মানুষের মধ্যে যে কুচিন্তাগুলো রয়েছে, কুভাবনাগুলো রয়েছে, খারাপ জিনিসগুলো রয়েছে, সেটাও ত্যাগ করে দিতে হয়। এই যে পশুকে কুরবানি করা হলো, এর যে মাংসটা কাটা হয় তিন ভাগ করা হয়, এক ভাগ নিজের জন্য রাখা হয়, এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে, আর এক ভাগ গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, এরকমই নির্দেশ আছে। তাহলে এ তো গেল আজকের গল্প। এই দিনটা কেন পালন করা হয় সেটা তোমরা জানলে। এবার আমাদের ছোট্ট বন্ধুদের জানিয়ে দিই আমাদের ফোন নাম্বারটা, তোমরা অনেকেই জানো, তাও যারা আজ নতুন শুনছ এই অনুষ্ঠান তাদের জন্য আর একবার, 0332213134। এই নম্বরটা হলো আমাদের নম্বর। এই নম্বরে তোমরা এসে কথা বলতে পারো, কবিতা শোনাতে পারো, যে যা পারো করবে। তাহলে বন্ধুরা চলে এসো তোমাদের কথা, কবিতা আর গান নিয়ে আমাদের কাছে। তো এই মুহূর্তে আমরা আরেকটা জিনিস শুনে নেব। না, এক্ষুনি এক্ষুনি তোমাদের সেটা বলছি না, সেটা হলো একটা কল্পবিজ্ঞানের নাটক, সবটা আমি বলবো না, তোমরাই শোনো, দেখো তোমাদের কেমন লাগে।
1: এখন শুনবেন বিজ্ঞান প্রসার পরিবেশিত কল্পবিজ্ঞানের নাটক সিলিকন দ্বীপের পোকা। মূল গল্প ডক্টর শঙ্কর ঘটক, নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা মানস প্রতিম দাস। কল্পবিজ্ঞানের নাটক সিলিকন দ্বীপের পোকা।
2: শুভঙ্কর, রে শুভঙ্কর, দরজাটা খোল না। এ শুভ, শুনতে পাচ্ছিস না কি রে? শুভ,
3: ওমা,
4: ওঠো না, ওঠো,
3: তোমাদের সেই অনুকূল চন্দ্র এসেছে।
2: আরে শুভ, দরজাটা খোল না।
4: কথা পরে বলবি, দরজাটা খোল নয়তো ভেঙে ফেলবি।
3: হ্যাঁ,
5: কি রে অনুকূল, আজ সকালে অত জোরে কেউ করা না রে, প্রতিবেশীরা অবজেকশন দেবে।
2: ওরা দেখছি কুম্ভকর্ণের উপরে, অতক্ষণ ধরে কড়া নাড়ছি, হাঁক ডাক দিচ্ছি, নো রেসপন্স।
5: কি উদ্দেশ্যে সাত সকালে এলে বলো তো চালু?
2: দাঁড়া দাঁড়া, অত তড়বড় করিস নি, সোফাটাকে একটু জিরিয়ে নি, তারপর বলছি। প্রাণটা জুড়লো,
5: মনে হচ্ছে মহাকাশ জয় করে এলি।
2: মহাকাশ? কার সঙ্গে কার তুলনা করছিস রে? আরে বাবা, আজকে 8 দিন দু চোখের পাতা এক করতে পারিনি বুঝলি। 14,000 কিলোমিটার একটানা জার্নি করে একটু আগে ক্যালকাটা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। উফ, আর ভাবতে পারছি না রে, শুধু ভগবানের দেয়া প্রাণটা নিয়ে ফিরে এসেছি। উফ, আরে কারো ঘুম ভাঙেনি মনে হচ্ছে?
6: কি হলো কি, এত হই হুল্লোর কিসে?
7: তাই ভাবছি, সাত সকালে এত হই হুল্লোর অনুকূল ছাড়া তো আর কেউ করতে আসে না। তা অনুকূল চন্দ, এবার আগমন কোথা থেকে? মেসোপটেমিয়া?
2: মেসোপটেমিয়া কি বলছেন কাকিমা, এবারে জার্নি তার কাছে নস্যি নস্যি বুঝলেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর সব বলবো সব। উফ, আপনি ভাব কি অবস্থা। এই যে হারারাম, বাথরুমে বেশি করে জল রাখতে পারো না? এই দেখো আবার কি দেখছিস রে,
3: এই তোর ব্যাগের মধ্যে কি একটা ফড়ফড় করছে না, কি রেখেছিস ওখানে?
2: চাঁদু, ধোঁয়া থাকলে আগুন থাকবে, আর অনুকূল চন্দ্র যখন ফিরে এসেছে তখন দেয়ার ইজ সামথিং।
3: যাক গে, কোথায় ফিরলি আগে তাই বল।
2: আরে বাবা ধৈর্য ধরো চাঁদু, সব বলবো বলেই তো এয়ারপোর্ট থেকে সোজা তোমাদের এখানে চলে আসা। কি রে, কিছু শুনতে পাচ্ছিস? বাবরে বাব, সর্বনাশ হয়েছে তো শুভ, খুব জোর বেঁচে গেছি।
3: কি হলো, ব্যাগ থেকে ওটা কিসের প্যাকেট পকেটে পড়লি?
2: পোকা, খুব ছোট্ট একটা পোকা, কিন্তু সেই ছোট্ট পোকা যে কি বিশাল বিপদ ঘটাতে পারে তুই কল্পনাও করতে পারবি না শুভ। আমি তো মরেই গিয়েছিলাম, কোনো মতে ফিরে এসেছি।
7: ছি বাবা, সাত সকালে ওইসব অলক্ষণে কথা বলতে নেই। যাকে, মা কেমন আছেন?
2: ভালোই আছেন কাকিমা, কিন্তু এই আমি, আমি আমার কথা বলছি, আপনাদের আশীর্বাদ আর বরাত জোর এই দুইয়ের মিলে আমাকে ফিরিয়ে এনেছে বুঝলেন, নয়তো পৃথিবীর শেষ প্রান্তে মরে ভূত হয়ে পড়ে থাকতে হতো বুঝলেন। বলবো বলবো বলবো, অস্থির হবেন না, বলবো সব বলবো।
7: ঠিক আছে, আগে জল খাবারটা খেয়ে নাও, তারপর তোমার সব কথা শুনবো। ভূগোলটা তোমার দেখছি বেশ ভালোই জানা আছে তাই না?
2: কাকিমা কি বলছেন, জাহাজে চড়ে পৃথিবী ঘুরবো, ভূগোল না জানা থাকলে চলে?
3: যাক অনুকূল, তোর সে বেঁচে যাওয়ার গল্পটা কি যেন বলছিলি তাই বল।
2: গল্প গল্প কি রে শুভ, একেবারে জল জানত অভিজ্ঞতা। হ্যাঁ, একদিকে যেমন আমার জন্ম সার্থক, অন্যদিকে মৃত্যুর মুখ থেকে ফিরেও এসেছি।
7: বালাই সার, অমন কথা বলো না বাবা।
3: এবার তাহলে ব্যাপারটা জাহাজে কি বলিস?
2: হ্যাঁ তাই তো, আরে অনেকেই হয়তো ঠিক জানেন না, ধর আমরা যদি কন্যাকুমারীর বিবেকানন্দ শিলার সামনে থেকে সোজা দক্ষিণে জাহাজ নিয়ে পাড়ি দিই, তাহলে কোথায় গিয়ে পৌঁছব? একেবারে সোজা দক্ষিণ মেরুতে, মাঝখানে আর কিচ্ছু নেই।
7: বলো কি, একেবারে শুধু সমুদ্র?
2: না কাকিমা, যা আছে তা হলো ছোটখাটো দু চারটে বিন্দুর মতো দ্বীপ আর কি, তার মধ্যে যেগুলো বড় ভূগোল বইতে তার নাম থাকে, বাকি কিছু থাকলে তার অস্তিত্ব তো কারো জানা নেই।
7: তোমরা তাহলে সেই অস্তিত্ব জানা নেই এমন দ্বীপেই হানা দিলে?
2: হানা কি আর সাফ করে দিয়েছি কাকিমা, দিতে বাধ্য হয়েছি, সরকারি কাজ, যেতেই হবে।
7: সে তো ঠিক কথা অনুকূল,
2: এবারেই তো আসল ঘটনা শুরু।
7: তোমাদের জাহাজ তাহলে দক্ষিণ মেরুতে পৌঁছলো?
2: হ্যাঁ, সমুদ্রের বুকে ওইসব ছোটখাটো দ্বীপগুলোকে ফলো করে আমরা এগোতে থাকলাম। দ্বীপগুলো সব প্রাকৃতিক ঐশ্বর্যে ভরা, অন্য দেশের মতো আমাদেরও লক্ষ্য সেই ঐশ্বর্যকে কব্জা করা।
7: ওখানে কি আছে বাবা, সোনার পাহাড়?
2: তার চেয়ে অনেক দামি কাকিমা, আজকের দুনিয়ায় যার সব থেকে চাহিদা বেশি।
3: সেটা কি রে?
2: ইউরেনিয়াম 235, একেবারে গোপনে আহরণ করতে হবে। কত রিস্কের ব্যাপার বলুন তো।

0: ঠিক বলেছো, এত সব ঝামেলায় তুমি জড়ালে অনুকূল।
1: দেশের জন্য তো জড়াতেই হবে কাকিমা। দক্ষিণ মেরুর এই অঞ্চলটায় বুঝলেন ইউরেনিয়াম 235-এর একটা বিরাট ভাণ্ডার পড়ে আছে।
0: আচ্ছা,
1: আমাদের কাছে গোপন খবর ছিল, হুকুম হলো এই ভাণ্ডার আমাদের চাই।
2: বলিস কি,
1: শুরু করতে হবে কমপ্লিট সিক্রেট অভিযান। জানি শুভ, হঠাৎ করে ডক্টর ভার্সনেয়ের মেসেজ এলো অফিসে, আর সঙ্গে সঙ্গে আমাদের ডিরেক্টর ডক্টর পেরেরা আমাকে বললেন, মিস্টার দাস, আজকে বিকেলের ফ্লাইটেই আমাদের বম্বে যেতে হবে, সেখান থেকে জাহাজ ছাড়বে, ব্যাস এইটুকুনি, ম্যাটার ইজ সিক্রেট, 200% সিক্রেট। শুরু হয়ে গেল সামুদ্রিক অভিযান।
3: ওহ, কি সাংঘাতিক, কি নির্মম, কি মর্মান্তিক।
1: না না না কাকিমা, কোনো ভূমিকম্পে পড়িনি, লুকোনো আগ্নেয়গিরি লাভাস্রোতও ভেসে যায়নি, তার চেয়েও ভয়ঙ্কর। ভোরবেলা ডেকের উপর থেকে টেলিস্কোপে একটা অদ্ভুত জিনিসের অস্তিত্ব দেখতে পান আমাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর। উনি ভাবলেন কোনো দুর্ঘটনায় পড়া জাহাজ।
0: ভেরিও টেলিস্কোপ?
1: তারপর? তারপর, তারপর আমরা এগোতে লাগলাম। এগোতে এগোতে জিনিসটার কাছে পৌঁছে গেলাম।
4: স্পিড কমাও, স্পিড কমাও।
2: মিস্টার দাস, বল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিফ্লেক্টর দিয়ে টেস্ট করা বস্তুটা কোনো ধাতুর পদার্থ হবে, রোদে ঝিকমিক করছে দেখুন।
1: হ্যাঁ হ্যাঁ মিস্টার পেরেরা, আমারও তো মনে হচ্ছে, কিন্তু স্যার কাছে আসতে পুরো একটা সবুজ দ্বীপ দেখা যাচ্ছে।
2: দ্বীপ, কিন্তু কিন্তু কোনো জনমানব নেই বলেই মনে হচ্ছে। হ্যাঁ দাস, তাই আমরাই এখানে প্রথম পা রাখছি মনে হচ্ছে।
1: দেখুন স্যার, কত ফুল স্যার, পাকা পাকা ফল, ওগুলো হয়তো খাওয়াও যাবে স্যার।
2: বি কেয়ারফুল দাস, বি কেয়ারফুল। ডক্টর আয়েঙ্গার আগে ফলগুলো পরীক্ষা করে দেখুক, তারপরে খাবার কথা ভাববে।
1: ফলগুলো কিন্তু দারুণ সুস্বাদু স্যার। মিস্টার আয়েঙ্গার বলেছেন সেফলি ওগুলো আমরা খেতে পারি।
2: সেফলি খেতে পারো, কিন্তু সেফ থাকবে তো? দাস, কোনো শব্দ শুনতে পাচ্ছ?
1: হ্যাঁ হ্যাঁ স্যার, মনে হচ্ছে কিছু একটা আকাশপথে উড়ে আসছে, কিন্তু গাছপালার জন্য নজরও ঠিক মতো আসছে না।
3: স্যার স্যার দেখুন স্যার, মস্তে একটা পাখি, ঠিক যেন টু সুইচ অফ প্লেন।
1: ডক্টর আনন্দ, দেখতে পাচ্ছেন? দেখুন দেখুন,
2: ওরাও দেখতে পেয়েছে। এ কি জাহাজের উপর বসছে?
3: স্যার আমাদের কেমন করে দেখছে দেখুন, কি ভয়ঙ্কর দুটো চকচকে চোখ, যেন জ্বলছে,
2: ছুঁচলেও লম্বা ঠোঁট, মানুষকে খুবলেও খেতে পারে মনে হচ্ছে।
3: স্যার স্যার ফায়ার করবো স্যার।
2: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
3: এক পা করে আমাদের দিকে এগিয়ে আসছে, অর্ডার করুন স্যার, অর্ডার।
2: না না না, চরম বিপদ ছাড়া ফায়ার করবে না দাস।
3: স্যার স্যার দেখুন স্যার, পাখিটার কাণ্ডটা দেখুন।
2: আই সি, এত বড় একটা পাথরকে দুই ঠোঁটে চেপে ধরে পাখিটা উড়ে গেল। তার মানে তার মানে পাখিটা তার আস্তানার দিকে গেল, কাছাকাছি আরো দ্বীপ আছে।
1: ব্যাপারটা কিরকম অদ্ভুত না স্যার? আমাদের দেশে পাখিরা কাঠকুটো দড়ি লোহার তার দিয়ে বাসা বানায়,
3: পাখিটা কত বড় একটা।
2: শোনো দাস, ব্যাপারটা খুব গোলমেলে ঠেকছে, কিন্তু এই পাখি শুধু এখানে একা নেই, সঙ্গে আরো অনেক কিছু আছে। না, ডক্টর আয়েঙ্গারের সঙ্গে ডিসকাস করতে হবে, চলো।
1: সবাই মিলে সাপটাকে মেরে ফেলেছে স্যার,
2: কিন্তু এখন কি করছে? চলো তো দাস, হইহুল্লোড় কেন দেখে আসি।
1: চলুন স্যার। সাপে ব্যাঙ ধরেছিল তো, দুটোই মারা পড়েছে, এবার ওদের পোড়ানো হচ্ছে। ওই দেখুন স্যার, একটা মজার ব্যাপার দেখুন, কোনোটাই পুড়ছে না।
2: চিফ কেমিস্ট সুপ্রকাশবাবু ল্যাব ছেড়ে চলে এসেছে।
5: মন্ডল মন্ডল,
2: শোনো শোনো, এদিকে সাপ ব্যাং দুটোই তুমি সুপ্রকাশবাবুর কাছে তুলে দাও, সাপ কেন পুড়ল না এটা আমাদের জানা দরকার।
6: আমার ল্যাব টেস্ট হয়ে গেছে মিস্টার পেরেরা।
2: কি রেজাল্ট পেলেন সুপ্রকাশবাবু? এনিথিং ডেঞ্জারাস?
6: না, এই ধরনের সাপ ব্যাঙ থেকে আমাদের কোনো বিপদের চান্স নেই স্যার।
7: বাঁচা গেল স্যার।
8: একটা কথা স্যার, যে দ্বীপের অস্তিত্বের সম্ভাবনা থাকলেও এতকাল যাকে খুঁজে পাওয়া যায়নি এটাই সেই সিলিকন দ্বীপ।
2: আমরা এখন তবে সিলিকন দ্বীপে আছি।
8: ইয়েস স্যার, আর সেজন্যই এই দ্বীপের প্রাণী থেকে আমাদের কোনো বিপদের চান্স নেই।
2: কেন এরকম বলছেন কেন?
8: কারণটা খুবই মজার স্যার। আমরা মানে প্রাণী জগতের সবাই কার্বনের তৈরি পদার্থ। কার্বনের একটা বিশেষ ধর্মের ফলেই প্রাণী জগতের উৎপত্তি, যাকে বলে ক্যাটিনেশন।
7: ক্যাটিনেশন?
8: হ্যাঁ, কার্বন পরমাণুগুলোর পরস্পরের সঙ্গে অগুন্তি সংখ্যায় হাত ধরাধরি করে দাঁড়াবার ক্ষমতা।
2: তার ফলে কি ঘটছে সুপ্রকাশবাবু?
8: প্রোটিনের মতো জটিল কোনো অণুর সৃষ্টি হচ্ছে, আর এভাবেই গড়ে উঠেছে কার্বন ওয়ার্ল্ড। আর একটা মজার ব্যাপার আছে স্যার, যতগুলো মৌল আমাদের জানা আছে তার মধ্যে এভাবে শেকলে বাঁধা অণু গঠনের ক্ষমতা আছে একমাত্র সিলিকনের। তাবৎ পৃথিবীর বৈজ্ঞানিকেরা ভাবছেন কার্বন জগতের প্রাণীর মতো সিলিকন ওয়ার্ল্ডের কোনো প্রাণী জগৎ আছে কি না।
2: আছে, নিশ্চয়ই আছে। এই সাপ ব্যাঙ এগুলি তো তার সবচেয়ে বড় প্রমাণ।
8: আরও ইন্টারেস্টিং ব্যাপার স্যার, আমরা অর্থাৎ কার্বন জগতের প্রাণীরা বেঁচে থাকার জন্য খাবার হিসাবে যা গ্রহণ করি সবই কার্বন ঘটিত পদার্থ। ঠিক তেমনি সিলিকন ওয়ার্ল্ডের প্রাণীরাও খাবে সিলিকা, রক, বালি, কাঁচ এই সব।
2: আই সি, তার মানে পাখিটা যে পাথরের চাঁইটা নিয়ে গেল সেটা ওর খাবারের জন্যে, সিলিকা রক।
8: হ্যাঁ, কার্বন জগতের প্রাণীর সঙ্গে সিলিকন ওয়ার্ল্ডের প্রাণীর দুটো মস্ত বড় পার্থক্য আছে স্যার। কার্বন জগতের প্রাণী পুড়লে ছাই হয়ে যায়, সিলিকন জগতের প্রাণীরা পড়ে না, একটা কঠিন পদার্থে রূপান্তরিত হয়। তবে হ্যাঁ, দু জগতের প্রাণীর মধ্যে খাদ্য খাদক সম্পর্ক নেই।
2: থ্যাংক ইউ সুপ্রকাশবাবু। আজকে রাতটা তাহলে নিরাপদে জাহাজে কাটাতে পারবো।
9: দাস, কি রাতের সমুদ্র দেখছো?
7: না স্যার, ভাবছিলাম জিএম কাউন্টার দিয়ে এখানে আমরা অনুসন্ধান করতে এসেছি, একটু তেজস্ক্রিয়তার গন্ধ পেলে ক্যাম্প বসানো হচ্ছে, তারপর কি হবে?
9: আরে এখন সিলিকন দ্বীপে এসেছো, প্রাণ ভরে এনজয় করো।
7: জনমানব শূন্য দ্বীপ, সব ব্যাঙ যা দেখলাম তাও সিলিকন জগতের প্রাণী, মনে হচ্ছে পৃথিবীর বাইরে একটা।
2: দাস, হ্যাঁ দাস, কিছু শুনতে পাচ্ছো? একটা শব্দ আসছে যেন
7: চাঁদনি আলোয় একটা মস্ত বড় পাখি দেখা যাচ্ছে স্যার।
2: ওই দেখুন, জাহাজের উপর চক্কর দিচ্ছে।
7: হ্যাঁ,
2: ওর মতো খুব ভালো বলে তো মনে হচ্ছে না। ওই দেখো, আরো আরো শয়ে শয়ে হাজারে হাজারে পাখি এসে জাহাজটাকে ঘিরে ফেলেছে
3: স্যার। স্যার, জাহাজে সবাই ডেকের উপরে চলে এসেছে স্যার। সুপ্রকাশবাবু, মিস্টার আয়ঙ্গ, মন্ডল, মিস্টার রাও,
10: মিস্টার পেরেরা, বি অ্যালার্ট, এক্ষুনি কিন্তু গুলি চালাবেন না।
6: এই ভয়টাই করছিলাম স্যার।
2: হোয়াট ডু ইউ মিন?
6: এই দ্বীপের পাথরগুলি সবই সিলিকা জগতের। লোহা এতে খুবই কম, লোহা ছাড়া সিলিকন কার্বন কোনো জগতের প্রাণীর ষোলো কলাপূর্ণ হয় না, লোহার প্রতি তাই এদের প্রচণ্ড টান।
2: স্যার, স্যার, পাখিরা আমাদের জাহাজটাকে আক্রমণ করছে স্যার।
6: জাহাজের বডিতে আয়রন আছে, তাই ওরা জাহাজটাকে খেয়ে ফেলতে চাইছে।
2: ফায়ার, ফায়ার করুন এক্ষুনি, ফায়ার।
6: কোনো লাভ হচ্ছে না স্যার, বন্দুকের গুলি পাখিদের গা টাচ করে চলে যাচ্ছে, জাহাজ কাত করে দিচ্ছে।
2: কার্বন জগতের প্রাণী বলে ওরা হয়তো এবার আমাদেরকেও খেতে চাইবে।
7: কি হবে স্যার?
2: ওদিক থেকে মিস্টার আয়েঙ্গারা গুলি চালাচ্ছেন কিন্তু কিচ্ছু হচ্ছে না স্যার।
9: জাহাজে জল ঢুকছে, জাহাজে জল ঢুকছে। মিস্টার আয়েঙ্গার, কন্ট্রোল রুম থেকে SOS পাঠান শিগগির।
2: লাইফ বয়গুলো বেঁধে নিন, সবাইকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। কি হলো সুপ্রকাশবাবু, আপনি এসব কী করছেন এখন?
6: সিলিকন জগতের প্রাণীদের এভাবে গুলি করে ধ্বংস করা যাবে না স্যার। ড্রামের এই লিকুইডটা স্প্রে করে দিয়ে দেখছি। মিস্টার দাস, এই পাইপলাইনটা একটু উঁচু করে ধরুন তো। দেখুন দেখুন, এবার দেখুন কি
2: হয়। ডুবে যাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে, সবাই জলে ঝাঁপ দিন, ঝাঁপ দিন।

0: তাহলে অনুকূল বেশ দুঃসাহসিক অভিযান সেরে এলে, কি বলো?
1: কাকিমা, একেবারে জীবন মরণের প্রশ্ন।
0: তা তোমাদের ওই স্প্রেতে কি ছিল বলো দেখি?
1: ওটা হাইড্রোফ্লোরিক অ্যাসিড, সিলিকার এক নম্বর শত্রু। সিলিকার গায়ে লাগলেই একেবারে খেল খতম। আরে পাখিগুলো তো সিলিকা ওয়ার্ল্ডের পাখি ছিল না?
0: তা বাবা, তোমরা ফিরলে কি করে?
2: পাখিদের গুঁতো খেয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে ভেসে রইলে?
1: হ্যাঁ রে শুভ, একবার ডুবছি আবার ভেসে উঠছি, ডুবছি আর ভাসছি।
0: তাই ডুবতে ডুবতে ভাসতে ভাসতে কলকাতা চলে এলে?
1: না কাকিমা, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপর জ্ঞান ফিরতে দেখি একটা জাপানি জাহাজে শুয়ে আছি।
0: তাই
1: আসলে আমাদের রেডিও মেসেজ পেয়ে একটা জাপানি জাহাজ সবাইকে উদ্ধার করে আর কি। যাকে শুভ, যার জন্য এয়ারপোর্ট থেকে সোজা তোর কাছে চলে এলাম।
2: বলে ফেল,
1: তুই তো কালটিভেশন অফ সায়েন্সে আছিস, দেখিস তো আমার এই সিলিকন পোকার সিলিকাটা কোন দশায় আছে। ভয় নেই ভয় নেই, পাখি নয় রে, একটা ছোট্ট পোকা। যা যা যা যা যা, প্যাকেট খুলতেই উড়ে পালালো।
2: আরে ওটা ওই তো একটা বলতা চাললাম কপাটে,
1: আমার সব প্রোগ্রাম গেল রে শুভ, সব গেল।
0: ভাবছো কেন বাবা, ভবিষ্যতে আবার হবে।
1: আবার হবে?
0: নিশ্চয়ই।
1: আপনি বলছেন কাকিমা? আবার হবে। যাকে আজকে তাহলে উঠি, বুঝলি, তাড়াতাড়ি মায়ের কাছে যেতে হবে। কাকিমা চলি, আসি রে শুভ।
2: হ্যাঁ
1: বাই।
0: দেখ তো শুভ, অনুকূলের পকেট থেকে কি একটা পড়লো
2: দেখি। ট্রেনের টিকিট।
0: তাই
2: মসলন্দপুর টু শিয়ালদা আজকের টিকিট। তার মানে সাত সকালে বাড়ি থেকে অনুকূল এখানে এসেছে মা।
0: হ্যাঁ রে, ঘনাদার পুরো নামটা যেন কি ছিল শুভ?
2: ঘনশ্যাম দাস।
0: সাবাস বাবা অনুকূল চন্দ্র দাস, তুমি নিশ্চয়ই ঘনশ্যাম দাসের বংশধর হবে, নয়তো এত সাজিয়ে গুছিয়ে বলবে কে বলতো?

0: শুনলেন কল্পবিজ্ঞানের নাটক সিলিকন দ্বীপের পোকা। মূল গল্প ডক্টর শঙ্কর ঘটক, নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, অভিনয় সুপ্রকাশ, প্রণব দেবনাথ, শুভ রূপন দাশগুপ্ত, মা জ্যোথিকা দে, পেরেরা সৌমেন বসু ও অনুকূল মুরারি মুখোপাধ্যায়, প্রযোজনা মানস প্রতিম দাস, পরিবেশনায় ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্বশাসিত সংস্থা বিজ্ঞান প্রসার।
1: তাহলে বন্ধুরা, কেমন লাগলো বলো? তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। বলতে বলতে চলে এসেছে একজন ছোট্ট বন্ধু, কথা বলে নি তার সঙ্গে।
2: হ্যালো
1: হ্যালো, হ্যাঁ হ্যালো
3: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ বলো, তোমার নাম কি বলো?
3: আমার নাম দিয়া বর্ষা।
1: আচ্ছা দিয়া, বলো কি বলতে চাইছো তুমি আজকে?
3: আমি কবিতা বলতে চাইছি।
1: বেশ বেশ বলো।
3: বীরপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মনে করো যেন দিদি শিখুরি, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকি চেমা চড়ি, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টপ গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ারে ঘুরে ঘুরে, রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো।

0: সুনামি পাটি, ইলিম যেন চূড়া দিঘিরি মাটি, ধু ধু করে যে দিক পাড়ি চাই, কোনো খানি জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ ইলিম কোথাও, আমি বলি ভয় করি না মা গো, ওই দেখা যায় মরে নদীশ্বতা, চুলি কাটাতে মাছ রয়েছে ঢেকে, মাঝখানে তো পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনো খানি, সন্ধে হতে গেছে গায়ের পানি, আমরা কোথায় যাচ্ছি তুমি তা জানি, অন্ধকার দেখা যায় না ভালো, তুমি যেন বলছি বললে আমায় দেখি, দেখি থারে ওই যে কিসের আলো, এমন সময় আমি যেন তোমায় বলছি দেখি আমি আছি, ভয় কেন মা করো, হাতি লাঠি মাথায় ছক্রক চুল, কানে তাদের গোজার জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পাকে গুজো দিয়ার, এই যে দেখ আমার তরোয়ার, টুকরো করে দেবো তোদের সেই, শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচে উঠল, হারে রে রে, তুমি বললি যাস নি খোকাওড়ি, আমি বলি দেখো না চুপ করি, এত লোকের সঙ্গে লড়াই করি ভাবছ খোকা গেলি বুঝি মরি, আমি তখনই রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনি পায়ে কি থেকে নেমে চোখি হচ্ছে আমায় করে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে, বলছে কত কি যে ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক কেন গল্প হতো তবে শুনতো যারা অবাক হতে সবে, দাদা বলত কেমন করে হবে খোকার গায়ে এত কি দৌড়াছি, পাড়ার লোকে সবাই বলতে শুনি ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে, নমস্কার।
1: বাহ খুব সুন্দর খুব সুন্দর, ঠিক আছে দিয়া, দেখি আমাদের অন্য কোনো বন্ধু আছেন কিনা। হ্যাঁ বন্ধুরা, তোমরা এসো আমাদের ফোন লাইনে, আমাদের সঙ্গে কথা বলতে, কবিতা বলতে, আর যদি গান গাও সেটাও গাইতে পারো। একজন বন্ধু চলে এসেছে।
2: হ্যালো,
1: বলো কে বলছো?
2: ভালো আছো?
1: হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো?
2: হ্যাঁ।
1: তোমাদের কবে স্কুল খুলছে?
2: সোমবার।
1: ও হো, ছুটি তো তাহলে শেষ হয়ে এলো প্রায়। ঠিক আছে, বলো তুমি কি বলছো, কি বলতে চাইছো?
2: আমি পশ্চিমবঙ্গের সর্বাম শান্তি বলছি।
1: আচ্ছা বেশ, বলো।
2: আমি কবিতা বলবো।
1: কবিতা বলবে, কি কবিতা বলবে?
2: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
1: আচ্ছা, নাম কি কবিতাটার?
2: শান্তিকি মান্না।
1: না না, কবিতাটার নাম কি?
2: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভোলা মন্দির।
1: আচ্ছা বেশ, বলো।
2: নমস্কার, কবি রবীন্দ্রনাথ লেখা নারাধনা সমস্ত থাক পড়ে যুদ্ধদারে দেবালয়ের কোণে, কেন আছি ঈশ্বরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারতে বুঝিস সঙ্গে নন্দে ব্যাগ দেখিতেছে দেবতা নাই ধরে তিনি পাথর বিন্দু কাটিয়ে দেয় পথ তারি মতো শোষণ ছাড়ি আয়ের ধুলার পরে মুক্তি ওই মুক্তি কোথায় পাবে মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে পানা সবার কাছে রাক্ষরা দেন থাকলে ফুলের দ্বারে ছুলুক বস্ত্র লাগুক ধুলা বালি কর্মযুগে তার সাথে এক হয়ে ঘর্ম পুরুক জুড়ে নমস্কার।
1: বাহ, খুব সুন্দর। কিছু একটা ফোনে বোধহয় একটু ডিস্টার্ব হচ্ছিল। যাই হোক, আমরা তো কবিতা শুনলাম, এবারে আমরা একটা গান শুনে নিই অন্তরা চৌধুরীর কণ্ঠে।
3: না না কেঁদো না।

0: পুতুল সোনা তো কাঁদবেই, কারণ এখন তাদের সঙ্গে তাদের বন্ধুরা রয়েছে, কিন্তু আর কয়েকদিন পরে স্কুল খুলে গেলে আর তো তারা পাবে না, সেই জন্যই কান্নাকাটি করছে আর কি। আমরা এবার ছোট্ট বন্ধুদের কণ্ঠে কিছু আবৃত্তি শুনব।
1: আমার নাম ঋদ্ধি সেনাপতি, আবোল তাবোল কবি সুকুমার রায়। আয়রে ভুলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ায়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ায়, আয় যে খানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয়রে যে থায় উধাও হাওয়ায়,

0: মন ভেসে যায় কোন সুদূর, আয় কাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা ধিন ধিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজগু বিচাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে।
1: আমার নাম দেবস্মিতা দাস, কবি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত লাবণ্য হয়তো চোখেও পড়ি না, তবু জেনু মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি, মনে আছে এই সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়, কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদ কি করেছি ধুলির স্বাদ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের, মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ, আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে, আমরা বার বার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষ বারের মতো।
2: আমার নাম দেবাঙ্গন চ্যাটার্জি, সত্যেন্দ্রনাথ দত্তের দেশের মাটি। মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি, চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি, শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে, নিদমহলের জ্যোৎস্না নীতি বুলায় পায় রূপার কাঠি, নাগের বাঘের পাহারাতে হচ্ছে বদল দিনে রাতে, পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়ায় পাটি, মৌল ফুলের মাল্য মাথায় লীলা কমল গন্ধে মাতায়, পায় জোড়ে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুল আর্দপাটি, নারিকেলের গোপন কোষে অন্নপানি যোগায় গোসে, কোল ভরা তার কনক ধানে আটটি শীষে বাঁধা আটি, সে যে গো নীল পদ্ম আঁখি সেই তোরে নীলকণ্ঠ পাখি, মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্নাকাটি।
3: আমার নাম সৃজিতা দাস, কবি সুকুমার রায়ের লেখা কবিতা নারদ নারদ। হ্যাঁ রে হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে, আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি, কেন রে বেটা স্টুপিড ঠেঙিয়ে তোরে করবো ঢিট, চোপড়াও তুম স্পিকটি নট মারবো রেগে পটাপট, ফের যদি টেড়াবি চোখ কিংবা আবার করবি রোখ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার কানাগড়ি জানিস আমি স্যান্ড করি, ফের লাফাচ্ছিস অল রাইট কম অ্যান্ড ফাইট কম অ্যান্ড ফাইট, ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি, টেরটা পাবে আজ এখনি। আজকে যদি থাকতো মামা, পেটিয়ে তোমায় করতো ধামা। আরে আরে, মারবি নাকি? দাঁড়া একটা পুলিশ ডাকি। হা হা হা হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হা হা, তা তো সত্যি বটে, আমি তো চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি ভেরি সরি, মশলা খাবি? শেক হ্যান্ড। আর দাদা বল, সব সদবোধ, ঘরে চল। ডোন্ট পরোয়া, অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট।

0: আমার নাম হোমাগ্নি মাইতি, জীবনের হিসাব সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলেন, সারা জনম মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়া নাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নে ওটা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিয়েছেন হেন। বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি শুধোয়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ষোলো আনাই নিচে।
1: আমার নাম দেবস্মিতা দাস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত বহালো ভেবেছিলেন তবে, আজ আমারে দাঁড়ি দাঁড়ি ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে, চলিতে রদ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসরথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলি তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসরে লাগে তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি একই কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইন মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখে, দিলেন যা রাজ ভিখারী রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
2: আমার নাম দেবাঙ্গন চ্যাটার্জি, রবীন্দ্রনাথ ঠাকুরের দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই, জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ, গেঁটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ, পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই, তোমার কথা আমি যেন শুনি নে কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই, খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে, বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি, যা বলো সব শোনেন তিনি কিচ্ছু বলেন না কো, খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো।
3: আমার নাম সৃজিতা দাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নৌকাযাত্রা। মধুমাছির ওই যে নৌকোখানা, বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে, আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে একশোটা দাঁড় আটি, পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাঁটে, আমি কেবল যাই একটি বার, সাত সমুদ্র তেরো নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমা যাচ্ছি নে কো চলে, রামের মতো চোদ্দ বছর বনে, আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বই, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা তিনজনে, আমি কেবল যাব একটি বার, সাত সমুদ্র তেরো নদীর পার, ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তিপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটি বার, সাত সমুদ্র তেরো নদীর পাড়।

0: আমার নাম হোমাগ্নি মাইতি। কিশোর স্বপ্ন, কাজী নজরুল ইসলাম। মা, আমারে সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশে, রইব না আর আঁচল ঢাকা গন্ডি আঁকা দেশে। মা, আমারে সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশে। মা, এখানে নাই যে জীবন প্রাণীর আবির খেলা, আপনাকে যে আপনি মোরা হানছি অবহেলা। স্কুলে যাও চাকরি করো, আদর্শ নাই ইহার বড়। সকালবেলা জেগে ওঠা ঘুমিয়ে সন্ধ্যাবেলা, দেশ কোথা মা, এ যে শুধু শ্মশান সবের মেলা। জানি না মা ভালো কিংবা মন্দ ওরা করে, মরার দেশে তাথই নেচে দেশ তাহাদের হরে। প্রাণীর আগুন লাগিয়ে বেড়ায় প্রাণহীনদের পাড়ায় পাড়ায়, সেই আগুনের শিখা মাগো এসেছে মোর ঘরে। আমি তাদের দলের হব, কাঁদি তাদের তরে। আমি যাব মৃতের দেশে আঘাত দেওয়া হয়ে, জয়ের আশা জাগবে তাদের হয়তো পরাজয়ে। যাব চেকোস্লোভাকিয়ায়, চীন জাপান ও দূর রাশিয়ায়, যৌবনেরই অগ্নিমন্ত্রে আসব দীক্ষালয়ে। লাগিয়ে আগুন ভাগিয়ে দেব, ভাগিয়ে দেব ভয়ে। মা গো তুমি ভয় করো না, আমি মরি যদি স্রোতের মুখে আপনি ভেসে আনব বয়ে নদী। মা গো আমি হারিয়ে গেলে জাগবে দেশে যেসব ছেলে, তাদের মাঝে পুত্রে তোমার দেখবে নিরপথি। কোটি ছেলে পাবে মা গো আমি হারাই যদি। ম্যালেরিয়ায় ভুগব না মা, মরব না তোর কোলে, ডাকতে তোরে দেব না মা চাকরের মা বলে। রাজ রানী মা করব তোরে ত্রিভুবনের রত্ন হরে, তারি তরে পাড়ি দেব সাত সাগরের জলে। লঙ্ঘি মরু গিরি দরি যাব আমি চলে। আমার দেশের সকল মাতা কাঁদবে আমার তরে, ভাববে তাদের আপন ছেলে গেছে দেশান্তরে। আমার দেশের প্রসাদ পেয়ে দেশ বিদেশের ছেলে মেয়ে ধন্য হতো আগে যেমন, তেমনি আজও হবে। তোমার পুত্র না যদি রয় আশার স্বপ্ন রবে।
1: আমার নাম ঋদ্ধি সেনাপতি। কবিতা খাতার পাতায়, কবি সুনির্মল বসু। খাতার পাতায় বুবুন সোনা যেই এঁকেছে বাঘ, অমনি সেটা হাত পা ছড়ে দেখায় কত রাগ। এবার দেখো বাঘের পাশে বসলো বাঘের ছানা, ছোট্ট কিনা তাই দেখো তার হাত পা ছোড়া মানা। বাঘ বাবাজি ভাবছে চে বুবুন সোনার দিকে, এইবারেতে কামড়ে খাবো ছোট্ট মানুষটিকে। বুবুন কিন্তু পাচ্ছে না ভয়, ভয় পাবে সে কাকে? খাতায় বন্দি করে তো সে রেখেছে বাঘটাকে। আমার নাম ঋদ্ধি সেনাপতি। কবিতা খাতার পাতায়, কবি সুনির্মল বসু। খাতার পাতায় বুবুন সোনা যেই এঁকেছে বাঘ, অমনি সেটা হাত পা ছড়ে দেখায় কত রাগ। এবার দেখো বাঘের পাশে বসলো বাঘের ছানা, ছোট্ট কিনা তাই দেখো তার হাত পা ছোড়া মানা। বাঘ বাবাজি ভাবছে চে বুবুন সোনার দিকে, এইবারেতে কামড়ে খাবো ছোট্ট মানুষটিকে। বুবুন কিন্তু পাচ্ছে না ভয়, ভয় পাবে সে কাকে? খাতায় বন্দি করে তো সে রেখেছে বাঘটাকে।
2: শুনলে তাহলে তোমাদের ছোট্ট বন্ধুদের আবৃত্তি। এবার

বন্ধুরা, আমাদের ছুটির ঘন্টা প্রায় শেষ হতে চলল, ঠিক আছে? আর আমরা তো গল্প শুনলাম, নাটক শুনলাম, আর অনেক কবিতা শুনলাম, গানও একটু একটু শুনলাম। তোমাদের ছুটিও তো প্রায় শেষ, কিন্তু ছুটি থাকলেই কিন্তু রোদে এখন বেরোনোটা একদম ঠিক নয়। বাইরে কিন্তু খুব গরম, খুব সাবধানে, আর অনেক জল খাবে, বারে বারে জল খাবে, যা বড়রা বলে, দিদিমণিরা বলে, সব কথা শুনবে। আর সেই সঙ্গে একটু একটু পড়াশোনাও করো, সেটাও তো করতে হবে নাকি, তাই না? আমাদের ছুটির ঘন্টা একদম শেষ। টাটা, তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের সঞ্চিতা পিসিমণি।

0: ছুটি ছুটি ছুটি ছুটির ঘন্টা।
1: শুনলেন ছুটির ঘন্টা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় অস্মিতা রায় এবং সৌরভ দেবনাথ।

0: সুপ্রভাত, আনন্দকর বলছি। কি ভাবলে? আনন্দকর মানে সেই সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালিত সিনেমা হেমলক সোসাইটি, যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় আনন্দকর নামে যে চরিত্রটি দৃশ্যায়ন হয়েছিল তার চরিত্র, সেই কথা বলছি? না না, তবে আজকে গীতাঞ্জলি স্টুডিওতে তোমার জন্য একটা আনন্দকর, একজন আনন্দকরকে নিয়ে এসেছি, তার কথা শুনবো। কিন্তু এই যে এত কথা বলছি শুরুতে, কিন্তু আমরা কারা আছি, কারা আছি এই মুহূর্তে?
1: এই মুহূর্তে তোমার সঙ্গে রয়েছে আমি, তোমার যুববাণীর বন্ধু অস্মিতা, আর আমার সঙ্গে রয়েছে
0: আমি সৌরভ, এবং অস্মিতার সৌরভ এই মুহূর্তে যুববাণীর কলকাতার বিশেষ অনুষ্ঠান, সেখানে আমরা আছি এবং কথা বলছি। যে কথা বললাম আনন্দকরকে নিয়ে, যে আমাদের চারিপাশে এমন কিছু মানুষজন আছে যারা সত্যি সত্যি অস্মিতার সেই মানুষজনগুলো বিভিন্নভাবে আমাদের পরিবেশে বা আমাদের চারিপাশের মানুষজনকে নানান সময় নানান বিপদ থেকে রক্ষা করে, বেঁচে থাকার আরেকটু আনন্দ দেয়, এবং সেইটা কিন্তু আমাদের ভাবতে হবে। এবং সেই মানুষজনকে যদি আমরা আরেকটু তুলে ধরতে পারি, তাহলে কিন্তু সেটাও খুব একটা আনন্দের বিষয়, নাকি?
1: হ্যাঁ, সেটা তো হবেই। তবে আপাতত মনটা একটু গান গান করছে, আর শুরুতে যেখানে আনন্দকরের কথা তুমি বললে, তাহলে যে গানটা আমরা শোনাচ্ছিলাম সেটা একটু শুনে নি, নাকি?
0: একদমই তাই। তাহলে চলো লোপামুদ্রা মিত্রের কণ্ঠে আমরা শুনে নি, আমার মতে তোর মতন কেউ নেই।

0: আনন্দকর, সত্যি যার কথা একদম অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম। আনন্দকরের চরিত্রটি কিন্তু আমাদের সকলের ভীষণ পছন্দের। আর ওই যে তোমাকে বলে বললাম যে এরকমই একজন আনন্দকরকে নিয়ে আমি আর রশ্মিতা এই মুহূর্তে স্টুডিওতে বসে আছি।
1: একদম
0: কাকে আছে আমাদের সঙ্গে?
1: আজকে তোমার সঙ্গে আড্ডায় রশ্মিতা আর সৌরভ কিন্তু নেই। আজকের আড্ডাটা একটু অন্যরকম, একটুখানি অন্যরকমই বলা যেতে পারে, কারণ আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন নির্মাল্য মুখোপাধ্যায়। আপনাকে প্রথমেই স্যার স্টুডিওতে অনেক অনেক স্বাগত। মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ নিত্যানন্দ মুখোপাধ্যায়কে যুববাণী স্টুডিওতে জানিয়ে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন স্যার?
2: ভালো আছি, ধন্যবাদ।
1: আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে সৌরভ আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে এই যে তামাক সেবন, তাই না? এবং কিছুদিন পরেই অ্যান্টি টোব্যাকো ডে আসছে এবং সেই উপলক্ষেই

0: আজকের অনুষ্ঠান এবং যে প্রশ্নটা স্যার
1: না তোমাকে আমি একটু এখানে থামাবো, কারণ যেই উপলক্ষে এইটাই না আমরা ভুল করি জানো বন্ধু, যে একটা দিনের উপলক্ষে আমরা শুধু সেই দিনটাকেই পালন করি, কিন্তু আজকে আজকে স্যারের সঙ্গে মানে আমাদের সঙ্গে যিনি আছেন মিস্টার নির্মল মুখোপাধ্যায় তার সঙ্গে কথা বললে আমরা বুঝতে পারবো এবং তোমরাও বুঝতে পারবে শুধু ওই একটা দিনের জন্য নয় তামাক কিন্তু বর্জন করতে হবে গোটা বছরের জন্য, কারণ যেভাবে যেভাবে আসক্ত হয়ে পড়ছে মানুষজন তার থেকে বেরোতে হলে কি কি করতে হবে সব কিছু টিপস নিয়ে
0: একেবারে তুমি যেটা বললে যে অবশ্যই, কিন্তু হ্যাঁ একটা বিষয় মাথায় রাখতেই হবে সৌরভ, এই যে অ্যান্টি টোব্যাকো ডে বা এই যে বিশেষ দিনগুলো আমরা পালন করি বা উদযাপন করি সেইগুলোর কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, মানুষকে আবার করে মনে করিয়ে দেওয়া,
1: একদম একদম
0: তাই না,
1: যে মানে হ্যাঁ কিভাবে আবার
0: কিভাবে
1: টিপস গুলো
0: মানে দৈনন্দিন জীবনে আমরা জীবন যাপন করতে করতে যেটা হয় যে আচ্ছা ঠিক আছে চলছি চলছে, কিন্তু এই দিনটা এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো যেগুলো হয় সেইগুলোর একটা এইটাই বিশেষত্ব যেখানে আমরা মানুষকে আবারও মনে করিয়ে দিই কোনটা ঠিক এবং কোনটা ভুল কোনটা ক্ষতিকারক এবং যা কিছু ক্ষতিকারক। আজকে অনুষ্ঠানের শুরু করার আগে যেটা আরেকবার বন্ধুদেরকে বলি সেটা হচ্ছে যুববাণী কলকাতার আজকের যে ফেসবুকে যে পোস্টারটি রয়েছে সেখানে বড় বড় করে লেখা রয়েছে ইহা ক্ষতিকারক, তো একেবারেই যা কিছু ক্ষতিকারক সেগুলো তো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে এবং তোমরা কিন্তু সরাসরি অনুষ্ঠানে যুক্ত হতে পারো। কিভাবে যুক্ত হতে পারবে, আমাদের ফোন নাম্বার কিন্তু খোলা রয়েছে 0333-2213-1342, এই নাম্বারে তোমরা ফোন করে জানাতে পারো তোমাদের যা যা প্রশ্ন রয়েছে যা যা কিছু রয়েছে আজকে আমাদের সঙ্গে রয়েছে,
1: কিংবা তোমরা কিন্তু কমেন্টও করতে পারো। ওই যে সেটা বললে একটা সুন্দর পোস্টার আমাদের এই মুহূর্তে আছে,
0: কিন্তু যে মেসেজটা দেওয়া রয়েছে সেটা কিন্তু সচেতনতামূলক
1: সচেতনতামূলক, সেই জন্যই যুববাণী কলকাতার আজকের বিশেষ অনুষ্ঠান তামাক কিভাবে বর্জন করব বা কি কি মানে ক্ষতিকারক যা যা জিনিস আছে সেগুলো কিভাবে আমরা নিজেদের থেকে একটু দূরে রাখবো বা আশেপাশের মানুষজন যাতে আর একটু ভালো থাকে, বেঁচে থাকার আনন্দ বেঁচে থাকার সবকিছু রসদ তারা পেতে পারে আর একটু বেশি দিনের জন্য, সেই সবকিছু নিয়ে কথা বলবো। তাহলে প্রশ্ন শুরু করা যাক নাকি?
0: একেবারে একেবারে অনেক প্রশ্ন নিয়ে আজকে আমরা এসেছি স্যারের কাছে। একদম প্রথমেই যেটা আপনাকে স্যার জিজ্ঞেস করব যে বিষয় নিয়ে আমরা আজকের অনুষ্ঠান করছি সেটা হচ্ছে তামাক। তামাক কি এবং আমরা তামাক শুনলেই বলি এটা ক্ষতিকারক, এই ক্ষতিকারক কেন বলা হয় তামাককে যদি একটু বলেন?
2: আসলে তামাক এসছে তামাকের গাছ থেকে, যেখানে তামাকের গাছের যে পাতা সেই পাতাগুলোকে আমরা শুকিয়ে নানাভাবে ব্যবহার করে থাকি। কোনোটাকে বলা হয় চিউইং টোব্যাকো, যেটাকে অধুমাই তামাক বলি আমরা, কোনোটাকে বলা হয় বিড়ি, কোনোটাকে বলা হয় সিগারেট, এবং আরও নিত্য নতুন প্রোডাক্ট আসা হচ্ছে আনা হচ্ছে আমাদের সমাজের মধ্যে যা অতীব ক্ষতিকারক। অবভিয়াসলি সেটা আমরা আগেই জানি বা বলিও, আমাদের যে জাতীয় সমীক্ষা যেটাকে ওয়ার্ল্ড গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে বলা হয়, সেখানে আমরা দেখেছি যে মানুষজন প্রায় 90% বেশি মানুষ জানেন যে তামাক ক্ষতিকারক। ফলে তামাকের যে মূল প্রবলেম যেটা বা সমস্যা যেটা আমরা বলি যে সেটা হচ্ছে যে নিকোটিন রয়েছে তার মধ্যে, এবং আমরা বিভিন্ন ধরনের যে সমীক্ষার যে তথ্য দিয়ে বলতে পারি প্রায় 69টা প্রায় কার্সিনোজেনিক প্রোডাক্ট থাকে তামাকের মধ্যে,
1: আচ্ছা
2: মিস করে সিগারেটের মধ্যে। ফলে এটা খুব মানে সহজবোধ্য আমাদের কাছে যে কার্সিনোজেনিক মানেই হচ্ছে যা ক্যান্সারে জন্ম দেয়, জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। কালে যেগুলো আমরা জানি যে এই প্রায় 69টি ক্ষতিকর কেমিক্যাল রয়েছে, সেই ক্ষতিকারক কেমিক্যালগুলো যদি আমাদের শরীরে যায় তার একটা প্রভাব পড়ে। উদাহরণস্বরূপ আরেকটা কথা বলতে পারি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে রবীন্দ্র সেতু, হাওড়া সেতু যেটা আমরা বলি
1: বিখ্যাত কলকাতা,
2: বিখ্যাত কলকাতার, এবং সেই রবীন্দ্র সেতুর যে গোড়াগুলোতে সব নতুন করে প্রোটেকশন দিতে হয়েছিল, কেন না ওই যে চুইং টোব্যাকো বা অধুমাই তামাক বা চিবানো যে তামাক আমরা বলি, সে তামাক যখন থুতু আকারে পড়তো সেই পুরনো ব্রিটিশ আমলের যে থামগুলো ছিল সেগুলো ক্ষয়ে যাচ্ছিল। তার মানে একটা স্টিলের বা ওই রকম একটা লোহার যে স্ট্রাকচার সেটা যদি ক্ষয়ে যায় তার মানে বুঝতে হবে কী পরিমাণ ক্ষতিকারক সেটা, আমাদের শরীরে কী পরিমাণ ক্ষতি সেটা বহন করে নিয়ে আসে। আর কাজেই এটা যে প্রবল ক্ষতিকারক সেটা নিয়ে কোনো সন্দেহই এখনও পর্যন্ত কারো মনে থাকার কথা নয়।
1: আচ্ছা স্যার, প্রথমেই যেটা আপনি বলছিলেন যে প্রচুর ক্ষতিকারক কেমিক্যাল এর মধ্যে থাকে, যার জন্য আপনি একটা খুব সুন্দর উদাহরণ দিলেন যে হাওড়ার রবীন্দ্র সেতুর কথা, কলকাতার আসলেই মানুষ এটা দেখার চেষ্টা করেন, বিশিষ্ট একটি জায়গা। তো এই ক্ষতিকারক কেমিক্যালগুলো আমরা জানি যে কিছু কেমিক্যাল হয় আমাদের, কিছু রাসায়নিক পদার্থ হয় যেটা আমাদের শরীরে গেলে একটা জীব থেকে অন্য জীবে যখন খাওয়ার মাধ্যমেই যাচ্ছে সেটা তার পরিমাণটা বেড়ে যায়, যাকে আমরা বায়োম্যাগনিফিকেশন বলি। এই সিগারেট বা এই ধরনের তামাকজাত দ্রব্যের ক্ষেত্রেও কি কার্সিনোজেনিক কেমিক্যাল বা ক্যান্সার জাতীয় রাসায়নিক পদার্থগুলোও কি এভাবে বেড়ে যায় নাকি একই থাকে?
2: না, এইটা এইভাবে বলা খুব মুশকিল। কারণ হচ্ছে যে আমরা যেটা বলতে পারি যে সমীক্ষায় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে মানে ধরুন আজকে খেয়েও খেলো তার শরীরে এতটা ইয়ে পাওয়া গেল, সেরকমভাবে তো কোনো প্রমাণ করা খুব মুশকিল, এইভাবে প্রমাণ করা যাবে না। কিন্তু যেটা আমরা পারি যে ডিপেন্ডেন্সিটা কতটা, স্ট্রং ডিপেন্ডেন্স নাকি মাইল্ড ডিপেন্ডেন্স নাকি হাই ডিপেন্ডেন্স, ঠিক আছে, বা মিডিয়াম ডিপেন্ডেন্স, এই এই ডিপেন্ডেন্সটা হচ্ছে আমাদের কাছে ইন্ডিকেটরস। যে ধরা যাক কেউ পাঁচ মিনিটের মধ্যে তাকে খেতেই হবে, আরেকটা এখন শেষ করলাম এখনই আর পাঁচ মিনিটের মধ্যে খেতে হবে, কেউ হয়তো এক ঘন্টা পরে খাচ্ছেন, কেউ হয়তো মানে বললেন যে আমি তিন ঘন্টা পরে খাবো, কেউ বলেন আমি একটা খাই দিনে, কিন্তু এর কোনো সেফ লেভেল বলে কিছু নেই। একটা খাওয়ার মধ্যে যে পাপটা আমরা করছি সেটা কিন্তু কুড়িটা খাওয়ার মধ্যেও তাই, কিন্তু ক্ষতি আমার শরীর কীভাবে নিচ্ছে, কতটা ক্ষতি তাতে হচ্ছে সেটা ডিপেন্ড করে আমার শরীরের উপরে, আমার পারিপার্শ্বিক যে জীবনধারণ যেটা আমরা মানে মানে পালন করে চলি সেইটার উপরে, পারিপার্শ্বিক যে পরিবেশের উপরে, কাজেই অনেকগুলো জিনিস জড়িত। এবং তারপরে এটাকে আমরা বলতে পারি যে এটা একটা ট্রিগার, যে আপনাকে অলরেডি আমরা যদি এক্সপোজড হয়ে থাকি কোনো কারণে ক্যান্সারের জন্যে, সেখানে যদি আমি সিগারেট বা বিড়ি বা অন্যান্য তামাক জাতীয় মানে পদার্থ ইউজ করি, তাহলে আমার চান্সেস উড বি হায়ার, এটা সবচেয়ে বড় কথা।
0: আচ্ছা, এই যে আপনি বললেন যে সিগারেটের মাধ্যমে তামাক সেবন, তো সেক্ষেত্রে শুধুমাত্র কি তামাক সেবন করার একমাত্র মাধ্যমই সিগারেট, নাকি আরও অন্যান্য অনেক অনেক মাধ্যম রয়েছে, অনেকগুলো দরজা রয়েছে?
2: ভারতবর্ষের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অদ্ভুত, মানে অন্যান্য জায়গাতে পৃথিবীতে আমরা দেখি যে খুব কম পদার্থ পাওয়া যায় তামাক জাতীয় পদার্থ, প্রধান হচ্ছে সিগারেট, অবভিয়াসলি সারা পৃথিবীতেই পাওয়া যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে প্রেক্ষিতটা একটু আলাদা। আমাদের এখানে সিগারেটের মানে যদি ব্যবহারকারীদের সংখ্যা আমি দেখি বা পার্সেন্টেজ দেখি, তাহলে সেটা কিন্তু কম,
1: আচ্ছা
2: 4% সামান্য বেশি। সেখানে বিড়ি কিন্তু এগিয়ে যাবে, ভারতবর্ষের ক্ষেত্রে বিড়ি এগিয়ে আছে, ফলে এটা একটা বড় একটা দিক। তার সঙ্গে যদি যোগ করি আমি হুকা, যেগুলো আমরা এর মধ্যে বলি আর কি, ধুমাই তামাক বা যেটা ধূমপান যুক্ত তামাক যেটা বলা হয়, তাহলে সেটা একটা ওখানে তার মধ্যে একটা পড়বে, সিগার পড়বে, এগুলো এগুলো খুবই কম সংখ্যায়। এবং ভারত সরকারের জিনিস ব্যান্ড করেছেন সেটা হচ্ছে ই সিগারেট বা ভেপ যেটাকে আমরা বলি, সেটা ব্যান্ড 2019 সালে এটা ব্যান্ড হয়ে গেছে। কিন্তু যে কোনো কারণেই হোক সেটা কিছু কিছু জায়গায় পাওয়াও যাচ্ছে, স্মাগল্ড হয়ে আসছে, সরকার চেষ্টা করছেন যে কীভাবে এটা আটকানো যায়, সেটা চেষ্টা চলছে। এটা যদি একটা দিক হয়, তাহলে আরেকটা দিক হচ্ছে যেটা হচ্ছে যে যেটা মানে যেটা আমরা বলছি যে চুইং টোব্যাকো বা অধুমাই তামাক, যেমন জর্দা হতে পারে, গুল হতে পারে, দোক্তা হতে পারে, গুটকা হতে পারে, খৈনি হতে পারে, খৈনি সবচেয়ে বেশি ব্যবহৃত আর কি জীবাণু তামাক। এবং যদি আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি নর্থ ইস্টের দিকে, তাহলে টোব্যাকো ওয়াটারও পাওয়া যায়, তামাকের জল যেটাকে তৈবুর বলা হয়, তো এই এটাও পাওয়া যায়। এই ধরন এত রকমের প্রোডাক্ট এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, যদি আমি মহারাষ্ট্রে যাই মিশ্রি মাওয়া গুল পাওয়া যাবে, যদি আমি চুইং টোব্যাকোর কথা বলি যেটা মানে বলা হয় যে কোনো ট্রেনে যদি চুনের দাগ থাকে তাহলে সেটা আসাম যাচ্ছে বলে আসামিরা মনে করে, আসামের লোকজন মনে করে, তো এই আসামিজ লোকজন তারা মনে করেন যে যদি চুনের দাগ লাগানো থাকে ট্রেনের গায়ে, তার মানে তার মানে কি বিভৎস পরিমাণে ব্যবহার হয়। এবং এই ব্যবহারের ফলে আমরা বলতেই পারি যে আমরা হচ্ছে ক্যান্সার ক্যাপিটাল, মানে যেটা কোন ক্ষেত্রে না মুখগহ্বরের ক্যান্সারের ক্ষেত্রে, ওরাল ক্যান্সারের ক্ষেত্রে, ফলে এটা একটা বিরাট বড় সমস্যা আমাদের দেশে।
1: স্যার একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানতে ইচ্ছে করছে যে এই যে আপনি বললেন যে তামাক বিভিন্নভাবে আমাদের দেশে এবং আন্তর্জাতিক স্তরেও ব্যবহার হচ্ছে, আমি এটা খুব জিনিস জানতে ইচ্ছে করলো।

0: আপনার কথাটা শুনে, তাহলে এই এত ধরনের প্রোডাক্ট তামাকের উপর, গ্রেটার এভিল আর লেসার এভিলটা কে?
1: এরকম বলার খুব কঠিন। তার কারণ হচ্ছে যে WHO বারবারই বলছেন যে কোনো সেফ লেভেল বলে কিছু হয় না, কোনটা গ্রেটার আর কোনটা গ্রেটার নয় এই এইভাবে ভেবে কোনো লাভ নেই। এটা একটা ব্যাপার হলো এরকম যে ধরুন আপনি সিগারেট খাচ্ছেন বা বিড়ি খাচ্ছেন, সেখান থেকে আপনি শিফট করে গেলেন হয়তো চুইং টোব্যাকোতে, বিভিন্ন ধরনের পানের সাথে আপনি টোব্যাকো ইউজ করলেন বা তামাক ইউজ করলেন, তাতে ব্যাপারটা কীরকম এরকম হবে যে আপনি আগুন লেগেছে বাড়িতে, আপনি সেখান থেকে বেরিয়ে ধোঁয়াযুক্ত ঘরে একটা গেলেন, তফাৎটা শুধু এইটুকুই, তার বাইরে কিছু নয়। বা অনেকটা এরকম হতে পারে যে আপনি ধরুন 20 তলার থেকে ঝাঁপ দিচ্ছিলেন, এখন হয়তো 18 তলার থেকে ঝাঁপ দেবেন, ঝাঁপটা সেই দিচ্ছে নি, ফলে এই ধরনের সেফ লেভেল বলে কিছু হয় না।
2: আচ্ছা, বর্তমানে কি এটার ব্যবহার আরো বেড়েছে আগের থেকে?
1: না, এইটা মানে প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং হবে। সেটা হচ্ছে যে এই কারণেই যে পার্সেন্টেজে বা শতাংশের হিসেবে কিন্তু কমছে, কিন্তু যেহেতু আমাদের দেশের পপুলেশন বেড়ে যাচ্ছে, ফলে যে অ্যাবসলিউট নাম্বারস, যে যতজন তামাক ব্যবহারকারী সংখ্যা, এখানে কিন্তু খুব বেশি ফারাক আমরা দেখছি না। কিন্তু যেটা ইন্টারেস্টিং, যেটা আমি বারবারই বলছি, শতাংশের হিসেবে কমছে। এবং আরও যেটা সুবিধে, 2003 সালে যতজন 13 থেকে 15 বছর বয়সী বাচ্চারা তামাক ব্যবহার করত, সেইটা কিন্তু এখন আমরা প্রায় হাফ করে নিয়ে এসেছি, যেটা মানে হাফেরও কম করিয়ে নিয়ে এসেছি। ফলে একটা বিরাট বড় পরিবর্তন আগামী দিনে দেখা যাবে, ফলে কোথাও না কোথাও হয়তো আগামী 15 বছর 20 বছর পরে আমরা সেটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। কিন্তু তারপরেও যে সংখ্যাটা আমরা পাচ্ছি, আমাদের দেশে যদি আমি 1.4 বিলিয়ন মানুষ ধরি এবং তার মধ্যে যদি দেখি যে প্রায় 8% কাছাকাছি বাচ্চা যাদের বয়স 13 থেকে 15, তাদের ব্যবহার হয় তামাক, তাহলে সেটা ভয়ঙ্কর।
2: আচ্ছা, এই যে কথাটা আপনি বললেন যে অনেকটা কমে এসছে এখন, তো তাও এখনো তো বহু মানুষ এটাতে অ্যাফেক্টেড, তো সেক্ষেত্রে কি মনে হয় যে তরুণ প্রজন্ম কি এই শতাংশে বেশি অনেকটা?
1: না, এইভাবে বলাটা খুবই কঠিন যে তরুণ শতাংশই বেশি হয়ে যাচ্ছে, এরকম নয়। রাদার আমি বলবো যে যেটা হচ্ছে, নতুন প্রোডাক্টের ক্ষেত্রে তরুণ প্রজন্ম এগিয়ে আসছে বেশি, এবং যেটা আমাদের কাছে ভয়, সেটা হচ্ছে যে মহিলাদের মধ্যে প্রচারটা বেশি বাড়ছে। তো এটা একটা বড় সমস্যা, মহিলাদের মধ্যে যদি ব্যবহারটা বাড়ে, তাহলে প্রজনন সংক্রান্ত বিষয়ে তাদের যেটা, তারা অলরেডি কিন্তু ভালনারেবল, সেখানে দাঁড়িয়ে তারা যদি তামাকের ব্যবহার বাড়িয়ে দেন, ফলে তার ক্ষতিটা কিন্তু আগামী প্রজন্মের ক্ষেত্রে আরো বড় আকার নেবে, ভয়ঙ্কর আকার নেবে, ভয়াল আকার।
0: স্যার, আপনি যা যা বলছেন, মানে এতক্ষণ যা যা কথা বললেন, আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে আর কেউ খুশি না হলেও সেই সব পরিবারের মানুষজন খুব খুশি হবে যারা অনেক দিন ধরে চাইছিলেন যে তামাক ব্যবহার করা সেই মানুষটি বা তার প্রিয়জনকে একটু কন্ট্রোল করতে। তাদের কাছে আজকের অনুষ্ঠান কিন্তু অস্মিতা দারুণ আনন্দের, নাকি?
2: একেবারেই তাই। তবে আড্ডা তো খুব সুন্দর চলছে, মনটা তো একটু গান গান করছে, তাই না?
0: তোমার মন সবসময় গান গান করে অস্মিতা, কিন্তু হ্যাঁ, মানে ওই একরত্তি মেয়েটা, তুমি যে আকাশবাণীতে এসে এই যে গানের প্রতি একটা ভালোবাসা তোমার জন্মেছে, সেই জন্য কি একটা একরত্তি গান হতে পারে?
2: হ্যাঁ হ্যাঁ, একরত্তি গান হতে পারে।
0: গানের লিঙ্কটা কিন্তু ভালো দিলাম, এবার ভালো গানটা শোনাও তুমি তাহলে।
2: হ্যাঁ, সৌরভ খুব সুন্দর গানের লিঙ্ক দিয়েছে, তার জন্য ওর জন্য একটা জোরে হাততালি, কিন্তু হাততালি এখন দিতে পারছি না।
0: কোনোদিনই দাও না গো, চাও যাই হোক,
2: সরি, তোমার জন্য হাততালি আমি এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু হ্যাঁ, গানটার জন্য একটা হাততালি দিতে পারি। শুধুমাত্র আমি দেবো না, ওপারে তোমরা যারা শুনছো আমাদেরকে, তোমরাও দেবে, কারণ এই মুহূর্তে সিধু, রূপম ইসলাম, পটা এবং তানিয়া সেনের কণ্ঠে একরত্তি রইল তোমার জন্য ফিচি গানের পর।

0: কি গানটা কেমন শুনলে বলো তো? সেই একরত্তি গানটা সত্যি সত্যি ছিল তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। সিধু রূপম ইসলাম পটা এবং তানিয়া সেনের কণ্ঠে। এবং এখন ফিরে এলাম আবার তোমার সঙ্গে, আমি সৌরভ এবং অস্মিতা। গল্প করতে গল্প করছিলাম তামাক নিয়ে, বা তামাক বর্জন কিভাবে করা যায় সে সব নিয়ে।
1: তুমি বলো না আবার তামাক নিয়ে গল্প করছি,
0: তামাক নিয়েই তো কথা বলছি। দেখো, যাকে আমরা রিজেক্ট করবো তার সম্পর্ক তো কিছু
1: কেউ জানতে হবে খুঁটিনাটি, যে কেন সেটা ক্ষতিকারক, কতটা ক্ষতিকারক।
0: যেমন অনেকে আছে যে পুরনো জিনিস অনেক সময় ভুলতে পারে না, তো সেই সব তাদেরকে নিয়েও তো মাথার মধ্যে সবসময় চলে নাকি, তো সেই সব জন্যই আমরা এই যে বাজে অভ্যাস বা এই

0: অভ্যাসগুলোকে বদলাতে তো হবেই নাকি?
1: হ্যাঁ, শুধুমাত্র তামাক নয়, যা যা বদ অভ্যাস রয়েছে,
0: হুম, যেটা তোমার মধ্যে ভরপুর আর কি। তারপরে
1: বলো বলো, তুমি বলতে থাকো, আসলে বড়দের দেখেই তো মানুষ শেখে, সেটা কথা নয়, সেটা কথা নয়। আমরা আজকে যে
0: তুমি বলতে চাইছো যে আমি তোমার থেকে বড়, তা দাদা বলছো না কেন?
1: আমি আর কিছু বলতে চাই না, আমার এখানে কিছু বলার নেই। তবে যে বিষয় নিয়ে আজকে কথা বলছি, আজকের আড্ডায় রয়েছে আমি অস্মিতা, আমার সঙ্গে রয়েছে সৌরভ, এবং এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশেষ অতিথি নির্মাল্য মুখোপাধ্যায়। আমরা স্যারকে আজকে পেয়েছি এবং যে বিষয়গুলো আজকে আমরা জানতে পারছি, জানার ভাগিদার তো শুধুমাত্র আমরা নই, তাই না সৌরভ? আমাদের সঙ্গে রয়েছে বন্ধুরা, এবং তোমরা কিন্তু আমাদেরকে ফোন করতে পারো। কিভাবে ফোন করবে? 0332213 1342, এই নম্বরে তোমরা ফোন করে তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা জানাতে পারো। আরেকটা কি উপায় রয়েছে সৌরভ?
0: আরেকটা উপায় রয়েছে আমাদের ফেসবুকের পোস্টারে কমেন্ট, তবে সেই কমেন্টের আগেও দেখতে পাচ্ছি ফোন লাইন কিন্তু ব্লিঙ্ক করা শুরু করেছে অস্মিতা। তাহলে শুনে নি কোন বন্ধু আছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার,
2: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
1: হ্যাঁ বলো।
2: নমস্কার, আমার প্রশ্ন হচ্ছে, যারা হয়তো খৈনি খায়, হয়তো সারাদিনে অনেক সময় একবার কি দুবার খায়, আর বিড়িটা হয়তো খুব জোরে একবার খায়, তার জন্য কি বর্তমানে ক্যান্সারের দিকে ক্ষতি হতে পারে? তো বললে ভালো হয়।
0: বেশ বেশ বেশ বেশ, আচ্ছা, যেটা প্রশ্ন,
1: শঙ্কর বোধহয় আমাদের এতক্ষণের আলোচনাটা একটু মিস করে গেছে।
0: না, তবে খৈনি নিয়ে যেটা বলছিল সেটা আমরা একটু স্যারের কাছ থেকেও শুনবো, যে আলাদা করে খৈনিকে কি একটু লাইমলাইট দেওয়া যেতে পারে স্যার?
3: মানে আমি আগেই বলেছি শঙ্করবাবু, যে এর কোনো সেফ কোনো মেজার নেই, যে এটা সেফ বা মাত্রা বলে কিছু নেই। মানে কেউ, আমি জানি একজন মানুষকে, যিনি আমার খুবই পরিচিত মানুষ, আত্মীয়, তিনি সারাদিনে একটা মাত্র সিগারেট খেতেন, তিনিও কিন্তু ক্যান্সারে মারা গেছেন। তো ফলে এই ব্যাপারটা অত সোজা নয়, মানে এইভাবে বলা খুব কঠিন যে একটা খেলে বা আমি সারাদিনে দুবার খাই তাতে ক্ষতি কম হবে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা আমি আগেই বললাম যে আপনার পারিপার্শ্বিক যে অবস্থান রয়েছে, আপনার শরীরে যে পুষ্টির মানে ব্যবস্থা রয়েছে, বা যা আপনি যেভাবে খাওয়া দাওয়া করেন, আপনার বয়স, এবং অবভিয়াসলি যদি যেটা আমরা বলি যে হেরিডিটি এন্ডাওমেন্ট যদি থাকে, তাহলে আপনি মানে সামান্য খেলেও হতে পারে, আবার মানে কম খেলেও হতে পারে। তো মানে এটা একটা, এর কোনো সেফ মাত্রা বলে কিছু নেই। আমরা বলি যে ছেড়ে দিন, এবং এই ছাড়ার জন্যে আমরা কখনোই এটা কি বলতে পারি যে ধরুন আমি যদি এইভাবে দেখার চেষ্টা করি যে আমি 20টা কম খাবো,
0: কিন্তু 20টা তো খাচ্ছি,
3: এটা তো কখনো জাস্টিফিকেশন হতে পারে না।
1: মানে আমি কম বিষ খাচ্ছি, বেশি বিষ খাচ্ছি, এটা তো হয় না সত্যি।
0: আচ্ছা স্যার, আপনি তো এর পাশাপাশিও মানে বিভিন্ন মানুষজনকে নিয়েও কাজ করেন, তাদের সঙ্গে কথা বলেন প্রত্যেক দিন, এবং এই ধরনের ধূমপায়ী যারা আছেন, সেটা হতে পারে মানে তামাক বিভিন্নভাবে তারা নিচ্ছেন বা ব্যবহার করছেন, তো তাদের সঙ্গে কথা বলে কি মনে হয় এখনো পর্যন্ত এই 2026 এসে দাঁড়িয়েও মানুষের মধ্যে সবচেয়ে ভুল ধারণা তামাককে নিয়ে কি আছে?
3: না, এর বোধহয় আমি বলতে পারি যে অনেকগুলো বলা যেতে পারে, মানে এই ব্যাপারে আর কি। প্রথম যেমন হচ্ছে যে বিড়ি ইজ সেফ।
0: আচ্ছা,
3: কারণ হচ্ছে এটা স্বদেশি প্রোডাক্ট, এটার মধ্যে মানে গাছের পাতা ইউজ রয়েছে, যেটাকে আমরা পুরুলিয়াতে ক্যাঁদ পাতা বলি বা অন্য জায়গায় তেঁদু পাতা বলা হয়, তাহলে সেটা একটা বড় ইয়ে।
1: এই নিয়ে কিন্তু একটা কমেন্টও এসছে এই মুহূর্তে, আপনি বললেন স্যার, দেখতে পাচ্ছি সুপর্ণা অধিকারী লিখেছেন, আগের অনেক মানুষ বিড়ি খেয়ে বেঁচে থাকত।
3: না, কিন্তু ঘটনা হচ্ছে যে পরবর্তীকালে মুম্বাইতে একটি বহু বছর ধরে একটি স্টাডি হয় যারা বিড়ি খান এবং যারা সিগারেট খান এদের মধ্যে, এবং দেখা গেছে যে বিড়ি ইকুয়ালি বা মোর ক্ষতিকারক সিগারেটের থেকে। তার কারণ হচ্ছে যে যে পরিমাণ টার ঢোকে বিড়ি যখন আপনি ব্যবহার করেন, সেইটা অনেক বেশি সিগারেটের থেকে।
1: আচ্ছা,
3: তার কারণে যে এটা কোনো ফিল্টার থাকে না, ডাইরেক্টলি এ হচ্ছে, ফলে একটা বড় সমস্যা। এই একটা জায়গা যেটা দেখা গেছে যে মানে বিড়ি সমানভাবেই ক্ষতিকারক। আমি আর কোনো তথ্যে যাচ্ছি না, তত্ত্বে যাচ্ছি না, কিন্তু এটা একদম পরিষ্কার যে এটা এক। দু নম্বর যেটা হলো, ওই যে আপনি বললেন শঙ্করবাবু একটু আগে বলছিলেন যে আমি মাঝে মধ্যে খাই, এটার আমি আগেই বলেছি যে এর কোনো সেফ কোনো মাত্রা বলে কিছু হয় না। মানে আমি বিড়ি খাই না, আমি চুইং টোব্যাকো খাই, তাহলে আমি যেহেতু ধোঁয়া পান করি না ফলে আছে, তাহলে খুব ভালো, ব্যাপারটা তা নয়। ফলে এই একটা জায়গা যেটা ইন্টারেস্টিং, আমি ওই বারবারই একটা কথা বলবো যে এমন কিছু করা উচিত নয় যা আপনাকে আপনার শরীরকে দুর্বল করে দেবে, নেশাগ্রস্ত করে দেবে। ফলে যে কোনো আসক্তিকর পদার্থ সেটাকে এড়িয়ে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
1: আচ্ছা, এই যে এড়িয়ে চলার কথা আপনি বললেন, সেই প্রসঙ্গেই বলি যে আমরা যে সমস্ত সিনেমা দেখি, সেটা বাংলার হতে পারে, বাইরে হতে পারে, সেখানেও যতই সিনেমার শুরুতে বলা হোক যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তবুও আমরা দেখতে পাই যে সমস্ত আইডিওলজিক্যাল ক্যারেক্টার রয়েছে তারা সিগারেট খাচ্ছেন, এবং এটাকে একটা ওই আইডিওলজি বা একটা কিভাবে একটা হিরোর মতো দেখানো হয়, যে
0: আলফা মেল,
1: আলফা মেল, এক্স্যাক্ট,
0: কিন্তু করা হয়।
1: তো সেক্ষেত্রে সেটাও তো কোথাও গিয়ে উস্কে দিচ্ছে মানুষ।
0: সবথেকে ইন্টারেস্টিং জানো, সিনেমাগুলোতে এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয় যে কোনো মহিলা যখন একটু শহর একটু পশ এলাকায় থাকবে, তার মানেই সে
1: শুধু তাই নয়, এবং নারী স্বাধীনতার একটা প্রতীক হিসেবেও সিনেমাতে মহিলাদেরকে দেখানো হচ্ছে যে তারা সিগারেট খাচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন, এটা কতটা এফেক্ট করছে মানুষকে?
3: এটা অবশ্যই এফেক্ট করে। মানে আমরা একটা ছোট্ট কাজ করেছিলাম বাচ্চাদের মধ্যে, যে যারা এই ধরনের ক্যারেক্টারকে দেখেছেন ছোটবেলায় বা দেখেন বা এই মুহূর্তে দেখা মানে দেখার মধ্যে রয়েছেন, আমি যদি আমার কথা বলি, আমার ছোটবেলায় যদি সময়, তাহলে আমাদের ছোটবেলায় মনে আছে রজনীকান্ত করে দিতেন, রজনীকান্ত ছুঁড়ে দিলেন সিগারেটটা, তারপর পকেট থেকে রিভলভারটা বের করলেন, তারপরে গুলি করে দিলেন, সোজাসুজি সেটা এসে মুখে এসে পড়লো সিগারেট। এর মধ্যে একটা অদ্ভুত রকমের মানে শো অফ ছিল, প্রচার করার একটা ব্যাপার ছিল যে তামাকটা খুব কুল, এবং এই কুল দেখানোর চেষ্টাটা হচ্ছে খুব ডেঞ্জারাস। আমাদের এখানে সমস্যাটা হচ্ছে যে আমরা এখানে দেখাবার চেষ্টা করছি ইটস কুল, মেয়েদের ক্ষেত্রে বলছি যে আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা, কিন্তু আমি বারবারই বলছি যে মেয়েরা তারা যদি টোব্যাকো ইউজ করেন, ফলে তাদের ক্ষেত্রে প্রভাবটা অনেক বেশি ক্ষতিকারক।
0: আমি ঠিক এই জায়গাতেই আপনাকে একটা প্রশ্ন করব স্যার, যে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিশেষ করে এই যে বিড়ির কথাটা বারবার করে উঠে আসছে গ্রামগঞ্জে বা মফস্বলের ক্ষেত্রে যারা মহিলারা আছেন, বেশিরভাগ ক্ষেত্রে তারাও কিন্তু এই বিড়ি জাতীয় তামাক দ্রব্য কিন্তু ব্যবহার করেন, এবং শহরাঞ্চলে তো আছেই সিগারেটের ব্যবহার। তো কোন বয়সী মহিলারা বেশি এফেক্টেড হচ্ছে, যারা একটু কৈশোরে আছে, যাদের সেই সময়টা বডি তৈরি হচ্ছে বা হরমোনাল চেঞ্জেসগুলো হচ্ছে, নাকি একটু 30-40 এই রকম বয়সে মহিলারা?
3: না, এর এর এর ডাইরেক্টলি কোনো মানে ডেটা আমাদের কাছে নেই যেটা আমরা বলতে পারি, মানে করে যে গ্রামের মহিলাদের মধ্যে কোন বর্গের মানুষজন এফেক্টেড হচ্ছেন। যদি আমি এবার দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে যারা একটু বয়স্ক তারা দেখবেন যে চুইং টোব্যাকোটা বেশি ইউজ করেন, এবং এটা খুব স্বাভাবিক, নর্মাল, আমরা নর্মালাইজ করে ফেলেছি। মানে ধরুন আপনি খাওয়ার পরে মুখে একটু তামাক নেব, জিভের তলায় রাখবো বা ঠোঁটের এতে নিচে রাখবো, এটা নর্মাল। মানে এটা মানে মানুষ মনে করে না এটা তামাক ব্যবহারটা এই এইভাবে তামাক ব্যবহার করলে ক্ষতি হয়, অধিকাংশ মানুষ জানেনই না ওই দিক থেকে ওই ব্যাপারটা।
0: পানের জর্দাও তো বোধহয় একটা তামাক জাত।
3: একদম। আরেকটি বড় সমস্যা যেটা আমাদের যেটা শহরের দিকে আবার দেখছি আমরা, যেহেতু শহরের প্রেক্ষিত আলাদা, সেই প্রেক্ষিতে আমরা দেখছি যেটা আপনি একটু আগে বললেন যে মেয়েদের মধ্যে সমানাধিকারের জন্যে যে লড়াই, সেখানে তারা এমন একটি জিনিসকে গ্রহণ করতে চলেছেন যেটা তাদেরকে সমানাধিকার তো দিচ্ছেই না,
1: কাউকেই দিচ্ছে না, না পুরুষ না মহিলা,
3: না একদমই না, এবং তাতে ক্ষতি হচ্ছে বেশি। এবং আমি আমার ব্যক্তিগতভাবে মানে বলার মানে বা অনুরোধ করার ইচ্ছে যে এটা একটু ভেবে দেখুন, অনেক রাস্তা আছে সমানাধিকারের কথা বলার বা বোঝাবার, কিন্তু যেটা খারাপ দিক, যে পুরুষ যে খারাপ দিকগুলো পুরুষের রয়েছে সেগুলোকে গ্রহণ করার মধ্যে কিন্তু কোনো পৌরুষত্ব নেই, বা আমি বলবো তার মধ্যে কোনো জেন্ডার ইকুয়ালিটির প্রশ্ন আসে না।
1: হ্যালো,
0: না কোনোভাবে বোধ হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

0: যাই হোক, আমরা আমাদের আড্ডা আরো তো অনেকক্ষণ সময় আছে, নিশ্চয়ই শ্রোতা বন্ধুদের আরো আরো ফোন পাবো, কমেন্ট পাবো, এবং কমেন্ট ইতিমধ্যেই বেশ কয়েকটা পেয়েছি। শান্তু বসাক বলছে যে আজকের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমি এরকম একটা অনুষ্ঠান ভাবছিলাম। থ্যাংকস যুববাণী, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও শান্তু বাবু। বিজন ব্যানার্জি বলছে আকাশবাণীকে অসংখ্য ধন্যবাদ এরকম অনুষ্ঠান আয়োজন করবার জন্য। সৌমেন দাস বলছে আজকে যুববাণীর ইহা ক্ষতিকারক এই বিষয়ে আমাদের অতিথি নির্মাল্য মুখোপাধ্যায় স্যারকে নমস্কার, খুব অতি প্রয়োজনীয় একটা বিষয়ে আলোচনা করছো অস্মিতা এবং সৌরভ, ধন্যবাদ। নির্মাল্য স্যার সমস্ত বিষয়টা বলবেন, আমি একটাই বার্তা দিতে চাই, এই তামাক জাতীয় জিনিস বাজারে বন্ধ করে দিলে কেমন হয়, তাহলে মানুষ খুবই সুস্থ থাকবেন বলে আমার মনে হয়। সৌমেন দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান।
1: এবং এখানে সন্তু বসাক আবারও লিখছেন যে স্যার কোন বাচ্চার সামনে ধূমপান করা কতটা হানিকারক হয় যদি একটু বলেন।
2: বাচ্চার কাছে ধূমপান করা অতীব হানিকারক, সেটাতে নিয়ে কোনো সন্দেহই নেই। কারণ আমি একটা কথা বলতে পারি, যিনি ধূমপান করেন তিনি কিন্তু তার সিগারেট বা বিড়ি যে ধোঁয়া, যদি আমি সেটার পরিমাণ যদি 100 ধরি, তাহলে কিন্তু তার 20% বা 20% বেশি তিনি নিজ শরীরে নেন না। অর্থাৎ তিনি প্রায় 70-80% ধোঁয়া কিন্তু বাইরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আপনি যদি ব্যালকনিতে খেলেন, সেটা আকাশে জ্বলে যায় না, সে ধোঁয়া কিন্তু বাড়িতে এসে আপনার ছোট বাচ্চা তাদের মধ্যে সে ছড়িয়ে পড়ে। এবং এই যারা মানে আমরা যাকে বলছি পরোক্ষ ধূমপান, এই পরোক্ষ ধূমপান কিন্তু একই রকম ভাবে ক্ষতিকারক, প্রায় একই রকম ভাবে ক্ষতিকারক। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে অনেকে ভাবেন যে আমি বাইরে খেয়ে আর চলে আসবো বা বাথরুমে খাবো, দরজা বন্ধ করে এক্সস্ট ফ্যান চালিয়ে দেবো, তাহলে আমার ক্ষতি হবে না। আসলে তা নয়, নিকোটিন এবং যে কার্সিনোজেনিক পদার্থের কথা আমি বলছিলাম বারবার করে, তারা কিন্তু আপনার শরীরে, আপনার ওই কার্টেনে, আপনার ওই টাওয়েলে 4 ঘন্টা থেকে যাবে, যেটাকে আমরা বলছি থার্ড হ্যান্ড স্মোক।
1: আচ্ছা,
2: এবং সেটা যখন তারপর আপনি আপনার বাচ্চাকে জড়িয়ে ধরলেন, সেটা কিন্তু তাকে আপনি, সে কোনো অন্যায় না করেও আপনার পাপে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে এটা একটা সবচেয়ে বড় সমস্যা। আমরা বলবো যে যখন যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে অবভিয়াসলি দয়া করে তামাক ব্যবহার করবেন না, তাতে ওই বাচ্চা আরো ভালো থাকবে। কারণ আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে যে আমাদের সন্তান আমাদের সবচেয়ে কাছের প্রিয় মানুষ, এবং তার ভবিষ্যৎ সুরক্ষিত করার দায় তো আমাদেরই।
1: একেবারেই তাই।
0: এখানে অনেকে একটা যুক্তি দেয় অস্মিতা, যে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে বা একটু মন খারাপ হচ্ছে সেখানে একটু তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করছি। সেই জিনিসটা স্যার আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং তামাক জাতীয় ব্যবহার মানে জিনিসপত্র ব্যবহার, এর মধ্যে কি আদেও কোনো লিংক কিছু আছে?
2: এটা অনেকটা এরকম যে যেই আগুন লাগায় সেই পরে ফায়ার ফাইটিং ফায়ার ফাইটার হয়ে এসে আগুন লাগায়, এরকম ব্যাপার আর কি, যে আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। মানে WHO বলছে যে তামাক কিন্তু ভীষণ মানে হাইলি অ্যাডিক্টিভ। এবারে এই অ্যাডিক্টিভ একটা প্রোডাক্ট যদি আমি না খাই, তার উইথড্রল সিমটমস হয়। এই উইথড্রল সিমটমস কি করে, আমাদেরকে একটা কষ্ট হয় আমাদের শরীরে, অর্থাৎ আমার শরীরে যে ডোপামিন সিক্রেশন হয়, আমি যখন সিগারেটটা খাচ্ছি বা বিড়িটা খাচ্ছি বা চিউইং টোব্যাকো ইউজ করছি, তখন আমার শরীরে ডোপামিন সিক্রেশন হচ্ছে, মস্তিষ্কে আমার ডোপামিন সিক্রেশন হচ্ছে, আমি একটা প্লেজার পাচ্ছি, আনন্দ পাচ্ছি, সেই আনন্দটা পাওয়ার চেষ্টা শুরু হয়, কষ্ট পাওয়া শুরু হয়। এইবার এইটা যখন আমরা পাই না, তখন একটা উইথড্রল সিমটমস থাকে। এবারে কিছু কিছু সময় কি হয় না, আমরা ভাবি যে যখনই আমি খেলাম তখন একটা কিক এলো, কিকের জন্য হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড বা হয়তো 1 মিনিট বড় জোর একটা ইয়ে থাকলো, চলে এলো, তারপর আবার ওটা আবার মনে হবে আরেকটা খাই, তাহলে আর একটু কনসেন্ট্রেশন বাড়বে। এই যে একটা চেইন, এই চেনটা কিন্তু ডিপেন্ডেন্সিটাকে আরো বাড়িয়ে দিল, এবং এই ডিপেন্ডেন্সি যত বাড়বে তত বেশি ক্ষতিকর, ক্ষতির পরিমাণটাও বাড়বে। অর্থাৎ আমি আগেই বললাম এটা অনেকটা এরকম, যেই আগুন লাগালো সেই এসে আবার ফায়ার ফাইটিং এর কাজটা করলো।
1: একদমই তাই, একদমই তাই। তবে আপাতত ফোন লাইনে সৌরভ বন্ধু রয়েছে, শুনে নি বন্ধু কি বলছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
3: বলছি নমস্কার আপনাদের, ডাক্তারবাবু নমস্কার। বলছি
2: আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপরে সেটা নির্ভর করে। আপনি যদি শুধুমাত্র পান খান এবং সেটা অবশ্যই অতিরিক্ত পরিমাণে হয়তো চলবেই না, তাহলে সেটা ঠিক আছে। এবং সেটা যদি আপনি ধরুন মানে সুপুরির সাথে যদি খান, জর্দার সাথে যদি খান, দোক্তার সাথে যদি খান, তাহলে সেটা আদপেও ভালো অভ্যাস নয়, আমি বলবো সেটা ছেড়ে দেওয়াটাই উচিত।
1: বেশ, আবারও ফোন লাইনে বন্ধু, শুনি বন্ধু কি বলছে। হ্যালো,
4: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল কথা বলছি।
0: বলুন
4: ডাক্তারবাবুকে নমস্কার। আমি জানতে চাইছি, উনি এখন তো অনেকে গ্যাস পাচ্ছে না, উনুনে রান্না করছে, উনুনে ধোঁয়া কতটা ক্ষতিকারক, এইটুকুনি জানতে চাইছি।
2: দেখুন, মানে ধোঁয়া, আমি বারবারই বলছি, ধোঁয়া আদপেও ভালো জিনিস নয়, ধোঁয়া ক্ষতিকারক। এবং উনুনে রান্নাতে যদি ধোঁয়া আপনি করেন, সেই বাড়ি ঘর যদি দরজা বন্ধ হয়, জানলা বন্ধ থাকে, তাহলে সেটা প্রবল ক্ষতিকারক।
0: আচ্ছা ডাক্তার, এখানে আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে ধোঁয়ার কথাতে মনে পড়লো আর কি, যারা পুজো আর্চা করে, তো ওই ধূপ ধুনো ঘরের জানলা দরজা অনেক সময় বন্ধ থাকছে, বিশেষ করে শীতকালে, এই ধূপ ধুনো কি বাড়ির মহিলাদের একটু বেশি মানে এই ধরনের জিনিসে আরো এগিয়ে দিচ্ছে কি?
2: একদম একদম, সে আমি আগেই বলছি, ধোঁয়া আপনি যেভাবে নেন সেটা ক্ষতিকারকই, সেটার মধ্যে কোনো সেফ বলে কিছু নেই, মাত্রা বলে কিছু নেই।
1: বেশ বেশ, তবে আপাতত সৌরভ, মানে আমরা আলোচনা তো করছি, তবে আবারও কিন্তু ফোন লাইনে বন্ধু রয়েছে, তাহলে একটুখানি বন্ধুর প্রশ্ন শুনে নি, কারণ বন্ধুদের প্রচুর প্রশ্ন রয়েছে।
0: প্রশ্ন বলতে আমার একটি কমেন্ট ভীষণ মনে ধরেছে, আমি সেটা একটু বলতে চাই, যে আমাদের শ্রোতা বন্ধু সৌমিন দাস আমাদের ফেসবুক পেজে কমেন্ট করছে যে, অনেকদিন আগে আমি একজন ডাক্তারবাবুর কাছে দেখাতে গিয়েছিলাম, ডাক্তারবাবু রোগীকে বলছেন সিগারেট খাবেন না, তো ডাক্তারবাবু নিজেই সিগারেট খাচ্ছিলেন।
1: হ্যাঁ, মানে জিনিসটা আমরা হাসছি ঠিকই,
0: কিন্তু সত্যি, মানে যে বলছেন তা কিন্তু আগেই মানা উচিত, যে আমি যাকে বলছি তাকে আগে সম্বরণ করা উচিত, নাকি?
1: একেবারেই তাই, একেবারেই তাই। তবে সৌরভ, আপাতত ফোন লাইনে কিন্তু আবারও বন্ধু করান আছে, চলো শুনি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আমার বয়স 62 বছর, আর ধুমের চাল মরে আর একটু মিশে আর দিয়ে খাই, এটা ক্ষতি হয়।
2: আমি কথাটা শুনতে পেলাম না ঠিকঠাক,
0: মানে উনি বলতে চাইছেন যে পানের সাথে সুপুরি মৌরি এগুলো দিয়ে উনি খান, এটা কি খুবই ক্ষতিকর? দোক্তাও আছে সঙ্গে?
2: না, দোক্তা অবশ্যই ক্ষতিকারক, আমি আগেই বললাম, সুপুরি অবশ্যই যদি আপনি নির্দিষ্ট মাত্রার, মানে এরকম কোনো নেই তো, বা এরকম কিছু বলা নেই, ফলে আপনি যেভাবে খান সেটা ক্ষতিকারকই, ফলে মানে আপনি একটু দেখবেন যাতে করে মুখে সাদা দাগ হচ্ছে কিনা, তাহলে সে সাদা দাগ হলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, কথা বলুন।
1: তাহলে দেখলে সৌরভ, এই যে একদম শুরুতেই স্যারের কাছে একটা প্রশ্ন করেছিলাম, যে তামাক সেবনের অনেকগুলো তো মাধ্যম রয়েছে, যে বন্ধুরা আমাদেরকে ফোন করছে, আমরা কিন্তু বুঝতে পারছি যে ছোট ছোট কিছু জিনিস যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে দেখলে আমাদের মনে হয় যে না কোনো ক্ষতি করছে না, কিন্তু তার মধ্যেও কিন্তু ওই বিষটা লুকিয়ে রয়েছে।
0: এবং মানুষ কিন্তু সত্যিই জানতে চায় যে এই যে প্রত্যেক দিনের একটা, বিশেষ করে দেখবে মা কাকিমাদের মধ্যে অনেকেই আছে এরকম গ্রাম মফস্বলে, যে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটা পান সাজো দেখি, একটা ব্যাপার আছে, তো ওই পান সিজে, এই যে স্যার বারবার করে বলছেন যে একটা মাত্রাতিরিক্ত জিন ব্যবহার কোনো কিছুই খারাপ,
1: একেবারেই তাই,
0: সেটার কিন্তু তাদের জানার ইচ্ছেও আছে এবং তাদের মধ্যে অনেক অজানা কিছুও আছে। আজকে হয়তো আমরা সেই সব প্রশ্নের উত্তর দিতে পারব।
1: তবে সৌরভ, আমার মনে হয় আমরা এতক্ষণ ধরে কিভাবে আমরা এফেক্টেড হচ্ছি সেগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু কিভাবে আমরা এটা থেকে বেরোতে পারি, এবার ধীরে ধীরে আলোর পথে যেতে হবে আমাদের, তাই তো? তাহলে স্যার, আমি এবারে প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে ধূমপানে বা যে কোনো ভাবেই তামাক সেবনে মানুষ আসক্ত হচ্ছে, এখান থেকে বেরোনোর উপায় কি, কিভাবে আমরা পুরো এই যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ওই বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়, তো সেই বিন্দু থেকে সিন্ধুটা কিভাবে করব, সেই পথটা যদি আপনি বলে দেন।
2: না, এটা মানে আমি বলতে পারি দুভাবে, মানে আমাদের যেভাবে ভাবা উচিত সেটা হচ্ছে যে আইন একটা রয়েছে, আপনারা বোধহয় জানেন যে সিগারেট এন্ড আদার টোব্যাকো প্রোডাক্টস অ্যাক্ট, আইনটা পাস হয়েছিল 2003 সালে, তো তারপরে 2003 সালের পর থেকে ধরুন আজকে 2026, তার মানে হচ্ছে যে 2026-এ অ্যাজ সাচ, মানে 2003 থেকে 2026, মানে প্রায় 23 বছর, অ্যাজ সাচ আমরা কী কী অ্যাচিভ করেছি যদি একটা চেষ্টা করে দেখি, তাহলে দেখব যে ভারত সরকার মানে এখানে ই সিগারেটকে ব্যান করেছে, নতুন যে প্রোডাক্ট এসছে, নতুন আরও নতুন কিছু প্রোডাক্টসের কথা বলা হচ্ছে যেগুলো মার্কেটে আসার কথা, আসার চেষ্টা করছে, যেমন নিকোটিন পাউচেস, এইগুলো যাতে বন্ধ হয় সেটার জন্য চেষ্টা চলছে। এছাড়া যেটা আইনের ধারাতে বা আমি আগেই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভারতবর্ষ বোধহয় খুব সেই খুব কম দেশের মধ্যে পড়ে যেখানে ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম চলে। এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের প্রত্যেকটি জেলাতে কিন্তু জেলা সদর হসপিটালে সিজেশন সেন্টার আছে, এবং সেই সিজেশন সেন্টারে আপনারা গিয়ে মানে সাহায্য নিতে পারেন টোব্যাকো ছাড়ার জন্যে।
1: আচ্ছা,
2: এছাড়া যেটা বলার যে, তবে আমি একটা কথাই বারবার এখানে একটু ডেভিয়েট করব আপনার প্রশ্নের উত্তরের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অনেকে ভাবেন যে আমি মার্কেটে মানে বা দোকানে যাব, ওষুধের দোকানে যাব, এনআরটি কিনবো বা নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটাতে আমরা ভাবি যে লজেঞ্জেস কিংবা হয়তো গাম মুখে নেব, সিগারেট বা বিড়ি বা তামাক আমার ছেড়ে যাবে। ব্যাপারটা কিন্তু অত সোজা নয়। আপনারা এসব করার আগে দয়া করে যারা কাউন্সেলিং করেন তাদের সাহায্যটা নিন, এবং কাউন্সেলিং করার পরে যিনি মেডিকেল ডক্টর ওখানে থাকবেন তার সাহায্য নিয়ে আপনার ওই কোর্স ঠিক হবে, মানে কতটা আপনি নেবেন, আপনার বয়স, আপনার ওজন, আপনি কিভাবে ব্যবহার করছেন, কতটা ব্যবহার করছেন, তার উপর ডিপেন্ড করে নিকোটিন রিপ্লেসমেন্টের থেরাপি ঠিক হয়। আপনি যদি দোকান থেকে কিনে নিলেন আর মুখে লাগিয়ে নিলেন তাতে করে যে কমে যাবে তা ব্যাপারটা তা নয়, আপনি কাল থেকে ছেড়ে দিয়ে দেবেন এটা এরকম ব্যাপারটা নয়। দিস ইজ নট এ ম্যাজিক বুলেট। যেটা দরকার হবে যে পিয়ার প্রেয়ার প্রেশার থাকে, মানে যে আমি আমার বাড়ির লোক বলবে যে না আমি তুমি আর খেও না। আমি একটা যেটা করলাম সেটা হচ্ছে যে আমি আমার বাড়ির মানে যেখানে আমি কাজ করি সেখানে বড় করে টাঙিয়ে দিলাম যে এই আমার ছেলের জন্মদিনে বা মেয়ের জন্মদিনে আমি ছেড়ে দেবো আর খাবো না, এবং সেইটাকে আমি বাড়ির সবাইকে জানিয়ে দিলাম। তারপর যেটা হলো, যখনই আমার ক্রেভিং হবে, কষ্ট হচ্ছে, আমি তখন যেখানে ক্রেভিংটা বাড়তে পারে, যেমন ধরুন যেখানে আপনি গিয়ে খেতেন বন্ধুদের সাথে বা কিছু, সেই জায়গাগুলোকে একটু কয়েকদিন এড়িয়ে চলুন, এবং মুখের মধ্যে সাইট্রাস জাতীয় কিছু রাখুন, গাজর রাখুন, তাতে করে কি হবে, বা ওই লেবু ভাজা জোয়ান একটু সামান্য লেবু দিয়ে তার মুখে নিলেন, তাতে করে ক্রেভিংটা কমবে। আমি জানি কষ্ট হয়, কষ্ট হবে, উইথড্রল সিমটমস হয়, এবং সেক্ষেত্রে সবাইকার সাহায্য লাগে, কাউন্সিলারদের সাহায্য লাগে। ফলে আমি ওই জন্যে আমি বললাম বারবার করে যে দয়া করে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপিকে বা এনআরটিকে ম্যাজিক বুলেট ভেবে নেবেন না। সরকারি সহায়তা রয়েছে, আপনারা সেখানে যান, সহায়তা পাবেন, এবং ছাড়ুন, ছেড়ে ফেলুন। এবং আমরা বিশ্বাস করি যে যদি পসিবল হয়, যদি আপনি আপনার সেই শক্তি থাকে, মনের জোর নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি ছেড়ে দিতে পারবেন। কঠিন, কিন্তু ছেড়ে দেওয়াটা যায়, ছেড়ে দেওয়াটা অনেক সোজা। যদি আপনি আপনার মনকে ঠিক করেন যে আমি ছাড়বই, তাহলেই সেটা সম্ভব। এনআরটি কিন্তু আপনাকে ওই ছাড়াতে কিন্তু পারবে না,
0: দৃঢ় প্রত্যয় রাখতে হবে।
2: একদম, একদম।
0: আচ্ছা, এক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর গাইডলাইন কি কিছু আছে? এই
2: অবশ্যই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো মানে তার একটা বড় দুটো ইয়ে আছে, ফ্রেমওয়ার্ক আছে। তার মধ্যে একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল, যেটা আমরা বলি FCTC। FCTC হচ্ছে দ্য ফার্স্ট মানে ভারত মানে পৃথিবীর ফার্স্ট পাবলিক হেলথ ট্রিটি, যেখানে প্রায় 180টার উপরও দেশ সিগনেটারি, ভারতবর্ষ সিগনেটারি, এবং আমরা প্রথমেই শুরু করেছিলাম। আমরা প্রথমে এটা এর FCTC-র মানে পিছনে ভারতের অবদান প্রচুর। এছাড়া রয়েছে যে আমাদের WHO-র একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, বলে এম্পাওয়ার বলি আমরা, সেখানে কিভাবে আমরা টোব্যাকো ইউজকে আটকাতে পারি তার কতগুলো ইয়ে দেওয়া আছে, রাস্তা বলা আছে। তার মধ্যে যেমন ধরুন টোব্যাকোর দাম বাড়িয়ে দেওয়া, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি আপনাকে যে আমাদের এখানে যে একটা টোব্যাকো সিগারেটের প্যাকেটের যে দাম, সেই প্যাকেটের দাম যদি আমি অস্ট্রেলিয়ার সঙ্গে বা আমেরিকার সঙ্গে তুলনা করি, তাহলে দেখা যাবে সেটা আমাদের এখানে অনেক বেশি দাম, আমাদের এখানে সরি অনেক কম দাম। অর্থাৎ যে বাচ্চারা, যেটা আমরা দেখেছি, যারা যেসব বাচ্চারা অ্যাক্সেস করতে পারে না, তারা যদি শুরুটা না করতে পারে, তাহলে খুব সোজা তাদের পক্ষে তামাক ফ্রি থাকা, সেইটার ব্যবস্থা করা। দ্বিতীয় কথা হচ্ছে স্কুলের চৌহদ্দির মধ্যে, 100 গজের চৌহদ্দির মধ্যে কোনো তামাক জাতীয় পদার্থ না বিক্রি করা, 18 বছরের নিচে কোনো তামাক জাতীয় পদার্থ বাচ্চাকেদেরকে না দেওয়া বা বিক্রি করার চেষ্টা করা, বা তাদেরকে হাত দিয়ে আনানো, এই যা গিয়ে আমার হুকাটা নিয়ে আয় বা আমার সিগারেটের প্যাকেটটা নিয়ে আয়, এটা যেন কখনোই না করা হয়। এই ছোট ছোট জিনিসগুলো করলে আমরা কিন্তু খুব সহজেই এই ইয়ের থেকে কাটিয়ে উঠতে পারবো। এবং এটা মানতেই হবে যে আমি বলেছি বারবার করে যে যেহেতু সংখ্যায় মানে পপুলেশন সংখ্যাটা বেড়েছে, কিন্তু পার্সেন্টেজে বা শতাংশের হিসাবে কিন্তু তামাক ব্যবহারের সংখ্যা কমছে। ফলে হয়তো আগামী দিনে আমরা খুব সহজেই এই বিষয়ে আমরা একটা প্রত্যয় রাখি যে আমরা তামাক মুক্ত পৃথিবী দেখে যেতে পারবো।
0: আচ্ছা স্যার, এক্ষেত্রে তো সরকারি একটা ভূমিকা আছে, যে আপনি বলছিলেন যে বাচ্চাদেরকে বিভিন্নভাবে এখান থেকে মুক্ত করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া উচিত, সরকারি পদক্ষেপ তো আছেই, কিন্তু বিভিন্ন এনজিও সংস্থা যেগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে ভারতবর্ষের বুকে, বিভিন্ন আমাদের রাজ্যের বুকেও আছে, তাদের ভূমিকাটা ঠিক কি হতে পারে?
2: না, আমি মানি এটা খুব বড় রাস্তা বা বড় একটা জায়গা যেখানে এনজিওরা বড় ভূমিকা পালন করতে পারে। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, ব্যক্তিগত স্তরে, যে আমরা এই তামাক নিয়ন্ত্রণের জন্য প্রায় 17 বছর ধরে কাজ করছি, 17-18 বছর ধরে, এবং আমার বিশ্বাস যে আমাদের কাজটা মূলত দু রকমের। একটা হচ্ছে যে আমরা মানে সরকারকে সাহায্য করি বিভিন্ন ধরনের, যে কোথায় ভায়োলেশন হচ্ছে সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করি এবং সরকারের সঙ্গে সেটা শেয়ার করি, নিয়মিত সেটা শেয়ার হয়। আরেকটা যেটা জায়গা, সেটা হচ্ছে যে আমরা কোনটা কাজ করছে, কোন ধরনের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি কাজ করছে ভালো, সেইটা নিয়ে আমরা সরকারকে বিভিন্ন ধরনের তথ্য বা সমীক্ষার কাজ করে আমরা সেই তথ্য তুলে দিই এবং তার উপরে বেস করে সরকার দায়িত্ব নেন। আমরা যেমন এই মুহূর্তে কাজ করছি টোব্যাকো ট্যাক্সেশনের উপরে, যে টোব্যাকো ট্যাক্সেশন কতটা বাড়ানো উচিত এবং এই বাড়লে তাতে করে কি সুবিধে হতে পারে, কতজন বাচ্চাকে আমরা মানে শুরু না হওয়ার থেকে বাঁচাতে পারি। আমরা একটা কথা প্রায়ই বলি যে যারা শুরু করেনি তাদেরকে আটকানোটা সোজা, যারা শুরু করেছেন তাদের পক্ষে তাদেরকে আটকানোটা কঠিন, কারণ তাদেরকে অনেকটা মানে রাস্তা পেরোতে হবে।
0: এক্ষেত্রে বোধহয় সেশন সেন্টার বলেও কিছু
2: আছে, যেটা আমি ওই জন্যই বললাম যে প্রতিটি জেলা হসপিটালে আমাদের এটা রয়েছে, মেডিকেল কলেজগুলোতে এটা চালু হয়েছে, ডেন্টিস্ট্রি কলেজগুলোতে এটা চালু হয়েছে। ফলে এইগুলো কিন্তু ভারত সরকার অলরেডি এটা করেছেন এবং এনজিওরা সেটা সাপোর্ট করছেন বিভিন্নভাবে, তারা মানুষজনকে নিয়ে আসছেন, তাদেরকে নিয়ে বলছেন যে এটা করুন বা এটা আপনি ছেড়ে দিন, এবং অবশ্যই অ্যাওয়ারনেস যেটা আমরা রেগুলারলি।
0: এক্ষেত্রে কি ভারত সরকারের কোনো হেল্পলাইন নম্বর বা এরকম কিছু আছে?
2: হ্যাঁ, ভারত সরকারের হেল্পলাইন নম্বর আছে, সেই নাম্বারটা আমি একটু পরেই বলে দিচ্ছি আপনাকে।
1: বেশ, নাম্বারটা তো আমরা জানবো, তবে আরো একটা বিষয় বলে রাখি, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা রয়েছি ফেসবুক লাইভে, এবং লাইভেও তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা স্যারকে করতে পারো, এবং যে হেল্পলাইন নম্বরটি এই মুহূর্তে স্যার বলছেন সেটাও কিন্তু তোমরা
0: নোট করে
1: রাখতে পারো। তো সৌরভ, আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, এবং যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলছিলাম সেটা হচ্ছে যে
0: তোমার আমার জামার রং কিন্তু আজকে মিলে গেছে,
1: প্রথমবার এরকম হয়েছে। এবং একদম আমরা যেহেতু শেষ পর্যায়ে পৌঁছে গেছি, স্যার যা যা আমাদেরকে আজকে বললেন সেই বিষয়গুলো তো অবশ্যই আমরা মেনে চলবো এবং পালন করার চেষ্টা করব, এবং স্যার যে হেল্পলাইন নম্বরটি বলছেন সেটা কিন্তু অবশ্যই নোট করতে হবে। এবং যা যা আমরা শিখলাম সৌরভ, সেটা হচ্ছে যে তোমরা যদি মনে করো যে তামাক সেবন থেকে তোমরা ধীরে ধীরে নিজেদেরকে সরিয়ে আনবে, তাহলে অবশ্যই একটা প্রপার গাইডেন্স মেনে কিন্তু তোমরা এগোতে পারো। তো আপাতত আমাদের সময় মনে হচ্ছে শেষ হয়ে এসছে, এতক্ষণ আড্ডায় রয়েছি আমি অস্মিতা, আমার সঙ্গে সৌরভ, এবং হেল্পলাইন যে নম্বরটি সেটা কিন্তু আমরা একটা কাজ করতে পারি, যেহেতু সময় খুব সীমিত আমরা এই লাইভের ক্যাপশনে আমরা হেল্পলাইন নম্বরটি দিয়ে দিতে পারি। তোমরা যারা যারা নম্বরটি জানতে চাও, তোমরা কিন্তু যুববাণী কলকাতার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে যে লাইভটা রয়েছে এবং পাশাপাশি যে পোস্টারটি রয়েছে সেখানেও আমরা এটা নোট করে দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত আমাদের কথাটি কিন্তু এখানেই ফুরলো, আবারও দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার নির্মাল্য মুখোপাধ্যায়কে, অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, আমরা ভীষণই খুশি হয়েছি এবং আশা করছি শ্রোতা বন্ধুরাও কিন্তু অনেকটা খুশি হয়েছে,
0: এবং অনেক খুশির থেকেও বড় কথা অনেক কিছু জানতে পারছেন, পেরেছেন হয়তো আশা করছি, কারণ এই বিষয়টি নিয়ে সত্যি বিভিন্ন অনুষ্ঠান হওয়া সত্যি দরকার, কারণ সতর্কতা না ছড়ালে এই জিনিসটি থেকে কিন্তু আমরা কখনোই বেরোতে পারবো না,
1: একেবারেই তাই। তবে ওই যাওয়ার পথে, আড্ডা তো শেষ মোটামুটি হয়েই গিয়েছে, যাওয়ার পথে তোমাদের জন্য একটু গান রাখবো না? সেটা তো হতেই পারে।
0: গান কেন রাখবো? কারণ গান এই কারণেই রাখবো, কারণ এই যে আমরা এতক্ষণ বিভিন্ন সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছিলাম, সেই সিরিয়াস বিষয় থেকে একটু একটু বেরোতে গেলে আমাদের কোথায় যেতে হবে? ঘুরতে যেতে হবে, তাই তো? আর ঘুরতে যাওয়া মানে এই রং ম্যাচিং করে তোমরাও বেরিয়ে পড়তে পারো কোথাও একটা, আর যদি সেটা হয় পাহাড়, কেমন হয় তাহলে? এই অনুষ্ঠান শেষে তোমরাও গান শুনতে শুনতে মনে মনে চলে যেতে পারো পাহাড়ে, আর সেইখানে গান হেডফোনে থাকবে নাকি অস্মিতা?
1: একেবারেই তাই। তবে হ্যাঁ, অবশ্যই সুস্থ থাকতে হবে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমার শরীর এবং মনকে যত্নে রেখো। আজকের মতো টাটা, চন্দ্রবিন্দুর তরফ থেকে এইটা তোমার গান।
0: Mm-hmm.

শুনলেন পুরাতনী গান, শিল্পী পরাগ দত্ত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শম্পা বিশ্বাস, গানের কথা প্রচলিত।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর সফর করছেন। আকাশপথে সেখানে পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন তিনি। মায়াপুরের গোশালা ঘুরে দেখার পর গোপুজোতেও অংশ নেন। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হচ্ছে নামাজ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ঈদুজ্জোহা উদযাপনের খবর আসছে। মুর্শিদাবাদের 5,000-এর বেশি মসজিদ এবং বিভিন্ন ময়দানে প্রার্থনায় সামিল হন লক্ষ লক্ষ মানুষ। একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের পর সরকারি বিধি মেনে ঈশ্বরের উদ্দেশ্যে প্রিয় পোষ্যকে উৎসর্গ করার রেওয়াজ পালিত হয়। মালদা জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয়েছে সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে হায়দারপুরে 400 মহিলা আজ নামাজ পাঠে অংশ নেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল আজহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা বর্ষপঞ্জী অনুসারে আজ 13ই জ্যৈষ্ঠ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের কৃষিভিত্তিক লোক উৎসব রহিন পরবের সূচনা হয়েছে। কর্মী সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতীক এই উৎসব। তাদের ক্যালেন্ডার অনুসারে এই দিনে রোহিণী নক্ষত্রের আগমন ঘটে। সূর্য এবং রোহিণী নক্ষত্রের যৌথ তেজ পৃথিবীর ওপর পড়ায় শুরু হয় রহিন পরব। আগামী 7 দিন ধরে এই উৎসব চলবে। এই বিশেষ দিনে বাড়ির চারপাশে গোবর দিয়ে গণ্ডি দেওয়া হয়। রহিন মাটি সংগ্রহ, রহিন ফল খাওয়া এই পরবের অন্যতম রীতি। রহিন ফল বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষভাবে সহায়ক বলে কর্মীদের বিশ্বাস। এই সময় আমন ধানের বীজ বপনের জন্য ধানের মুইট বের করা হয়। পরে রোগ প্রকার আক্রমণ থেকে রক্ষা পেয়ে সেই বীজ থেকে ভালো ধানের চারার জন্ম হয় বলে প্রচলিত ধারণা। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভুয়ো তথ্য দিয়ে আর্থিক সুবিধা নেবার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত রকিবুল শেখ দীর্ঘদিন ধরে মহিলাদের জন্য চালু এই সরকারি প্রকল্পের টাকা নিয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপরই নথিপত্র খতিয়ে দেখে বহরমপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিভাবে ভুয়ো নথি ব্যবহার করে সেই প্রকল্পের সুবিধা নিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। খিরাইয়ের বাসিন্দা ধৃত শেখ মুরশালি এবং গৌতম খাড়া পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে হোয়াটসঅ্যাপে ওটিপি সরবরাহ করত বলে অভিযোগ। গত মঙ্গলবার রাতে এই দুজনকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিম কার্ড। মোবাইল সিমের ওটিপি বিক্রি করে আইএসআই এর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তারা পেত বলে জানা গেছে। ধৃত দুজনকেই আজ কলকাতায় আনা হয়েছে বলে খবর। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, 38 একরের বেশি। এরপরই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা জমির পরিমাণ 35.16 একর। গত 11ই মে রাজ্যের নতুন বিজেপি সরকার মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তা জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলার 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদন পত্র বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। আদিবাসী উন্নয়ন মঞ্চকের সচিব রঞ্জনা চোপড়া গতকাল পশ্চিমবঙ্গে মঞ্চকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এক বৈঠকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া, বাজেট বরাদ্দের উপযুক্ত ব্যবহার, বকেয়া কাজের গতিবৃদ্ধির ওপর বিশেষ নজর দেওয়া হয়। রাজ্যের প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান, পিএম জনমান এবং ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান নিয়ে আলোচনা হয়েছে। এদিকে আদিবাসী পড়ুয়াদের জন্য একলব্য মডেল আবাসিক স্কুল স্থাপনের ব্যাপারে মঞ্চকের অধীন জাতীয় শিক্ষা সমিতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পরিচালন সমিতিতে প্রশাসক নিয়োগ করেছে রাজ্য সরকার। নতুন সরকারের নির্দেশ মতো সরকার পোষিত স্কুলের পরিচালন সমিতি আগেই ভেঙে দেওয়া হয়েছে। এবার স্কুল সাব ইন্সপেক্টরদের তাদের অধীনস্থ স্কুলগুলির প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে আজ সকালে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে এক ছাত্রের। মৃত ছাত্রের নাম আদ্দিক হিলারিয়ান, বয়স 11 বছর। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামার ক্যাম্পে যোগ দেয় ওই ছাত্র। সেখানেই সুইমিং পুলে নেমে সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গ্রামীণ সংবাদ শেষ হলে পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে এবং হিমালয় সংহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার অনেক জায়গায়। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে যে ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় প্রায় 60-70 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি জেলার দু একটি জায়গার উপর দিয়ে। ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে হিমালয় সংহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই দু একটি জায়গার উপর দিয়ে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান।
2: গ্রামবাংলার যুব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজকের আমাদের গ্রামীণ যুব বন্ধুদের আসর বসেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার রাজাপুর গ্রামে। আজকের আমাদের অনুষ্ঠানে যে সমস্ত যুব বন্ধুরা রয়েছেন তারা বিভিন্ন ভাবে সমাজের মূল স্রোতে নিজেদেরকে মেনে ধরার জন্য বিভিন্ন ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ বা চাকরির প্রস্তুতি, কেউ বা গান বাজনাকে সঙ্গী করে জীবনের পথে এগিয়ে যাওয়ার ব্রতে ব্রতী হয়েছেন। সেই সমস্ত তরুণ বন্ধুদের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমার ডান দিকে বসে রয়েছে আমাদেরই এক বন্ধু, আজকের অনুষ্ঠানে তার কাছে চলে যাই। সে আমাদেরকে কি শোনায় এবং তার সম্পর্কে কিছু কথা একটু জানি। তোমার নামটা কি শুনি?
3: সুনন্দা মন্ডল।
2: আচ্ছা সুনন্দা, এখন কি করছো?
3: আমি গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছি এখন। তার সাথে টিউশন পড়াই।
2: আর পড়াশোনা কতদূর করলে?
3: পড়াশোনা গ্র্যাজুয়েশন, জুয়েলারি অনার্স।
2: আকাশবাণীর পক্ষ থেকে আগামী দিনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা রেডিও সেটের ওপার থেকে শুনছে তোমাকে এই মুহূর্তে, তুমি তাদের জন্য কি শোনাবে?
3: আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, আমার হিয়ার মাঝে।
2: কবির গান দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করি।

0: খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের আমাদের গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান আমরা শুরু করলাম। আমরা চলে যাই আমাদের পরের বন্ধুর কাছে।
1: আমার বাড়ি রাজাপুর।
2: রাজাপুর এখানে? আচ্ছা, কি করো এখন?
1: গান
2: বাজনা। গান বাজনা? গানটাই বেশি ভালো লাগে। এছাড়া?
1: এছাড়া এমনি পড়াশোনা করেছি, টিউশন করি।
2: আচ্ছা, প্রাইভেট টিউশন যেগুলো আছে। শুরুতে তোমার একটু নামটা জেনে নি।
1: শাশ্বতী মন্ডল।
2: শাশ্বতী, কি শোনাচ্ছ আমাদের?
1: আমি আধুনিক গান গাইছি, তোমার পথবাণী চাহি।
2: চলুন তাহলে আমরা সবাই মিলে শাশ্বতীর কাছ থেকে একটি আধুনিক গান শুনে নিই।

0: এবারে আমরা চলে যাই পরের বন্ধুর কাছে। পরের বন্ধু আমরা বসে রয়েছে একেবারে হারমোনিয়াম নিয়ে, কিছু একটা শোনাবে। তবে তার আগে তার মুখ থেকে তার কিছু কথাও শুনি। আর শুনতে নামটা একটু জানি।
1: অঙ্কিতা নির্দেশ।
0: অঙ্কিতা কি করছো এখন?
1: আমি এখন নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি।
0: মানে ডাক্তারি?
1: হ্যাঁ।
0: আচ্ছা, হঠাৎ করে এই লাইনে কেন?
1: আমার বাবার খুব ইচ্ছা যে আমাকে ডাক্তার হতে দেখবে, এবং গ্রামের অনেক মানুষজনের চিকিৎসা যাতে আমি ভালোভাবে করতে পারি। অনেক
0: বাবার ইচ্ছা?
1: হ্যাঁ, বাবার ইচ্ছা এবং আমারও ইচ্ছা যে আমি গ্রামের মানুষদের ভালোভাবে চিকিৎসা করব। অনেকেই এমন আছে যে টাকার জন্য ভালো জায়গায় যেতে পারে না চিকিৎসার জন্য।
0: আচ্ছা অঙ্কিতা, আজকের আমাদের এই অনুষ্ঠানে তুমি কি উপহার এনেছো?
1: আমি আজকে একটা আধুনিক গান গাইবো।
0: বেশ, তাহলে আমরা শুনি।
1: আহা, শিক্ষা।

0: আবার গরুর পালে, গোপালে গোপালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা।
1: খুব সুন্দর। আচ্ছা তোমাদের কেমন লাগছে, আমাদের যে সমস্ত যুব বন্ধুরা গান করছে আর এখানে যারা যারা তোমরা রয়েছে, তোমাদের কেমন লাগলো অঙ্কিতার গান, ভালো লেগেছে?
2: খুব সুন্দর।
1: তাহলে একটা হাততালি হয়ে যাক অঙ্কিতার জন্য। কিছু কথা কিছু গান এই নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান। পরে বন্ধু কে আসছো দেখি।
3: আমার নাম ইভা সর্দার।
1: ইভা সর্দার, আচ্ছা ইভা তুমি গান করছো কতদিন?
3: 4 বছর।
1: 4 বছর ধরে গান করছো, কি কি গান করো?
3: রবীন্দ্রসঙ্গীত, ভাবসঙ্গীত আর ভোকাল ক্লাসিক্যাল।
1: কোনটা বেশি ভালো লাগে?
3: রবীন্দ্রসঙ্গীত।
1: রবীন্দ্রসঙ্গীত। আমরা এখন ইভার গান শুনি।

0: ভালো হয়েছে, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে।
1: আমার নাম দেবস্মিতা মণ্ডল।
2: দেবস্মিতা ভাই কি করো?
1: আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন আমি গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছি।
2: লেখালেখি করো, সেটা কতদিন হয়?
1: সেটা আমি ক্লাস 10 থেকেই লিখি।
2: এটা কি ভালো লাগে?
1: খুব ভালো লাগে,
2: খুব ভালো,
1: খুব ভালো লাগে।
2: ভালো লাগা থেকে আজকে মোটামুটি তোমার ওই এটা একটা ভালোবাসার পর্যায়ে চলে।
1: হ্যাঁ একদম, এটা আমি খুব ভালোবাসি লিখতে।
2: আমাদের এই যুব বন্ধুদের জন্য কি লেখা আমাদের উপহার দেবে, সরচিত একটা গল্প বা কবিতা কি বলতে চাও?
1: হ্যাঁ, এই গল্প, যে গল্পটা আমি আজকে পাঠ করব তার নাম রিসোর্স,
2: মানে
1: হ্যাঁ নিজের লেখা। এটা আসলে যারা কর্পোরেট সেক্টরে কাজ করে, যে সব অনেক ছেলে মেয়েরা কাজ করে, তাদের প্রমোশনটা ঠিক দেয় না, মানে কাজ তাদের খাটিয়ে নেওয়া হয় কিন্তু তারা প্রমোশনটা পায় না। সেই প্রমোশনের উদ্দেশ্যে তারা একটা ভিড়ের মধ্যে দৌড়ায়, ঠিক ইঁদুর দৌড়ের মতো। এই ব্যাপারটাকে আমি আমার কলমের দ্বারা ফুটিয়ে তুলতে চেষ্টা করি।
2: তাহলে আমরা শুনি একটু।
1: রিসোর্স। রাত প্রায় 10:30, অফিস পাড়া একদম শান্ত, শুধু অনিকেত তার ডেস্কের সামনে বসে ল্যাপটপের কিবোর্ডের উপর খটখট শব্দ চালিয়ে যাচ্ছে। সামনে ল্যাপটপের স্ক্রিনের নীলচে আলোয় প্রচুর ইমেল আর এক্সেল সিটের ভিড়। পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো, অনি তুই কি বাড়ি ফিরবি না? ওর বন্ধু সুদীপ্ত কথা বলতে বলতেই পাশে এসে দুটো কফি রাখলো। অনিকেত ঘাড় না ঘুরেই একটু হাসলো এবং বলল, রিপোর্টটা শেষ করতে পারিনি এখনো, কাল সকালে বসের টেবিলে জমা করতে না পারলে প্রমোশনটা তো আটকে যাবে। সুদীপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ দুদিন পরেই একটা প্রমোশন লিস্ট বেরোবে, তুই জানিস তো এইবারেও সেই আশায় বসে আছিস, তাই তো? অনিকেত কাজ করতে করতেই বলল, হ্যাঁ প্রমোশনটা পেলে বাবার ওষুধ, মায়ের ডায়ালাসিস আর বোনের কলেজের মোটা মাইনে খুব স্বাচ্ছন্দ্যে জোগাড় হয়ে যাবে, ইএমআইতে কি আর সংসার চলে? পর সুদীপ্ত বলল, এই এক কথা তুই এক বছর ধরে বলে আসছিস, কিন্তু প্রমোশন তোর পাশ দিয়ে চলে যাচ্ছে প্রতিবার, যাকগে দুদিন পর দেখ কি হয়। পরের সোমবার প্রমোশন লিস্ট বেরোলেও সেখানে অনিকেতের নাম ছিল না, ওর বদলে প্রমোশন পেয়েছে অভিষেক, যে বিগত 6 মাস ধরে বেশি আড্ডা দিয়ে গেছে, কাজ তেমন একটা করেনি। খবর পাওয়া মাত্র সুদীপ্ত অনিকেতকে সান্ত্বনা দিয়ে বলল, কিন্তু আশ্চর্যের বিষয় অনিকেত রাগ দেখালো না, বরং আবার ল্যাপটপে কাজ করতে শুরু করলো। সুদীপ্ত বিস্ময়ের সাথেই বলল, আবার কাজ শুরু করলি? তোর তো আজকেই ইস্তফাপত্র জমা করা উচিত, প্রতিবার এক জিনিস সহ্য করতে ভালো লাগে কি করে? অনিকেত জবাবে বলল, আমরা কর্পোরেট মজদুর, এখন ইঁদুর দৌড়ে নেমেছি, এখানে কেউ হারে কেউ জেতে, কিন্তু ইস্তফাপত্র জমা দিলে আমার পরিবার না খেতে পেয়ে মরবে। কথাটা শেষ করে কাজ শুরু করলো। কিছুক্ষণ পর ল্যাপটপের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আসলে বসের কাছে আমরা মানুষ নই, শুধুই একটা যন্ত্র, মানব যন্ত্র, একটা সিস্টেমের রিসোর্স মাত্র। অনিকেত এখন আর মানুষ নেই, সে এখন একটা যন্ত্রে পরিণত হয়েছে, এই সিস্টেমের ঊর্ধ্বে সে যেতে পারবে না, কিন্তু এই মরণপণ প্রতিযোগিতাতে নিজেকে নিযুক্ত করে নিয়েছে, এটাই তার নিয়তি, এটাই তার ভবিষ্যৎ।
0: দেবস্মিতার কলমে ফুটে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত তরুণ প্রজন্ম বা যুবক যুবতী যারা পেটের টানে কিংবা পরিবারের টানে আমরা দেশ বিদেশ রাজ্য রাজ্যের বাইরে বা শহর কলকাতার বুকে বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করে থাকি, তাদের একটা করুণ চিত্র। খুব ভালো হয়েছে দেবস্মিতা, অনেক অভিনন্দন। হাতে বেশি সময় নেই আমাদের, এই মুহূর্তে আমার পাশে রয়েছে, তোমার নামটা একটু জানি?
3: তনুশ্রী মণ্ডল।
2: তনুশ্রী আমাদের কি শোনাচ্ছ আজকে?
3: আজকে একটা আধুনিক গান শোনাবো, চিত্রা সিং এর লেখা।
2: বেশ চলো আমরা কথা না বাড়িয়ে একেবারে গানে চলে যাই।

0: আমরা এবার আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান, তার গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব।
1: মুনমুন মন্ডল।
0: মুনমুন?
1: হ্যাঁ।
0: আচ্ছা মুনমুন, আজকের আমাদের শেষ বন্ধু, কি শোনাচ্ছ আজকে?
1: শ্রদ্ধা আরতি মুখার্জি, যদি আকাশ হতো নাকি।
0: বেশ, তাহলে আমরা সরাসরি গানে চলে যাই।

0: উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো না কি সেটা জানি না, তবে দেখা নিশ্চয়ই হবে। আজকের আমাদের এখানে থামতে হচ্ছে, আবার কখনো কোথাও দেখা হবে। আজকের মতো আমাদের যে সমস্ত যুব বন্ধুরা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করলো, সবাইয়ের নামগুলো একবার জানিয়ে দিই এবং এতক্ষণ যারা
1: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। দেশের পঞ্চদশ রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালাবার পর ইরান দেশের দক্ষিণ পশ্চিমে বন্দর আব্বাসের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আজ ভোরে আঘাত হেনেছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ্জোহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতের লক্ষ্য সেন, পিভি সিন্ধু, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডির পুরুষদের ডাবলস জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্টোর মিক্সড ডাবলস জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছে। বিস্তারিত খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আজ এই উপলক্ষে বিশেষ কুচকাওয়াজের আয়োজন হয়। পুরস্কারপ্রাপ্ত হিসেবে দেশের পঞ্চদশ রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও বেশি নাগরিক কেন্দ্রিক হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, মানুষের বিশেষ করে মহিলা, দরিদ্র এবং শিশুদের সঙ্গে আচরণ করার সময় পুলিশকে অবশ্যই আরও বেশি সংবেদনশীল হতে হবে। শ্রীমতী মুর্মু বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিপফেক ইত্যাদি মোকাবিলায় পুলিশকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সিকিম পুলিশ সমস্ত রকম আধুনিক প্রযুক্তি ও মাধ্যম ব্যবহার করে এই চ্যালেঞ্জগুলির সফল মোকাবিলা করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সিকিম পুলিশের ভূমিকায় তিনি ভূয়সী প্রশংসা করেন।
1: পুলিশ ব্যবস্থা কো অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায় জানা চাহিয়ে, তাকি সামান্য লোক বিনা ভয়কে আপনি সমস্যা দর্জ করা সাকে। মহিলাওঁ, বাচ্চোঁ ওর কমজোর বর্গকে প্রতি সংবেদনশীল ব্যবহার কো ভি প্রাথমিকতা দেনি চাহিয়ে। সাইবার ক্রাইম, অনলাইন ফ্রড, হ্যাকিং ওর ডিপ ফেক জেসি নেই চুনতিয়া সামনে আ রহি। ইন নেই চুনতিয়ো সে নিপটনে কে লিয়ে পুলিশ কো লেটেস্ট টেকনোলজি, সাইবার সিকিউরিটি ওর ডিজিটাল ইনভেস্টিগেশন মে বানানা হোগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি আজ তিনটি রাজ্য এবং জাতীয় রাজধানী দিল্লির জন্য নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছে। দলের সভাপতি নীতিন নবীন, পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রাকে দলের দিল্লি শাখার সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। ডক্টর অর্চনা গুপ্তাকে হরিয়ানা বিজেপির প্রধান হিসেবে এবং কেবল সিং ধিলোকে পাঞ্জাব বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরা বিজেপির সভাপতি হচ্ছেন অভিষেক দেবরায়। এই নিয়োগগুলির মধ্য দিয়ে শ্রী নবীন রাজ্যস্তরের পাশাপাশি জাতীয় স্তরেও নতুন পদাধিকারীদের দল নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। গতকাল বেজিংয়ে ভারত চীন সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বা WMCC-র 35তম বৈঠকে এই পর্যালোচনা করা হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক যুগ্ম সচিব সুজিত ঘোষ এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও মহাসাগর বিষয়ক বিভাগের মহানির্দেশক হু ইয়াংকে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী হয়েছে। দুপক্ষই সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কর্মপদ্ধতি রূপায়ন এবং আন্তঃসীমান্ত সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে। মন্ত্রক আরও জানিয়েছে, আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত পরবর্তী বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি যাতে দ্রুত আয়োজন করা যায় তার উপর জোর দিয়েছে ভারতীয় পক্ষ। বৈঠকে উভয় পক্ষই 24তম বিশেষ প্রতিনিধি বা এসআর পর্যায়ের আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী কূটনৈতিক ও সামরিক স্তরে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রাখতে সম্মত হয়েছে। পাশাপাশি চীনে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের চূড়ান্ত প্রস্তুতির জন্য একসঙ্গে কাজ করার বিষয়েও সহমত প্রকাশ করেছে দুটি দেশ। সফরকালে ভারতীয় প্রতিনিধি দলের প্রধান চীনা বিদেশ মন্ত্রকের এশীয় বিভাগের মহানির্দেশক লিউ জিনসাংয়ের সঙ্গে বৈঠক করেন এবং চীনা সহকারী বিদেশমন্ত্রী হং লেইয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাক সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষা বিষয়টি তিনি খতিয়ে দেখেন। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজ রোধে স্থায়ী সমাধান তৈরি করার উপর জোর দেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান তাও নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে 38 একরের বেশি। এরপরেই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা জমির পরিমাণ 35.16 একর। গত 11 মে রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফ হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলার 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদন পত্র বিএসএফ হাতে তুলে দেওয়া হয়। ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড কোর IRGC জানিয়েছে যে দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে তারা আজ খুব ভোরে একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলির উৎস ছিল এই মার্কিন বিমান ঘাঁটি। IRGC আরও জানিয়েছে যে তেহরানের এই সাম্প্রতিক পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। উল্লেখ্য, বুধবার রাতে ইরানকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালানোর পরপরই এই ঘটনা ঘটল। ইরানের কৌশলগত বন্দর শহর বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে আমেরিকার নতুন করে হামলা চালানোর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম 3.75% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $97.83 পৌঁছেছে। অন্যদিকে মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম 4% বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $92.22। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ্জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে এক বার্তায় এই পবিত্র উৎসব সকলের জন্য শান্তি, সুখ এবং সদ্ভাব বয়ে আনবে বলে আশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল আজহা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী বিনায়ক দামোদর সাবরকরের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, বীর সাবরকরের সাহস ও দেশপ্রেম সর্বদা মানুষকে অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক যোগ দিবসে এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এবারের ভাবনা যোগা ফর হেলদি এজিং। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় রাজ্য সহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের এক উল্লেখযোগ্য দিন। লক্ষ্য সেন, PV সিন্ধু, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি পুরুষদের ডাবলস জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্লাস্টার মিক্সড ডাবল জুটি সবাই নিজ নিজ বিভাগে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেকেন্ড পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্স পুলিশ কাডার সম্মানে ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে পূজার্চনায় অংশ নেন। দুর্নীতির অভিযোগ না থাকলেও আগের সরকারের আমলে অন্যত্র বদলি হতে হয়েছে এমন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্য আধিকারিকদের তালিকা চেয়েছে স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পরই অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়তে সচেষ্ট হয়েছেন। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্ট সীমান্তে তৈরি হোল্ডিং সেন্টারে 350-র কাছাকাছি অনুপ্রবেশকারীকে পাঠানো হয়েছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বাংলা বর্ষপঞ্জী অনুসারে আজ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের কৃষিভিত্তিক লোক উৎসব রহিন পরবের সূচনা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে যান। সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে মায়াপুরে পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন। গোশালা ঘুরে দেখার পর গোপূজায় অংশ নেন তিনি। এরপর মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে রাধা মাধব, নৃসিংহদেব এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে পূজার্চনায় অংশ নেন। ইসকন মন্দিরের পুরোহিত প্রাণেশ্বর রামদাস জানিয়েছেন, পুরুষোত্তম মাসের পবিত্র সময়ে মুখ্যমন্ত্রী মায়াপুরে এসেছেন, যা অত্যন্ত শুভ।
1: আজকে সমস্ত সনাতনীদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। এই পুরুষোত্তম মাসে তিনি সেই ধামে এসেছেন এবং তিনি গো মাতার সেবা করেছেন। তিনি আমাদের এই যজ্ঞশালায় এসেছেন। যজ্ঞশালায় আসার পর তিনি যজ্ঞে আহুতি প্রদান করেছেন। ভগবানের প্রীতিবিধানে আহুতি আদি যজ্ঞ আদি করার পর তিনি গো পূজায় গেছেন। সে 16টি উপাচারে তিনি গোমাতার সেবা করেছেন। এই পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ গোশালা তিনি পরিদর্শন করেন, গোমাতাদের তিনি ভোজন করান। একজন ধার্মিক ব্যক্তি হিসাবে, একজন রাজ্যের প্রধান তিনি এসেছেন, তিনি গো মাতার পুজো করেছেন। একজন সনাতনী হিসাবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না।
0: দুর্নীতির অভিযোগ না থাকলেও পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অন্যত্র বদলি হতে হয়েছে এমন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্য আধিকারিকদের তালিকা চেয়েছে স্বাস্থ্য দপ্তর। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তরকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছিল। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ স্বাস্থ্য দপ্তরের অন্য বিভাগীয় আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, যাদের অন্যত্র বদলি করা হয়েছিল বিস্তারিত তথ্য সহ তাদের তালিকা পাঠাতে হবে। তবে দুর্নীতির অভিযোগে যাদের বদলি করা হয়েছে তাদের বাদ রেখে এই তালিকা তৈরি করতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের একাংশের বক্তব্য, একদিকে যেমন আগের সরকারের বিরাগভাজন হওয়ায় বদলি হতে হয়েছিল, তেমনি দীর্ঘদিন ধরে পছন্দের পদেও পোস্টিং দেওয়া হতো। আগের সরকারের আমলে স্বাস্থ্য দপ্তরে বদলি বা পোস্টিং এর ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব ও স্বজন পোষণ করা হতো বলেও অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তার দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথও বিলম্বিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। খিরাইয়ের বাসিন্দা ধৃত শেখ মুরশালিন ও গৌতম খাড়া পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে হোয়াটসঅ্যাপে ওটিপি সরবরাহ করত বলে অভিযোগ। গত মঙ্গলবার রাতে এই দুজনকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিম কার্ড। মোবাইল সিমের ওটিপি বিক্রি করে আইএসআই এর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তারা পেত বলে জানা গেছে। ধৃত দুজনকে কলকাতায় আনা হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পরই অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়তে সচেষ্ট হয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য নেওয়া হয়েছে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি। এক্ষেত্রে তাদের আটক করে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। হোল্ডিং সেন্টারে রেখে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ চলছে। এদিকে রাজ্য সরকারের এই পদক্ষেপের পর উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন। আজও 50-এর কাছাকাছি অনুপ্রবেশকারী চেকপোস্ট পোস্টে রয়েছেন বলে জানা গেছে। রাজ্য পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে স্বরূপনগর ব্লকে তিনটি হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। অনুপ্রবেশকারীদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ওই তিনটি হোল্ডিং সেন্টারে 350 কাছাকাছি অনুপ্রবেশকারী রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের ধাপে ধাপে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অন্যদিকে শিলিগুড়ি, মাটিকাড়া, নকশালবাড়ি বিধানসভা এলাকাতেও একটি হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে।

হোল্ডিং সেন্টারে 350-এর কাছাকাছি অনুপ্রবেশকারী রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের ধাপে ধাপে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অন্যদিকে শিলিগুড়ি, মাটিকাড়া, নকশালবাড়ি বিধানসভা এলাকাতেও একটি হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে।

0: বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হচ্ছে নামাজ। একটি প্রতিবেদন।
1: সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল মনোরম আবহাওয়া থাকায় খোলা জায়গায় নামাজ পড়তেও কোনো অসুবিধা হয়নি। চিরাচরিত নিয়ম মেনে রেড রোডের পরিবর্তে কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। রাস্তা ব্লক করে নামাজ না পড়ে প্রাচীন নাখোদা মসজিদেও এবার দুদফায় নামাজের জমায়েত হয়। মহামান্য কলকাতা হাইকোর্টের একটি পুরনো আইন রাজ্য সরকার এবার কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে। প্রশাসন ও ধর্মীয় নেতারাও সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের আর্জি জানিয়েছেন। মুর্শিদাবাদের 5,000-এর বেশি মসজিদ ও ময়দানে প্রার্থনায় সামিল হন লক্ষ লক্ষ মানুষ। মালদা জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয়েছে সুজাপুর নয় মৌজা ঈদগাহ ময়দানে। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সহ রাজ্যের সব জেলাতেই নামাজে অংশ নেন বহু মানুষ। বহু জায়গায় মহিলারাও অংশ নেন নামাজের জামাতে। ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য মনের ভেতরের অন্ধকার, হিংস্রতা, অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়া। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বাংলা বর্ষপঞ্জী অনুসারে আজ 13ই জ্যৈষ্ঠ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের কৃষিভিত্তিক লোক উৎসব রহিন পরবের সূচনা হয়েছে। কর্মী সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতীক এই উৎসব। তাদের ক্যালেন্ডার অনুসারে এই দিনে রোহিণী নক্ষত্রের আগমন ঘটে। সূর্য এবং রোহিণী নক্ষত্রের যৌথ তেজ পৃথিবীর ওপর পড়ায় শুরু হয় রহিন পরব। আগামী 7 দিন ধরে এই উৎসব চলবে। এই বিশেষ দিনে বাড়ির চারপাশে গোবর দিয়ে গণ্ডি দেওয়া হয়। রহিন মাটি সংগ্রহ, রহিন ফল খাওয়া এই পরবের অন্যতম রীতি। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে কলকাতায়। দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং। মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যে সেনাবাহিনী ছাড়পত্র পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকতে পারেন। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মৌখিক হেনস্থার অভিযোগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন দলেরই আর এক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বারাসাতে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, লোকসভার ভেতরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে বারবার অপমানজনক কথা বলেছেন, এজন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শাস্তি হওয়া উচিত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে কোনোরকম যান চলাচল করবে না। সুস্থায়ী মৎস্যচাষ এবং পরিবেশ সংরক্ষণকে উৎসাহ দিতে সচেতনতামূলক কর্মসূচির সূচনা করেছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। মেরা গাঁও মেরা গৌরব কর্মসূচির অধীনে হুগলি জেলার বলাগড়ে গতকাল এতে অংশ নেন 25 জন মহিলা সহ 35 জন মৎস্যচাষী। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে পূজার্চনায় অংশ নেন। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। খবর শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন বিরতি।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: কাস্টমার কেয়ার কোথায় গেল?
5: ম্যাডাম বলুন।
4: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
5: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
4: সেটা কিভাবে হবে?
5: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
4: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
5: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
4: ব্যাস বুঝে গেছি।
5: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছে গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
6: আরবিআই এ কথা বলে
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনে সৌমিলি রায়।

0: আজকে ডাক্তারি পরামর্শের সঙ্গে আছি আমি শৌমিলি রায়। আমাদের প্রতিদিনের নানান ব্যস্তময় জীবনে আমরা সবসময় পারি না আমাদের নিজেদের শরীরটাকে ভালো রাখতে, সুস্থ রাখতে বা সঠিক সময়ে সঠিক কাজ করতে। আর তখনই আমাদের শরীরটা এবং মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক ক্ষতিগ্রস্ত হয়। আর আমরা শরণাপন্ন হই ডাক্তারের। তাই আজ ডাক্তারি পরামর্শ নিয়ে সঙ্গে আছি আমি।
1: জানবো যে চোখটা কিভাবে আমরা ভালো রাখতে পারি বা চোখের যত্নটা আমরা কিভাবে নেব, কি কি কারণে আমাদের চোখের ক্ষতি হয় বা হতে পারে, এই সব কিছু নিয়ে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ। আজকে যেহেতু স্যার আপনাকে আমরা সঙ্গে পেয়েছি, তো আজকে যতটা পারবো এই ক্ষণিক সময়ের মধ্যে আমরা কিছুটা যদি আমাদের শ্রোতা বন্ধুদেরকে তাদের চোখের বিষয়ে একটু জানিয়ে তাদের কোনো সমস্যার সমাধান করতে পারি, তার জন্য আজকে আমাদের চোখ নিয়ে আমাদের আজকের এই ডাক্তারি পরামর্শ। প্রথমে আমরা একটু জানবো যে চোখ খারাপ, আমরা বলি না যে চোখটা খুব খারাপ হয়েছে আমার বা আমার চোখটা খারাপ বা এই বাচ্চাটার চোখটা খুব খারাপ, এই চোখ খারাপ বলতে আমরা ঠিক কোন কোন সমস্যাগুলোকে বুঝবো?
2: নমস্কার আপনাকে। চোখ খারাপ বলতে যেটা আমরা বুঝি, মানে চোখ খারাপ একটা কমন টার্ম, নানাভাবে ব্যাখ্যা হতে পারে। চোখ খারাপ বলছে যে চোখের যে স্বাভাবিক কাজকর্ম, যেমন দেখা, তারপর দৃষ্টি স্বাচ্ছন্দ্য বা চোখের নর্মাল স্ট্রাকচার, তার কোনো ত্রুটি হয় সেটাকে বলা হয় চোখ খারাপ। যেমন চোখের কাজ হচ্ছে দেখা, একটা লোক যদি সঠিকভাবে দেখতে পায় তাহলে চোখটা ভালো হলো, আর যদি সঠিক দেখতে না পায় যতক্ষণ এটা দেখা দরকার তাহলে বলবো চোখ খারাপ। এই চোখে দেখার একটা মাত্রা আছে, মাপ আছে, এটা হচ্ছে আমাদের একটা, যখন আমরা রোগীরা আমাদের কাছে চোখ দেখতে আসেন আমরা একটা চার্টে তাদের কিছু শব্দ বা সংখ্যা পড়তে বলি, সেনের চার্ট, এসএনই এলিয়েন। এই চার্টে মোটামুটি চোখ থেকে 18 ফুট দূরে রাখতে হয়, কিন্তু অনেকে চেম্বার ছোট থাকে বলে এটাকে অর্ধেক দূরে থাকে, এটা আড়াজে রিফ্লেকশন করা হয়। এখন এই চার্টে মোটামুটি 7টা লাইনে কিছু কিছু অক্ষর সাজানো থাকে, ABCD বা 1 2 3 4 ইত্যাদি। যে রোগী, যে পেশেন্ট আমার কাছে আসছে, সে চেয়ারে বসে আমরা চেষ্টা করি, আমি দেখি যে কটা লাইন পড়তে পারছে। যদি সে প্রথম লাইনে পড়তে পারে আর কোনো কিছু পড়তে না পারে তাহলে বুঝতে হবে চোখটা খুবই খারাপ।
1: আচ্ছা,
2: আর যদি সে শেষ পর্যন্ত পড়তে পারে, 7টা লাইনে স্পোর্টে পড়তে পারে, তাহলে বলি চোখের দৃষ্টি একেবারেই ভালো আছে।
1: এইখান থেকে একটা জাস্ট মানে একটু জানতে ইচ্ছা করছে ডাক্তার বাবু, যে 18 ফুট দূরত্ব, মানে তো সেখান থেকে তো অনেক সময় হয় না যে ধরুন আমাকে কেউ অতটা দূরত্বে বসিয়ে দিল এবং আমি দেখছি, আমার হয়তো চোখটা, আমি নিজে জানি যে না আমি তো ভালোই পড়তে পারি, ভালোই দেখতে পারি, কিন্তু আমার এতটা দূরত্বে একটু অসুবিধা হচ্ছে কয়েকটা লেটার, তাহলেও কি আমার চোখের একটু যত্ন নেওয়া প্রয়োজন?
2: ও যদি 18 ফুট দূর থেকে অক্ষরগুলো সমস্ত পড়তে না পারে তাহলে বুঝতে হবে তার চোখের দৃষ্টি সঠিক নেই। এখানে আমাদের একটা কথা আছে, সেটা 6x6, তার মানে ওই 18 ফুট দূর থেকে যদি 7টা লাইন পুরোপুরি পড়তে পারে তাহলে বুঝতে হবে চোখের দৃষ্টি ঠিক আছে, যাকে বলে 6x6। কিন্তু যদি অর্ধেক পড়তে পারে, 3 লাইন পড়লো বা 4 লাইন পড়লো, তাহলে বুঝতে হবে চোখের দৃষ্টি ঠিক নেই, সেক্ষেত্রে অবশ্যই স্যার চোখটা খারাপ হচ্ছে। এটা হচ্ছে চোখ খারাপের দৃষ্টি একই ব্যাপার, কিন্তু শুধু দৃষ্টি দিয়ে চোখটা ভালো না খারাপ সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। যেমন চোখে যদি খুব জল পড়ে, চোখে যদি গ্লকোমা থাকে, চোখে যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস এফেক্ট থাকে, বা ধরুন যদি চোখের দৃষ্টি মানে বার্ধক্যজনিত পরিবর্তন হয়, তাহলেও সেগুলোকে আমরা চোখ খারাপ এই তকমার মধ্যে ফেলতে পারি। বেসিক জিনিস আমরা আলোচনা করি। একটা হচ্ছে ছানি, ক্যাটারাক্ট, ছানি যখন পড়ে তখন লোকে কম দেখে, সেটাকে আমরা বলতে পারি প্রাথমিক চোখ খারাপ, যদিও অপারেশন করার পরে সেই চোখটা পুরোপুরি ভালো করা সম্ভব। এরপরে আমরা আসি ডায়াবেটিস, যারা আক্রান্ত হন তারা সাধারণত ডায়াবেটিসটাকেই কন্ট্রোল করেন, সুগার কত বেশি না কম এই নিয়ে তারা বেশি উদ্বিগ্ন থাকেন বা বেশি সতর্ক থাকেন। কিন্তু ডায়াবেটিস হলে চোখের মধ্যে যে রক্তনালী আছে, শিরা উপশিরা আছে, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং দৃষ্টি আস্তে আস্তে কমতে থাকে। একে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তার মানে ডায়াবেটিস থেকে চোখের যে সমস্যা হয় তাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা একটা বড় মারাত্মক সমস্যা এবং আজকের দিনে দৃষ্টি নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ ডায়াবেটিস। এরপরে আমরা আসবো গ্লুকোমা। গ্লুকোমার কথা সবাই জানে, গ্লুকোমা এমন একটা অসুখ যার কোনো সিমটমস পেশেন্টে থাকে না, মানে পেশেন্ট বুঝতে পারে না যে তার কোনো অসুখ হয়েছে। গ্লুকোমাতে কি হয়, চোখের যে রেটিনা আছে, রেটিনা গুলো শিয়ার গুলো রেটিনা রক্ত চলাচল আস্তে আস্তে কমতে থাকে এবং চোখের প্রেশার বেড়ে যায়, তার ফলে চোখের দৃষ্টি ক্ষমতা কমতে শুরু করে। এটা চোখের একটা খারাপ একটা সিমটম। গ্লুকোমা এবং ডায়াবেটিসের পরে আমরা বলবো বার্ধক্য জনিত চোখের পরিবর্তন বা চোখের দৃষ্টির হ্রাস। যারা এখন তো মানুষ আগে 50-60 বছর বেশি বাঁচতেন না, এখন যেহেতু মানুষের আয়ু প্রায় 80-90 কখনো 100 বছর হয়ে গিয়েছে, মানে দীর্ঘকালীন ধরে বেঁচে থাকার জন্য চোখের যে রেটিনা আছে রেটিনার নানা ধরনের পরিবর্তন হতে থাকে। রেটিনার কর্মক্ষমতা কমে যায়, রেটিনার রক্ত চলাচল কমে যায় এবং রেটিনার যে সেলগুলো আছে যা দিয়ে আমরা দেখি সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, তাকে বলা হয় বার্ধক্য জনিত চোখের সমস্যা। চোখটা ভালো এই মোটামুটি আমাদের চোখ খারাপের কিন্তু সংজ্ঞা এটাই বলতে পারি।
1: একদমই তাই। আরেকটা কথা বলবো ডাক্তার বাবু, এই যে আপনি এখন বললেন যে ডায়াবেটিক জনিত সমস্যা যেটা

0: রোগ হিসেবে এদের সাহায্যে হিন্দুস্তানি লোকেদের মোটামুটি চলনশীল দৃষ্টি আজকাল দেওয়া যেতে পারে।
1: আর বার্ধক্যজনিত বলতে গেলে তো আমরা বুঝতেই পারছি সেটা একটা বয়সের কথা বলছি, আর ছানিটা তো একটা বয়সের পরেই পড়তে পারে।
0: ছানি সাধারণত একটু বয়স্ক লোকেদেরই পড়ে, তার একটা বেশি কারণ হচ্ছে বার্ধক্য বয়স, ইট ইজ এজ রিলেটেড ফ্যাক্টর।
1: একদমই তাই। কিন্তু বর্তমান এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে সময়ে ছোট ছোট বাচ্চাদের চোখে চশমা, এটা একটা ভীষণ আশ্চর্যজনক যে একেবারে 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর, মানে 5 বছরে তো বলতে গেলে বহু বাচ্চাদের চোখে চশমা, কিংবা চশমা আছে তাকে 6 ঘন্টা বিশ্রাম দেবার জন্য, একটা চোখ সেটাকে ভালো করে ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে। এই বাচ্চাদের ক্ষেত্রে চোখের সমস্যাটা কি কি কারণে হতে পারে বলে আপনি মনে করেন?
0: এটা আপনি অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন, বাচ্চাদের চোখ অবশ্যই একবার দেখে নেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। সাধারণত আমাদের দুটি চোখ আছে, আমাদের দুটি চোখে সমান ভাবে আমরা দেখি, এবং চোখ মনে রাখুন ডাইনে বাইরে উপর নিচে আর মুখ করি সমান তালে, মানে সমান সিকোয়েন্সে এগুলো মুখ করে, স্বাভাবিক সাধারণ ঘটনা। কিন্তু অনেক সময় জন্ম থেকেই বা জন্মের কিছুদিন পর থেকেই কোনো কোনো বাচ্চার এক চোখে দৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করে, এবং সেই যে কমছে সেটা কিন্তু চশমা পাওয়ার বাড়িয়ে কোনো উপকার করা যায় না। এগুলোকে বলা হয় অ্যাম্বলোপিয়া, মানে চোখের স্বাভাবিক উইকনেস। এই ক্ষেত্রে আমরা দেখেছি একটু বাচ্চা এলো, তার বয়স 5 বছর বা 4 বছর, তার এক চোখ সে সর্বস্ব দেখতে পাচ্ছে 6/6, অন্য চোখে সে 3 লাইনে বেশি পড়তে পারছে না। এগুলো কিন্তু হেলাফেলা জিনিস নয়, এগুলোকে যদি ছোটবেলায় আমরা সঠিক চিকিৎসা না করি তাহলে বড় হয়ে, মানে আপনার এজ অফ 15-16 বছর পরে আর ঠিক করা যাবে না। এগুলোকে বলা হয় এজ অ্যাম্বলোপিক ফ্যাক্টর অফ ডাই। এই সঙ্গে আপনি ছানি স্ক্রিনটার কথা বলবো, প্যারা চোখ বলবো, প্যারা চোখও যখন টুকটা দুদিকে আমরা নাড়াই ডাইনে বাইরে উপর নিচে সমান তাহলে সেগুলো দুদিকে মুখ করে না, এগুলো একটা হয়তো বেশি ডান দিকে চলে গেল আর একটা অল্প গেল, এগুলোকে বলা হয় প্যারা চোখ স্ক্রিন। এগুলো ছোটবেলা থেকে চিকিৎসা করলে মোটামুটি ভালো করে তারা সম্ভব।
1: আচ্ছা, তো এই যে আমরা তো অনেকগুলো রোগের কথা শুনলাম, যে চোখের নানান সমস্যার কথা আমরা তো শুনলাম, এবং সেখানে যেটা আপনি বললেন ডায়াবেটিস এর কারণে হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম, এটা কি আমাদের জীবনযাত্রার কোন রকম, আমাদের লাইফস্টাইলটা কি একটু চেঞ্জ করতে হবে, নাকি আমাদের এই এখন যে বর্তমান লাইফস্টাইল চলছে, ঠিক করে না ঘুমানো, অতিরিক্ত মোবাইল ব্যবহার করা, রাত জাগা, অন্ধকারে একটু
0: মোবাইল দেখা,
1: এই কারণগুলো
0: এখন তো এই কারণটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এগুলোকে আমরা বলি ড্রাই আই প্যাকেজের মধ্যে ফেলছি, তাহলে এখন তো সবার হাতে মোবাইল, সবার হাতে ল্যাপটপ, এবং সব তো ডিজিটাল অ্যাক্টিভিটিস, স্কুলে পড়াশোনা হোক বা অফিস এ কাজ করার জন্য হোক, এর ফলে চোখটা ড্রাই বা শুকিয়ে যেতে পারে। এবং আজ এখনকার দিনে এই সময়ে ড্রাইনেস হচ্ছে আমাদের চোখের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যেকটা লোকের, মানে বেশিরভাগ লোকেরই চোখের ড্রাইনেস এর মধ্যে সমস্যা বড় থাকে, এবং তার চিকিৎসা যদি সঙ্গে সঙ্গে শুরু না করা যায়, আপনি যেমন বললেন 6 ঘন্টা কাজ করার পরে একটু বিশ্রাম নেওয়া দরকার, এবং শুধু তাই নয় কাজের ফাঁকে ফাঁকে চোখের মধ্যে আমার একটা ওষুধ দিতে হয় যাকে বলি আমরা লুব্রিকেন্ট আই ড্রপ, যাতে চোখের উপরে যে কর্নিয়া থাকে কর্নিয়াটা সবসময় ভিজে না থাকে আর সিক্ত থাকে। এইগুলো না করলে চোখের ড্রাই হয়, এবং ড্রাই যদি বেশি হতে থাকে তাহলে চোখের দৃষ্টি আস্তে আস্তে মাঝারপ্রাপ্ত হয়। কারণ আমরা এখন তাকাচ্ছি দূরের দিকে, আমরা মাঝে মাঝে পলক ফেলছি না, ব্লিঙ্ক করছি, ব্লিঙ্ক করার সঙ্গে সঙ্গে চোখটা ভিজে যাচ্ছে গাড়ির ওয়াইফাইয়ের মতো। সবসময় চোখে যদি চোখটা দিয়ে যদি আমরা ভিজে রাখতে না পারি বা ড্রাইনেসটা কন্ট্রোল করতে না পারি, তাহলে অবশ্যই দৃষ্টিটা আস্তে আস্তে কমতে শুরু করবে।
1: আচ্ছা, এই যে চোখে জল পড়ার কথা যেটা বললেন, যে চোখটা ভিজে ভিজে যাচ্ছে যেটা বললেন, অনেক সময় অ্যালার্জির কারণেও তো আমাদের চোখটা খুব চুলকায় বা জল পড়ে, এটা এই অ্যালার্জি জনিত যদি সমস্যা হয় চোখে তখন সে কি করবে?
0: অ্যালার্জি একটা বড় সমস্যা, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে দুটো ভাগ হয়, অ্যালার্জি ছোটদের অ্যালার্জি, বড়দের অ্যালার্জি। এই যে এখন গরমকাল পড়ছে, এখন বাতাসে ড্রাই হয়ে গিয়েছে, এই সময়টা বাতাসে প্রচুর ফুলের রেণু যেগুলো এসে বেড়ায় বাতাসে মুখ করে, এবং সেগুলো বাচ্চাদের চোখে পড়লে বা বড়দের চোখে পড়লেও যে এক ধরনের অ্যালার্জি তৈরি হয় তাকে বলে সামার অ্যালার্জি। এছাড়া ধরুন কোনো কিছু কসমেটিক্স থেকে অ্যালার্জি হতে পারে, কন্ট্যাক্ট লেন্স থেকে অ্যালার্জি হতে পারে, বা কোনো ওষুধ খেলে অ্যালার্জি হতে পারে। যদি অ্যালার্জি হয় তাহলে চোখের চুলকায়, আমি যেগুলো বললেন, চোখ লাল হয়ে যায়, কড়কড় করে, চোখ থেকে জল পড়ে, এবং অবধারিত ভাবে চোখের দৃষ্টিটাও কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। এবং অ্যালার্জি নানা ধরনের ওষুধ এখন অ্যাভেলেবেল, আই ড্রপস অ্যাভেলেবেল আছে, সেগুলো দিলে অ্যালার্জি মোটামুটি

0: চোখে অনেক সময় আমরা আঞ্জনি দেখি বা কনজাংটিভাইটিস সেটাকে বলি, তো সেইগুলো কেন হচ্ছে এবং কিভাবে নির্মূল হতে পারে?
1: ইনফেকশন দেখেছি হচ্ছে ট্রিটমেন্ট আছে, যেমন ধরুন একটা অ্যান্টিবায়োটিক দিতে হয়, একটু গরম জলে শিক দিতে হয়, একটু মলম লাগাতে হয়, কখনো কখনো এই কনজেন্টিভাইটিস তার কম্প্লিকেশন তৈরি করে চোখের মধ্যে। কি হয় না, চোখে কর্নিয়া আছে, স্বচ্ছ ট্রান্সপারেন্ট অংশটা আছে যাকে বলে কর্নিয়া, যার মধ্যে দিয়ে আলো চোখের মধ্যে প্রবেশ করছে, কর্নিয়ার উপরে ছোট দানা তৈরি হয়। দানাগুলো হয় ওই কনজেন্টিভাইটিসের কমপ্লিকেশন থেকে, দানাগুলো হলে তাকে বলে এসপিকে, ছোট ছোট দানা এসপিকে, দানাগুলো হলে চোখটা কড়কড় করে স্থির ডিফিনেটলি কমে যায়, এবং যদি চিকিৎসা না করা হয় সঙ্গে সঙ্গে তাহলে আস্তে আস্তে সেটা কমপ্লিকেশন হয়ে যায় এবং চোখ ভালো হতে প্রচুর অনেক সময় লেগে যায়। কনজেন্টিভাইটিস হলে অবশ্যই একজন চোখের ডাক্তারের কাছে গিয়ে কর্নিয়াটা ভালো করে চেক করতে হবে মেশিন দিয়ে, মানে আমাদের স্লিট ল্যাম্প মেশিন দিয়ে।
0: আচ্ছা,
1: স্মার্টফোন যুগে সেটা এই স্মার্টফোন এক ধরনের রে এমিটার, আপনি জানেন বোধহয় যাকে বলে ব্লু রে। ব্লু রে এমনি শরীরের পক্ষে ভালো, ব্লু রে এর জন্য আমাদের রাত্রিবেলা ঘুমটা ভালো হয়, আমাদের শরীরটা চাঙ্গা থাকে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই ব্লু রে যদি চোখের মধ্যে বেশি পরিমাণে অ্যাবজর্ব হয়ে যায়, যে মানে বাচ্চাদের বেশি পরিমাণে মোবাইল দেখে, কখনই বেশিক্ষণ দেখা উচিত নয়, এবং সবসময় মোবাইল চোখকে কিন্তু দূরে রেখে দেখতে হবে, 18 ইঞ্চি বা 20 ইঞ্চি দূরে রেখে দেখতে হবে। যত কাছে আসবে তত ব্লুরে গুলো চোখের উপর বেশি করে।
0: আচ্ছা, আর ডাক্তারবাবু আপনি যেটা বললেন যে ব্লু রেটা আমাদের বড়দের জন্য সেটা ক্ষতিকারক নয়,
1: রাত্রে ঘুমটা ভালো হয় এবং শরীরটা অনেকখানি রিল্যাক্স থাকে, এগুলো অন্য একটা অ্যাসপেক্ট আছে ব্লু রের। কিন্তু ইন জেনারেল বাচ্চাদের ক্ষেত্রে ব্লু রেটা মোটেই ভালো না এবং আমাদের ক্ষেত্রেও ভালো না। তখন এই চশমা আমরা দিই না, ইউজ করি ব্লু রে প্রোটেকশন চশমা দিতে হয়, রাতের দিকে দিনের বেলা ব্লু রে চোখে গেলে অনেক কমপ্লিকেশন হয়। এটা জটিল সাবজেক্ট, এটা অনেক বড় এবং জটিল সাবজেক্ট, এটুকু আমি বলতে পারি ব্লু রে কখনো কখনো ভালো কাজ করে, কখনো কখনো বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। আপনি হয়তো খেয়াল করেছেন, আমি জানি মাঝে মাঝে চোখের সামনে কালো কালো বিন্দু হয়েছে, বেড়ায় আকাশে তাকালে মনে হয় বিন্দু হয়ে যায়, এগুলো ফ্লোটার্স, এটা একটা বড় সমস্যা। এর কারণটা হচ্ছে চোখের যে রেটিনার সামনে যে জায়গাটা, যে থলথলে জেনির মতো পদার্থ থাকে যাকে আমরা ভিট্রিয়াস, এই ভিটিয়াস এর মধ্যে কিছু কিছু দানা ভেসে বেড়ায়। এই দানাগুলো কোথা থেকে আছে? রিটিয়া থেকে ডিসপার্স বা টিপকে ভেতরে চলে আসে, দেখবেন ওইগুলো আমরা দেখি একে বলে ফ্লোটার্স। ফ্লোটার্স কিন্তু মোটেই ক্ষতিকারক নয়। আরেকটা জিনিস হচ্ছে, আমরা দেখবো আমরা দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যায় চোখটা টক থেকে রক্ত লাল হয়ে গেছে, হঠাৎ করে রক্ত জমে গিয়েছে, এটা খুব কমন। এর কোনো কমপ্লেন নেই, কোনো ব্যথা নেই, দৃষ্টি কোনো ক্ষতি হয় না, এই কিন্তু বলে সাব কনজাংটিভাল হেমারেজ। তার মানে চোখে যে সাদা অংশটা আছে যাকে বলি আমরা, যেখানে কনজাংটিভাইটিস হয়, সেই তার মধ্যে যে সূক্ষ্ম রক্তনালীগুলো আছে সেগুলো থেকে ব্লিডিং হয়, চোখ থেকে পুরো লাল করে দেয়, সাব কনজাংটিভাইটিস হেমারেজ। আর একটা হচ্ছে চোখটা হয়তো কেউ আছে মানে বসে আছে, তাকিয়ে আছে, হঠাৎ করে প্রচন্ড জ্বালা ব্যথা করছে এবং লাল হয়ে গেল এক চোখ, আর ডান চোখ পুরো বা চোখ, এগুলোকে আমরা বলি ইনফ্লামেশন অফ দাই আইডাইটিস বলা হয়। আইডিসি বলে জায়গাটা আছে, মানে যেটা কালো অংশ চোখে, মানে আমরা যখন দেখি কালো অংশ যেটা ভালো পড়লে চোখে ছোট বড় হয়, যার মধ্যে পিপল থাকে, এর মধ্যে যে ইনফ্লামেশন হয় তাকে বলে আইডাইটিস। সেটা ঠান্ডা থেকে হতে পারে, আমাদের চোখের মধ্যে শরীরের মধ্যে বাদ থাকলে হতে পারে, এবং এমনি হতে পারে। এই আইডাইটিস হলে চোখ লাল হয়ে যায় এবং আলোর দিকে তাকাতে প্রচন্ড কষ্ট হয়, তখন তার যথাযথ চিকিৎসা করলে আস্তে আস্তে এটাকে ভালো করা যেতে পারে।
0: আচ্ছা, আর এই যে চোখের মাথা ব্যথার সঙ্গে চোখের সম্পর্ক আছে কি, মানে মাথা ব্যথা করলে অনেকে বলে যে এটা
1: হচ্ছে? দেখুন চশমা আমরা যদি দিই, আপনারা আমরা দেখে অনেক লোক চশমা পরে না, যেহেতু পাওয়ার যদি অল্প থাকে বা দু চোখের সমান পাওয়ার থাকে পরে না। এই চশমা না পড়াটা না পড়লে, ধরুন একজন লোক আছে তিনি চশমা পাওয়ার হতে -1 বা -0.5 আছে, তিনি দেখতে পাচ্ছেন দূরের মানুষ সঙ্গে দেখতে পাচ্ছেন সব দেখতে পাচ্ছেন, তিনি চশমা না পড়েন তাহলে এই ধরনের মাথা ব্যথার কারণ হবে, কারণ চোখের উপর তখন চাপ পড়বে, উনি খালি চোখে দেখছেন, দূরে একটা পাশের নাম্বার দেখছেন বা একজন মুখ দেখছেন, চশমা না থাকে মানে চশমা পাওয়ার আছে কিন্তু চশমা পড়ছে না, তখন তার চোখে যে চোখে মাথা টাইট হয়ে যায় বিভিন্ন মাথা ব্যথা হতে পারে, চোখের ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাইগ্রেন থেকেও মাথা ব্যথা হয়। মাইগ্রেন থেকে অবশ্যই চোখের পাওয়ারে সংগ্রহ করতে, কিন্তু মাইগ্রেন থেকেও মাথা ব্যথা হয়। এই দুটো হচ্ছে চোখের চশমা না পড়ার জন্য মাথা ব্যথার মূল কারণ।
0: আচ্ছা, তাহলে এবার তো আমরা তো জানলাম যে চোখে কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা হয় আর কি, এবং কেন হচ্ছে। তো একটু যদি আপনি এবার আমাদেরকে একটু পয়েন্ট করে দেন যে কিভাবে আমরা আমাদের চোখটাকে ছোট থেকে যত্ন নিতে পারবো।
1: আজকের প্রথম সবকি বলেন প্রশ্নটা, প্রথমত যখন একটি বাচ্চা আমাদের কাছে জন্মাচ্ছে, তার বাবা মা উচিত 3-4 বছরের মধ্যে একবার চোখে ডাক্তার কাছে নিয়ে যাওয়া, চশমার জন্য না, কিন্তু চোখের সামগ্রী পরীক্ষা করবার জন্য। আমরা কি কি দেখি? আমরা দেখি বাচ্চাটা ডান চোখ দিয়ে কেমন দেখছে, বাঁ চোখ দিয়ে কেমন দেখছে, মানে দুচোখ সমান দেখতে পাচ্ছে কিনা। যদি দেখা যাচ্ছে একদিকে ভালো যাচ্ছে, অন্যদিকে কম দেখছে, তখন থেকে আমরা চশমা পাওয়ার জন্য ব্যবস্থা করি। এবার চশমা দিয়ে যদি দেখা যায় যে দুচোখে সমান সমান দেখছে, তাহলে বলবো যে চোখে ভালো লাগছে, চশমা পরে ভালো লাগছে। কিন্তু যদি দেখি সে ডান চোখে ভালো দেখছে, বাঁ চোখে খুব কম দেখতে পাচ্ছে, কিংবা বাঁ চোখে ভালো দেখছে, ডান চোখে খুব কম দেখতে পাচ্ছে, এবং সেই যে কম দেখাটা চশমা দিয়ে উন্নতি হচ্ছে না, তখন আমরা বলবো তার চোখটা খুবই খারাপ, এবং এক্ষুনি চিকিৎসা না করলে সে খারাপ আর পরে ভালো করা যাবে না। কি চিকিৎসা হবে? তখন আমরা কোনোদিন ডান চোখটা, মানে আমরা যেটা করি প্যাচিং এক্সারসাইজ, কোনোদিন ডান চোখটা বন্ধ করে বাঁ চোখ দিয়ে বাচ্চাকে পড়তে বলবো, আর কোনোদিন বাঁ চোখটা বন্ধ করে ডান চোখ দিয়ে তাকে দেখতে বলবো। এই যে ডান চোখ বাঁ চোখ একদিন প্যাচিং করে দিচ্ছি, তার ফলে দুটো চোখের দৃষ্টি আস্তে আস্তে সমান ভাবে ফিরে আসে। তা না আসে উইদিন 3-4 মাস, তখন আমরা মেশিনের সাহায্যে চোখে এক্সারসাইজ করাই। আমাদের নানা ধরনের মেশিন আছে, কম্পিউটার সফটওয়্যার আছে, সেইগুলো দিয়ে আমরা এক্সারসাইজ করি, দুটো চোখে দৃষ্টি সমান করতে চেষ্টা করি। আর এই একটা হলো বাচ্চাদের ছোটবেলার চিকিৎসা। আর হচ্ছে যে দেখতে হবে বাচ্চাদের যখন প্রথম আসবে, তার চোখের কালার ভিশন ঠিক আছে কিনা, চোখের মাসেগুলো সমানভাবে মুখ করছে কিনা, এই দেখতে হবে। এবং একটু ফ্যামিলি হিস্ট্রি, বাড়ির তাদের কোনো পাওয়ারি হিস্ট্রি আছে কিনা, তাদের গ্লোকোমা আছে কিনা, এবং যে বাচ্চাটা আমার কাছে এসেছে আজকে চোখ দেখাতে ছোট বাচ্চা, তার লাইফ স্টাইলটা কি, সে কতক্ষণে মানে মোবাইল ইউজ করে, কতক্ষণে পড়াশোনা করে, এবং টিভিতে কেমন করে দেখে, এবং প্রপার যত্ন, ধরুন কিছুক্ষণ পড়লো তবে একটু বিশ্রাম করলো, বা একটু ঘুরে থেকে চোখটা দূরে রেখে পড়লো, এগুলো পরে কি না, এগুলোকে আমাদের এক্সপ্লেন হয়, অবজার্ভ করতে হয়। এভাবে আমরা ছোটদের চোখটা ভালো রাখতে পারি। কিন্তু যেটা সমস্যা সবার চলছে, ধরুন একটা বাচ্চা আছে, তার বয়স 5 বছর, আমি তাকে চশমা দিয়ে দেখলাম তার পাওয়ার আছে -1.25 বা 1.5, সঙ্গে সঙ্গে ও বাবা মা বিশেষ মায়েরা বলবে না না না না, ছোটবেলা চশমা দেবো না, তাহলে পাওয়ার বেড়ে যাবে। এইটা সবচেয়ে ভ্রান্ত ধারণা। যদি আমার মানে আমাদের মতো বয়সে বা আপনার মতো বয়সে কোনো পাওয়ার লাগে, চশমা লাগে, এবং সেই চশমা যদি আমরা না পড়ি, আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। কি হবে? আমরা দেখতে পাচ্ছি না, মাথা ব্যথা করছি। কিন্তু ওই যে বাচ্চাটা এলো যাকে আমি বলেছিলাম 1.25 পাওয়ার লাগবে, এবং যার মা বললো না চশমা পড়াবো না, তার কিন্তু ওই চোখটা কিন্তু বড় হলে আর ভালো হবে না, ওই অত অন্তের দৃষ্টি নিয়েই তাকে সারা জীবন কাটতে হবে। ফলে চশমা যদি লাগে, ছোটদের চশমা পড়াতেই হবে, দেয়ার নো কম্প্রোমাইজ। আমি বড়রা চশমা নাও পড়তে পারি, কিন্তু ছোটদের চশমা লাগলে চশমা পড়াতেই হবে, এই প্রসেসটা কিন্তু অবশ্যই যাওয়া দরকার সবার কাছে।
0: এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন যে চশমাটা যদি ছোটদের প্রয়োজন হয় তো তাকে পড়াতেই হবে। সত্যি আমরা কিন্তু অনেকেই সেটা জানি না, আমরা ভাবি যে চশমা পড়লে হয়তো আর কোনোদিন তাকে ছাড়াতেও পারবো না চশমাটা। এটাকে মানে চশমা পড়লে কোনো এক সময় গিয়ে এমন হতে পারে যে তাকে আর কখনো চশমা পড়তে হবে না?
1: হ্যাঁ, এখন অনেক ব্যবস্থা আছে। কিন্তু আমরা যদি চশমা ছোটদের দিই এবং আস্তে আস্তে বাড়তে থাকে, দুটো আমরা ব্যবস্থা করি। প্রথমত যেসব ছোট বাচ্চারা চশমা পাওয়াটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে, এখন নানা ধরনের ওষুধ আছে, ওষুধ রোজ যদি আমরা ব্যবহার করি লাগে, তাহলে কিন্তু পাওয়ার বাড়ে, কিন্তু কম বাড়ে। ধরুন আজকে একটা বাচ্চার চোখে চশমা পাওয়ার হচ্ছে -1.5, এবং আমি দেখলাম সবার পরে যখন এসেছে মাইনাস পাওয়ার হয়েছে -2.5, তাহলে সবার পরে যখন দেখলাম -3.5 হয়ে গেছে। এই যে ধাপে ধাপে বেশি বেড়ে যাচ্ছে, এটাকে কিন্তু আমরা এখন ওষুধে কন্ট্রোল করতে পারি। তার মানে 1.5 থেকে আমরা ম্যাক্সিমাম 2.5 আটকে নিতে পারি, এই ব্যবস্থা ওষুধ এখন আমাদের অ্যাভেলেবেল। এছাড়া চশমা পাওয়ার বাড়তে বাড়তে যখন 18-19 বছর বয়স আছে, তখন আমরা যদি ল্যাসিক অপারেশন করি, ল্যাসিক সার্জারি করি, এখন তুমি সবাই জানে, তাহলে পাওয়ার একদম সারা জীবনের মতো পাওয়া চলে যায়, আর চশমা পড়তে হয় না। ফলে এখন অনেক অনেক পয় আছে, কিন্তু বেসিক কথা হচ্ছে চোখটাকে হেলদি রাখা, ভালো রাখা। যখনই আজ মেয়ে বাচ্চা দেখতাম সে দুটোকে সমান সমান এবং 6/6 দেখতে পাচ্ছে কিনা, তবেই তার ওই 18-19 বছর বয়সে ল্যাসিকো

0: একদম বরাবরের মতো পাওয়ার শূন্য হয়ে যাবে।
1: একদম, খুব ভালো লাগলো ডাক্তারবাবু, আজকে অনেক কিছু জানতে পারলাম এই চোখ নিয়ে। এবং এখন সত্যি বেশিরভাগ মায়েদের খুব চিন্তার একটা বিষয় যে ছোট বয়স থেকেই বাচ্চাদের চোখে চশমা, যেটা হয়তো মানে যেটা আপনি বললেন যে জেনেটিক কোনো ব্যাপার আছে কিনা, যে বাবা মায়ের চশমা আছে কিনা, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা মায়ের চোখে চশমা নেই, হয়তো বাচ্চার চলে আসলেও আসতে পারে। একটা কারণে যেহেতু মুঠো ফোনটা তো এখন আমাদের সবার হাতে একদম রয়েছে, আর এই মুঠো ফোনটার অতিমাত্রায় আমরা ব্যবহার করলে এটা এঁকে যেতে পারে। একটা সময় মানে এই মুঠো ফোনের ব্যবহারটা তো এই কয়েক বছর হলো প্রচুর পরিমাণে বেড়েছে, এটা তো আগে অতটা ছিল না, যার জন্য তখন কিন্তু এত মানুষের চোখে চশমা বা মানুষের চোখে কম দৃষ্টি এই সমস্যাগুলোও ছিল না, যেটা বর্তমানে ভীষণ ভাবে দেখা দিচ্ছে। তবে চশমা পরে নিলে ছোটবেলা থেকে পরবর্তীকালে কিন্তু আবার চোখটা ভালো হয়ে যেতে পারে, চশমাটা সে পরিহার করতেই পারে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, এবং আজকে এত সুন্দর করে আমাদেরকে চোখ নিয়ে অনেক কিছু জানানোর জন্য ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকারের কথা।

আমরা সত্যি এতটা ব্যস্ত হয়ে পড়ি আমাদের নিজেদের এই প্রতিদিনের এই একঘেয়ে জীবনে যে আমরা নিজেদেরকে সেইভাবে সময় দিতে পারি না, আর তার জন্য নানান ধরনের শারীরিক মানসিক সমস্যা আমাদের দেখা দেয়। তাই সবার প্রথম আমাদের পরিবারকে ভালো রাখতে গেলে আমাদের নিজেদেরকে অনেক বেশি ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর আপনাদের জন্য তো আমাদের মহিলা মহল সব সময় রয়েছে, এবং আপনাদের বলে দিই যে প্রত্যেক মাসে ঠিক যেমন আমার কলম এবং এক কলমে দুই নারী থাকে, ঠিক সেই রকমই জুন মাসেও কিন্তু রয়েছে আমার কলম এবং এক কলমে দুই নারীর বিষয়। জুন মাসে আমার কলমের বিষয় হচ্ছে ঝড় বৃষ্টি রাত্রে। আপনাদের বাড়িতে হোক বাইরে হোক ঝড় বৃষ্টির নানান ধরনের যে অভিজ্ঞতা বা স্মৃতি, সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠাবেন ঝড় বৃষ্টির রাত্রি এই শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি mohilamahol.air@gmail.com, mahalamahol@gmail.com। আমাদের চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন। এক কলমে দুই নারীর বিষয় বলবো লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা এবং টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল মাকুকে উদ্ধারে দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য এবং তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠাবেন 150 শব্দের মধ্যে। ঠিক একই আমাদের মেল আইডি mohilamahol.air@gmail.com, এবং চিঠি তো আপনারা আমাদেরকে পাঠানি, চিঠি পাঠানোর ঠিকানা আরও একবার এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026। আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় থাকে সবসময় যদি মহিলা মহল। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি আমি সৌমিলি রায়।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে এফএম প্রচার তরঙ্গে। এখন আপনাদের নিয়েই আপনাদের অনুষ্ঠান না বলা বাণী। আজ অনুষ্ঠানের শুরুতেই সকলকে আত্মবলিদান আত্মত্যাগের উৎসব ঈদ উল আজহা এর শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম ভালোবাসা জানাচ্ছি সকলকে। আজকের দিনটি খুব ভালো কাটুক, সাথে মনের যা কিছু খারাপ সব বিদায় দিয়ে শুধু ভালোটুকুকে রেখে হোক খারাপেরও

কোরবানী। ভালো থাকুন সকলে। না বলা বাণীর প্রথম কথা পাঠিয়েছেন রামপুরহাট থেকে রতন ব্যানার্জি। লিখছেন বিষয় গরমের মজা। গত মঙ্গলবার কথা ও গানে অনুষ্ঠানে দেবীদি বিষয় রেখেছিলেন গরমের মজা। সেদিন অতি স্বল্প পরিসরে গরমের মজা ব্যক্ত করতে পারিনি, তাই আজ না বলা বাণীতে এলাম সেদিনের মজার কথা ভাগ করে নিতে। শৈশব কেটেছে গ্রামে আর কৈশোর কেটেছে মামার বাড়ির আকুনিতে। তখন গ্রামে বিদ্যুতের সংযোগ ছিল না, তাই লোডশেডিংয়ের হাপিত্যেশ ছিল না। গ্রীষ্মকালে সন্ধেবেলায় খেজুরের পাতার তৈরি তালায় পেতে দাদু উঠোনে বসতেন হাতে রেডিও আর পাখা নিয়ে। দরজা গান হতো, যাত্রা নাটক সবাই শুনতাম। সবচেয়ে মজা হতো আমার সমবয়সী এক মামার সাথে ঘাড়জাল নিয়ে বেরিয়ে পড়তাম মাছ ধরতে। আমার হাতে থাকত চারগাছের লণ্ঠন ও ঝুড়ি। মামা বাঁশের লাঠি আগাতে বাঁধা জলটা নিয়ে পুকুরে ফেলতেই কিছু না কিছু মাছ তাতে ধরা পড়ত। বেশি উঠে আসত ছোট চিংড়ি মাছ। তখন চিংড়িকে আমরা খোসা মাছ বলতাম। ঘণ্টা দেড়েকের পরিশ্রমে প্রায় এক ঝুড়ি চিংড়ি মাছ নিয়ে বাড়ি ফিরতাম। তারপর সেগুলোকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুচমুচে করে মামিমা ভাজতেন। উঠোনে আমরা খেতে বসতাম। খাবারে থাকত দিনের বেলায় জল ছাঁকা ভাত, কুর্তি কোলায় বাটা আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা আর মাছের টক। আমরা একসাথে খেতাম অনেকজন মিলে। সেদিনের কথাগুলো আজ আপনি মনে করিয়ে দিলেন। এই খাবারগুলোই বছরের অন্য সময়ে খেলে ততটা মজা পাওয়া যায় না যতটা গরমের সময় পাওয়া যায়। এছাড়াও সেই সময় আরও একটা মজা পেতাম, সেটা তালশাঁস। তা জোগাড় করতে আমাদের এক রামসেনার দল ছিল। আমপাড়া, জামপাড়া, তালপাড়া সবাই আমরা করতাম দলবদ্ধভাবে। মার খাইনি এমন নয়, মাঝে মধ্যে ঘরেও খেতাম, পরের কাছেও খেতাম। তবুও সেই আনন্দের কথা আজও মনে গেঁথে আছে। গরমের মজা ছোটবেলাতেও পেয়েছি, এখন সেভাবে অনুভব করতে পারি না। তবে আকাশবাণীর দৌলতে মাঝে মাঝে বিভিন্ন প্রসঙ্গে শৈশব ফিরে যেতে বেশ লাগে। অন্যেরা যে যার মতো, আকাশবাণী আমার মতো। ভালো থাকবেন সকলে। ধন্যবাদান্তে পাঠিয়েছেন না বলা বাণীর এই প্রথম লেখা রতন ব্যানার্জি রামপুরহাট থেকে। বন্ধু, আরও চিঠি পড়ব, কিন্তু চলুন এবার একটা গান শোনা যাক।

প্রিয় না বলা বাণী, 27 মে 2026 বুধবার, উপস্থাপক ঋত্বিক সরকার, বিষয় ছকের বাইরে। জীবনটা চলে ছকের ভেতর দিয়ে, কখনো কখনো ছক ভেঙে দিতে হয়। আমার এক বন্ধুর কথা, হায়ার সেকেন্ডারি ফর্ম ফিল আপ চলছে, স্যারেরা ছাত্রদের ফর্ম ফিল আপ করতে সাহায্য করছেন। এটা 1966 সালের কথা বলছি। সহকারী প্রধান শিক্ষক ছেলেটির নাম ধরে বললেন, তুমি বায়োলজি থার্ড সাবজেক্টে রাখো। স্যার, স্যার আমি অঙ্ক পারবো স্যার। হাকিম নড়ে তবু হুকুম নড়ে না, থার্ড সাবজেক্ট বায়োলজি লেখো। কি আর করে, ছেলেটি বায়োলজি লিখল। ক্লাসমেটরা কেউ কেউ টিটকিরি দিল, বাড়িতেও কি করে খবর পৌঁছে গেল, বকাঝকা হলো। যাই হোক, ফাইনাল পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাশ করল, অঙ্কতেও ভালো নাম্বার আছে, শহরের সবচেয়ে ভালো কলেজে, তাতে বায়োলজি নিয়ে ভর্তি হলো। কেমিস্ট্রি, জুওলজি, বটানি সাবজেক্ট পাশও করে গেল। একদিন খবর হলো, প্রত্যেকটি স্কুলে একজন করে জীবনবিজ্ঞান শিক্ষক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন দিয়েছে। ছেলেটি যথারীতি দরখাস্ত করে ছক ভেঙে দিয়ে একটি স্কুলে চাকরি পেয়ে গেল। তাকে যারা যারা টিটকিরি দিয়েছিল তারা কিন্তু তখনও বেকার, দু একজন তো বলেই বসল, বায়োলজি নিলেই ভালো করতাম রে। যাকো রাখে সাইয়া মার সাকি না কই, ভগবান যার সহায় তাকে কেউ কি মারতে পারেন। নলহাটি পাইকপাড়া বীরভূম থেকে এসেছে, পাঠিয়েছেন নূরবানু খাতুন। সত্যি বন্ধু, এমন সময় কিছু কিছু হয় যে ছকের বাইরে বেরিয়ে গেলে হঠাৎ জীবনটাই পাল্টে যায়। চলে যাব পরের না বলা বাণীতে, কিন্তু তার আগে চলুন আরেকটা গান শোনা যাক।

জয়নাল আবেদিন, গ্রাম বুন্ধাইপাড়া, পোস্ট অফিস গোয়ালজান, থানা বহরমপুর থেকে লিখছেন। আকাশবাণী মুর্শিদাবাদ বহরমপুরের সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 22 তারিখের শুভ সকাল অনুষ্ঠানের বিষয় ছিল আমি হারিয়ে গেছি। উপস্থাপিকা সৈয়দা মোশাররফ নাসরিন। আজ সেই বিষয়কে ঘিরে আমার কিছু না বলা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন্ধুরা, আমি হারিয়ে গেছি, এই কথাটি শুধু কোনো মানুষ হারিয়ে যাওয়ার কথা নয়, এ যেন আজকের সময়ের এক গভীর সত্য। আজ মানুষ ভিড়ের মধ্যেও একা, কথার মধ্যেও নীরব, হাসির আড়ালেও কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আগে মানুষ মানুষকে সময় দিত, একসাথে বসে গল্প হতো, সুখ দুঃখ ভাগ করে নেওয়া হতো। আজ প্রযুক্তি বেড়েছে, কিন্তু মনের দূরত্বও যেন বেড়ে গেছে। অনেক সময় আমরা নিজের কাছ থেকেই হারিয়ে যাই, ব্যস্ততার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে, জীবনে প্রতিযোগিতার মধ্যে। কিন্তু আমি মনে করি মানুষ পুরোপুরি হারিয়ে যায় না,

ভালোবাসা, স্মৃতি, মানবতা এগুলোই মানুষকে আবার খুঁজে পেতে সাহায্য করে। তাই বলবো, নিজেকে হারিয়ে ফেলবেন না, মানুষের পাশে থাকুন, নিজের মনকে ভালো রাখুন, তাহলেই জীবনের পথ আবার খুঁজে পাওয়া যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পাঠিয়েছেন জয়নাল আবেদিন, গ্রাম বুন্ধাইপাড়া, পোস্ট অফিস গোয়ালজান, থানা বহরমপুর থেকে। চলে যাব পরের কথায়, কিন্তু তার আগে আবারও একটি গান।

শুভ সকাল 19 তারিখের মঙ্গলবার বিষয় রেখেছিল ডাকছে মাঠের সবুজ ঘাস। মনে ভেসে উঠল শিল্পী লোপামুদ্রা মিত্রের গাওয়া গানের কলি, ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। মাঠের সবুজ ঘাস প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ও সতেজতার প্রতীক। সময়ের সঙ্গে অনেক সবুজ ঘাসের মাঠ হারিয়ে গেছে বা যাচ্ছে কংক্রিটের নিচে। সবুজ ঘাসের মাঠের সঙ্গে জড়িয়ে আছে আমার মতো অনেকের শৈশব, কিশোরবেলার দিনগুলো। যখন খুব ছোট ছিলাম তখন আমরা খেলার মাঠে সুযোগ পেতাম না, মাঠের দখল ছিল আমাদের থেকে যারা বড় তাদের। কিন্তু সবুজ মাঠ আমাদের হাতছানি দিত, আমরা ফসল কাটা ফাঁকা জমিতে গিয়ে খেলা করতাম। স্কুলে যেদিন আমাদের ক্লাসের জন্য খেলার মাঠ ধার্য থাকত, সেই দিন মনের মধ্যে চলত এক অন্য খেলা, ভালো খেলে স্কুল টিমে স্থান পাওয়ার। যখন একটু বড় হলাম তখন গ্রামের খেলার মাঠে সুযোগ পেতাম স্কুল ছুটির পর, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি এসে খেয়ে দৌড়তাম খেলার মাঠে। শিশু থেকে কিশোর ও যুবার হাত ধরে জীবন এগিয়ে গেছে সেই পথে। অনেক কিছু হারিয়ে ফেলেছি কিন্তু আমার মন থেকে খেলা ও সবুজ মাঠ হারায়নি। আমরা চাকরিস্থলে ফিরে পেয়েছিলাম সবুজ মাঠ, যেখানে ফুটবল, ক্রিকেট ও ভলিবল খেলা হতো। অফিস ছুটির পর দেখতাম তাদের খেলা চোখের সামনে ভেসে উঠত আমার শৈশবের খেলা। শীতকালে বিশেষ করে রবিবার ওদের সঙ্গে খেলতাম ভলিবল, বয়স হয়েছে কিন্তু খেলা ও সবুজ মাঠ থেকে গেছে মনে। না বলা মানে তুমি হয়তো হাসবে, আমি টিভির সামনে বসি ফুটবল, ক্রিকেট, হকি যেদিন সরাসরি সম্প্রসারণ করে সেই দিন সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান শোনার জন্য থাকি আকাশবাণীর সঙ্গে। আজকের বেশিরভাগ শিশুর কাছে সবুজ ঘাসের মাঠ হয়ে যাচ্ছে এক রূপকথার গল্প, যার টান ও ভালোবাসা তারা পেল না। ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায় পাঠিয়েছেন লেখা। চলুন বন্ধু আরেকটা গান শুনি, তারপরে আবারও ফিরে আসছি।

আজকের না বলা বাণীর শেষ লেখা রাজু দাস বৈরাগ্য করিমপুর বাঁশবেড়িয়া নদিয়া থেকে লিখছেন, গত 22 তারিখে শুভ সকালের বিষয় ছিল হারিয়ে যাওয়া। উপস্থাপনায় ছিলেন আমাদের প্রিয় দিদি ভাই সৈয়াদা মুসারাত নাজনীন। আসলে হারিয়ে যাওয়া কথাটি প্রথমে রবি ঠাকুরের হারিয়ে যাওয়ার কবিতার কথা মনে পড়ে যায়, যে ছোট্ট মেয়েটি প্রদীপ হাতে সিঁড়ির তলায় বাতাসে যখন তার প্রদীপ নিভে যায় সে কেঁদে চিৎকার করে বলেছিল, বাবা হারিয়ে গেছি আমি। প্রথম যেদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প মহেশ পড়তে পড়তে নিজের অজান্তেই কখন যেন মনে মনে গফুর মিয়ার হয়ে ডুকরে কেঁদে উঠেছি মহেশের জন্য। মাও ঘর থেকে বলেছিলেন, কিরে কি হয়েছে? তখন লজ্জায় মুখ চোখ মুছে বলেছিলাম, ও কিছু না, আসলে নিজেকে কখন যেন হারিয়ে ফেলেছিলাম ওই গল্পের মাঝে। আবার যখন প্রথম যৌবনে যেদিন প্রথম রবি ঠাকুরের কৃষ্ণকলির চোখে চোখ রেখে হয়তো নিজেকে হারিয়ে ফেলেছিলাম কোন সাগরের অতল গহীনে, এখন যখন মাথার চুলে একটু একটু করে পাক ধরছে সেই সময় মতো, যখন দেখি মাঠের কচিকাঁচারা বাতাবি লেবু নিয়ে খেলছে কিংবা হাঁটু জলে গামছায় ছেঁকে ছেঁকে ছোট মাছ ধরছে কিংবা একদল আদল গায়ে ছেলে মেয়েরা আম কুড়িয়ে বাড়ি ফিরছে, সেদিকে চেয়ে চেয়ে কখন যেন মনে মনে ভেসে যায় আর ছেলেবেলার দিনগুলিতে কত নাম না জানা খেলা, কাদা মেখে মাছ ধরা, সরস্বতী পূজায় ফুল চুরি করা, ভরা দুপুরে মাকে লুকিয়ে কচি আম কুড়িয়ে নুন লঙ্কা দিয়ে খাওয়া, চোখের সামনে সব ছায়াছবির মতো ভেসে উঠছে। মনে মনে হারিয়ে যাচ্ছি অনেক দূরে দূরে, যে পথ সকল দেশ পাড়িয়ে উদাস হয়ে হারিয়ে যায়, যে পথ কাঙাল পরাণ যেতে চায় কোন অচিনপুরে, দূরে কোথাও দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। খুব সুন্দর লেখা, আর এই সুন্দর লেখা দিয়ে শেষ করছি আজকের চিঠি, রাজু দাস বৈরাগ্য করিমপুর বাঁশবেড়িয়া নদিয়া থেকে। যেতে যেতে তাহলে একটা গান শুনি, আর এই গান শুনতে শুনতেই বিদায় নিচ্ছি আজকের না বলা বাণী থেকে। সঙ্গে ছিলাম আপনাদের সঙ্গে আপনাদেরই বন্ধু আমি রুমা।

সকল বন্ধুদের ঈদুল আজহারের অনেক শুভেচ্ছার ভালোবাসা। এই ঈদ ত্যাগের ঈদ, আত্মসংযমের ঈদ, আত্মবলিদানের ঈদ। ত্যাগের মহিমায় ঈদের আনন্দ পৌঁছে যাক প্রতি ঘরে। ত্যাগ, ভালোবাসা আর মানবতার মহিমায় ভরে উঠুক আপনার ও আপনার পরিবারের জীবন। ঈদুল আজহার ইতিহাস বড় করুন, তার সাথে সাহস থাকতে হবে যে আমার কাছে যা সবচেয়ে প্রিয়, আমার জীবনের থেকেও অধিক প্রিয়, তা আমি দান করতে পারি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে। হ্যাঁ বন্ধু, এই তাৎপর্য ঈদুল আজহার। ভালো থাকুন সকলে, ঈদ প্রত্যেকে ভালো কাটুক। চলুন একটা গান শুনি, তারপর আবার ফিরে আসছি।

আত্মবলিদানের উৎসব ঈদুল আজহা আগেই বলেছি। এই ঈদুল আজহার একটি নিয়ম সব থেকে ভালো নিয়ম, শ্রেষ্ঠ নিয়ম, প্রত্যেকটা মানুষের এই নিয়ম শেখা উচিত এবং শিখে কাজে লাগানো উচিত। কুরবানির যে মাংস, সেই কুরবানি যাই কুরবানি দিক, সেই মাংস বিলিয়ে দেওয়া হয় তিনটি ভাগে। একটি ভাগ নিজের জন্য, একটি ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং আরেকটি ভাগ সর্বস্তরের ধনী দরিদ্র মানুষ, বিশেষ করে যারা দরিদ্র মানুষ তাদেরকে বিলিয়ে দিতে হয় এবং এটাই নিয়ম। এই নিয়ম সত্যিই শেখায় যে সবাইকে নিয়ে চলতে হবে। সব ধর্মেরই এক কথা, সর্বজনীন হয়ে উঠুন, সকল মানুষের সেবায়, আর্তের দরিদ্রের সেবায় নিজেকে নিয়োজিত করুন, তবেই এই আনন্দের উৎসব হবে পরিপূর্ণ। এই আনন্দের উৎসব তবেই হবে সবার, সকলের। সেখানে থাকবে না কোনো উচ্চ নীচ, থাকবে না কোনো ধনী দরিদ্রের তফাত, আর অবশ্যই সেখানে থাকবে না জাতপাতের অহেতুক কচকচানি। সেখানে সর্বধর্ম সমন্বয়ে যে যত সর্বজনীন হয়ে উঠতে পারবে তার কাছে উৎসব হয়ে উঠবে আনন্দের, এবং সামনের দিন হয়ে উঠবে আরও সুখময়। হ্যাঁ বন্ধু, চলুন আরেকটি গান শুনি, তারপরে আবারও ফিরে আসছি।

হ্যাঁ বন্ধুরা, মনের সমস্ত অহংকারকে দূরে সরিয়ে নির্মল ও নিষ্পাপ একটি মন নিয়ে নতুন করে শুরু করার অঙ্গীকার থাকুক এই ঈদে। যা কিছু খারাপ, যা কিছু মানুষের ক্ষতিকারক, তার সবটাই কোরবানি হোক। আসুন আমরা সবাই নতুন করে এগিয়ে যাই আলোর পথে। যেতে যেতে শুনে নিই এই গান।

0: নমস্কার বন্ধুরা, দূরে কাছের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানি। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান দিনান্তিকা। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনুন বিবিধ ভারতীর অনুষ্ঠান।
1: জরুরি হ্যাঁ, আপনি ক্যা করে
2: এই গীত সুনতে
1: সুনতে হ্যাঁ গীত।

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আপনাদের জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আর কিছুক্ষণ পরেই শুনবেন আকাশ বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 5:15 শুনবেন নজরুল গীতি, 5:30 কিষাণবাণী, 6:00 দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে সংবাদ, 6:05 শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান গরমে ভালো থাকা, এই বিষয়ে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। উপস্থাপনায় থাকবেন সুমনা মণ্ডল এবং সাক্ষাৎকারে থাকবেন ডক্টর শঙ্করনাথ ঝা। 6:35 গ্রামীণ সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, 6:40 ভক্তিগীতি, 7:10 আজ সন্ধ্যায় বিজ্ঞাপনী অনুষ্ঠান, 7:30 রাত 8:10 রাত 8:25 সন্ধ্যে 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে সংবাদ এবং 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি এবং হিন্দি সংবাদ। বাংলা আধুনিক গান রাত 8:40, রাত 9:00 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে সংবাদ, 9:15

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের আসরের শিল্পীরা ছিলেন সুপ্রতীক দাস, মোহন সিং এবং শ্রীকান্ত আচার্য। আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানের বিষয় আমার যে সব দিতে হবে, এই বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসুন এই দুই ফোন নম্বরে 9434921300 এবং 0348225964। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুল গীতি। প্রথম গানে শম্পা কুণ্ডু।

এতক্ষণ নজরুল গীতির আসরে শিল্পীরা ছিলেন শম্পা কুণ্ডু, শঙ্কর ঘোষাল এবং সুস্মিতা গোস্বামী। আকাশবাণী মুর্শিদাবাদ।

0: এখন শুনবেন অনুষ্ঠান কিষাণ বাণী।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। বন্ধুরা, আমরা যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আছি বা আমরা যারা মাছ চাষ করি, আমরা কিন্তু সেই চিরাচরিত পদ্ধতি মেনেই কিন্তু মাছ চাষ করি। একটা পুকুর থাকে, পুকুরে এই বর্ষার সময় বা বর্ষার ঠিক কিছু আগে আমরা ডিম্পোনা ফেলি এবং ডিম্পোনা ফেলার কিছুদিন পরে, দু তিন মাস পর থেকে আমরা মাছ তুলি এবং তুলে বিক্রি করি। কিন্তু যারা ব্যবসা ভিত্তিক যারা চাষ করেন, তাদের কিন্তু এই মাছ চাষ একটু বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু আমাদেরকে চাষ করতে হবে, খাওয়ানোটা ঠিকঠাক দিতে হবে। এবং এই খাওয়ানোর সঙ্গে সঙ্গে আরও অনেক বিষয় রয়েছে। আজকে আমরা আলোচনা করব মাছের যে পুষ্টি কতটা দরকার, মানুষের যেমন পুষ্টির দরকার হয়, মানুষের যেমন খাবারের প্রয়োজন হয়, মাছেরও কিন্তু খাবারের প্রয়োজন হয়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য বিজ্ঞানের ডক্টর উদয় নারায়ণ দাসকে। উদয়বাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: নমস্কার।
0: যে কথা বলছিলাম যে মাছের পুষ্টি, মাছ চাষ করতে গেলে মাছের যে পুষ্টি, এটা কতটা গুরুত্বপূর্ণ, আর কেনই বা আমরা মাছের পুষ্টি বা খাবারের দিকে এতটা আমরা লক্ষ্য দেব?
1: আমাদের সাধারণ মানুষ অথবা গবাদি পশুর বেঁচে থাকার জন্য পুষ্টি যতখানি গুরুত্বপূর্ণ, মাছের ক্ষেত্রেও পুষ্টি ততখানি গুরুত্বপূর্ণ। একটা মাছের সুষম পুষ্টি অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো সঠিক পরিমাণে, সঠিক মাত্রায় তার খাবারের মাধ্যমে শরীরে দেওয়া দিলে তবে গিয়ে মাছের বৃদ্ধি সঠিকভাবে হবে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। মাছের অর্থাৎ চাষ করতে গেলে আমরা যে দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন রোগ হচ্ছে, সেই রোগ হবে না। বা মাছের আমরা অনেক সময় দেখি যে মাছের খাবার ঠিকঠাক করে, মানে মাছ ঠিকঠাক করে বাড়ছে না, এর মূল কারণ কিন্তু মাছের খাবারের অপুষ্টি। এবং অনেক সময় আমরা দেখতে পাই মাছের মাথা বড় হয়ে যাচ্ছে, মাছের দেহ ছোট হয়ে যাচ্ছে, মাছের শরীর বেঁকে যাচ্ছে, এগুলোর কিন্তু মূল কারণ কিন্তু পুষ্টি। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা বেশিরভাগ জনই কিন্তু ব্যবসায়িকভাবে মাছ চাষ করি, অর্থাৎ আমাদের পুকুরের ধারণ ক্ষমতা যতটা, তার থেকে বেশি পরিমাণ মাছ আমরা কিন্তু পুকুরে ছাড়ি। এবারে এক্ষেত্রে আমাদের যে এক্সট্রা যে খাবারটা, সেটা কিন্তু আমাদেরকে পরিপূরক খাবারের মাধ্যমে দিতে হয়, কিন্তু সেটা আমরা দিয়ে থাকি না, যে কারণে মাছের খাবারের ঘাটতি দেখা যায় এবং মাছের বৃদ্ধি হ্রাস পায়, মাছের গুণগত মান খারাপ হয়, মাছের বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। তো সুষম পুষ্টি মাছ চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
0: তো এই যে পুষ্টি বলছি, যে মাছের পুষ্টি বা খাবার দেওয়া, তাহলে কোন ধরনের খাবার দিলে আমরা মাছের পুষ্টিটা ঠিকঠাক দিতে পারবো?
1: মাছ চাষে আমরা সাধারণত বলি যেগুলো এগ্রিকালচারাল ওয়েস্ট, ওইগুলোকেই আমরা মাছের খাবার হিসেবে ব্যবহার করতে বলি, তবে অবশ্যই তার খাদ্য গুণগত মান দেখে। যেহেতু আমরা মাছকে বড় করতে চাইছি, যেগুলো আমরা খাবার মাছ যেগুলো আমরা চাষ করি, সেগুলো যেহেতু আমরা বড় করতে চাইছি, বড় করা মানে তার শরীরের আকারকে বাড়ানো, শরীরের আকার বাড়ানো মানে অর্থাৎ তার শরীরে প্রোটিনের চাহিদাকে আমাকে ভালোভাবে পূরণ করতে হবে। তার মানে কি, আমাকে খাবারের মধ্যে কিন্তু প্রোটিনের পরিমাণটাকে বাড়াতে হবে। এবারে মাছের ক্ষেত্রে যখন মাছ ছোট অবস্থায় থাকে তখন তার কিন্তু প্রোটিনের চাহিদা অনেকটা বেশি পরিমাণ থাকে, প্রায় 40%। এবারে সেটা যখন মাছটা বড় হতে থাকে তখন তার শরীরের চাহিদা, প্রোটিনের চাহিদা ধীরে ধীরে কমতে থাকে। সেটা রুই, কাতলা, মৃগেল এই সমস্ত মাছের ক্ষেত্রে 20-25% যেগুলো বড় মাছ চাষ করা হয় তাদের ক্ষেত্রে দিলেও আমাদের চলে। এবারে প্রোটিন যখনই আমরা দেবো, প্রোটিনের সঙ্গে সঙ্গে ফ্যাট কিছুটা পরিমাণ আমার চলে আসে। এখন চাষ মাছের খাবারের ক্ষেত্রে আমাদের দেখা যায় যেগুলো প্রোটিন জাতীয় খাবার, যেরকম সর্ষের খোল, বাদাম খোল ইত্যাদি, এগুলোতে আমাদের প্রোটিনের পরিমাণটা বেশি পরিমাণে থাকে, কিন্তু দেখা গেছে এগুলোর দামটা অনেকটা বেশি। কিন্তু আবার এগুলো শুধুমাত্র যদি চাষিভাইরা খাওয়ান তাহলে কিন্তু চাষিভাইদের খরচা অনেকটাই বেড়ে যাবে। সেই কারণে আমাদেরকে খাবারের সঙ্গে কিছুটা কার্বোহাইড্রেট জাতীয় খাবারও মেশাতে হয়। আমরা সাধারণত বলি যদি আপনি কিছু না বুঝতে পারেন তাহলে প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ কোনো খোল এবং শর্করা জাতীয় খাবার অর্থাৎ কোনো ভুট্টার গুঁড়ো হোক অথবা চালের কুঁড়ো হোক, এগুলোকে হাফ হাফ মিশিয়ে আপনি তার সঙ্গে কিছুটা ভিটামিন মিনারেল মিক্সচার দিয়ে মাছকে খাওয়ান, তাহলে আপনার মাছের মোটামুটি একটা সাধারণভাবে বৃদ্ধি হবে। এছাড়াও যদি আপনি পরিপূরক খাবার বাজার থেকে কিনে খাওয়াতে পারেন তাহলেও হয়, তাহলেও হয়।
0: তো অনেক সময় দেখা যায় বা অনেকেই বলে যে খাল বিল নদীতে যে স্বাভাবিকভাবে যে মাছগুলো বেড়ে ওঠে সেই মাছগুলো কিন্তু টেস্ট অনেক বেশি, পুকুর থেকে যে চাষের মাছ আসে তার থেকে কিন্তু অনেকটা বেশি, এর হওয়ার কারণটা কি?
1: এর এটা পুরোটাই লুকিয়ে আছে মাছের খাবারে। খাল বিল নদী নালায় যে মাছগুলো পাওয়া যায় সে মাছগুলো সাধারণত প্রাকৃতিক খাবার থেকেই হয়। এবারে প্রাকৃতিক খাবারের মানে মাছ পুরো তার সারা জীবন ধরে প্রাকৃতিক খাবার খাওয়ার ফলে তার শরীরে বিশেষ কিছু ধরনের ফ্যাটি অ্যাসিড তৈরি হয় যেগুলো মাছের টেস্টটাকে তার নর্মাল টেস্ট বলে আমরা বরাবর জেনে আসছি। কিন্তু যখন আমরা পুকুরে চাষ করি পুকুরে শুধুমাত্র প্রাকৃতিক খাবার সাফিসিয়েন্ট হয় না, তার সঙ্গে আমাদেরকে পরিপূরক খাবারও খাওয়াতে হয়, সেই কারণে মাছের টেস্ট কিছুটা পরিবর্তন হয়। মাছের খাবার

0: আমরা প্রাকৃতিক খাবার যেরকম হয় তার সঙ্গে কৃত্রিম খাবারও আমরা দিয়ে থাকি। তার কারণ একটু আগে আমি যেটা বললাম যে আমরা পুকুরে ধারণ ক্ষমতার থেকে অনেকটা বেশি পরিমাণ মাছ যেহেতু পুকুরে রাখছি, এবারে যেহেতু মানে কৃত্রিম খাবার আমরা বাইরে থেকে দিচ্ছি, সেই কম্পোজিশনটা প্রাকৃতিক খাবারের কম্পোজিশনের সঙ্গে কখনোই সমতুল্য হতে পারে না বা সমান হতে পারে না, যে কারণে মাছের টেস্টের আমরা ফারাকটা দেখতে পাই। কিন্তু যদিও মাছের টেস্টের ফারাক আমরা দেখতে পাই, এতে কিন্তু মাছের খাদ্য গুণগত মান অর্থাৎ মাছের প্রোটিনের পরিমাণ বা মাছের যে খাবার ফলে যে আমাদের শরীরে যে মানে আমরা সুবিধাগুলো পাই, এতে কিন্তু কোনো রকমের পরিবর্তন হয় না, শুধুমাত্র টেস্টেরই আমাদের পরিবর্তন এবং সেটা কিছু মাইনুট ফ্যাটি অ্যাসিডের জন্য।
1: একটা পুকুরে যখন আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি, এই মাছ চাষ চলাকালীন কি পুকুরে প্রাকৃতিক খাদ্যকণার ব্যবস্থাপনা করা যায়?
0: অবশ্যই, মাছ চাষের ক্ষেত্রে প্রাকৃতিক খাদ্যকণা হচ্ছে প্রথম। একটা ভালো চাষ করতে গেলে তাকে প্রথমে প্রাকৃতিক খাদ্যকণার ব্যবস্থাপনা মানে সব থেকে ভালোভাবে করতে হবে। এবারে প্রাকৃতিক খাদ্যকণার পরে যতটুকু আমার দিতে হবে সেটুকু আমরা পরিপূরক খাবার থেকে দেব। প্রাকৃতিক খাদ্যকণা অর্থাৎ কি, পুকুরের জলে আমরা যেটা সবুজ রং বা হালকা বাদামি রং দেখতে পাই সেটা হচ্ছে পুকুরের জলে মিশে থাকা অসংখ্য উদ্ভিদকণা এবং প্রাণীকণা। এখন আমাদেরকে যেহেতু এই প্রাকৃতিক খাদ্যকণা পরিবেশে একটা নির্দিষ্ট উপায় নির্দিষ্ট সময়ান্তর তৈরি হয়, কিন্তু আমাদের যেহেতু মাছের মানে ঘনত্বটা অনেক বেশি থাকে, আমাদেরকে কিন্তু উদ্ভিদকণা বা প্রাণীকণা একটু তাড়াতাড়ি আমাদেরকে তৈরি করতে হয়। তো সেই কারণের জন্য আমাদেরকে কিছু সারের ব্যবহার আমাদেরকে করতে হয়। সারের ব্যবহারের আগে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে জলের pHকে ঠিক রাখা। জলের pH ঠিক রাখার জন্য চাষ চলাকালীন প্রতি মাসে আমাদেরকে বিঘা প্রতি 5-6 কেজি হারে কলিচুন পুকুরে প্রয়োগ করতে হবে মাছ চাষ চলাকালীন। এই চুন প্রয়োগের 2-3 দিন পরে আমাদেরকে ইউরিয়া এবং সুপারফসফেট প্রয়োগ করতে হবে, যা উদ্ভিদকণা তৈরিতে সাহায্য করে।
1: ওটা কি 5 কিলো কি বিঘা প্রতি?
0: বিঘা প্রতি।
1: আচ্ছা,
0: এরপরে আমাদেরকে উদ্ভিদকণা তৈরি করার জন্য ইউরিয়া এবং সুপারফসফেট নাইট্রোজেন জাতীয় সার এবং ফসফরাস জাতীয় সার আমাদেরকে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে চাষিভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমরা কিন্তু সারের অনিয়ন্ত্রিত ব্যবহার করি। অনেকে ভাবি যে আমরা এক বিঘা পুকুরে 1-2 বস্তা ইউরিয়া 3-4 বস্তা সুপারফসফেট আমরা ঢেলে দিলাম, কিন্তু আমাদেরকে ওরকম করলে হবে না। আমাদের সার লাগবে, ইউরিয়া লাগবে 1 বিঘা প্রতি মাত্র 3 কেজি এবং সুপারফসফেট লাগবে 1 বিঘা প্রতি মাত্র 6 কেজি। এখন দেওয়ার নিয়ম কি, সুপারফসফেটকে অন্তত 2 দিন আমাদেরকে জলে ভিজিয়ে রাখতে হবে।
1: আচ্ছা,
0: জলে ভিজিয়ে রাখার পরে যেদিনকে আমি দেব সেই দিনটা যেন আমাদের রৌদ্রোজ্জ্বল দিন হয়, এবং আমি দেব যেন যখন আমার রোদ ভালোভাবে উঠে যাবে অর্থাৎ সকাল 10টার পরে। যখন আমি দেব সেই সুপারফসফেট ভেজানো জলে আমি ইউরিয়া মিশিয়ে দেব, ইউরিয়া মিশিয়ে ওটাকে আমি পুকুরে ছিটিয়ে দেব, এবং এটা আমি করব চুন দেওয়ার 2-3 দিনের মাথায়। তাহলে জলের pHটা আমার ঠিক থাকবে এবং আমার জলের যে উদ্ভিদকণা এবং প্রাণী উদ্ভিদকণা এই সারটাকে মানে অর্থাৎ তার যে খাবার ইনঅর্গানিক খাবারটাকে তারা প্রপারলি ইউটিলাইজ করতে পারবে। এই রকম করে যদি আপনি দেন দেখবেন মোটামুটি 5-6 দিনের মাথায় আপনার পুকুরটা ভালোভাবে সবুজ হয়ে গেছে। সবুজ হয়ে যাওয়ার পরে তারপরে আপনাকে জৈব সারের ব্যবস্থাপনা করতে হবে। জৈব সার হিসেবে অনেক জৈব সারই আছে, যেরকম কম্পোস্ট সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট অনেক কিছুই পাওয়া যায়। তার মধ্যে সব থেকে সস্তা হচ্ছে গিয়ে গোবর সার ব্যবহার করা। গোবর সার যদিও পুঁথিগতভাবে বলা হয় যে 10,000 কেজি প্রতি হেক্টর, হেক্টর প্রতি 10,000 কেজি প্রতি বছরে, কিন্তু আমরা এখানে কাজ করতে করতে একটা জিনিস স্ট্যান্ডার্ডাইজ করেছি, সেটা হচ্ছে গিয়ে গোবর সার আমাদের মুর্শিদাবাদে যে ট্রলিতে করে বওয়া হয় ওই একটা ট্রলি, যেটা নর্মাল ট্রলি থেকে একটু উঁচু ট্রলি থাকে, ওই একটা ট্রলি 1 বিঘা পুকুরে 2 মাসের গোবর সার আমরা দিতে পারি। একটা ট্রলি দিলে ওটা 1 বিঘা পুকুরে 2 মাস আমরা ব্যবহার করতে পারি। এবং সেই গোবর সারটা আমরা চাষিভাইরা যেরকমভাবে দেন পুকুরের একটা পাড়ে ডিপি করে দিয়ে জমা করে রেখে সেরকমভাবেও দিতে পারেন। আর যদি কারুর মানে পাড় খাড়াই হয় তাহলে তারা ওই আলুর বস্তা বা পেঁয়াজের বস্তাগুলো আছে ওই বস্তায় বেঁধে পুকুরের মধ্যে ফেলে রেখে দিতে পারেন। এবারে এই সার, এই দুটো সার, অজৈব সার বা জৈব সারের, এদের দুজনের মধ্যে জৈব সারের ব্যবস্থাপনা আমাদেরকে প্রতি মাসে কিন্তু সঠিকভাবে করে যেতে হবে। অজৈব সার আমরা তখনই প্রয়োগ করব যখন আপনি আপনার জলের রং আপনার দেখে মনে হবে পাতলা হয়েছে, অথবা একটা ছোট পদ্ধতি বলতে পারি যেটাতে আপনি বুঝতে পারবেন আমার জলের রং পাতলা হয়েছে কিনা। পদ্ধতিটা হলো আপনার হাতটাকে মুঠো করতে হবে, হাতটাকে মুঠো করে একটু গভীরতার দিকে দিয়ে হাতটাকে কবজি অবধি ডোবাতে হবে, দিয়ে মুঠো করা হাতটাকে খুলতে হবে। যদি আপনি হাতের তালু দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার জল পাতলা হয়ে গেছে, অর্থাৎ আপনাকে আবার অজৈব সার দিতে হবে। কিন্তু যদি আপনি হাতের তালু দেখতে না পান তাহলে বুঝতে হবে আমার সার ঠিকঠাক আছে। এবং এই এই পদ্ধতিটা তখনই প্রযোজ্য যখন আমার জলের রঙটা সবুজের সঙ্গে হালকা বাদামি থাকবে। যদি আমার জলের রং ঘোলাটে হয়, কাদাটে ঘোলাটে হয়, যেটা আমাদের বৃষ্টিকালে বেশিরভাগ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রয়োগ মানে প্রযোজ্য হবে না। এবং যে পুকুরের জলের রং একদম কালো, সে পুকুরকে আমাদেরকে ধরে নিতে হবে কোনো ধরনের আমার খাবার নেই, প্রাকৃতিক খাদ্য করা নেই। তো সেই পুকুরে আমাদেরকে প্রথমেই আমার এই যেরকম যে পদ্ধতি বললাম, চুন, তারপর অজৈব সার, তারপর জৈব সার, এই পদ্ধতিতে আমাদেরকে জলটাকে ঠিক করে তারপরে মাছ চাষের দিকে আমাদেরকে যেতে হবে।
1: এই যে খাবার আমরা ব্যবহার করছি, এটা মোটামুটি প্রতিদিন কি খাবার দেওয়া দরকার না কিভাবে আমরা খাবার
0: মাছে প্রতিদিন খাবার দেওয়া দরকার আছে? এবার দেখুন, প্রাকৃতিক খাদ্য কোনো তো মাছ নর্মালি সেটা নিজের মতো করে পেয়ে যাবে। সমস্যা হচ্ছে পরিপূরক খাবারে। এবারে পরিপূরক খাওয়ার প্রতিদিন প্রতিদিন প্রতিদিনের ব্যবস্থা অবশ্যই করতে হবে, কিন্তু দেখা গেছে মাছকে একটা পুকুরে খাবার দেওয়া, যেটা আমরা আমাদের চাষি ভাইরা সাধারণভাবে করে থাকেন, যে পুকুরে ছিটিয়ে খাবার দেওয়া, এই খাবার দেওয়ার পদ্ধতিতে অনেকটা সময় অপচয়, অনেকটা সময় লাগে, ওনাদের অনেকটা শ্রম এনগেজ হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে এই পদ্ধতিটা হচ্ছে সবথেকে খারাপ পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে খাবারের অপচয় সবথেকে বেশি হয়। তো যে তো আমি দুটো পদ্ধতি বলছি, দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে খাবার আপনি মানে আপনার পুকুরের পুকুর অনুযায়ী আপনি দিতে পারেন। যদি আপনার বড় পুকুর হয় যেখানে আপনি চারদিকটা ঘুরে দিতে পারবেন না এবং আপনার পুকুরে বড় মাছ আছে, অর্থাৎ 100 গ্রাম বা তার বেশি সাইজের মাছ আছে, তাহলে আপনি বস্তায় খাবার বেঁধে বস্তাতে ফুটো ফুটো করে একটা জিআই তার বরাবর পুকুরের মাছ বরাবর আপনি খাবারটা দিয়ে দিবেন, এবং খাবারটা ততটা পরিমাণ দেবেন যে আমার মাছ যেন দুদিনের দু থেকে তিন দিনের জন্য সাফিসিয়েন্ট হয়। আমরা সাফিসিয়েন্ট কীরকম করে বুঝবো? এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার পুকুরে মোটামুটি কতটা মাছ আছে। দেখা গেল আমার পুকুরে 100 কেজি মাছ আছে, আমরা তাহলে ধরি যে 100 কেজি মাছ তার বডি ওয়েটের 3% হারে খাবে, অর্থাৎ আমার তাহলে 3 কেজি খাবার আমাকে দিতে হবে। এবারে আমি 3 দিনের ব্যবস্থাপনা করব ধরে নিলাম, তাহলে 3×3=9 কেজি বা 10 কেজি খাবার আমি দেবো, এবং সেটাকে অবশ্যই 2 কেজি 2 কেজি করে 5টা বস্তায় ভেঙে একটা জিআই তার বরাবর আমি ঝুলিয়ে পুকুরে খাবারের ব্যবস্থাপনা করবো। এটা হচ্ছে বড় পুকুরের ক্ষেত্রে। আর যারা ডিমপোনার চাষ করছেন বা ছোট মাছের চাষ করছেন তাদের ক্ষেত্রে, মানে ডিমপোনার চাষটা একটু আলাদা, যারা এমনি ছোট মাছের চাষ করছেন তাদের ক্ষেত্রে তারা সবসময় চেষ্টা করবেন একটা ট্রেকে পুকুরে একটা বাঁশ দিয়ে ঝুলিয়ে দিতে, এবং এমন পদ্ধতি হবে যেন আমি বাঁশটাকে প্রেশার দিলে আমার ট্রেটা উপরে উঠে আসে। এবারে আপনি খাবারটা যেটা দেবেন সেটা খাবারটাকে মন্ড করে নেবেন, মন্ড, এবং যতটুকু প্রতিদিন যতটুকু লাগবে ততটুকু খাবারকে আপনি মন্ড করে নিলেন। মন্ড করে নিয়ে ওইটা ট্রের উপর রেখে দেবেন, দিয়ে আপনি বাঁশটা ছেড়ে দেবেন, ট্রেটা চলে গেল জলে, মাছ তার খাবারটা খেয়ে নেবে। আধা ঘন্টা পরে আপনি খাবার ট্রেটাকে তুলে দেখবেন যে আপনার মাছ পুরোটা খাবার খেয়েছে কিনা, এতে করে আপনার খাবার দেওয়ার সময় অনেক বাঁচবে এবং খাবারের প্রপার ইউটিলাইজেশন হবে। আর ডিমপোনা চাষের ক্ষেত্রে যেরকমভাবে আমাদেরকে কিছুটা ছিটিয়ে দিতে হয় পুকুরের ধার বরাবর, সেরকমই আমাদেরকে দিতে হবে, কারণ সেক্ষেত্রে আমাদের অন্য কোনো উপায় নেই। কারণ যেহেতু এই ডিমপোনার ক্ষেত্রে আমাদেরকে অল্প পরিমাণে খাবার দিতে হয় বেশি বার করে। আবার ডিমপোনার ক্ষেত্রে অনেককে আমরা দেখেছি যারা দিনে একবারই খাবার দিয়ে দেন, দিয়ে বা ম্যাক্সিমাম 2 বার খাবার দেন, এরকম করলে কিন্তু চলবে না। ডিমপোনাকে অন্তত দিনে 4 থেকে 6 বার খাবার আমাদেরকে দিতে হবে।
1: মাছ চাষের ক্ষেত্রে পরিপূরক খাবারের কতটা জরুরি?
0: ব্যবসায়িকভাবে মাছ চাষের ক্ষেত্রে পরিপূরক খাবার অত্যন্ত জরুরি, কারণ আপনার যেরকম আমি একটু আগেই বলছিলাম যে আমরা এখন পুকুরে যে পরিমাণ মাছকে ধারণ করছি সেটা কিন্তু পুকুরে ধারণ ক্ষমতা থেকে অনেক বেশি, এবং যেটা আমাদেরকে করতে হবে যেহেতু আমরা ব্যবসায়িকভাবে চাষ করছি। তো সেক্ষেত্রে আমার যে এই যে এক্সট্রা মাছটা আমি ধারণ করছি সেটাকে আমরা সেটার যে খাবারটা এক্সট্রা খাবারটা সেটাই হচ্ছে পরিপূরক খাবার। পরিপূরক খাবার না দিলে কিন্তু আপনার মাছ সেরকমভাবে বাড়বে না। এক্ষেত্রে একটা সমস্যা যেটা হয়, অনেকেই ভাবেন যে আমরা খাবারকে বাড়িতে বানিয়ে নেব, বাড়িতে বানিয়ে নিলে আমার খরচা অনেক কম পড়বে, কিন্তু এতে করে আখেরে কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি চাষ মানে পুরো যদি হিসাব করেন চাষে একটা মানে সাইকেলের শেষে একটা চাষের শেষে 1 বছরের পরে আপনি দেখবেন আপনার কিন্তু লসই হচ্ছে। সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনি যদি নতুন হন চাষে তাহলে পরিপূরক খাবার আপনি কিনে খাওয়ান, এতে করে আপনার মানে সাশ্রয় হবে, এবং সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে কি আপনার পুকুরের পরিবেশ ঠিক থাকবে, কারণ খাবার নষ্ট হয়ে পুকুরের পরিবেশ মানে নষ্ট হওয়াটা সেটা খুব সাধারণ ব্যাপার। তো পরিপূরক খাবার দেওয়ার সময় দেওয়াটা যতটা জরুরি তেমনি পরিমাণ মতো দেওয়াটাও জরুরি, যাতে করে আমার পুকুরের জল
1: নষ্ট না হয় আর খাদ্যটা যেন মানে
0: মাছ খায়
1: খায়। আর বেশি দিলে তো নিজেদেরই ক্ষতি, মানে পয়সারও তো বেশি ক্ষতি হবে যদি কিনে মানে খাওয়াতে হয়। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আছি বা যারা বাণিজ্যিকভাবে আমরা মাছ চাষ করি, তারা কিন্তু একটু খাবারের দিকে আপনাকে নজর দিতে হবে। খাবার বলতে আমাদেরকে পরিপূরক খাবার দিতে হবে বা পুষ্টি জাতীয় খাবার আপনাকে ব্যবহার করতেই হবে, তাহলে কিন্তু আপনার মাছ চাষে অবশ্যই আপনারা লাভ করতে পারবেন। আর এতক্ষণ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য বিজ্ঞানের ডক্টর উদয় নারায়ণ দাসকে। উদয়বাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: প্রধানমন্ত্রী কিষাণ মানধন

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार।
6: এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
7: আজ আমরা এসে উপস্থিত হয়েছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের তাউলডাঙ্গা বাগড়পুর গ্রামে। আর এখানে এসে একজন আমরা মহিলা গোপালককে পেয়েছি, সঙ্গে ওই গ্রামেরই আরেকজন গোপালকও সঙ্গে রয়েছে। তো আসুন, তাদের যে গোপালন, সেই গোপালনের অভিজ্ঞতার কথা আমরা শুনবো, তার আগে একটু পরিচয় করে নিই। আপনার নাম?
8: আমার নাম সোমা ঘোষ।
7: সোমা ঘোষ। আপনার?
9: আমার নাম সুব্রত দত্ত।
7: সুব্রত দত্ত। তো আপনাদের সংসার কিসের উপর নির্ভর? আপনাদের?
8: আপনার? আমাদের সংসার গরু বাছুর উপর নির্ভর।
7: গরু বাছুর? জমি জায়গা কিছু আছে?
8: জমি জায়গা নেই।
7: গোপালনই করেন শুধু? আপনার?
9: আমার গোপালনের মনে কিছুটা আমার সাহায্য হচ্ছে,
7: মানে গোপালন করেন। ঠিক আছে, এই গোপালনের উপরই কিছু পাওয়া যায়?
9: পাওয়া যায়।
7: আপনাদের যে গরুগুলো আছে সেগুলো কি জাতের গরু?
8: আমার জার্সি গরু।
7: জার্সি?
8: জার্সি।
7: কটা আছে জার্সি?
8: 4টা আছে।
7: চারটে? আপনার কটা?
9: আমার 3টে।
7: 3টে? সবটা কি জার্সি না অন্য কিছু?
9: জার্সি আর ওই দেশি,
7: মানে ক্রস ব্রিড?
9: ক্রস ব্রিড।
7: আচ্ছা, মিশ্র হয়ে গেছে। এখন আপনাদের কটাতে দুধ দিচ্ছে?
8: এখন 1টাতে দুধ দিচ্ছি।
7: ক কিলো দুধ দেয়?
8: দুবেলায় আমরা 7 কিলো দিচ্ছি।
7: দুবেলায় 7 কিলো?
8: অল্প হয়ে গেছে।
7: তার মানে অনেক দিনের নাকি?
8: অনেক দিনের। হ্যাঁ।
7: কতদিন?
8: মানে একটা গরু বাচ্চা হবে 7 মাস।
7: 7 মাস চলছে?
8: চলছে। আর একটা এখন অল্প দেয়, ওটা অল্প দিচ্ছে। দুবারে তো 6 কেজি দেয়। দুবারে 6 কেজি দেয়, দুবারে একটা 7 কেজি দেয়।
7: ও, তার মানে কটাতে দুধ দিচ্ছে? দুটোতে?
8: দুটোতে দিচ্ছে।
7: ও, দুটোতে কত হচ্ছে? প্রতিদিন দুধ কত হয়?
8: প্রতিদিন আমরা দুটোতে 7 কেজি দিচ্ছে, আর একটা 6 কেজি দিচ্ছে। একটা 7 কেজি দিচ্ছে, একটা 6 কেজি দিচ্ছে, দুটো
7: মানে দুবেলাই দেয়। 7 আর 6 13 কিলো। 13 কিলো দুধ কি মানে দুবেলাই হয় না একবেলায়? দুবেলা মিলে 13 কিলো দুধ। এই দুধটা কি করেন?
8: আমরা সমিতি দিদি।
7: সমিতি? ভাগীরথী? ভাগীরথী সমিতি না আমূলে? আপনার কটা দিয়ে দুধ দিচ্ছে?
9: আমাদের ওই 1টাতে দেয়।
7: ক কিলো দুধ দেয়?
9: ওই 4 কিলো মতন।
7: একবারে 4 কিলো
9: খাওয়া হয়, একটু কিছুটা ঘোষ দিকে দিই।
7: টোটাল কতটা দুধ দেয়?
9: ওই 6 কিলো মতন।
7: 6 কিলো দেন? তার মানে সে তো খেতেই হবে, না খেলে কি করে চলবে? আমি গরু পুষবো, আমি দুধ খাবো না, তাহলে কি করে হবে? নিজের শরীরটা কত
9: চাটা করতে হয়, ধরুন লোকজন এলে তাকে দিতে হয়।
7: না, সে তো বটেই, আপনি তো রাখবেন।
9: বসকে দেই।
7: হ্যাঁ, তো 6 কিলো দুধ দেয়। একটাতে দিচ্ছে নাকি এখন?
9: একটাতে দেয়।
7: আর দুটো আরগুলো কি গাভীর নাকি?
9: ওগুলো এখন মানে দেয়নি, এখন একটু অসুবিধার জন্য আমার ওই দেখাচ্ছে।
7: তো এই গরুগুলো খাওয়ান কি আপনারা?
8: আমি খোল, ভাত, খড়, আমরা গেমা এগুলো দিই। ভুট,
7: সবুজ ঘাস
8: খাওয়ান? সব রকম দিই।
7: ওগুলো কি জমিতে চাষ করেন না কিনে নিয়ে এসে?
8: কিনে নিয়ে এসে খাওয়া।
7: কিনে নিয়ে এসে খাওয়ালে তো আবার খরচ বেশি।
8: খরচ বেশি? হ্যাঁ।
7: আপনারা কি করেন?
9: আমরা বাজার আছে, ধরুন সামনে কিনে খাওয়াই।
7: আচ্ছা, কিনেই খাওয়াতে হয়? কিনে খাওয়ালে তো
9: জমি আমার নাই আর, সব বিক্রি হয়ে গেছে, ধরুন সেই জন্য অসুবিধা।
7: এমনিও আপনার জমি জায়গা আছে এমনি?
8: না, আমার জমি জায়গা নেই, আমার সবকিছু কিনে নিতে হয়।
7: তো এই গরুর যে গোবর গুলো হয়, এগুলো কি মানে আলাদা করে মানে স্টোর করে রাখেন, জৈব সার করেন, বিক্রি করেন ওইগুলো? আপনার কি করেন?
9: আমি হয়তো বিক্রি করে দিই।
7: ওটা বিক্রি করলেও সেখান থেকে
9: কিছু পাওয়া যায়? ধর
7: এখন তো জৈব সার তো সব জায়গায় পাওয়া যায় না, অনেকেই
9: মানে ইচ্ছা থাকে। ধরুন গৃহপালিত পশু, গরুতে আপনার পুষ্টিকর মানে মানুষের বিশাল উপকার করে, আমল দুধ থেকে আরম্ভ করে ঘি থেকে আরম্ভ করে গরু যার মানে মানে বলা যাবে না, গরুতে যা দেয় আপনার। ঠিক আছে, মানে আর যাই হোক সংসারের জন্য কিছুটা হেল্প করে, মানে একটা যেটাই হোক একটা পশু যা দিচ্ছে মানে মানুষের আর্থিক অবস্থার দিক দিয়ে একটা মানে খাবার যোগাচ্ছে, যেটা আমরা ইনকাম করেও পারি না, তাও বাড়িতে পুষে যাই হোক কষ্ট মষ্ট করে যেটুকুই পারি পায় তার মানে তুলনা নাই।
7: তো অসুখ বিসুখ তো হয়, লেগেই তো থাকে,
8: লেগেই থাকে, তাই জন্য ডাক্তার দেখাতে হয়। ডাক্তার আসে দেখে,
7: ভ্যাকসিন ট্যাকসিন দেয়া থাকে?
8: হ্যাঁ দেয়, ভ্যাকসিন দেয়।
7: কি ধরনের গরুর রোগ হয়
10: দেখেছেন?
8: গরু জ্বর জ্বালা ঠান্ডা এমনি বাতের মানে এক ধরনের রোগ আছে, হঠাৎ ওগুলো ধরা পড়ে না, তো কোনো সময় বাড়াবাড়ি হয়ে যায় আপনার, তখন ডাক্তার দেখতে হয়, দেখায়।
7: আপনার?
9: আমার মাঝে মাঝে ওই মানে একটু ঠান্ডা জাতীয় লাগে, আবার একটু কাত হয়ে মানে খাবার খেতে চায় না, তখন আমাদের কাছে ধরুন গরুর ডাক্তার অফিসার আছে, একটু দেখে যায়, একটু ইঞ্জেকশন করে দেয়, তখন আবার খেতে লাগে।
7: আপনার এটা কি জানেন যে গরুর কি যে রোগটা, সেই ম্যাক্সিমাম রোগটা কিন্তু একটা জায়গা থেকে আসে, সেটা হচ্ছে আপনার যদি আমরা গরুকে ক্রিমির ওষুধটা না খাওয়াই, তাহলে কিন্তু সেইখান থেকেই ম্যাক্সিমাম রোগটা হয় গরু। তো আপনারা কি ক্রিমির ওষুধ খাওয়ান?
8: ছমাস
7: অন্তর?
9: হ্যাঁ, ওটা ভ্যাকসিন দিয়েছে, এবার ওরা যেটা ভালো বুঝবেন ট্রিটমেন্ট করবেন, না দেখে তো ধরুন পড়বেন না, ওরাই যা
7: না, এরকম তো ওরকম খাওয়াতেই হবে, ক্রিমির ওষুধটা খাওয়াতে হয়, ওখান থেকেই ম্যাক্সিমাম আমাদের মানে অসুখটা হয় গরু। আর যেখানে রাখেন গরুগুলোকে সেই জায়গাটা কেমন?
8: পাকা
7: পাকা মানে
8: ইট পাতা আছে,
7: ইট পাতা সলিং করা আছে,
8: সলিং করা আছে,
7: আর ফ্যান ট্যান তো আছে নাকি? লাইট ফ্যান,
8: লাইট আছে, ফ্যান আছে, মশারি দেওয়া আছে,
7: মশারিও আছে, যাতে মশা না কামড়ায়। মশা কামড়ালে কি হয়?
8: বাইরে আবার ধোঁয়া দেওয়া হয়।
7: হ্যাঁ, কি হয় মশা কামড়ালে? দেখেন,
8: কামড়ালে আপনার ম্যালেরিয়া, মানুষের যেমন ম্যালেরিয়া জ্বর জ্বালা অসুখ হয় সেরকম গরু বাছুরও হয়।
6: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠান শেষ করবার আগে চাষি ভাইদের জন্য আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আগামী তিন দিন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে আগামীকাল মুর্শিদাবাদ জেলার কিছু অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে শেষ হল আজকের কিষাণবাণীর অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে সংবাদ।
11: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। कर्नाटक के मुख्यमंत्री सिद्धारमैया ने राज्यपाल के सचिव को औपचारिक रूप से इस्तीफा सौंप दिया है। श्री सिद्धारमैया ने कहा कि उन्होंने राज्यपाल से नामित मुख्यमंत्री डीके शिवकुमार को पदभार ग्रहण करने के लिए आमंत्रित करने का अनुरोध किया है। विधानसभा में कांग्रेस के पास 136 से अधिक विधायकों का समर्थन है। श्री सिद्धारमैया ने कहा कि उन्होंने पार्टी की राज्यसभा सीट की पेशकश विनम्रतापूर्वक अस्वीकार कर दी है। उन्होंने कहा कि वे राज्य की जनता के लिए काम करते रहेंगे। कांग्रेस की विधानसभा चुनावों में जीत के बाद सिद्धारमैया मई 2023 में दूसरी बार कर्नाटक के मुख्यमंत्री बने थे। उनके इस्तीफे के साथ ही राज्य में चल रहा लंबा सत्ता संघर्ष समाप्त हो गया है। श्री डीके शिवकुमार को 2023 के कर्नाटक विधानसभा चुनावों में कांग्रेस पार्टी की जीत में महत्वपूर्ण भूमिका थी। गृहमंत्री अमित शाह ने देश से हर घुसपैठिए की पहचान कर निर्वासित करने की सरकार की दृढ़ प्रतिबद्धता दोहराई है। गुजरात के गांधीनगर में आज 340 करोड़ रुपए की विभिन्न विकास परियोजनाओं का लोकार्पण और शिलान्यास करने के बाद एक जनसभा में उन्होंने ये बात कही।
12: घुसपैठिए को देश के बाहर निकालना ये हमारी सरकार का संकल्प है, और इसके लिए नरेंद्र मोदी जी ने एक डेमोग्राफी चेंज कमीशन कमिटी बनाने का निर्णय किया है। ये हाई पावर कमिटी देश भर में जनसंख्यिकी का जो कृत्रिम बदलाव हुआ है उसके कारणों और उपायों की भी चिंता करेगी, और इसके लिए कोई कानून बनाने की जरूरत है तो इसकी भी चिंता करेगी।
11: गृहमंत्री ने पश्चिम बंगाल सरकार को एक सप्ताह के भीतर सीमा सुरक्षा बल को 600 हेक्टेयर भूमि उपलब्ध कराने के लिए बधाई भी दी। वीर सावरकर की जयंती पर आशीष शाह ने मातृभूमि के प्रति उनके सर्वोच्च बलिदान, समर्पण और अमूल्य योगदान का स्मरण किया। भारतीय जनता पार्टी ने वर्तमान विधायक अभिषेक देबरॉय को पार्टी की त्रिपुरा प्रदेश इकाई का नया अध्यक्ष

0: गोवा के राज्य स्थापना दिवस समारोह में शामिल होंगे। उपराष्ट्रपति 31 मई को बेल्थागंडी के SIRI औद्योगिक पार्क का उद्घाटन करेंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी ने येनेज यांशा को स्लोवानिया का प्रधानमंत्री चुने जाने पर बधाई दी है। सोशल मीडिया पोस्ट में श्री मोदी ने कहा कि वे दोनों देशों के लोगों की साझा समृद्धि और पारस्परिक लाभ के लिए द्विपक्षीय संबंधों को और मजबूत करने की दिशा में स्लोवेनिया और प्रधानमंत्री के साथ मिलकर काम करने के लिए उत्सुक हैं। लोकसभा अध्यक्ष ओम बिड़ला ने कहा है कि लोकतंत्र संवाद, विचार विमर्श, आम सहमति और असहमति के वातावरण में फलता फूलता है। श्री बिड़ला ने आज दिल्ली विधानसभा में 1924 से 1930 तक केंद्रीय विधानसभा की सभी 407 बैठकों के कार्यवाही के 89 खंडों के अनूठे संकलन का विमोचन किया। श्री बिड़ला ने कहा कि यह संग्रह भावी पीढ़ियों और लोकतांत्रिक संस्थाओं के लिए अमूल्य मार्गदर्शक साबित होगा। केंद्रीय आवासन और शहरी कार्य मंत्री मनोहर लाल ने आज दिल्ली नगर निगम के भलसवा अपशिष्ट निपटान स्थल संबंधी सुधार कार्यों की समीक्षा की। आवासन और शहरी कार्य मंत्रालय ने बताया कि अपशिष्ट की मात्रा में उल्लेखनीय कमी आई है। रक्षा सचिव राजेश कुमार सिंह ने आज सिंगापुर के रक्षा सचिव जोसेफ लियोंग के साथ 16वीं रक्षा नीति वार्ता की सह अध्यक्षता की। रक्षा मंत्रालय ने कहा कि इस वार्ता ने भारत और सिंगापुर के बीच मजबूत द्विपक्षीय रक्षा साझेदारी की पुष्टि की है। सिंगापुर ओपन बैडमिंटन टूर्नामेंट में लक्ष्य सेन और पीवी सिंधु ने अपने अपने वर्ग के क्वार्टर फाइनल में जगह बना ली है। चिराग शेट्टी और सात्विक साईराज रंकी रेड्डी की पुरुष डबल्स जोड़ी तथा ध्रुव कपिला तनिषा क्रास्टो की मिक्स डबल्स जोड़ी ने भी क्वार्टर फाइनल में प्रवेश कर लिया है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, গরমে ভালো থাকা। এ বিষয়ে জনস্বাস্থ্য আধিকারিক শঙ্করনাথ ঝাঁয়ের সাক্ষাৎকার নিয়েছেন সুমনা মণ্ডল।
2: হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা, স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, তবে ভীষণ গরম, একেবারে হাঁসফাঁস অবস্থা। আর এই অবস্থায় আমরা এত গরমে কিভাবে ভালো থাকব, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনায় আজকে আমরা পেয়েছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর শঙ্করনাথ ঝা। নমস্কার ডাক্তারবাবু।
3: নমস্কার, সব শ্রোতা বন্ধুকে আমার নমস্কার জানাই।
2: হ্যাঁ, গরমে ভালো থাকা শুরুতেই একদম, যে কিভাবে ভালো থাকতে পারি এত গরমে।
3: ঠিক, যে এখন গরম যত আমরা উষ্ণায়নের দিকে যাচ্ছি, গ্লোবাল ওয়ার্মিং আমরা যেটাকে বলি, যে সারা পৃথিবীর টেম্পারেচার বাড়ছে এবং আমরাও দেখেছি বিগত কয়েক দশক ধরে টেম্পারেচার কিন্তু প্রত্যেকবার একটু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এবং আমাদের যে জায়গাটা মেডিটারেনিয়ান কান্ট্রি, আমরা যেসব জায়গায় থাকি সেখানে গরমের সাথে হিউমিডিটিও প্রচুর থাকে, সেজন্য আমাদের ঘাম বেশি হয়, ফলে গরমে আমরা কষ্ট বেশি পাই এবং গরমের জন্য কিছু অসুখ হয়, যেমন প্রচন্ড ঘাম হয়ে গেলে আমাদের হিট স্ট্রোক হতে পারে এবং আমাদের সহজেই ডিহাইড্রেশন হতে পারে, অন্যান্য অসুখ যদি থাকে তার জন্যও হতে পারে। যারা বাইরে রেগুলার কাজ করেন তাদের, বিশেষ করে যারা দিনের বেলা বাইরে বেরোন, সেই সময় আমাদের সকলেরই কিছু না কিছু অভিজ্ঞতা আছে যে গরমে হাঁসফাঁস করা অবস্থা বলি না, সেটা হয় বেসিক্যালি আমাদের শরীরে নুন চিনি এবং জল বেরিয়ে যায়, ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। সেটা থেকে আমরা যদি সজাগ থাকি তাহলে এটা থেকে বাঁচতে পারবো।
2: এই যে হিট স্ট্রোকের প্রসঙ্গ এলো, হিট স্ট্রোক জিনিসটা কি, এবং হঠাৎ করে যদি আমরা পথ চলতে গিয়ে দেখি যে কোনো মানুষকে সেই লক্ষণগুলো আমরা তার মধ্যে দেখছি, তাহলে কি করা উচিত, প্রাথমিক কর্তব্য?
3: হ্যাঁ, এটা জানা খুবই দরকার। যখন আমাদের শরীরে জল শূন্যতা হয় তখন কিন্তু তার আগে খানিকক্ষণ বোঝা যায়, আমাদের একটু মাথা ঘোরা হয়, শরীরটা ছেড়ে দেয়, বলে যে দুর্বল লাগছে, মাথা ঘুরছে, আর পারছি না কাজ করতে, অনেকে হঠাৎ করে পড়ে যেতে পারেন। সেটা হয় কিন্তু আমাদের শরীরে জলটা যখন অনেকটা বেরিয়ে যায় তার আগেই কিন্তু আমাদের শরীর একটা আভাস দেয় যে আমার প্রবলেম হচ্ছে, তখনই যদি আমরা একটু জল খেয়ে নিই, ওআরএস খেয়ে নিই, তাহলে কিন্তু এটাকে আটকানো যায়। কিন্তু যখন এটাকে আমরা আটকাই না, অনেকে আছেন বাইরে আছেন, জল খেতে পারেননি, কাজ করছেন, মাঠে কাজ করছেন, কিন্তু কিছু তাও করেই চলেছেন, তখন কি হয়, তার শরীরে জলশূন্যতার জন্য ব্লাড প্রেশার একদম কমে যায়, শরীরে নুন

0: কমে যায়, সোডিয়াম কমে যাওয়ার জন্য ব্রেন ফাংশনিং এফেক্টেড হয় এবং তার ব্লাড প্রেশার কমে যাওয়ার জন্য তার ব্রেনে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং সে অজ্ঞানের মতো হয়ে যেতে পারে। ইমিডিয়েটলি এরকম পেশেন্টের কাছে গেলে আমরা আগে দেখবো তার সে জ্ঞান আছে কিনা
1: হুম
0: এবং তাকে ধাক্কা দিয়ে বলবো কি কি অবস্থা। আমরা সিপিআর এর ফার্স্ট স্টেপ গুলো করবো যে তার জ্ঞান আছে কিনা, যদি জ্ঞান থাকে তাকে ইমিডিয়েটলি একটা ছায়া নিয়ে যেতে হবে এবং তাকে দ্রুত এসে যদি মুখে খেতে পারে তাহলে জল দিতে হবে এবং দরকার হলে তার সারা গা হাত পা ঠান্ডা জল বা নর্মাল টেম্পারেচার জল দিয়ে মুছিয়ে দিতে হবে যাতে তার কুলিং হয়, বডিটা একটু কুলিং হয় এবং ব্লাড
1: হুম
0: সার্কুলেশনটা আবার খানিকটা ইম্প্রুভ হয়। কিন্তু সে যদি সারা না দেয়, তার হার্ট স্টপ হয়ে যায়, তাহলে আমরা জানি সিপিআর এর স্টেপ গুলো তাকে আমাদের চেস্ট কম্প্রেশন দিতে হবে, চেস্ট কম্প্রেশন স্টার্ট করে দিতে হবে। যারা সিপিআর জানেন না তারা ভিডিও দেখে নেবেন, সবারই সিপিআর সম্বন্ধে সম্মুখ ধারণা থাকা দরকার। যদি রাস্তায় হয় অনেকেই জানেন, অনেক আমরা বলি এখন সাধারণ মানুষদের মধ্যেও সিপিআর এর ট্রেনিং দেওয়া হয়, যদি
1: হুম
0: জেনে
1: হুম
0: থাকেন তাহলে তারা দেবেন, নয়তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে সামাল দিতে পারি। অনেক ক্ষেত্রে কি হয় অজ্ঞান হয়ে যান কিন্তু যেই সে শুয়ে পড়েন তার ব্রেনে রক্ত সঞ্চালন আবার আরম্ভ হয়ে যায়, তখন কিন্তু একটু পরেই সে উঠে পড়েন। তাহলে ইমিডিয়েট স্টেপ হচ্ছে তাকে কোনো শীতল জায়গায় নিয়ে যাওয়া, ছায়ার মধ্যে তার গা হাত পা মুছিয়ে দেওয়া এবং তাকে ইমিডিয়েটলি একটু জল খাওয়ানো, যদি নুন চিনি থাকে নুন চিনি দিয়ে জল খাওয়ানো, যদি ওআরএস এর প্যাকেট পান খুবই ভালো, যদি ডাবের জল পান তা বা যে কোনো ধরনের জলীয় পানীয় তাকে যদি দিতে পারেন তাহলে কিন্তু স্যার উপকার হবে।
1: আর হচ্ছে এমনি গরমে ভালো থাকার সাধারণ কতগুলো টিপস, যেমন আমরা এমনি বলি যে ছাতা নেবেন, জল খাবেন, বা গরম থেকে এসে এসেই জল খাবেন না, এইগুলো কতখানি প্রাসঙ্গিক?
0: অত্যন্ত প্রাসঙ্গিক, আমরা বলি যে দুপুর বেলা 11টা থেকে 3টে পর্যন্ত যখন দেখবেন হাওয়া প্রচন্ড চলে, লু লু মানে গরম হাওয়া, গরম হাওয়া শরীরকে ডিহাইড্রেশন, শরীর থেকে সব জল এবং নুন বার করে দেয়, সেই সময়টা বাইরে যাওয়াটাকে অ্যাভয়েড করতে হবে। যদি বেরোন তাহলে হালকা রঙের জামা কাপড় পরবেন, কালো বা ডিপ রঙের জামা কাপড়ে হিটটা অ্যাবজর্ব করে না, ফলে আপনার গরম আরো শরীরের মধ্যে থেকে যাবে। হালকা রঙের জামা কাপড় পরবেন, ছাতা অবশ্যই নেবেন, দরকার হলে সানস্ক্রিন মাখবেন এবং সাথে অবশ্যই একটা জলের বোতল নেবেন। যখনই আপনার মনে হবে তেষ্টা পাচ্ছে, আমাদের শরীর কিন্তু নর্মাল ফিজিওলজিতে আমাদের ইঙ্গিত দেয়, আমাদের তেষ্টা পেতে আরম্ভ করে, আমাদের মাথা ঝিনঝিন করতে আরম্ভ করে, মুখটা শুকিয়ে যায়, তখনই কিন্তু আমাদের একটু জল খেয়ে নিতে হবে। এবং যখন মনে হবে যে মাথা ঘুরছে বা এরকম হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটু নুন চিনির জল যদি করে নিয়ে যাই বাড়ি থেকে, সবসময় ওআরএস খেতে হবে এমন কোনো মানে নেই, সামান্য নুন চিনির জল, 1 গ্লাস জলে 1 চামচ চিনি, হ্যাঁ 1 চামচ চিনি এবং 1 চিমটে নুন, 1 চিমটে মানে হচ্ছে আমাদের 2 আঙুলের মধ্যে যতটা ধরে, সেটা দিয়ে তাতে একটু লেবু দিয়েও আমরা ওআরএস বাড়ির তৈরি বানাতে পারি, বা ওআরএস প্যাকেট আজকাল সব জায়গায় পাওয়া যায়,
1: হুম হুম হুম
0: ওআরএস এর টেট্রা প্যাক পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস এর মতো, কিন্তু ঠান্ডা খাবেন না। আমরা দ্রুত বাইরে থেকে এসে ঠান্ডা খেতে বারণ করি, তাহলে কি হয় সেটা অ্যাবজর্পশন হয় না এবং শরীরের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এবং কোল্ড ড্রিঙ্কস, চা
1: হুম
0: কফি এগুলোকেও অ্যাভয়েড করা, জল খাবেন, ওআরএস খাবেন, কোকোনাট ওয়াটার খেতে পারেন বা এমনি সাধারণ নুন চিনির জল খেতে পারেন। আর
1: হুম
0: হচ্ছে বিশেষ করে যাদের বয়স হয়েছে, যারা বাচ্চা, তাদের যদি দেখেন যে তাদের কোনো রোগ আছে তাদের অবশ্যই এই জায়গাগুলো অ্যাভয়েড করতে হয়। গরম, প্রচন্ড গরমে লুতে যাওয়া, অনেক সময় আমি দেখেছি মোটর সাইকেল চালাচ্ছেন প্রচন্ড গরমে,
1: হুম
0: তাতেও
1: হুম
0: কিন্তু হাওয়ায় তার শরীরে জলশূন্যতা হয়, তাদেরকে জল ক্যারি করতেই হবে এবং দরকার হলে হালকা পোশাক, টুপি পরা, চশমা পরা, কালো চশমা পরা, এই জিনিসগুলো মেনে চললে তাদের উপকার হবে।
1: এবারে আসি, যাদেরকে একেবারে এই রোদে বেরোতেই হয়, আমরা বলি, ডাক্তারবাবুরাও বারণ করেন যে যতটা সম্ভব ঘরে থাকুন, বাইরে বেরোবেন না, বিশেষ করে যখন সূর্য একেবারে মধ্য গগনে। কিন্তু না বেরোলে যাদের নয়, ধরুন যারা মাঠে চাষ করছে, আমাদের চাষি ভাই চাষি বোনেরা বা রাজমিস্ত্রিরা, বা যাদেরকে বেরোতেই হয়, আরো বিভিন্ন শ্রেণীর মানুষ যাদেরকে এই রোদে দাঁড়িয়েই কাজ করতে হয়, তাদের সেক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করা উচিত?
0: খুবই ভালো প্রশ্ন, সবাইকে অনেকে এমন চাষি ভাই, যেমন পুলিশরা, ট্রাফিক পুলিশরা রাস্তায় কাজ করে বেড়ান, কিছু সেলস রিপ্রেজেন্টেটিভ যাদের দিনের বেলা বেরোতেই হয় তাদেরকে, এবং যারা হকার তাদেরকে তো কাজ করেই খেতে হয়, যারা ট্রেন বাস চালান যারা রাস্তায় তাদেরকে বেরোতেই হয়, কিন্তু যদি আপনার কাজের সময়টাকে চেঞ্জ করা সম্ভব হয়, যেমন চাষি ভাই যদি করেন যে গরমকালে আমি আলো ফুটতেই বেরিয়ে যাব এবং 12টার মধ্যে কাজ সেরে চলে আসব। সেটা একটা খুব ভালো
1: সময়টা বদলাতে হবে।
0: সময়টা বদলানো, যাদের কি হয় তার আমাদের বেশিরভাগ সময় তারা কাজে যায় 9টা 10টা এবং কাজ করে বিকেল 4টে 5টা অব্দি, প্রচন্ড হট জায়গাটা, তার সময় যদি সকালবেলা কাজটা করলে তার প্রবলেম। এবং তাকে যথেষ্ট পরিমাণ জল খেতে হবে, এবং যথেষ্ট পরিমাণ জল বলতে অ্যাটলিস্ট 3-4 লিটার জল খেতেই হবে, এবং সে সাথে করে দরকার হলে নুন চিনি জলও নিয়ে যেতে পারে বা এমনি জল দুটো ক্যারি করতে হবে। এবং কাজের সময় তার যদি এরকম সিমটম হয় যে মাথা ঘুরছে, তাতে সাথে সাথে ছায়ায় বসে একটু জিরিয়ে নিয়ে জল টল খেয়ে আবার কাজে যাবে। আমি অনেক সময় দেখেছি রাস্তায় পুলিশ অফিসার, ট্রাফিক পুলিশ, তিনি অজ্ঞান হয়ে গেছেন তাদের কাজের মধ্যে, তাদেরকে করতেই হয়। তাদের সবাই ভাবেন যে পুলিশ মানে খারাপ মানুষ, সেরকম নয়। তারা আমাদের সমাজ বন্ধু, তারা দিন রাত যারা এই গরমের মধ্যে কাজ করে চলেছেন, যদি একদিন তার সাথে কাজ করেন আমরা বলি, তবে বুঝতে পারবেন তার কাজের লোকটা কত। এবং সেই অবস্থায় তাদেরকে সামাল দিতে হয়, তাদের কত স্ট্রেন, ফোন আসতে থাকে এই রাস্তায়, সেই সময় তো তাদেরকে যদি বলা হয় যে একটা জল রাখবেন, বা কেউ যদি আমরা পুলিশের যাদের এ আছে সংগঠন আছে তারা যদি গিয়ে গিয়ে তাদেরকে কিছুটা অফার করেন, যে কাজের সময় যারা যারা কাজে আছে সবাইকে একটা করে জলের বোতল কাজের সময় নিয়ে হেল্প করা, এই জিনিসগুলো যদি আমরা করতে পারি এবং সবাইকে বোঝানো যে গরম থেকে ডিহাইড্রেশন, স্ট্রোক হলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে, কাজে এটাকে একটু সিরিয়াসলি নেওয়া এবং যতদূর সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে, যদি না অ্যাভয়েড করতে পারেন তাহলে এই প্রিকশন গুলো নেবেন এবং জল অবশ্যই অ্যাডিকুয়েটলি খাবেন। আমরা খানিকক্ষণ অনেক সময় দেখি আমাদের পেচ্ছাপ হলুদ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওয়ান অফ দ্য ইন্ডিকেশন, মানে শরীর যথেষ্ট জল পাচ্ছে না এবং তার ইউরিনটা গাঢ় হয়ে যাচ্ছে, সেই জন্যই হলুদ হয়ে যায়, কনসেন্ট্রেটেড হয়ে যায়, তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার শরীরে জল কমে গেছে এবং জল খেয়ে যেতে হবে,
1: বাড়লে ওআরএস খেতে হবে।
0: ওআরএস খেতে হবে একদম।
1: হুম হুম হুম
0: ওআরএস যদি না পান বাইরে, বাড়ির তৈরি নুন চিনিও জল করেও খেতে
1: আচ্ছা,
0: পারেন।
1: এই এই যে নুন চিনির জলটা, শরবত খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু ধরুন কারোর শরীরে শরবত খাওয়া যায়, কারোর যায় না, যেমন অনেকের প্রেশার, সুগার এসব সমস্যা থাকে, তো সেক্ষেত্রে মানে এই যে বাড়িতে যদি তৈরি করতেই হয়, সেক্ষেত্রে মানে কতখানি চিনি কতখানি নুন এই বিষয়টা যদি একটু বলে দেন।
0: কেউ যদি সজাগ থাকেন, তার যদি আগে থেকে রোগ থাকে, তার সেক্ষেত্রে আমি বলবো প্যাকেটের ওআরএস খাওয়াই বুদ্ধিমানের কাজ। গুলো ঠিক মাত্রায় দেওয়া থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ কতটা লাগে, সেটাতে কিন্তু তার সুগার প্রেশার থাকলেও কোনো ক্ষতি হবে না। সেটা হচ্ছে আমাদের শরীরের রক্তের সাথে তার যে মেলানোর ক্ষমতা সেটা একরকম থাকে, সেজন্য বেশি কনসেন্ট্রেশন হাইপারটনিক বা হাইপোটনিক সলিউশন হয় না, আইসোটনিক সলিউশন হিসেবে সেটা রক্তে মিশে যায়। সেক্ষেত্রে এই 1 প্যাকেট 1 লিটার জলে গুলে নিয়ে গেলেন, একটা বোতলে ওআরএস বোতল রাখলেন আর একটা বোতল সাধারণ জল রাখলেন, সেই অনুযায়ী যদি তাকে অনেকক্ষণ বাইরে, তাহলে 2 লিটার জল সে যদি ক্যারি করে এইভাবে। এবং আপনার যদি অসুখ থাকে অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে কথা বলতে হবে। যাদের হাই প্রেশার আছে, একটা ডায়াবেটিক বলে ওষুধ দিই আমরা, যেটা ইউরিন বাড়িয়ে দেয়, সেটাতেও কিন্তু সোডিয়াম কমে, গরমকালে আমরা সেই ডায়াবেটিক এর কনসেন্ট্রেশনটা কমিয়ে দিই, সেটা অনেক সময় 12.5-25 দেওয়া হয়, সেটাকে কমিয়ে 6.25 দেওয়া হয়, অথবা তাকে অন্য ওষুধ দেওয়া হয়, সে তার কাজের উপর ভিত্তি করে, তাকে তো কাজে যেতেই হবে, সেক্ষেত্রে তার ব্লাড প্রেশার মেডিসিনটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। সুগারের ক্ষেত্রেও তাই কিছু ওষুধ আছে যেটা ইউরিন বাড়ায়, SGLT2 ইনহিবিটার, তাতে হচ্ছে ইউরিনের মাধ্যমে তার ডিহাইড্রেশন হতে পারে, তাদেরকেও সেটা বলা হয়, সেটা সে রাত্রিরে খাবে, অথবা তার ডোজটা কমিয়ে দেওয়া বা তাকে অন্য ধরনের ওষুধ। আপনার ডাক্তারের সাথে ডিসকাস করুন আপনার জব প্রোফাইল, আপনাকে যদি বেরোতেই হয়, আর যদি বেরোতেই হয় তাহলে ওই সময়টা 11টা থেকে 3টে ওই সময়টা অ্যাভয়েড করে বাকি সময় যতটা সম্ভব পারবেন ইনডোর থেকে কাজটা করার।
1: এবারে আসি ডাক্তারবাবু একটু বাচ্চাদের প্রসঙ্গে, যদিও বেশিরভাগ বাচ্চাদের স্কুলেই ছুটি চলছে গরমের, তবু তো গরম, তবু তো কোনো না কোনো সময় তারা বেড়াতে যাবে, মাঠে খেলতে যাবে, বা কারো কারোর ক্ষেত্রে স্কুলেও যেতে হচ্ছে, তো তাদের টেক কেয়ার মায়েরা কিভাবে করবে?
0: হ্যাঁ, বাচ্চাদের কিন্তু নজর রাখাটা খুব দরকার, বিশেষ করে স্কুলে যখন তারা যায় তাদের একটা জলের বোতল দেওয়া হয়, কিন্তু সেই একটা জলের বোতলে 700-800 জল তার জন্য যথেষ্ট নাও হতে পারে, এবং আমরা জানি যে বাচ্চারা সারাদিন ছুটে বেড়ায়, তখন তাকে বলতে হবে যে স্কুলে গিয়ে জলের বোতলটা শেষ হলে যেটা পানীয় জলের জায়গা আছে সেখানে খাবে, এবং তুমি দেখবে তোমার পেচ্ছাপটা হলুদ হচ্ছে কিনা, তখন তুমি আবার জল খেয়ে নেবে, সেটা তাদেরকে বোঝানো যে জলের মধ্যে। এবং বাচ্চারা বেশিরভাগই কিন্তু খুব ইন্টেলিজেন্ট হয়, তারা বুঝে যে ওই ছেলেটা শরীর খারাপ হয়ে গেল এরকম, সেটা তাদেরকে বোঝালে হবে, তাদের মাথায় এটা ঢোকানো যে জলের ইম্পর্টেন্সটা, সে তো সারাদিন খেলেই বেড়াচ্ছে। এবং দিদিমণিরা যদি সজাগ থাকেন যে খুব রোদে বাচ্চারা মাঠে খেলে বেড়াচ্ছে, তাদেরকে একটু আটকানো, ঘরের মধ্যে তো বাচ্চারা খেলবেই, কিন্তু আজকাল স্কুলগুলো সব বড় বড় বিল্ডিং থাকে এবং হাওয়া বাতাস খেলে, তাদের খুব একটা ইনডোরে খুব একটা গরম থাকে না, এবং যদি এসি থাকে তাহলে তো ঠিকই আছে। তাতে এসির একটা প্রবলেম হচ্ছে, আমরা বারবার বাইরে থেকে এসি থেকে ভেতরে যদি আসি ঠান্ডা খেয়ে নি, তাতে আবার জীবাণুগুলো সক্রিয় হয়ে এখন দেখবেন কিছু সর্দি কাশিরও প্রবণতা বাড়ে, যেহেতু
1: হুম
0: লোকে
1: হুম
0: ঠান্ডা খেয়ে ফেলে, বরফ খেয়ে ফেলে, বাচ্চারা আবার বরফ খেতে খুব ভালোবাসে, তখন হঠাৎ করে ঠান্ডা গরম লেগে গলার মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো সুযোগ পায় আমাদের শরীরে এন্ট্রি নেওয়ার, সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। যদি খেতে হয় নর্মাল টেম্পারেচারের জল, এবং যদি সর্দি কাশি হয় তাহলে গরম জলে গার্গেল করতে পারেন এবং ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
1: এবারে একটু প্রেগনেন্ট মায়েদের কথায় আসি, যারা গর্ভাবস্থায় রয়েছেন, তো তাদের যত্ন তারা কিভাবে নেবে?
0: এটা খুবই জরুরি, কিন্তু প্রেগনেন্সিতে আমাদের শরীরে দুটো প্রাণ থাকে, সেহেতু আমাদেরকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে যে যে প্রাণটা ভেতরে আছে তাদেরকে 3-4 লিটার জল খেতেই হবে, এবং তাদেরকে বলে দেওয়া যে ওয়ারেস বা ফ্রুট জুস খেতে পারে, ডাব ওয়াটার খেতে পারে, যদি তাকে ডাক্তার দেখাতে বা কোনো কারণে বাইরে যেতেই হয় সঙ্গে যেন জল থাকে, এবং খেয়াল রাখতে হবে ইউরিন অ্যাডিকুয়েটলি হচ্ছে কিনা। সময়ের সাথে সাথে তাদের আমরা বলি খাবারটাও, যেমন প্রেগনেন্সিতে খাওয়াটাও খুব জরুরি, আমরা দিনে এমনিতে 3 বার খাই, যখন পেটে বাচ্চা থাকে তখন আমরা বলি তোমার পেটে আরেকটা প্রাণ আছে, সেখানে একবার তুমি বেশি খাবে, যাই সে খান
1: হুম
0: সেটাই
1: হুম
0: একবার বেশি খাবে, এবং সেটাও বলা যে তোমার পেটে আরেকটা প্রাণ আছে, সেখানে তুমি যতটা জল খাবে ওই বাচ্চাটার জন্য খানিকটা জল এক্সট্রা খাবে, তাহলেই কিন্তু উপকার পাওয়া যায়। আরেকটা হচ্ছে যারা ল্যাকটেটিং, যারা স্তনদান করে
1: বাচ্চাকে
0: বাচ্চাদের,
1: দুধ দিচ্ছে
0: হ্যাঁ
1: যে
0: দুধ দিচ্ছে
1: মায়েরা,
0: তাদেরকে, হ্যাঁ তাদেরও কিন্তু ডিহাইড্রেশন হলে দুধ কমে যেতে পারে, সেজন্য তাকে জলীয় জিনিস, আমরা তো আগেকার দিনে ভাতের মার বলতাম, এমনিতে যে কোনো ডাল বা যে কোনো ধরনের স্যুপ বানিয়ে খাওয়া বা এমনি জল খেলে দুধ খেলে তাতেও তাদের উপকার হয়, তাকে যথেষ্ট পরিমাণে শরীরে জল রাখতে হয়।
1: আর সাধারণভাবে এই গরমে খাওয়া দাওয়াটা কিরকম হওয়া উচিত?
0: হ্যাঁ একদম খুব সাধারণ সহজ পাচ্য জিনিস আমরা বলি যে গরমে বেশি তেল ঝাল মশলা বা রেস্টুরেন্টের খাবার বেশি খাওয়া উচিত না, এবং বাইরে রাস্তায় যখন বেরোই তখন রাস্তার ধারে এই যে বরফ জল বিভিন্ন ফ্রুট জুসের দোকান, ওখান থেকে খাওয়া উচিত না, কেননা গরমকালে প্রচুর জলবাহিত রোগও হয়, যেমন জন্ডিস হতে পারে, যেমন টাইফয়েড হতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, তাতে আবার ডিহাইড্রেশন হওয়ার চান্স বেশি, সেজন্য বাড়ি থেকে জল নিয়ে যাওয়াটা খুবই জরুরি। আর যদি বাইরে জলও খেতে হবে যথেষ্ট এমন দোকানে যেখানে সংক্রমণের সম্ভাবনা কম, যেহেতু তারা হাত বেশি ধোয় না বা এরকম অনেক সময় হাইজেনিক আর প্রবলেম হয়, সেই বরফ গুলো দেখবেন অনেকে দাঁড়িয়ে খাচ্ছে ডাবের জল, ডাবের জল তো ডাব থেকে থাকে সেজন্য সেটা খুব সেফ, কিন্তু অন্যান্য ফ্রুট জুস যখন করছে তারা আখের রস করছে বা ফ্রুট জুস বানাচ্ছে
1: হুম হুম
0: আখের এবং বরফের জল দিয়ে, যেটা কি বরফ কেউ জানে না, সেই বরফের জলটাকে মেশাচ্ছে, সেগুলো কিন্তু অ্যাভয়েড করা খুবই দরকার। আমরা বাড়ির জল নিয়ে যাব, দরকার হলে কিনে খাবো এবং দরকার হলে ডাবের জল খাবো, এবং এই জায়গা থেকে সচেতন থাকবো যে শুধু ডিহাইড্রেশনই নয়, আমাকে জলবাহিত রোগ থেকেও সচেতন থাকতে হবে, জন্ডিস টাইফয়েড এবং ডায়রিয়া এই সময়তেও কিন্তু বাড়ি।
1: এবারে ডাক্তারবাবু, যে কিছু আনুষঙ্গিক কারো উপদ্রব বাড়ে গরমে, যেমন স্কিনের ওপর ওই যে ঘামাচি, তারপরে চুলকুনি, র্যাশ, এইগুলো থেকে কিভাবে বাঁচানো যায় আর কি?
0: হ্যাঁ যারা প্রচন্ড গরমে আমাদের শরীরে যে লোমকূপ গুলো আছে সেগুলো থেকে ঘাম বেরোতে বেরোতে সেগুলো ডিহাইড্রেটেড হয়ে যায়, ফলে সেখানে ব্যাকটেরিয়াল এন্ট্রি সহজে হয়, সেই জন্য স্কিন ইনফেকশন, ঘামাচি বেসিক্যালি হিট র্যাশ। এই ঘামাচি থেকে বাঁচার জন্য আমাদেরকে দিনে যখনই বাড়ি আসবেন একটু অপেক্ষা করার পর চান করবেন, বারবার চান করা, দরকার হলে সাবান মেখে চান করা, এবং ঘাম যে জায়গাগুলোতে বেশি জমে, যখন বগলের তলায় জামা কাপড়ের ভেতরে যে জায়গাগুলোতে বেশি জমে সেই জায়গাগুলোকে পরিষ্কার রাখা, বা দরকার হলে দিনে 2-3 বারও চান করতে পারেন, এবং ঠান্ডা জায়গায় বসে খানিকক্ষণ পরে চান করতে যাওয়া, এবং যখনই আমাদের এই প্রবলেম গুলো হবে যে কিছু পাউডার পাওয়া যায় প্রি মেডিকেটেড পাউডার, আমরা জানি সবাই সেগুলোকে ইউজ করে, যদি বড় বড় ফোঁড়া হয় যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু ফোঁড়াও হয় অনেক সময়,
1: হুম
0: তাই
1: হুম
0: দ্রুত তার ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলো চিকিৎসা করা, এবং এগুলোকে আমাদের যেগুলো তেল তেল জাতীয় জিনিস আমরা বলি অ্যাভয়েড করতে, তাতে লোমকূপ গুলো বন্ধ হয়ে যায়।
1: হুম
0: গরমের সময় অনেকে অনেকে তো 12 মাস তেল মাখার অভ্যেস থাকে, যদি আপনি বাইরে যান তাহলে তেলটা মাখবেন না, যদি মাখতেই হয় তাহলে রাত্রির বেলা মাখবেন, এবং পাউডার মাখাটা বেটার যেখানে ময়শ্চারাইজারের থেকে, যেহেতু ওই জায়গাগুলো আমাদের এ হয়, বা আপনার যদি এরকম সমস্যা থাকে আপনি ডাক্তারের সাথে কথা বলে সেগুলোকে ইউজ করবেন। ঘামাচি কিন্তু সাধারণ অসুখ, কিন্তু এই খামাচি থেকেই অনেক ইনফেকশনও হয়ে যেতে পারে। আমরা দেখেছি অনেক সময় বড় বড় ফোঁড়াও তো হয়ে যায়। এগুলোকে
1: হুম হুম
0: আমরা যদি সাবধানে থাকি এবং এই জিনিসগুলো মেনটেন করি তাহলে কিন্তু উপকার পাবো। ছাতা নেওয়া এবং যে জায়গাগুলোতে আমাদের ঘাম বেশি হয় সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করা, হালকা জামা কাপড় পরা, বেশি করে জল খাওয়া, তাতেই কিন্তু এগুলোকে আটকানো যাবে।
1: সানস্ক্রিনের ভূমিকা কতখানি?
0: হ্যাঁ, সানস্ক্রিনের খানিকটা ভূমিকা আছে। সানস্ক্রিন কি হয়, আমাদের ইউভি লাইট প্রোটেক্ট করে, থেকে প্রোটেক্ট করে। যদি আপনি ছাতা নিতে পারেন এটা বেস্ট, কিন্তু যে জায়গাগুলো এক্সপোজ বেশি যেমন মুখ হাত এগুলোতে সানস্ক্রিন মাখলে আপনার স্কিনও ভালো থাকে এবং ইউভি লাইটের জন্য যে স্কিন পেনিট্রেশন হয়ে আমাদের শরীরটাকে শুকিয়ে দেওয়া তার থেকে খানিকটা হলেও উপকার করে। ভালো সানস্ক্রিন যদি আপনি মাখেন তাতে কোনো অসুবিধা নেই, তবে শুধু এক্সপোজ জায়গাগুলোতে মাখবেন, সব জায়গাগুলোতে মাখার কোনো দরকার নেই।
1: আর সেই সঙ্গে ছাতাটাও কিন্তু ব্যবহার করতে হবে।
0: ছাতাটাও ব্যবহার
1: আর
0: করতে
1: আর
0: হ্যাঁ
1: আরেকটা
0: ডাইরেক্ট খান।
1: ব্যাপার, বুঝে রোদে না বাইরে গেলে চোখে তাকাতেও অসুবিধে হয়, সেক্ষেত্রে রোদ চশমা।
0: হ্যাঁ, রোদ চশমা খুব দরকার। রোদ চশমার অনেক উপকারিতা আছে। আমরা যে বলি তীব্র রোদে সূর্যে যখন প্রচন্ড রোশনি আলো থাকে তখন যে রে গুলো আছে আল্ট্রাভায়োলেট রে, সেটাও কিন্তু চোখের পক্ষে ক্ষতিকর। আমরা অনেকেই সানগ্লাস ব্যবহার করেন, অনেকে যারা এমন চশমা ব্যবহার করে যেগুলো হচ্ছে রোদে কালার চেঞ্জ হয়, সেই ধরনের জিনিসও ইউজ করতে পারেন। সেটা চোখের পক্ষে খুবই ভালো এবং চোখের জন্য আরামদায়ক। চোখেও কিছু অসুখ হয় প্রচন্ড গরমে, যখন ড্রাই হয়ে যায় আমরা বলি ড্রাই আইস হতে পারে আপনার, যে কোনো যখন ড্রাই আইস হয় আমরা চোখ চুলকে ফেলি, চোখে বারবার জল দেওয়া উচিত, এমনি আঙুল দিয়ে ঘষা উচিত নয়, ফলে ঘষলে কি হয় সে ভেতরের যে মেবোমিয়ান গ্ল্যান্ড গুলো থাকে সেগুলো থেকে সিক্রেশন হওয়া বেড়ে যায় এবং তখন তাতে ইনফ্লামেশন হতে পারে। সেই জন্য আমরা চোখ ঘষতে বারণ করি এবং চোখেও যথেষ্ট পরিমাণ জল দিতে বলা হয়।
1: তাহলে আমরা প্রায় অনুষ্ঠানের শেষে চলে এসেছি, যে একেবারে আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধু রয়েছে তাদের জন্য এই গরমে ভালো থাকার জন্য সাধারণভাবে কিছু টিপস।
0: হ্যাঁ, এই অনুষ্ঠানটা করা এই জন্য যে শ্রোতারা এ সম্বন্ধে অবগত হবেন। মেইন টিপস হচ্ছে আমরা যাতে জলটা অ্যাডিকুয়েটলি খাই, সারাদিনে 3-4 লিটার খাই এবং প্রখর রোদ যে সময় থাকে 11টা থেকে 3টে সেই সময়টা বাইরে যাওয়াটাকে অ্যাভয়েড করি, কাজগুলো বিকেলের দিকে বা সকালের দিকে। যাদের সম্ভব না যারা যাবেন সেই সময় যথেষ্ট জল ক্যারি করি, এবং যদি আমাদের কখনো জল শূন্যতার সিমটম হয়, রোদে অনেকক্ষণ হাঁটছি কাজ করছি সেই সময় মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, শরীরটা ম্যাজম্যাজ করা, এইসব সিমটম হয়, সাথে সাথে খানিকটা রেস্ট নিয়ে জল খেয়ে নেওয়া। জল এবং বাড়িতে তৈরি ওআরএস যেমন নুন চিনির জল লেবু দিয়ে, বা এখন ওআরএস প্যাকেট পাওয়া যায় 1 লিটার 1 প্যাকেট জল গুলি খাওয়া, ডাবের জল খাওয়া, বা যে কোনো ঠান্ডা যে কোনো পানীয় খাওয়া, ফলের রসও খেতে পারেন, কিন্তু ভালো জায়গা হাইজেনিক্যালি তৈরি করা ফলের রস, সেগুলো খেলেই কিন্তু উপকারে থাকবে। বিশেষ করে যারা অসুস্থ, যাদের কোনো ওষুধ খেতে হয়, ব্লাড প্রেশার বা ব্লাড সুগার বা অন্যান্য কোনো কারণে, যাদের কিডনির অসুখ আছে, যাদের বেশি জল খাওয়া বারণ, সেক্ষেত্রে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
1: হ্যাঁ, এতক্ষণ আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর শঙ্কর নাথ ঝাঁয়ের সঙ্গে। বিষয় ছিল গরমে ভালো থাকা। সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।
2: এতক্ষণ শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান গরমে ভালো থাকা, এ বিষয়ে কথা বললেন জনস্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর নাথ ঝা, সাক্ষাৎকার নিয়েছিলেন সুমনা মণ্ডল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে।

এখন আপনাদের জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আর কিছুক্ষণ পরেই শুনবেন জীবিকার জন্য অনুষ্ঠানে কর্মসংস্থানের খবর। 6:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে গ্রামীণ সংবাদ, 6:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত ভক্তিগীতি, 7:10 আজ সন্ধ্যায়, 7:30 বিজ্ঞাপনী অনুষ্ঠান, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা স্থানীয় সংবাদ। রাত 8:00 দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ এবং রাত 8:05 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে সংবাদ, রাত 8:10 এবং রাত 8:25 বিজ্ঞাপনী অনুষ্ঠান, 8:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত বাংলা আধুনিক গান, রাত 9:00 দিল্লি কেন্দ্র থেকে News@9, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, রাত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে, আজকের বিষয় আমার যে সব দিতে হবে, রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আগামীকাল মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 30 মে থেকে 1 জুন পর্যন্ত মুর্শিদাবাদের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো যাচ্ছে আগামীকাল মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাস।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জীবিকার জন্য অনুষ্ঠানে শুনবেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ স্কিম 2026 অনুসারে মুর্শিদাবাদ সহ অন্যান্য সন্নিহিত জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামী 1 জুন থেকে 12 জুন 2026 অনলাইন কমন ইন্টার্ন টেস্টের জন্য অগ্নিপথ স্কিমের রেজিস্ট্রেশন পর্ব অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোল শহরে। আবেদনকারীরা তাঁদের অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন www.joinindianarmy.nic.in। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তাঁরা বহরমপুর মুর্শিদাবাদের আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো তথ্যের জন্য নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার আবেদনকারীরা বহরমপুরের আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584101 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আবারও জানাই, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী 12 জুন 2026 তারিখ পর্যন্ত। এতক্ষণ জীবিকার জন্য অনুষ্ঠানে শুনছিলেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাগারে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। বাড়ি তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তার দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথও বিলম্বিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে যান। সকালে হাওড়ার ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে মায়াপুরে পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন। গোশালা ঘুরে দেখার পর গোপূজায় অংশ নেন তিনি। এরপর মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে রাধামাধব, নৃসিংহ এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে পূজার্চনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। মানুষের কল্যাণে এদিন পূজার্চনায় তিনি অংশ নিয়েছেন বলে পরে সাংবাদিকদের কাছে তিনি জানান।
1: আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শনও করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ ঠাকুরের দর্শন করেছি। জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইসকনে আসার একটা ইয়ে ছিল, আমি 9 তারিখে দায়িত্ব নিয়েছি। ইসকনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদর চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রী চৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার হিতগৌরব ফিরতে পারে, সে প্রার্থনা নিয়ে এসেছিলাম।
0: চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। রাজ্যের বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় ঈদ উজ্জোহা পালনের খবর এসেছে। মুর্শিদাবাদে 5,000-এর বেশি মসজিদ ও বিভিন্ন ময়দানে প্রার্থনায় সামিল হন কয়েক লক্ষ মানুষ। একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের পর সরকারি বিধি মেনে ঈশ্বরের উদ্দেশ্যে প্রিয় পুষ্যকে উৎসর্গ করার রেওয়াজ পালিত হয়। মালদা জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয়েছে সুজাপুর নয়মৌজা ঈদগা ময়দানে। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে খাইদারপুরে 400 মহিলা আজ নামাজ পাঠে অংশ নেন। হুগলির চুচুড়ার কারবালা ময়দান, ইমামবাড়া সংলগ্ন মসজিদে নামাজ পড়েন বহু মানুষ। অন্যদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ময়দানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা নামাজ পাঠে অংশ নেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা বর্ষপঞ্জী অনুসারে আজ 13ই জ্যৈষ্ঠ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কুর্মীদের কৃষিভিত্তিক লোক উৎসব রহিন পরবের সূচনা হয়েছে। কুর্মী সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতীক এই উৎসব। তাদের ক্যালেন্ডার অনুসারে এই দিনে রোহিণী নক্ষত্রের আগমন ঘটে। সূর্য এবং রোহিণী নক্ষত্রের যৌথ তেজ পৃথিবীর ওপর পড়ায় শুরু হয় রহিন পরব। আগামী 7 দিন ধরে এই উৎসব চলবে। এই বিশেষ দিনে বাড়ির চারপাশে গোবর দিয়ে গণ্ডি দেওয়া হয়। রহিন মাটি সংগ্রহ, রহিন ফল খাওয়া এই পরবের অন্যতম রীতি। সুস্থায়ী মৎস্যচাষ এবং পরিবেশ সংরক্ষণকে উৎসাহ দিতে সচেতনতামূলক কর্মসূচির সূচনা করেছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। মেরা গাঁও মেরা গৌরব কর্মসূচির অধীনে হুগলি জেলার বলাগড়ে গতকালেতে অংশ নেন 25 জন মহিলা সহ 35 জন মৎস্যচাষী। মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে তাদের কাজের পরিবেশেই সরাসরি যোগাযোগ গড়ে তুলতে একটি নৌকায় এই সচেতনতা অভিযানের আয়োজন করা হয় বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এর মূল লক্ষ্য ছিল সুস্থায়ী মৎস্যচাষের জন্য মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সারের সুষম ব্যবহারকে উৎসাহিত করা। আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় আজ বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ওই পৌরসভার চেয়ারম্যানের লুকিয়ে রাখা 2 কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার করে পুলিশ। দুর্নীতির সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে হাবড়ার জয়গাছি সুপার মার্কেটের বস্ত্রহাটের উন্নয়নের নাম করে বিপুল টাকা অনুদান নেওয়ার অভিযোগে পুরপ্রধানকে ঘেরাও করেন ব্যবসায়ীরা। প্রায় 2.5 ঘন্টা ঘেরাও থাকার পর পুরপ্রধান টাকা ফেরতের মুচলেখা দিয়ে রেহাই পান। উত্তর চব্বিশ পরগনার খড়দা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন জলা জমি বেআইনিভাবে ভরাট করা, জমি বিক্রির সিন্ডিকেট চালানো এবং একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়।
2: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 28 থেকে 29 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে কিছুটা কম থাকবে, তারপর পরবর্তী কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কমে যাবে দক্ষিণবঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 28 থেকে 29 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
0: এদিকে আজ পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায়। উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গ্রামীণ সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7:35।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত ভক্তিগীতি। প্রথম গানে দোহার।

এতক্ষণ ভক্তিগীতের আসরে আপনারা শুনলেন দোহারের কণ্ঠে, শুনলেন অরুন্ধতী হোম চৌধুরী এবং বিটু সমাজপতির কণ্ঠে, শুনলেন সহজ মা, প্রহ্লাদ ব্রহ্মচারী, অভিজিৎ বসু, এবং শেষ গানে ছিলেন বিক্রম সিং।

0: এর সঙ্গে শেষ করলাম ভক্তিগীতির আসর। আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই আজ সন্ধ্যায়।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

কাছে দূরে সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের আজ সন্ধ্যায়। আজ একটি পবিত্র দিন, আজ ঈদুল আজহা। পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে সকল শ্রোতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ত্যাগ, আত্মনিবেদন এবং মানবতার মহান আদর্শ নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এই পবিত্র উৎসব। হযরত ইব্রাহিমের অসীম ত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্যের স্মৃতিকে ধারণ করেই পালিত হয় ঈদুজ্জোহা। এই উৎসব আমাদের শেখায় নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের সুখ দুঃখের পাশে দাঁড়াতে। কুরবানির প্রকৃত শিক্ষা শুধু পশু কুরবানি নয়, বরং হৃদয়ের অহংকার, হিংসা ও সংকীর্ণতাকে ত্যাগ করা, সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতেই ঈদুজ্জোহা আমাদের অনুপ্রাণিত করে।

মে মাস জুড়ে আমাদের আজ সন্ধ্যার বিষয়, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। হ্যাঁ বন্ধু, এই বিষয়ে আজকে প্রথম পত্র বন্ধু হীরামন শেখ লিখছেন গ্রাম গোমড়া পোস্ট রানাবন্ধ থানা চাপড়া জেলা নদিয়া থেকে লিখছেন। প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তাঁর চরণ পাতা। এই সুন্দর ও গভীর ভাবার্থটি মূলত কবি দীনেশ দাসের বিখ্যাত কবিতা থেকে অনুপ্রাণিত। বিশ্ব চরাচরে ঈশ্বরের বা প্রকৃতির উপস্থিতি এত ব্যাপক যে কবি বা ভক্তের মনে প্রশ্ন জাগে, তাঁর সৃষ্টির সর্বত্রই যখন তাঁর চরণ পাতা, তখন ঠিক কোথায় গিয়ে প্রণাম নিবেদন করা সম্ভব? এই ভাবনার উপর ভিত্তি করে সবখানে চরণ প্রণাম আমার রাখব কোথায়, সবখানে চরণ পাতা, এই পঙ্ক্তিটি যেন অসীম মহাবিশ্বের বুকে এক অণুপরমাণুর পরম বিস্ময়। বিশ্ব চরাচরে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, যার পায়ের স্পর্শে এই ধরিত্রী ধন্য, তাঁর প্রতি শ্রদ্ধা ও প্রণতি জানানোর কোনো নির্দিষ্ট স্থান বা বেদি হয় না। সমগ্র প্রকৃতি ও মানব জীবন জুড়ে তাঁর যে ব্যাপ্তি, তা আমাদের ভক্তি ও ভালোবাসাকে এক বিশাল ক্যানভাসে মেলে ধরে। প্রকৃতিতে তাঁর চরণ চিহ্ন এই বিশাল পৃথিবীর দিকে তাকালেই বোঝা যায় স্রষ্টার সৃষ্টির কোনো শেষ নেই। আকাশের নীলিমা, সাগরের গর্জন, পাহাড়ের চূড়া কিংবা অরণ্যের নিস্তব্ধতা, সব কিছুর মাঝেই তাঁর উপস্থিতি বিদ্যমান। বসন্তের দক্ষিণ হাওয়া, বর্ষার রিমঝিম বৃষ্টি আর শরতের কাশফুলে তাঁরই অসীম বৃক্ষরাজি, নদী নালা ও দিগন্ত বিস্তৃত মাঠ যেন তাঁরই বিশাল চরণের ছাপ। এই অপরূপ প্রকৃতির মাঝে যখন চোখ যায়, তখন মনে হয় সত্যি তো তাঁর চরণ পাতা নেই এমন কোনো স্থান কি এই ভুবনে আছে? মানব সত্তা ও আত্মার তাঁর স্থান, বাইরের প্রকৃতির মতো মানুষের অন্তরেও সেই পরম সত্তার বাস। প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে তাঁর দয়া ও করুণার ছোঁয়া রয়েছে। জীবনের প্রতিটি সুখে দুঃখে, হাসিতে, কান্নায় এবং আত্মিক জাগরণে তিনিই আমাদের

চালিকা শক্তি। যখন কোনো মানব সন্তান অন্যের সেবায় এগিয়ে আসে, ভালোবাসার হাত বাড়িয়ে দেয়, তখন সেই নিঃস্বার্থ কাজের মাঝেই তাঁর চরণ পতিত হয়। সুতরাং শুধু বাইরের প্রকৃতিতেই নয়, মানুষের মননেও তিনি চিরবিরাজমান। প্রণামের ব্যাকুলতা, সবখানে চরণ পাতা, এই উপলব্ধির পর ভক্তের মনে এক মধুর দ্বিধা কাজ করে। এত বিস্তৃত তাঁর চরণতল যে মাথা নত করে কোথায় প্রণাম জানাবেন তা ভেবে কুল পাওয়া যায় না। তবে প্রণাম জানানোর জন্য কোনো মন্দির, মসজিদ বা উপাসনালয়ের প্রাচীর প্রয়োজন হয় না। নিখাদ ভক্তি, ভালোবাসা এবং সততাই হল শ্রেষ্ঠ প্রণাম। যখনই একজন মানুষ স্রষ্টার এই অসীম সৃষ্টিকে সম্মান করে এবং নিজের অহংকার বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে নিজেকে সঁপে দেয়, তখনই তার প্রতিটি কাজ এক একটি পূর্ণাঙ্গ প্রণাম হয়ে ওঠে। চিঠিটি লিখেছিলেন হীরামন শেখ, গোমড়া রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া থেকে। আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে।

0: গানটি শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয় তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আপনারা রয়েছেন আকাশবাণী মুর্শিদাবাদ এফএম এ, শুনছেন আজ সন্ধ্যায়। বিষয় প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। এ বিষয়ে এবারের পত্রবন্ধু জয়নাল আবেদিন, গ্রাম বোধায়পাড়া, পোস্ট অফিস গোয়ালজান, থানা বহরমপুর। লিখছেন, সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমার প্রাণের ঠাকুর। বন্ধুরা, বাঙালির জীবনে এমন কিছু মানুষ আছেন যারা শুধু একজন সাহিত্যিক নন, তারা আমাদের মনের মানুষ। তেমনই একজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বকবি, নোবেলজয়ী সাহিত্যিক, কিন্তু তাঁর থেকেও বড় কথা, তিনি বাঙালির হৃদয়ের কবি। ছোটবেলা থেকে আমরা তাঁর কবিতা পড়েছি, গান শুনেছি, গল্প শুনেছি। জীবনের নানা সময়ে তাঁর লেখা আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, আবার সাহসও জুগিয়েছে। ভোরের শান্ত পরিবেশে রবীন্দ্রসঙ্গীত শুনলে মন যেন অন্য এক জগতে পৌঁছে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিশ্বকবি নন, তিনি আমার প্রাণের ঠাকুর, বাঙালির হৃদয়ের চিরকালীন মানুষ। তাঁর চরণে জানাই কোটি কোটি প্রণাম। লিখেছেন জয়নাল আবেদিন, গ্রাম বুধাইপাড়া, পোস্ট অফিস গোয়ালজান, থানা বহরমপুর থেকে। ধন্যবাদ আপনাকে।

আজকের পত্রবন্ধুরা ছিলেন হীরামন শেখ চাপড়া নদিয়া থেকে এবং জয়নাল আবেদিন গোয়ালজান বহরমপুর থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের আজ সন্ধ্যার আসর এখানেই শেষ করব। শেষ রবীন্দ্রসঙ্গীতের গানে ছিলেন শ্রাবণী সেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এতক্ষণ আজ সন্ধ্যার আসরে ছিলাম আপনাদের সঙ্গে অর্চিতা।

0: অতিথি অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
1: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবল ভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
3: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না, আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে, সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে, এরকম ব্যাপার। কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়োপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো প্রেসবায়োপিক গ্লাস, মানে 40 বছর পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ প্রেসবায়োপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রাবধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝেই একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমার দুটো ভাগ আছে, একটা করেক্সিভিল গ্লুকোমা, ক্লোরো ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল।

0: রকম নারায়ণগঞ্জ ব্লকে সব সময় মেডিকেলে মাঠিয়েছি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লকোমা। কিন্তু নারায়ণগঞ্জ ব্লকে কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিশন, যতক্ষণ ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লকোমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুক, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে ফেলবো। মেশিন আছে যে গ্লকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফেলবো গ্লকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: এতক্ষণ আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি খুব 50।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
1: দেশ কে বাহার নিকালনা এ আমার সরকার কা সংকল্প আর ইসকে লিয়ে নরেন্দ্র মোদী জি নে এক ডেমোগ্রাফি চেঞ্জ কমিশন কমিটি বানানে কা নির্ণয় কিয়া হে। এ হাই পাওয়ার কমিটি দেশ ভর মে জনসংখ্যা কা জো কৃত্রিম বদলাব হুয়া হে উসকে কারণো কি ভি চিন্তা করেগি, উসকে উপায়ো কি ভি চিন্তা করেগি আর ইসকে লিয়ে কোই কানুন বানানে কি জরুরত হে তো ইসকে ভি চিন্তা করেগি।
0: বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। 3 দিনের গুজরাত সফরে শ্রী শাহ আজ জেদভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্য করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংবাদ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন, বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। তিনি আরো বলেন, সাইপ্রাসের রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর উভয় দেশের অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে। ডক্টর জয়শঙ্কর সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের একটি বেসরকারি বৈঠক জিমনিকেও অংশ নেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডি কে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরো বলেন, কংগ্রেস হাইকমান্ড তাকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর 2023 সালের মে মাসে সিদ্ধারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ চলতি বছরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্রাজুয়েট সিইউইটি ইউজি 2026 পরীক্ষার সংশোধিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। এনটিএ জানিয়েছে, পরীক্ষা এখন 31 মে এবং 6 ও 7 জুন অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহার কারণে আজকের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করে নতুন এই সূচি ঘোষণা করা হল। এনটিএ জানিয়েছে, অ্যাডমিট কার্ড এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট cuet.nta.nic.in থেকে ডাউনলোড করা যাবে। যেসব পরীক্ষার্থীর পরীক্ষা আগামী মাসের 6 ও 7 তারিখে রয়েছে তাদের অ্যাডমিট কার্ডও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেছেন, আলোচনা, বিতর্ক, ঐক্যমত এবং ভিন্নমতের উপর ভিত্তি করে গণতন্ত্র বিকশিত হয়। দিল্লি বিধানসভায় আজ 1924 থেকে 1930 সাল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সংসদের নিম্নকক্ষের 407টি অধিবেশনের কার্যবিবরণীর 89 খণ্ডের সংকলন প্রকাশ করে শ্রী বিড়লা বলেন, এই সংগ্রহটি ভবিষ্যৎ প্রজন্ম এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জন্য এক অমূল্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য সংগ্রামী নেতাদের ইতিহাস, ঐতিহ্য এবং লিপিবদ্ধ বিতর্কগুলো সংরক্ষণ করা সরকারের কর্তব্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, দিল্লির ক্যাবিনেট মন্ত্রী প্রবেশ সিং সাহেব এবং দিল্লির বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তাও উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তেলেঙ্গানার কাজিপেট রেল উৎপাদন ইউনিট আগামী 5 বছরে 200টি আন্তঃশহর ট্রেন তৈরি করবে। এই ট্রেনগুলি স্বল্প দূরত্বের যাত্রার জন্য সারা দেশে চালু করা হবে। শ্রী বৈষ্ণব আজ রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কাজিপেট রেল উৎপাদন ইউনিটটি চালু করার পরিকল্পনা পর্যালোচনা করেছেন। উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি ও সাহিত্যিক বশির বদর প্রয়াত, বয়স হয়েছিল 91 বছর। আজ দুপুর 12টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মধ্যপ্রদেশের ভোপাল টকিজের নিকটবর্তী একটি কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন স্মৃতিভ্রংশ রোগে ভুগছিলেন, স্বাস্থ্যেরও ক্রমাগত অবনতি হচ্ছিল। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে মিরাট কলেজে উর্দু বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সকাল থেকেই ভক্তরা ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জামা মসজিদ, ফতেহপুরী মসজিদ এবং শাহি ঈদগাহে প্রধান সমাবেশগুলি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে নামাজে ইমামরা জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং ভ্রাতৃত্বের চেতনায় উৎসবটি উদযাপন করার জন্য আহ্বান জানান। দেশের অন্যান্য অংশ থেকেও ঈদের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েক দশক পর পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। ত্রিপুরায় প্রধান সমাবেশটি অনুষ্ঠিত হয় আগরতলার ঐতিহাসিক গেদু মিয়া ঈদগাহ প্রাঙ্গণে, যেখানে শত শত ভক্ত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে সমবেত হন। বাংলাদেশের উৎসবের আমেজে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজের জন্য ভক্তরা ভোর থেকেই মসজিদ ও ঈদগাহে জড়ো হতে শুরু করেন। রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7:30 থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক উপদেষ্টার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। চলতি বছরের শেষে ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগে এই ঘোষণাটি বিতর্কের সৃষ্টি করেছে। নেতানিয়াহু ইতিমধ্যে 3টি পৃথক দুর্নীতির মামলায় অভিযুক্ত। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, 2024 সালে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপনীয় নথি ফাঁসের ঘটনায় তারা জোনাটান উরিচের বিরুদ্ধে অভিযোগ আনার পরিকল্পনা করছে। সমালোচকদের অভিযোগ, গাজা যুদ্ধের সময় হামাসের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার দায় এড়াতে নেতানিয়াহুকে সাহায্য করার উদ্দেশ্যে এই তথ্য ফাঁস করা হয়েছিল। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে এইচএস প্রণয় আজ সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিয়েছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু দ্বিতীয় রাউন্ডের ম্যাচের শেষে আজ জাপানের রিকো গোঞ্জিকে 21-21 গেমে পরাজিত করেছেন। সেমিফাইনাল পর্বে সিন্ধু কোরিয়ার শীর্ষ বাছাই আন সে ইয়াং এর মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই কুনালভূত বিদিকসান পিঠের সমস্যার কারণে মাত্র 2 পয়েন্ট খেলার পর অবসর নেওয়ায় লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি এরপর জাপানের কোকি ওয়াতানাবের মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টির জুটিও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন সাত্বিক চিরাগ জুটি মালয়েশিয়ার খাই জিং কাং এবং অ্যারন থাইয়ের মুখোমুখি হবেন। ভারতীয় মিক্সড ডাবল জুটি ধ্রুব কবিলা ও তানিশা ক্র্যাস্টো কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের লো কিন ইউয়ের কাছে হেরে যান এইচএস প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। খবর শেষ হল, এর পরের খবর শুনুন 7:50।
2: I'm আপনারা শুনছেন আমাদের দৈনিক যাত্রাতরঙ্গে। জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সহযাত্রীর পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ইতিপূর্বে জানতে আপনি গীতাঞ্জলি যাত্রাতরঙ্গে শোনেন আজকের প্রসঙ্গ। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সহদূত বিভাগ। আটটা বাজে 15 মিনিটে পয়রাধীর আসর, 8:30 শোনেন অডিশন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সুরত শিল্পী রাজীব চক্রবর্তী, 11:30 শোনেন উত্তর প্রসাদের গান শিল্পী সোয়ারা রাম চৌধুরী, 9:45 বসি শিল্পী অয়ের আচার্য, 10:00 শ্রবণ স্বাস্থ্য বিশ্ব তরক মুক্ত দিবস এবং গরমকালের খাওয়া দাওয়া সকালে গোপালিকুলি, 10:30 লোকগীতি শিল্পী সৌরভ বিশ্বাস, 10:50 আধুনিক গান শিল্পী মায়ন্তী, 11:00

মধ্যে স্পটলাইটের বাংলা রূপান্তর রাত নটায় সমবাদ সঙ্গে স্পটলাইট, দশটা বাজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তপ্তি চট্টোপাধ্যায়, রাত 11:10 মিনিটে হিন্দি ছায়াছবির গান সঙ্গে গীতাঞ্জলি এবং সহযোদ্ধার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সমাধান করা হবে। যারা এখানে সমাধানের জন্য আবেদন করবে তারা স্পষ্ট করে জানান তাদের অভিযুক্ত লিখবে তারা তার সঙ্গে যুক্ত থাকার নথি ও ডাকপল্লিকে তরফে প্রভাব কোন চিঠি রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 দিন।

0: আকাশবাণী কলকাতা। এখন বিজ্ঞাপন নীতি এবং তারপর খবর।
1: শুনুন, আপনি কি পিএম সূর্যগড় মফৎ বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?

0: মাস বিদ্যুৎ বিল বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। আমরা এখন থেকে এখনো রেজিস্টার করুন sourceforge.com/sourceforge.in।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA স্নাতক স্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। আসি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মীদের প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দিরে যান। সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে মায়াপুর পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন তিনি। গোশালা ঘুরে দেখার পর গোপুজোতে অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে রাধা মাধব, নৃসিংহ এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে পূজার্চনায় অংশ নেন শুভেন্দুবাবু। মানুষের কল্যাণে এদিন পূজার্চনায় তিনি অংশ নিয়েছেন বলে পরে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী জানান।
2: আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শনও করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ ঠাকুরের দর্শন করেছি। জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আবার ইস্কনে আসার একটা ইয়ে ছিল, আমি 9 তারিখে দায়িত্ব নিয়েছি। ইস্কনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদের চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রী চৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গে যাতে আগের মতো তার হিতগৌরব ফিরতে পারে, সে প্রার্থনা নিয়ে এসেছিলাম।
1: অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণে উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে বলে এদিন জানিয়েছেন তিনি। রাজ্যে পূর্বতন সরকারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পুরুষ এমনকি অনুপ্রবেশকারীরাও টাকা পেতেন বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্র পাল। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রায় 30 লক্ষ অযোগ্য ব্যক্তি লক্ষ্মীর ভান্ডারের অর্থ পাচ্ছেন।
3: এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে।
1: উল্লেখ্য, ভুয়ো তথ্য দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে রাকিবুল শেখ নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মোহনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে উত্তম কুমার সাউ নামে এক ব্যক্তিকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে। 2023 সাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তার অ্যাকাউন্টে ঢুকছিল। ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বলেও জানা গেছে। আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় আজ বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ওই পৌরসভার চেয়ারম্যানের লুকিয়ে রাখা 2 কোটি টাকারও বেশি উদ্ধার করেছে পুলিশ। দুর্নীতির সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে হাবড়ার জয়গাছির সুপার মার্কেটের বস্ত্র হাটের উন্নয়নের নাম করে বিপুল টাকা অনুদান নেওয়ার অভিযোগে পুর প্রধানকে এদিন ঘেরাও করেন ব্যবসায়ীরা। প্রায় 2.5 ঘন্টা ঘেরাও থাকার পর পুর প্রধান টাকা ফেরতের মুচলেকা দিয়ে রেহাই পান। কলকাতার ট্যাংরা থানা এলাকা তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় থেকে বিপুল সংখ্যক ভোটার এবং আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল নেতারা ওই নথিগুলি জমা রেখে দিয়েছিল। বোরিহাটা বিধানসভার অন্তর্গত কার্যালয়টি নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই তারা বন্ধ করে রাখা হয়েছিল। যোগ ব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে কলকাতায়। দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং। মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যে সেনাবাহিনী ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকতে পারেন। অংশ নেবেন যোগ বিশারদরাও। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে 5 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সংগঠন নীলাঞ্জন বিশ্বাস কমিটির নেতৃত্ব দেবেন। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অশান্তির ক্ষেত্রে প্রস্তুতি খতিয়ে দেখে 15 দিনের মধ্যে এই কমিটিকে বিশদ রিপোর্ট কমিশনারের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন সরঞ্জাম উপযুক্ত সংখ্যায় রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে কমিটি। দিল্লি পুলিশ, সিআরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর সমকক্ষ হিসেবে কলকাতা পুলিশকে সজ্জিত করার পরিকল্পনা রয়েছে লালবাজারের। হুগলির ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী সহ 9 কাউন্সিলর আজ ইস্তফা দিয়েছেন। তারা সবাই পৌরসভার নির্বাহী আধিকারিকের কাছে লিখিতভাবে আজ পদত্যাগপত্র জমা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের 7 জুন পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। আজ তাকে আলিপুর আদালতে তোলা হয়। হুমকি তোলাবাজির সহ একাধিক অভিযোগ রয়েছে ওই বিধায়কের বিরুদ্ধে। সম্প্রতি ওড়িশার পুরীর একটি হোটেল থেকে দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ চলতি বছরের স্নাতক স্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সিইউজির পরিবর্তিত তারিখ এবং অ্যাডমিট কার্ড আজ প্রকাশ করেছে। এনটিএ জানিয়েছে 31 মে এবং 6 ও 7 জুন এই পরীক্ষাগুলি নেওয়া হবে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও 2 দফায় পড়া হয় নামাজ। রাজ্যের বিভিন্ন জেলা থেকেও যথাযথ মর্যাদায় ঈদ উল জোহা পালনের খবর এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
4: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 28 থেকে 29 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে কিছুটা

0: ঠিকানা নিবেদনের মনোবীক্ষণ রানীবাগান বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন প্রতিদিন মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ুর অসুখ ও যৌন রোগের চিকিৎসাতে। এছাড়াও এখানে এখন মনোবীক্ষণ পলিক্লিনিকে সব বিষয়ের ডাক্তারবাবুরা প্রতিদিন এক ছাদের তলায় রয়েছেন। মনোবীক্ষণ প্যাথোলজি এতদ অঞ্চলের একটি বৃহৎ প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টার, যা এনএবিএল, এইমস নিউ দিল্লি এবং সিএমসি ভেলোর দ্বারা স্বীকৃত। মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহে আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে, বিশেষত মানসিক ও স্নায়বিক স্বাস্থ্য সমস্যা নিয়ে জনমানুষের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। আজকে এরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত রয়েছি আমি, ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ।
0: মনোবীক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
1: আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কোনো অসুখ নয়, বা বলা ভালো একটি চিকিৎসা পদ্ধতি, একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে এখনো আমাদের এতদ অঞ্চলের অনেক মানুষের মনে সেভাবে সচেতনতা নেই। যদিও পশ্চিমী দুনিয়াতে এবং ভারতবর্ষের মেট্রো শহরগুলিতে যেমন কলকাতাতেও এই চিকিৎসা পদ্ধতিটি এখন যথেষ্ট জনপ্রিয়, তার কারণ সঠিকভাবে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করলে এর অনেকগুলো উপকারিতা রয়েছে, যা আমরা যত আলোচনায় এগোব তত সহজেই জানতে পারব। হ্যাঁ, যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে কাউন্সেলিং, কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আমাদের অনেকেই হয়তো কথাটা শুনেছি কাউন্সেলিং বা সাইকোথেরাপি, কিন্তু এক্স্যাক্টলি কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি এটা নিয়ে আমাদের অনেকের মনে স্বচ্ছ ধারণা নেই। অনেকে আমরা মনে করি কাউন্সেলিং হচ্ছে গল্প করা, কথা বলা। হ্যাঁ, কথা বলা অবশ্যই, কিন্তু সেই কথা বলার মধ্যে কিছু বিশেষ প্রক্রিয়া বা বিশেষ ধরনের কথা বলা বা বিশেষ স্ট্র্যাটেজি বা বিশেষ টেকনিক ব্যবহার করা হয়। আসুন আমরা একটি বিস্তারিত জানি কাউন্সেলিং বা সাইকোথেরাপি সম্বন্ধে। আসল কথাটা হচ্ছে সাইকোথেরাপি বা সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করা, যেখানে ওষুধপত্র না দিয়ে রোগীর সাথে কথা বলে আলোচনার মাধ্যমে তার স্বাস্থ্য সমস্যার, বিশেষ করে মানসিক স্বাস্থ্য সমস্যার একটা সমাধান খোঁজা হয়। কাউন্সেলিং কথাটা বহুল প্রচলিত হলেও সত্যি কথা বলতে কাউন্সেলিং বা সাইকোথেরাপি একেবারে সমর্থক কিন্তু নয়। কাউন্সেলিং একটা সাধারণ কথাবার্তা বলা, অনেকটাই সচেতনতা দেওয়া, আর সাইকোথেরাপি একটা বিশেষ চিকিৎসা। সুতরাং প্রথমেই বলা যেতে পারে যে কাউন্সেলিং হয়তো অনেকেই করতে পারেন, কিন্তু সাইকোথেরাপি বিশেষ এক ধরনের বিশেষজ্ঞ ছাড়া করতে পারেন না। সাইকোথেরাপি যারা করতে পারেন বা করেন তাদেরকে সাইকোথেরাপিস্ট বলা হয়। বাংলায় সাইকোথেরাপিস্ট কথাটির মানে হচ্ছে মনস্তত্ত্ববিদ। তার মানে এনারা যে বিষয়ের উপর ভিত্তি করে চিকিৎসা করেন সেই বিষয়টিকে আমরা বলি মনস্তত্ত্ব। তো আসুন জেনে নিই মনস্তত্ত্ব ব্যাপারটা ঠিক কি। মনস্তত্ত্ব কথাটির অর্থ সাইকোলজি হলো, মূলত সাইকোথেরাপি যারা করেন তাদেরকে বলা হয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। মানে এরা সাইকোলজি বা মনস্তত্ত্বের যে ধারার উপর এরা বিশেষজ্ঞ হয়ে ওঠেন সেটাকে বলা হয় ক্লিনিক্যাল সাইকোলজি, যা মূলত মানুষের মানসিক রোগ বা মানসিক সমস্যা সৃষ্টিতে বা সেই মানসিক সমস্যার চিকিৎসাতে একটা বড় ভূমিকা গ্রহণ করে। ক্লিনিক্যাল সাইকোলজি মনে করে যে কোনো মানুষের মানসিক সমস্যা বা তার যে মানসিক অসুখ সেটা সৃষ্টির পেছনে তার দীর্ঘকালীন চিন্তা ভাবনার অভ্যাস, তার ছোটবেলা থেকে গড়ে ওঠা কিছু বিশ্বাস বা তার চিন্তাভাবনার কিছু ধরন ধারণের কিছু বলতে পারেন কিছুটা বিকলাঙ্গতা, সেটাই তাকে কিন্তু এই মানসিক অসুখ মানসিক সমস্যা তার দিকে ঠেলে দেয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। ধরুন একটি ছেলে বা একটি মেয়ে, সে পড়াশোনায় খুব ভালো, কিন্তু সে সারা বছর হয়তো পড়াশোনাও খুব ভালো করে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে তার ভীষণ টেনশন হয়। পরীক্ষা হলে গিয়ে তার এতটাই টেনশন হয় যে সে কিছুই লিখতে পারে না। তার প্রশ্ন দেখে হঠাৎ কি যে হয়ে যায়, মাথার মধ্যে সব ধোঁয়া ধোঁয়া, এবং তারপর কোনো প্রশ্নই যেন সে কিছু করে উঠতে পারছে না, এবং তারপর সমস্ত কিছু জড়িয়ে পেঁচিয়ে এক গুবলেট হয়ে পরীক্ষায় যা তা নম্বর পেয়ে একদম যাচ্ছে তাই একটা অবস্থা। এবং তারপরে তার পরীক্ষা নিয়ে এমন ভীতি শুরু হয় বা হলো যে সে আর কোনোদিন সেভাবে পরীক্ষা মুখই আর হতে চাইল না। অথচ এই ছাত্র বা ছাত্রীটি হয়তো টিউশনে ভীষণ ভালো রেজাল্ট করছে, প্রত্যেক মাস্টারমশাই দিদিমণির কাছে ভীষণ প্রিয় ছাত্র বা ছাত্রী। তো এক্ষেত্রে হচ্ছেটা কি, এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে আমরা বলি এক্সাম ফোবিয়া, এক্সাম ফোবিয়া বা পরীক্ষা ভীতি। এখন পরীক্ষা ভীতি তো রোগের নাম, কিন্তু রোগটা হচ্ছে কেন, এই মানুষটির পরীক্ষা ভীতির কারণ কি, সেটা নিয়ে তার সাথে কথা বলে তার কথার ভেতরে ঢুকে তার পরীক্ষা ভীতির মূল কারণটি বের করা কিন্তু সাইকোথেরাপির একটা বড় কাজ। যেমন ধরুন একজন সাইকোথেরাপিস্ট এই ছেলেটির সাথে কথা বলে হয়তো জানতে পারলেন যে এই ছেলেটির আসলে মনে হয় যে পরীক্ষাতে তাকে সবথেকে ভালো পেতেই হবে। কেন সবথেকে ভালো পেতে হবে, সবথেকে ভালো করতে হবে বা ভীষণ ভালো করতে হবে, কারণ তার মনে হয় যে সেটা যদি সে না পারে তাহলে তার জীবন বৃথা। কেন তার জীবন বৃথা, না ছোটবেলা থেকে তাকে হয়তো বোঝানো হয়েছে, পড়ানো হয়েছে, শেখানো হয়েছে যে জীবনের সমস্ত পরীক্ষা বা জীবনের সব কিছুই হচ্ছে আসলে একটা প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় বেস্ট না হতে পারলে পরে তার কোনো দাম নেই। এখন এই যে তাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে জীবনের সব কিছুই একটা প্রতিযোগিতা এবং তাতে বেস্ট না হতে পারলে তার কোনো দাম নেই, তার পেছনে গেলে হয়তো দেখা যাবে যে তার মা বা বাবা বা যার কাছ থেকে এই জিনিসটি সে শিখেছে তিনিও এই রকম একটা ভীষণ সব ব্যাপারে পারফেকশনিস্ট বা বেস্ট হওয়ার একটা মানসিকতা পোষণ করতেন। তার মানে ছোটবেলা থেকে তার বাবা বা মায়ের কাছ থেকে সে এটাই শিখেছে যে সব ব্যাপারে তাকে সেরা হতে হবে, কিন্তু সব ব্যাপারে সেরা আর সব ব্যাপারে নিকৃষ্টর মাঝখানে যে একটা বিরাট রেঞ্জ রয়েছে এইটা কিন্তু কোনোদিনও তার ধারণাতে নেই। মানে পরীক্ষাতে যদি দশটা প্রশ্ন আসে দশটার দশটাই একদম নিখুঁত উত্তর না লিখতে পারলেও যদি দশটায় আটটা লেখা যায় তাহলেও যে একটা খুব ভালো মার্কস পাওয়া যায় এটা তার ধারণাতে কিন্তু নেই। এর ফলে যেটা হয়, সে পরীক্ষা হলে গিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেনে একদম নিখুঁত করে করবার এবং বেস্ট করবার সে ধারণা নিয়ে হয়তো বসে, কিন্তু সেটা যখনই হয় না হয়তো প্রথম প্রশ্নটা দেখে বা সবকিছু দেখে বা দেখার আগেই তার এই প্রত্যাশা তাকে এত বেশি উত্তেজিত করে দেয় যে সে প্রশ্নটাই হয়তো ভালো করে পড়ে উঠতে পারে না, এবং প্রশ্নটা ভালো করে পড়ে ওঠার সময়ে বা পড়ে ওঠার আগে তার সেই যে প্রচন্ড অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বা টেনশন তাকে এতটা উত্তেজিত করে তোলে যে সেই উত্তেজিত করার ফলে তার সমস্ত চিন্তা ভাবনাগুলো আটকে যায়। কারণ পরীক্ষায় প্রমাণিত যে আমরা যত বেশি উত্তেজিত হয়ে উঠব, আমরা যত বেশি খুব বেশি দুশ্চিন্তা করব, তত কিন্তু আমাদের স্বাভাবিক চিন্তাগুলো বাধাপ্রাপ্ত হবে, আমাদের কোনো কিছুতে অ্যাটেনশন দেওয়া ফোকাস পাওয়া সেগুলো কমে যাবে, এবং তার ফলে এক্স্যাক্টলি কী কী বলতে চাইছে সেই জিনিসটার প্রতি আমরা নজর দিতে পারবো না। এই কথাটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত সত্য। তাহলে এই ছেলেটিকে যদি পরীক্ষা হলে ঢোকার সময় তার এই প্রচণ্ড উত্তেজনাটাকে কম করবার কোনো পদ্ধতি শিখিয়ে দেওয়া হতো, তাহলে সে সেখানে বসেই নিজেকে সে কন্ট্রোল করে কুল ডাউন করে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে সে পরীক্ষাটাকে দিতে পারত, এবং দিয়ে হয়তো একটা সময় যখন সে একটা কোয়েশ্চেন পারছে তখন দ্বিতীয় কোয়েশ্চেনটা পারবার উৎসাহ বাড়ছে, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এই করে করে হয়তো দেখা যেত তার পরীক্ষাটা খুব ভালো হতো।
0: মনোবিজ্ঞানে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
1: তো এই যে গোটা পদ্ধতি, অর্থাৎ তার কেন পরীক্ষা হলে গিয়ে তার প্রবলেম হচ্ছে সেটাকে বিশ্লেষণ করা, এবং বিশ্লেষণ করে তারপর সেই পরীক্ষা হলে গিয়ে তার প্রচণ্ড উত্তেজনা প্রশমনের জন্য তার মনের মধ্যে চিন্তা ভাবনার গতি প্রকৃতিকে পরিবর্তন করবার যে কিছু টেকনিক তাকে শেখানো, এই গোটা প্রসেসটাই কিন্তু একটা সাইকোথেরাপি বা কাউন্সেলিং, যেটা করেন একজন সাইকোথেরাপিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। মজার কথা হচ্ছে এই গোটা জিনিসটাই কিন্তু একদিনে সম্ভব না, রোগীকে বারে বারে আসতে হয়, বারে বারে সেই ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে কথা বলতে হয়, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যে জিনিসগুলো বলছেন, যে সাজেশনগুলো দিচ্ছেন, সেই জিনিসগুলো তাকে বাড়িতে বসে নিয়মিত প্র্যাকটিস করতে হয়। এই বাড়িতে বসে নিয়মিত প্র্যাকটিসের ব্যাপারটাকে বলা হয় হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট। আমাদের কাছে বহু রোগী এসে বলেন যে আমার খুব এই ব্যাপারে টেনশন হয়, ওই ব্যাপারে টেনশন হয়, এই ব্যাপারে ভাবি, ওই ব্যাপারে ভাবি, আমি চেষ্টা করি টেনশন না আনার, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে প্রচণ্ড টেনশন আসতে থাকে। কারণ ঘটনাটা কি ঘটে যে তিনি চেষ্টা করছেন তো ঠিক, কিন্তু চেষ্টাটা যেভাবে করছেন সেটা হয়তো সঠিক পদ্ধতিতে হচ্ছে না। সঠিক যে পদ্ধতিতে চেষ্টা করা দরকার সেটা একজন গাইডের আন্ডারেই তিনি করতে পারেন, এবং গাইড তাকে শিখিয়ে দিলে সঠিকভাবে চেষ্টা করলে তবেই তিনি তার এই প্রচণ্ড দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি যাই হোক সেটাকে কন্ট্রোলে আনতে পারবেন। এখন এই গাইড যদি সঠিক না হন, তিনি যদি ভুল শেখান, তাহলে ভুল শেখা কিন্তু কিছু না শেখার চাইতেও বেশি ভয়ঙ্কর। সেই জন্য সবসময় কে শেখাচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের ট্রিটমেন্ট সেই জন্য যে কোনো লোকের কাছে যে কোনো কিছু একটা সাজেশন নিয়ে চেষ্টা না করে একজন এক্সপার্টের কাছে সবসময় এই ট্রিটমেন্ট নেওয়া উচিত। এবং এই ক্ষেত্রে একজন এক্সপার্ট সবসময় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যিনি ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল করেছেন। এখন আমাদের জানা মতে এই জেলাতে এবং তার পার্শ্ববর্তী জেলাতে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট একমাত্র মনোবিক্ষণেই রয়েছেন, এবং একাধিক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এমফিল ইন ক্লিনিক্যাল সাইকোলজি এখানে রয়েছেন, যারা বিভিন্ন এই ধরনের মানসিক সমস্যা, বিশেষ করে টেনশনের সমস্যাগুলোতে তারা খুব ভালো কাজ করছেন, প্রচুর রোগীকে তারা প্রতিদিন সুস্থ করে তুলছেন। সুতরাং আপনার চারপাশে, আপনার পরিবারে, বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি এরকম টেনশনের রোগী হন, সব ব্যাপারে টেনশন করেন বা কোনো ব্যাপারে টেনশন করেন, সূচিবায়ুগ্রস্ত বা বিভিন্ন রকম ব্যাপারে দুশ্চিন্তায় আক্রান্ত, তাহলে অবশ্যই তাকে এই কাউন্সিলিং বা সাইকোথেরাপির জন্য মনোবিক্ষণে নিয়ে আসুন। আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের পাশে রয়েছি বছরের 365 দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউন্সিলিং বা সাইকোথেরাপির এই যে চিকিৎসার একটা খুব বড় সুবিধা হচ্ছে, এতে যেহেতু ওষুধ ব্যবহৃত হয় না, তাই ওষুধের সাইড এফেক্টের কোনো ভয় নেই। সুতরাং কাউন্সিলিং বা সাইকোথেরাপির সুবিধা নিতে মনোবিক্ষণে আপনারা সবসময় আসতে পারবেন বা আসবেন কোনো সংকোচ ছাড়া। এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।
0: মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরো বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা, শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনে এ কে

0: এ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275, 9434640048, ওয়েবসাইট www.akachemicalspvtltd.com।
1: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগি ও মূর্ছায় দুফোঁটা তুলোয় ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং পাঁচ ফোঁটা করে দিনে দুবার খান।
0: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে দুফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
1: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় এক চামচ ঠান্ডা জলে দুফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে পাঁচ ফোঁটা করে দিনে দুবার সেবন করুন।
0: মুক্তধারা চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জলিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে দুবার করে আধ ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর গুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।
1: মুক্তধারা দন্তশূল, মাড়ি ফোলা, দাঁত নড়া, ক্ষত বা দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁত কনকনে, শিরশির করা, টক বা আঠা আঠা ভাব, মুখগহ্বরের যাবতীয় অসুখ ও মুখের দুর্গন্ধে তিন ফোঁটা মুক্তধারা দিনে দুবার ঈষৎ উষ্ণ গরম জলে দিয়ে কুলকুচি করুন। এছাড়া দাঁত তোলার পর ক্ষতস্থানে দিনে দুবার দু তিন ফোঁটা দিলে দ্রুত দাঁত তোলার ঘা শুকিয়ে যায় এবং ফোলা, ব্যথা, রক্ত পড়ার কোনো সমস্যা থাকে না, এবং রাত্রে শোয়ার আগে দু তিন ফোঁটা মুক্তধারা এক কাপ জলে দিয়ে কুলকুচি করলে কোনো প্রকার ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটতে দেয় না। নিয়মিত ব্যবহারে দাঁতের এনামেল ভালো থাকে, দাঁত শক্তিশালী হয় ও মুখে সুগন্ধ থাকে। এছাড়াও গৃহপালিত প্রাণী পশু পাখির ক্ষেত্রে মুক্তধারা সমান কার্যকরী এক আশ্চর্য ঔষধ। আরো অন্যান্য বহুবিধি রোগে মুক্তধারা ব্যবহারে সুফল পাওয়া যায়, পরীক্ষা প্রার্থনীয়।
2: সকলকে বকরিদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর সালাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এই বকরিদ হলো ওই যে কথায় আছে সবই মায়া, সেই যেমন কথা বলে তেমনই কথা বলে, সব মানুষ সমান, সকলেই আমার ভাই, তাই সকলকে নিয়ে সকলের সঙ্গে একসঙ্গে ভালোভাবে থাকা, শুধু নিজের টুকু নয় সকলকে নিয়ে ভালোভাবে থাকা, ওই গাহি সাম্যের গান সেই কথাই উঠে আসে আজ বারে বারে। সকলে ভালো করে সুস্থ ভাবে থাকুন আর এই সাম্যের বাণী ছড়িয়ে দিন দিকে দিকে।
3: ইউনানির অবদান মুক্তধারা, নানান রোগে ভোগেন যারা সঙ্গে রাখুন হার্বাল ড্রপ মুক্তধারা, একাধিক রোগের প্রাথমিক চিকিৎসায় ফলদায়ক ঔষধ মুক্তধারা, নির্মাতা একে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড।
4: আমরা পেয়েছি আমাদের প্রিয় বন্ধু হাকিম আবুল কালাম আজাদকে।
5: আমরা মোটামুটি একটা জায়গায় এখন পর্যন্ত এসে গেছি। আমাদের যে সাংবাদিক হাতিমুল ইসলাম, ওনার অনেক প্রচেষ্টায় আমাদের এই ক্ষুদ্র কোম্পানি উনি ভালোবাসেন এবং আমাদের প্রোডাক্ট নিয়ে উনিও ভাবেন অনেক কিছু। তো যাক, আমরা সাধারণ মানুষের মধ্যে এটাই বলতে চাইছি যে আমাদের তো কাজের শেষ নাই, তো রোগ ছাড়বে কখন? নানান রকম রোগে আমরা জর্জরিত, বাড়ি যাচ্ছে ও দেখা যাচ্ছে যে অ্যালার্জি ফর্ম করেছে, করে তার কষ্ট হচ্ছে, কারোর কাশি, কারোর ব্যথা, হ্যাঁ কারোর লেগে গেছে, ছিঁড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি আপনাদের এই সবগুলো আকস্মিক যে অসুখগুলো হয়ে থাকে, ফার্স্ট এড বক্স হিসাবে আমাদের এটা আপনারা রাখুন। আজকে আমরা ঈদুজ্জোহায় চলে এসেছি, ঈদুজ্জোহা আমাদের হচ্ছে বা হলো বা হবে দিনের পর দিন, আমরা কিন্তু ওই শেষ নাই, আমরা সারা বছরই আপনাদের পাশে আছি। এই ক্ষেত্রে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমাদের কোরবানি মানে একটা মাংস খাওয়ার প্রবণতা থাকে, তো এইখানে যদি আমাদের পেটে কোনো গোলমাল হয় বা অস্বস্তি হয় তাহলে কষ্টকর ব্যাপার। তাই এই জায়গাতে আজকে বলবো, আপনি একটা ছোটো ফাইল 110 টাকা দিয়ে বা 150 টাকা দিয়ে মাঝারিটা নিয়ে রাখুন, খাওয়ান আপনি যা খুশি, কিন্তু আপনি পাঁচ ফোঁটা মুক্তধারা খেয়ে শোবেন। আপনার কোনো ডিস্টার্ব নাই, পেটের সব ভালো হয়ে যাবে। মুক্তধারা পেট সম্পর্কে যত রকম অসুখ আছে না কেন, আপনার আলাদা আলাদা করে আমাদের আয়ুর্বেদিক বা ইউনানি বা অ্যালোপ্যাথিক যাই বলেন না কেন দিতে হয়। এটা পেট ডাকা জন্য আলাদা দিতে হবে, পাতলা পায়খানার জন্য আলাদা দিতে হবে, শক্ত পায়খানার জন্য আলাদা দিতে হবে, কিন্তু ওই সব না, আমাদের একটা দিলে যথেষ্ট। মুক্তধারা পাঁচটা খাওয়ান, আপনার সেই রোগগুলো আপনার আপনি থেকে পালিয়ে যাবে। তা আজকে আমাদের যে কাজটা এসেছে, যে ঠান্ডা কিছুটা গরম, এতে আমাদের সর্দি কাশি, হ্যাঁ গলা খুশখুশ করা, নিমন্ত্রণ এগুলো যেন হয়েই আসছে, তো এগুলোর জন্য আমরা কষ্ট করে একটা মুক্তধারা বাড়িতে রাখি। কাটা ছিঁড়া পোড়া মাথা ধরা, হ্যাঁ তেল পুড়ে পুড়ে গেল, আপনার জ্বলন করছে, আপনি ওখানে একটু লাগিয়ে দেন, ফুসকা নেবে না, জ্বালা থাকবে না, ভালো হয়ে যাবে। আরে এত কাছের বন্ধু আপনি কোথায় পাবেন? আপনি যেখানে যান না কেন, ওদের আলাদা দিক, সেভাবে তারা ব্যবহার করবে। আর আমরা বলবো এটা আপনি ফার্স্ট এড বক্স হিসাবে আপনি এটা ব্যবহার করুন। আমরা কাটা ছিঁড়া হলে কী করতাম, কেচকোচের ডাঁটা ছিলে ওখানে একটু রসটা দিয়ে দিতাম বা দুগুলা খাঁচে দিতাম, এটা তো আমরা খবরাজি করেছি। আর এখন তো আমাদের এটা সরকার স্বীকৃত বড়ান ওষুধ, তাহলে এই জায়গাটাতে আমরা পিছিয়ে থাকবো কেন? শত রোগের কাজ করে, নানান রোগে ভোগেন যারা, ব্যবহার করবেন মুক্তধারা। আপনার এক থেকে দুবার লাগালে যথেষ্ট। আবার আপনি খাওয়ার ব্যাপারটা বা সেটা বললাম, যদিও লাগানোর ব্যাপারটা হলো এক ফোঁটা দু ফোঁটা, আর কোনো রোগ নাই। আপনি কাজের মানুষ, ভালো মানুষ, বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া করলেন, বিছানায় শুয়ে আপনি দু ফোঁটা জিভে দিয়ে গিলে নেন, দিয়ে শুয়ে যান, আপনার শ্বাস প্রশ্বাস ভালো চলবে, আপনার কোনো চিন্তা থাকবে না, শরীরে যে আপনার ক্লান্ত ভাব সেটাও কেটে যাবে, এর এত পাওয়ার আছে। তাই আপনি এইসব মেডিসিন সবসময় পাওয়া যায় না, আজকে আমার 100টা প্রোডাক্ট আছে বলে এই মেডিসিনটা আমি বের করতে পেরেছি, কারণ এই মেডিসিনটা ওইভাবে বের করা যাবে না। এসব সব আপনার দারুচিনি, এলাচ, লবঙ্গ এইসবের তেল আছে হিসাব করা, এইসব তেলে প্রচুর দাম, যাই আপনারা অল্প ছোটোখাটো কোম্পানি নিয়ে এটা করতে পারবেন। আপনি একটা ব্যবহার করুন, দেখবেন যে আপনার বাড়ি ছাড়ছে না। মুক্তধারা এমনই জিনিস, আমাদের পাড়ার যত বাচ্চা কাচ্চা আছে কথা ফুটে নেই, তারা বলবে মুক্তধারা আছে গো।
6: ঠিক,
5: তো এই জায়গাটাতে আপনার বাড়ি তো তৈরি হয়ে যাবে 3 দিনের মধ্যে। আপনি একটা বাড়িতে রাখুন, দেখবেন আপনার ছেলে হোক মেয়ে হোক ভালো থাকুন, কিন্তু ওই আপনার মুক্তধারা আপনাকে চাইবে আমার ওখানে মুক্তধারা লাগিয়ে দাও। হ্যাঁ আলতো আলতো কথা ভালো লাগছে খুব, তো আমরা বরাবরই দেখে আসছি এই জিনিসটা আছে, এবং এটা পাড়া প্রতিবেশীর উপকার হয়, সবাই কিনতে পারে না, আবার পয়সা থাকলেও সবসময় কাছে থাকে না, তা আপনার বাড়িতে রাখুন, পাঁচটা লোকেরও উপকার হবে আপনারও হবে। আর মুক্তধারা নিয়ে গল্প কিচ্ছু নাই, 140টা হিসাবে আমরা রোগের কাজ করাই, অতগুলো বলা তো সম্ভব হয় না। আপনার ভিতরে একটা কাগজ আছে, ওটা পড়ে নেবেন, আর যেটাতে আপনার দরকার একমাত্র চোখের ভেতরে দেবেন না, বাদ বাকি সব জায়গায় ব্যবহার করেন। দাড়ি কাটলেন আপনারা এক ফোঁটা হাতে নিয়ে একটু জল দিয়ে হাতটাকে মুড়িয়ে আপনি গালে লাগিয়ে দিন, আপনার সেফটি হবে না, ব্যথা থাকবে না। আপনার আমাদের যেগুলো এখন বর্তমান খাদ্য, সে খাওয়ার আমরা তো বাড়ির কম খাই, বাজারের কেনা খাওয়ার খাই, রুটি বলুন আর বিরিয়ানি বলুন আর যাই বলুন, তো এইগুলো মুখরোচক না হলে তো ওরা বাজার করতে পারবে না। আর মুখরোচক আমি সহ্য করতে পারবো কি সেটা আমাকে ভাবতে হবে। তো সেই জায়গাটা আপনি যদি মনে করেন খান যা খুশি, আপনি 5 ফোঁটা মুক্তধারা খেয়ে নেবেন, আপনার সবটাই হয়ে যাবে। অতএব মুক্তধারা বাড়িতে না, ব্যাগে না, পকেটে রাখার জিনিস, আপনারা একটা ব্যবহার করুন, মেলা পয়সা খরচা করেছেন, আরও করবেন যতদিন বাঁচবেন, শরীর তো কাউকে অসুখ বলে আসবে না, আর কার কাছে ভালো হবে তা বলা যাবে না, আর আপনিও চুপ করে বসে থাকতে পারবেন না। তো তার মধ্যে দিয়ে একটা মুক্তধারা পাড়াঘাটে রাখুন, নিয়মগুলো পড়ুন, সেই নিয়ম অনুসারে ব্যবহার করুন, তারপরে আপনার সাথে আমার কথা হবে। তবে আমি আর আজকে বেশি বাড়াচ্ছি না, আমি ওই আপনার নাম্বারটা একটু লিখে নেন তাহলে সুবিধে হয়, 9609977275, দেখুন মিলিয়ে নেন, 9609977275। ডবল সেভেন।

0: 2 7 5 এই নাম্বারে আপনি অনুষ্ঠান চলাকালীন খোলা করবেন না, তারপরে করবেন বা তার পরের দিন করবেন, সারাদিনই খোলা থাকে। আমাদের পুরনো নতুন যত চিকিৎসা হয় সব আমাদের এই হরিহর পাড়ার চেম্বার থেকেই হয়। আমাদের ওষুধের মধ্যে সব রকমই ওষুধ আছে, চিকিৎসা পুরনো রোগের নতুন রোগের চিকিৎসা করা হয়। আপনারা সুবিধা মতো ফোনে যোগাযোগ করে নেবেন, নিয়ে আসবেন, দেখবেন, তাহলে আপনার আস্তে আস্তে একটা সাহস চলে আসবে যে এই কেমিক্যালসের এক মুক্ত ধারা সমস্ত রকম কাজ করে আর আমাদের অন্য কিছু দরকার নেই। তাই আমরা মুক্ত ধারা সবসময়ের জন্য মুক্ত মনে আমরা একটা কাছে রাখি। আর আজকে এই পর্যন্তই রাখলাম, আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকুন। আমাদের ওষুধপত্র আপনারা একটু একটু করে ব্যবহার করে এর গুণগত মানটা বুঝিয়ে দেন। আজকের মতো এখানেই শেষ, খোদা হাফেজ।
1: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগি ও মূর্ছায় দুফোঁটা তুলোয় ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং 5 ফোঁটা করে দিনে 2 বার খান।
2: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে 2 ফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
1: মুক্তধারা, নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় 1 চামচ ঠান্ডা জলে 2 ফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে 5 ফোঁটা করে দিনে 2 বার সেবন করুন।
2: মুক্তধারা, চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জলিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে 2 বার করে 8 ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর বুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনে এ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275,
3: 9434640048,
2: ওয়েবসাইট www.akechemicalspvt.ltd.com, উপস্থাপনা সাদাতুল নাজমিন, প্রযোজনা হাতিমুল ইসলাম, সম্পাদনা সুখময় ব্যানার্জি।
4: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানের বিষয় আমার যেসব দিতে হবে, এই বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসুন এই 2 ফোন নম্বরে 9434921300 এবং 03482259648। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। প্রথম গানে গুলাম আলী।

আপনারা শুনছেন আকাশবাণীর মুর্শিদাবাদ FM বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। এবারে শিল্পী নচিকেতা চক্রবর্তী।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভিয়েতনামের দিনাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগির আজ সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
1: और इसके लिए नरेंद्र मोदी जी ने एक डेमोग्राफी चेंज कमीशन कमिटी बनाने का निर्णय किया है। ये हाई पावर कमिटी देश भर में जनसंख्यिकी का जो कृत्रिम बदलाव हुआ है उसके कारणों की भी चिंता करेगी, उसके उपायों की भी चिंता करेगी। और इसके लिए कोई कानून बनाने की जरूरत है तो इसकी भी चिंता करेगी।
0: বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। 3 দিনের গুজরাট সফরে শ্রী শাহ আজ জেধভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্য করেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাগরে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ি তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তাঁর দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথও বিলম্বিত হয়েছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাঁকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিজয়ের পর 2023 সালের মে মাসে সিদ্ধারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। তিনি এর আগে 2013 থেকে 2018 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে আসাম, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালাম, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। অনুষ্ঠানে বক্তব্য রেখে শ্রী চৌহান বলেন, দেশের কোনো দরিদ্র মানুষ যাতে কাঁচা বাড়িতে বাস না করেন তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, 4,95,00,000 বাড়ির লক্ষ্যমাত্রা থাকা এই প্রকল্পে ইতিমধ্যেই 3,91,00,000 বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

রাজস্ব উৎপাদনের জন্য প্রস্তাবিত জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, চিহ্নিত জাতীয় মহাসড়ক সম্পদগুলির মোট সম্মিলিত দৈর্ঘ্য 1692 কিলোমিটারেরও বেশি। এগুলি হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র সহ 9টি রাজ্য জুড়ে বিস্তৃত। এই উদ্যোগের মূল লক্ষ্য হল চালু থাকা জাতীয় মহাসড়ক সম্পদগুলিকে কাজে লাগিয়ে আরও পরিকাঠামো উন্নয়নের জন্য মূলধন সংগ্রহ, বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং জাতীয় মহাসড়কের সম্প্রসারণকে ত্বরান্বিত করা। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা মূল্যায়ন এবং ফলাফল পরবর্তী বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করতে আজ নতুন দিল্লিতে সিবিএসই সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সময়মতো এবং শিক্ষার্থী বান্ধব পদ্ধতিতে সমাধানের উপর জোর দিতে বলেছেন শিক্ষামন্ত্রী। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের যেসব পরিষেবা দেওয়া হয় তার অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। কাজে কোনো রকমের গাফিলতি বা ত্রুটি দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন শ্রী প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠানো যাবে মাই গভ, ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা 1800 11 7800 টোল ফ্রি নম্বরে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বেসরকারি বৈঠক জিমনিচের অধিবেশনে যোগ দেন। বিদেশমন্ত্রক জানিয়েছে আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রাসঙ্গিক নীতিগত বিষয়, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং বৃহত্তর অঞ্চলের ঘটনাবলীর ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে কথাবার্তা হয়। বৈঠকের ফাঁকে শ্রী জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারহান বিন আবদুল্লাহ, ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সেভিহা এবং স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মন্ত্রক জানিয়েছে এই বৈঠকে পশ্চিম এশিয়া, ইউক্রেন সংঘাত, ভারত ইইউ সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৃহত্তর আঞ্চলিক ঘটনাগুলির বিষয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং আগামী শনিবার 5 দিনের সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই তাঁর এই ভারত সফর। রাষ্ট্রপতির শপথসঙ্গী হিসেবে সেদেশের কয়েকজন মন্ত্রিসভার সদস্য, উচ্চ পর্যায়ের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীরাও থাকবেন। সেদেশের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার পর অং হাইং এর এটি হবে ভারতের প্রথম সফর। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় ঈদ উজ্জোহা পালনের খবর এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি হ্রাস পাবে। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অখিল শ্রীবাস্তব বলেন, আগামী 3 দিনে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে চলতে থাকা তাপপ্রবাহের পরিস্থিতি থেকে মানুষ নিষ্কৃতি পাবেন। তিনি জানান, পশ্চিমী ঝঞ্ঝা এবং দমকা হাওয়া সহ মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনার কারণেই আবহাওয়ার এই পরিবর্তন। ভিয়েতনামের দিনাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগিরা সেমিফাইনালে উঠেছেন। পুরুষদের 45 কেজি গ্রেকো রোমান বিভাগে সচিন কালাপ্পা সিডোলে জর্ডানের শাহিদ আহমেদ সহ আল ওবায়দকে 11-4 ব্যবধানে পরাজিত করেন এবং 110 কেজি বিভাগে রুদ্রকিরণ নিমহান কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়ার সেওক মুসিমকে 8-0 ব্যবধানে হারান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনূর্ধ্ব 23 এশীয় চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগীরদের দুর্দান্ত সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামী

0: কাল নবান্নে প্রিন্সিপাল সেন্সর অফিসার কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। খবর এখানে শেষ হলো, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

আজ পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে আমার কাছে দূরে সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, প্রণাম আর এক আকাশ ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের লাইভ ফোন ইন কথা ও গানে, সঙ্গে অর্চিতা।

আজকের কথা ও গানের বিষয় আমার যে সব দিতে হবে। আজকের এই শিরোনামটি রবীন্দ্রগানের একটি অংশ। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, আমার চোখের চেয়ে দেখা আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা আমার আনাগোনা, সব

এই গানটিতে আত্মসমর্পণ, ত্যাগ, দানশীলতা এবং জীবনের সমস্ত কিছু বৃহত্তর কল্যাণের উদ্দেশ্যে উৎসর্গ করার কথা বলা হয়েছে, যা আজকের পবিত্র উৎসবের আদি তত্ত্ব, যা আমাদের জীবনের সত্য। প্রকৃত প্রাপ্তির আনন্দ ভোগে নয়, বরং দেওয়ার মধ্যেই নিহিত। মানুষ সাধারণত জীবনে পেতে চায়, হ্যাঁ পেতে চায় ধন, পেতে চায় সম্মান, সুখ কিংবা সাফল্য। কিন্তু মানুষের জীবনের সার্থকতা গ্রহণে নয়, বরং দানে। আজকের এই কুরবানির উৎসব সেই কথাই বলে, নিজের অহংকার, হিংসা, দেশ বিদ্বেষ, পরশ্রীকাতরতা, পরনিন্দা, এগুলোর কুরবানি দিয়ে প্রকৃত মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো। আচ্ছা, আমরা কি সত্যি আমাদের এই আচরণের বিসর্জন দিতে পারি? চেষ্টা তো করতে পারি। অন্যের জন্য আমরা নিজেদের অংশের কতটুকু বিলিয়ে দিতে পারি? উজাড় করে দিতে পারলেই জীবন হবে সার্থক, জানি। এবং এটাও জানি, সেখানেই উৎসবের সার্থকতা। আর সেই প্রেক্ষাপটেই আজকের বিষয়, আমার যেসব দিতে হবে, এই বিষয়ে সঙ্গ অনুসঙ্গ নিয়ে আসুন কথা এবং বার্তায়। এই দুই ফোন নম্বরে 9434921300 এবং 0348225964।

0: 3484859648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
1: নমস্কার শিকারী।
0: নমস্কার,
1: আমি ইটন চক্রবর্তী কথা বলছি, মানিকনগর বেলডাঙ্গা।
0: হ্যাঁ, আজকের বিষয় রেখেছি আমার যে সব দিতে হবে,
1: আমার যে সব দিতে হবে তাকেই সমর্পণে, শূন্য হয়ে যেতে হবে তোমার শ্রীচরণে।
0: যেটা বলার কথা যে এই যে আমাদের দেওয়া, এই দেওয়ার তাৎপর্যটা আপনার কাছে কিরকম?
1: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন দিদি। আসলে দেওয়া শুধুমাত্র তো হাতে দেওয়া নয়, এই মানবিক প্রসাদ, মানবিক মূল্যায়ন, মানবিক চেতনা যদি সত্যি আমরা ত্যাগের মাধ্যমে দিতে পারি, তবে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর উদ্যমতা কিন্তু কখনোই আঁকড়িয়ে ধরতে পারবে না। এই দেবতা হক ত্যাগের মাধ্যমেই, আমি যাকে ভালোবাসবো, আমি যাকে সর্বস্ব দেব, সে যেন আমার মনের মধ্যে থেকে দানটা হোক, সে দানটার প্রতি যেন আমার কোনো আকর্ষণ থাকে না। অর্থাৎ আমরা যেন কোনো সময় কার্পণ্য দোষে নিজেকে দুষ্ট না হতে পারি,
0: মানে উজাড় করে দেওয়ার কথা বলছেন।
1: একদম, মানে দিতে গিয়ে কোনো কিছু যেন কার্পণ্য বোধ না করি, এই দিলাম বলে আমার পিছনে হাত টানলো তা নয়, কারণ আমাদের জীবনটা কিন্তু সবসময় তারই ছায়ায়, কখনোই কামনা বাসনার রৌদ্রে অর্চিতাদি নয়।
0: একদম,
1: আর এই জন্যই দেওয়াটা হোক সকলের উদ্দেশ্যে, সকলের তরে প্রত্যেকে আমরা, ওই যেখানে কবি বলেছেন না, তুমি পাখি হয়ে যাও, তুমি মানুষের পাশে গিয়ে দাঁড়াও, হ্যাঁ তুমি সেরকম ভাবেই যাও যার জন্য তারা বসে আছে। আর এই মহান ত্যাগ, মহান আদর্শ, মহান চেতনার জন্যই তো আমরা শ্রেষ্ঠ জীব। আমরা কি হতে পারি না মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য? এটা কি বললাম দিদি?
0: ভালো থাকুন, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুদের বলি, আজকের এই বিষয়ে আপনারা যদি বার্তা পাঠাতে চান, রাত 10:50 পর্যন্ত আপনাদের পাঠানো সমস্ত বার্তা আমি পড়ব, কথা দিচ্ছি। যাব বার্তায়। পাঠিয়েছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, আমার চোখে চেয়ে দেখা, আমার কানে শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা সব দিতে হবে। খুব সুন্দর চেতনা আমাদের অকৃপণ হতে শেখায়। কিছু দেওয়ার পরিবর্তে আমাদের অন্তরে যে খুশি মেলে, পার্থিব ভোগবিলাস কখনোই দিতে পারে না, এই পরম আনন্দ আমাদের খুঁজে নিতে হবে। দুহাতে মুঠো ভরে, আলগা কপাল জোড়ে, দেব তোমার গালে গল্পের মুখ, তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরণ দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ, প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে, পাতায় পাতায় জোটে ঠোঁটের ম্লান, আরো আদিম গাছ হবে, সূর্য নরম হবে, কান্নার গভীর দেখি ভাসছে দালান, আলতোতুলোর মতো ঘুম পড়িরা সুতো, ছায়ার বুকে দাগ টেনে আঁকি প্রিয় গান, যবে ফুল গাছে মেঘ হবে, চুপ কথা জমে কালো, তবে যুক্তির ভার কমে দাগবে কামাল। দুহাত মুঠো ভরে আলগা কপাল, জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ, তুমি প্রচ্ছদে রং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ, আমার মেঘলা আকাশে বৃষ্টি, তোমাকে দিলাম শুধু শ্রাবণ, সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, নিঃস্বার্থভাবে কাউকে সুচেতনা দেওয়া, অনুপ্রেরণা দেওয়া আমাদের একান্ত কাম্য। বাহ, লিখেছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। মনোজদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাব ফোনে, 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, কে বলছেন?
2: আমি নওদা থানাতে গোগন্ডা হালদার বা নরসম হালদার থেকে
0: বলছি। বলুন বলুন,
2: আমার কি দিতে হবে?
0: আমার যে সব দিতে হবে,
2: তা আজকের দিনে যেদিন অনুষ্ঠানটা দিতে হয় কুরবানির দিন, তার একটা কথা আপনাকে দিতে হয় বলি, যখন ইসমাইল যখন কুরবানি দিয়েছিল ইব্রাহিম ওর বাবা, তা ওকে তো ভগবান ওকে সবসময় জন্যই মানে ওর কাছে সে দাবিদার হয়েছিল যে তুমি আমাকে কি দিতে চাও। হ্যাঁ, তা বলেছিল যে আমি অনেক কিছু দেবো, বলে কোনো জিনিস চাই তোমার।
0: একটু একটু থামাই, এই গল্প হয়তো কম বেশি আমরা সবাই জানি, কিন্তু আজকে আমরা বসেছি আমরা আমাদের নিজেদের জীবনে কিভাবে কি দিতে পারি বা দিই বা দেওয়ার চেষ্টা করি। আপনি কিভাবে নিজের কোনো কিছু দান করবার চেষ্টা করেন?
2: দান করা বলতে গেলে দিদি ভাই
0: অনেক কিছু হয়, পার্থিব হয় অপার্থিব হয়।
2: হ্যাঁ, পুজো আচ্ছা হলে পরে কোনো জিনিস হলে পরে কোনো লোক যদি বাড়িতে আসে কোনো লোক, তাকে সবসময়ের জন্য দেওয়ার চেষ্টা করতে হবে, তাকে ঘোরানোটা যাবে না। তার কারণ সেইটাই আমাদের কিন্তু চোরা খাচ্ছি। তো যে কোনো জিনিস আমি তাকে দেবো, দিয়ে আমি বলবো না তোমাকে আমি খেতাম,
0: মানে নিজে নিজে যে শুধু আনন্দ করব তা তো নয়, সেখান থেকে সবাইকে ভাগ করে দিলে বুঝি সেই আনন্দটা অনেক বাড়ে, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ। নরতমদা সঙ্গে থাকুন, পরের বন্ধুর কাছে যাই, কেমন সঙ্গে থাকুন।
2: হ্যাঁ,
0: 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো
3: জি,
0: হ্যালো বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে না আপনার কথাটা, বলুন একটু জোরে।
3: আপনাকে এবং সকল শ্রোতা বন্ধুদের জানাই

0: প্রিয়জন থেকে ইন্দ্রাদের শুভেচ্ছা ভালোবাসা।
1: হ্যাঁ,
0: আমাদেরকে ঈদের কোরবানির যে নিয়ম কি নিয়ম ছিল কি ভালো মন্দ আমরা সকলে জানি গল্পটা।
1: হ্যাঁ, কিন্তু
0: যাচ্ছি না মানুষকে ভালোবাসতে হবে, আর আমরা যদি ভালোবাসতে পারি তাই আমাদের কথা আমার যেটা দিতে হবে এইগুলো কিন্তু সঠিক ভাবে হবে। চাইবো
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
2: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
1: হ্যাঁ বলুন।
2: আমায় যে সব দিতে হবে সেটা আমি জানি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রায় সবাই নিচে এসেছে, কোটি টাকার মালিক সে ভাবছে রাতারাতি কোটি কোটি টাকা করা যায়। একটা বৃহৎ পরিবারে পাঁচজনের মধ্যে একজনের কোনোভাবে খাবার জোটে, আর চারজন মুখ ঘুরিয়ে থাকে, কথা বলে না। এমন পরিস্থিতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দূষিত সমাজকে স্বচ্ছ সুস্থ করার দায়িত্ব রাজনৈতিক স্বচ্ছতা কাঁধে তুলে নিয়েছে, সেটা ইতিবাচক দিক। যতই যে অন্যায় করছে, প্রকৃতি কিন্তু কাউকে ক্ষমা করেনি, করছেও না করবেও না, অতএব চিন্তার কোনো কারণ নেই। প্রকৃতি একমাত্র সহায়, ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
1: সঙ্গে থাকুন, ভালো থাকুন। যাব বার্তায়। বার্তা পাঠিয়েছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। বলছেন, শুভ সন্ধ্যা দিদি, আমার যে সব দিতেই হবে, সত্যি কি আমরা দিতে পারি? হ্যাঁ পারি। আমার যে কাজ, আমরা যে কাজ করি তার জন্য করি, সে খুব খুশি হয়। এইটুকু করে আমি আনন্দ পাই। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন। সুমিতাদি, অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। পরের বার্তা পাঠিয়েছেন মধু মঙ্গল পাল ত্রিমোহিনী থেকে। লিখছেন, নমস্কার দিদিভাই, শুভ সন্ধ্যা। আমার যেসব দিতে হবে সেগুলো যেন দায়িত্ব নয়, ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে দিতে পারি। জীবনে অনেক কিছু পাওয়ার আনন্দ আছে, কিন্তু কাউকে কিছু দিতে পারার আনন্দটা সত্যিই আলাদা। ছোট ছোট দেওয়ার মাঝে সম্পর্কের মায়া, বিশ্বাস আর ভালোবাসা আরও গভীর হয়। আমরা সবাই হৃদয় থেকে দেওয়া শিখি, কারণ সুন্দর মন আর সুন্দর ব্যবহারই মানুষের সবচেয়ে বড় উপহার। ঠিক লিখেছেন মধু মঙ্গল পাল ত্রিমোহিনী থেকে। মধুমঙ্গলদা, অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকবার জন্য। মানুষের জীবন শুধু জীবনের জন্য বেঁচে থাকবার নাম নয়, বরং অন্যের জন্য কিছু করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। পৃথিবীতে আমরা প্রত্যেকে কিছু না কিছু পাই, ভালোবাসা, শিক্ষা, সহায়তা, স্নেহ, প্রকৃতির উপহার এবং সমাজের অসংখ্য সুযোগ সুবিধা। কিন্তু শুধুমাত্র গ্রহণ করেই যদি জীবন কাটিয়ে দিই, তবে জীবনের পূর্ণতা আসে না। জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় দানের মধ্যে। তাই বলা যায়, জীবনের সার্থকতা গ্রহণে নয়, বরং দানে। জন্মের পর থেকেই মানুষ গ্রহণ করতে শেখে। শিশুর প্রথম প্রয়োজন মায়ের স্নেহ, পরিবারের যত্ন এবং সমাজের সহায়তা। বড় হতে হতে সে শিক্ষা গ্রহণ করে, অভিজ্ঞতা অর্জন করে এবং সমাজের নানা সুযোগ ভোগ করে। কিন্তু এক সময় মানুষের উপলব্ধি হওয়া উচিত যে শুধুমাত্র নেওয়া নয়, ফিরিয়ে সুযোগ ভোগ করে। কিন্তু এক সময় মানুষের উপলব্ধি এটা উচিত, শুধুমাত্র নেওয়ার মধ্যে আনন্দ নেই, ফিরিয়ে দেওয়াও জীবনের দায়িত্ব। যে মানুষ সমাজ থেকে শুধু নেয়, সে হয়তো নিজের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু যে মানুষ সমাজকে কিছু দেয়, সে সমাজের হৃদয়ে চিরস্থায়ী হয়।

0: জাবু বার্তায় আপনারা রয়েছেন আকাশবাণী মুর্শিদাবাদ এফএম লাইভ ফোন ইন কথা ও গানে অনুষ্ঠানে। আজকের বিষয় আমার যেসব দিতে হবে। বার্তায় যাই, জয়দীপ সূত্রধর ফ্রম বেথুয়া ডহরি লিখছেন, আমি হিসেব করে ভালোবাসিনি কখনো, যা ছিল বুকের ভেতর সবটুকুই দান করেছি, বিনিময় ফেরত চাইনি সুখ বা প্রতিশ্রুতি, শুধু চেয়েছি আমার দেওয়া ভালোবাসাটুকু যেন বেঁচে থাকে তোমার কোনো এক নীরব বিকেলে। আমি ভালোবাসাকেই দান করেছি, কারণ আমি জানি যা দান করা যায় তাই একমাত্র নিজের হয়ে থেকে যায়। লিখেছেন জয়দীপ সূত্রধর ফ্রম বেথুয়া ডহরি। ধন্যবাদ জয়দীপ দা আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য। পরের বার্তা পাঠিয়েছেন আমিনুল হক সরকার, তালবাগান পাড়া থেকে লিখছেন, খুব সুন্দর বিষয়, তবে প্রথমেই জানাই দিদি আপনাকে ও আমার সকল বন্ধুদের ঈদের শুভেচ্ছা। আজকের দিনটি কোরবানি অর্থাৎ ত্যাগের দিন হিসেবে পালন করি। আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় আছে, যথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎস্যরস আছে, আজকের দিনে উচিত সেগুলোকে ত্যাগ করে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলি, আর সেটাই হবে আজকের দিনের সার্থকতা। এইটুকুই বললাম, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, এইভাবেই আপনাকেও অনেক ধন্যবাদ। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো,
1: মোহাম্মদ সাইফান থেকে বলছি দিদি।
0: হ্যাঁ বলুন, আপনাকে ঈদের শুভেচ্ছা। হ্যাঁ
1: হ্যাঁ, আপনাকে এবং এই শব্দ জগতের সকলকে পবিত্র পশু কুরবানির ত্যাগের শুভেচ্ছা। পুষ্প বৃষ্টির ন্যায় ঝরে পড়ুক সকলের উপরে, শান্তির ধারা বিবর্তিত হোক সকলেই, যেন সুখী জীবন কামনা করি। এই উদ্দেশ্যে বলি, আমার যে সব দিতে হবে, তো আমার বিশ্ব রাসুলকে যখন তিনি নবীয়ত পেয়েছেন, তা তিনার ধর্মপত্নী বলছেন যে সাত মুলুকের বাদশাহ ছিল তিনি, কাদেজাতুল কুবরা, তো তিনার প্রস্তাব যখন দিল তখন বিশ্ব রাসুল বলছে, দেখেন আমার একখানা কাপড় আর একখানা জামা আর একখানা আমার মাথার পাগ, আমি যে এই যে নিঃস্ব, এই নিঃস্ব যে সাজতে পারেন বা এতদিনের মধ্যে আপনার সাত মুলুকের বাদশার যে ধন দৌলত সমস্ত কিছু যদি বিলিবন্টন করে দিতে পারেন, তাহলে কিন্তু আমি আপনার কথাই রাজি। আর আমার কথা হলো, কখনো আমাকে অনুশোচনা করবে না, কখনো আমি এটা পেলাম না ওটা পেলাম না এইটা অভিযোগ থাকবে না কখনো। আমি উম্মতের ভারের নিয়েছি, তাই আমি যে রাস্তায় চলব সেই রাস্তায় কখনো আপনি বাধা হবেন না। এইটুকু প্রতিশ্রুতি যদি দেন তাহলে আপনার প্রস্তাবে আমি রাজি। বিশ্ব রাসুল কিন্তু বিশ্ব রাসুলের সেই প্রস্তাবে মা খাদেজাতুল কুবরা সেদিন প্রস্তাবে রাজি হয়েছিলেন, বা তার অনুসরণ অনুকরণ করে তিনি ইহকাল পরকাল জীবন।
0: বেশ, সঙ্গে থাকুন, এভাবেই সঙ্গে থাকুন,
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যাবো বার্তায়। বার্তা পাঠিয়েছেন রাতমা থেকে রতন ব্যানার্জি, গ্রাম রাতমা থেকে রতনদা লিখছেন, সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। দিতে হবে বা দেওয়া উচিত এটা কম বেশি আমরা সবাই জানি। আমি একটা বিচারে বিশ্বাস করি, সেই কাজ করতে কাউকে উপদেশ করতে পারি যদি আমি সেটা নিজে করে থাকি। অন্নদান, শিক্ষাদান, এগুলো যেমন যাদের প্রয়োজন তাদেরকে দেওয়া মানবিক কর্তব্য, ঠিক তেমনি এমন কিছু আছে যা দিলে দাতার ক্ষতি হয় না কিন্তু গ্রহীতার প্রভূত উপকার হয়, যেমন রক্তদান, যেটা আমি নিজে বছরে দু তিনবার করে থাকি। আমি দৃষ্টিহীন হয়েও সবাইকে বলার চেষ্টা করি, যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে রক্তদান কোনো সমস্যা সৃষ্টি করে না। প্রসঙ্গত বলি, মরণোত্তর অঙ্গদান আমি নিজে অঙ্গীকার করে রেখেছি। জীবন থাকতে রক্তদান এবং মরণের পর দেহদান অমরত্ব প্রদান করে। আসুন সকলে আমরা এই পবিত্র ঈদে নিজেকে জগতের সেবায় সামর্থ্য অনুযায়ী নিয়োজিত করি। সকলকে আজকের এই শুভ দিনের শুভেচ্ছা জানিয়ে এবং ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে লেখায় ইতি টানলাম। ধন্যবাদান্তে রতন ব্যানার্জি, রাতমা রামপুরহাট থেকে। রতনদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি রক্তদানের মতো মহৎদান তো মানে কিছু হয়ই না, এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত, কারণ একটি জীবনদান প্রায়। এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। যাব পরের বার্তায়। পরের বার্তাটি পাঠিয়েছেন আশিক কাশিমবাজার থেকে। আমার যেসব দিতে হবে কিন্তু কবে দিতে হয়, জানিয়ে দিতে হয় কিন্তু কবে, যবে সব পাওয়ার মাঝে নিজেকে মিলিয়ে দেবে সুখ মনের অসুখ দিতে হবে। কাঙালের মনের সেই কিছু পাওয়ার আনন্দে দিতে হবে, কাঙালের মনের সেই কিছু পাওয়ার আনন্দে দিতে হবে ঝাঁপ, মিটিয়ে মনের পাপ দিতে হবে, ঘুরির সুতোর সেই আলগা টান দিতে হবে, ঘুরির সুতোর সেই আলগা টান দিতে হবে, কেটে যাওয়ার পর ঘুরিকে বিদায় দিতে হবে, না পাওয়া জিনিসগুলো পাওয়ার পর আবার ছেড়ে দিতে হবে, কিন্তু কবে? না পাওয়া জিনিসগুলো পাওয়ার পর আবার ছেড়ে দিতে হবে কিন্তু কবে, যবে মাঠের শেষ আলোয় সোনালি ধানের ধরে রাখা সূর্যের আলো মনে রেখে দেবে তাও দিতে হবে, তখনই নিজেকে মেলে দিতে হবে, ঘাস ফড়িংয়ের পাখায় ইঁকে দিতে হবে, না পাওয়া জিনিসগুলো পাওয়ার পর আবার আবার ছেড়ে দিতে হবে। লিখেছেন আশিক কাশিমবাজার থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকবার জন্য। যাব ফোনে 9434921300। কোন বন্ধু রয়েছেন? হ্যালো হ্যালো 9434921300। কোন বন্ধু রয়েছেন? হ্যালো
2: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে?
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ সায়ন বলো।
2: কৃপন কবিতাটার কথা আমার খুব মনে পড়ছে
0: একদম
2: এই বিষয়টা। যে আমি আগে যদি জানতাম তাহলে দিতাম সব আমার শূন্য করে,
0: সকল শূন্য করে,
2: সকল শূন্য করে। আমি যদি জানতাম আমি যে এটা পাবো, একটা কোনা দিয়ে যদি আমি একটা সোনার কোনা পাই, এটা তো মেটাফার তাই না? একটু দিলে ভগবান পরম করুণাময় সব,
0: মানে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে,
2: সকল শূন্য করে,
0: মানে এই যে আফসোস,
2: মানে আমাদের আফসোসটা রবীন্দ্রনাথ
0: রবীন্দ্রনাথের নয়, এটা আমাদের সকলের।
2: এই আশ্বাস আমাদের সকলের যে সব দিবি কে সব দিবি পায়, আয় আয় আয় সবকে দিতে হবে। কেন আমার আমার আমার আমার আমি আমি কে কিচ্ছু না, গোটা বিশ্ব চরাচরে আমি আমি শুধুমাত্র একটা ভূমিকা, আমি যেখানে জানি না আমার কালকে দিনটা আমি দিনের আলো দেখবো কি, তাহলে আমি কেন মানুষকে অপমান করব, কেন মানুষের মনে দুঃখ দেব? একজন মানুষকে কত কথা বললে যাকে বলছি আমি আমার গায়ে ঝাল দিচ্ছি, সেই মানুষটার মনে কতটা ব্যথা লাগছে বলুন তো দেখি।
0: একদম
2: এই রাগ এই ক্রোধ এই ক্ষোভ এই অহেতুক অনৈতিকতা দিতে হবে, কার চরণে দিতে হবে? পরম করুণাময় ঈশ্বরের চরণে দিতে হবে, তাই না? এত রাগ এত ক্ষোভ এত মানে এত মানে যাই হোক এত বিদ্বেষ, আর যাই হোক ভালো মানুষ হওয়া যায় না, ভালো পথিক হওয়া যায় না, এই যে জীবনের পথটা সেই জীবনের পথে পথিক হওয়া যায় না, তাই না?
0: একদম একদম। সঙ্গে থাকো, ভালো থেকো। যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন পলাশ দে ঝিটকা থেকে। লিখছেন আমার যেসব দিতে হবে, আমি ভেবেছিলাম আমার অন্তরের জ্ঞান উজাড় করে দিয়ে ভালো ছাত্রছাত্রী তৈরি ও গঠন করতে, কই তা হলো না, যে দান করলে শেষ হয় না তা হলো শিক্ষা, অথবা এই ভুবনে এসেছি ঋণ শোধ করার জন্য, এই আমার কর্তব্য হোক। ঠগা ঠগানো নয়। পলাশ দে লিখছেন জিটকা থেকে, ধন্যবাদ পলাশ দা আপনাকে। এবার যাব পরের বার্তায়, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, সূর্যের কিরণ চাঁদের আলো আমার দেবার কথা বলে, আমার ভাষা আমার লেখায় যেন থাকে দেবার কথা। এভাবেই আপনাদের সঙ্গে জড়িয়ে আছি, এর চেয়ে আর বেশি কিছু দেবার নেই আমার। তবে এটা ঠিক, যেদিন দেখবেন আমার নাম আর উচ্চারিত হচ্ছে না, বুঝবেন আমার দেবার সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, আপনার নাম আমরা প্রতিদিন উচ্চারণ করতে চাই, আপনি আমাদের সঙ্গে বহু বহু বহু দিন থাকুন এভাবে। ধন্যবাদ আপনাকে। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো।
3: হ্যাঁ হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন।
3: বাড়ির বীরভূম থেকে অম্বিকা মন্ডল।
0: হ্যাঁ অম্বিকা দি বলুন।
3: দেখুন, আমার মধ্যে যেটুকুনি মানে শিক্ষা বলুন যা কিছু আছে, সেটুকুনি আমি যতটুকুনি পারি, হ্যাঁ সেটা কিন্তু আমি ছোট ছোট বাচ্চা বা এখানে যে সমস্ত মেয়েরা এখনো পর্যন্ত মানে নিজের নামটা পর্যন্ত সই করতে জানে না, আমি কিন্তু তাদেরকে যতটা পারি আমি তাদেরকে কিন্তু করানোর চেষ্টা করি, বা অনেককে করিয়েওছি, তারা নামটা পর্যন্ত মানে লিখতে পারতো না। সেরকম অনেক মেয়েদের বয়স্ক আছে আমাদের পাড়াতে, একটু করে আমি যেহেতু আমার একটা
0: ভালো কাজ করেছেন, দারুণ কাজ
3: করছি,
0: বা এই কাজটা চালিয়ে যান, এটা কিন্তু একটা বড় দান আপনার।
3: হ্যাঁ, তো এটা আমি যতদিন পারবো আমি
0: একদম একদম সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন, ভালো লাগলো। গ্রামের নাম ছিল শিউলিডাঙ্গা। চারিদিকে সবুজ ধান ক্ষেত, তালগাছের সারি, আর মাঝখান দিয়ে বয়ে গেছে সরু নদী কাঁসাই। সেই গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়ে ঘরে থাকত নিলয় নামে এক যুবক। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে সে বড় হয়েছে দারিদ্রের সঙ্গে লড়াই করে, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত শান্তি। গ্রামের মানুষ বলত ছেলেটা গরিব হতে পারে, কিন্তু তার মনটা যেন আলোয় ভরা। নিলয় প্রতিদিন ভোরে নদীর ধারে যেত, সূর্য ওঠার আগে নিস্তব্ধ সময় সে বসে থাকত চোখ বন্ধ করে। কেউ ভাবত সে ধ্যান করছে, কেউ ভাবত শুধু একা থাকতে ভালোবাসে, কিন্তু নিলয়ের মনে চলত এক গভীর কথোপকথন ঈশ্বরের সঙ্গে। তার একটাই প্রশ্ন, মানুষ কি সত্যি নিজের সবটুকু ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারে? গ্রামের মন্দিরে ছিলেন বৃদ্ধ পুরোহিত হরিদাস মশাই। একদিন নিলয় তাকে জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, ঈশ্বরকে কি দিলে তিনি সবচেয়ে খুশি হন? বৃদ্ধ হেসে বললেন, ফুল দিলে ফুল শুকিয়ে যায়, ধূপ দিলে ধোঁয়া মিলিয়ে যায়, সোনা দিলে তা মাটিতেই পড়ে থাকে, কিন্তু মানুষ যদি নিজের মন, নিজের অহংকার, নিজের ভালোবাসা ঈশ্বরের কাছে দেয়, তাহলেই সত্যিকারের নিবেদন হয়। কথাগুলো নিলয়ের হৃদয়ে গভীর দাগ কেটে গেল। তারপর থেকে সে শুধু পূজো নয়, নিজের জীবনটাকেই বদলে ফেলল। গ্রামের অসুস্থ বৃদ্ধদের সেবা করত, ক্ষুধার্তদের নিজের খাবার দিয়ে দিত, কারো ঘর ভেঙে গেলে মেরামত করে দিত। কেউ তাকে জিজ্ঞেস করলে সে শুধু বলত, আমি কিছু করছি না, সবই ঈশ্বরের কাজে লাগুক এই চাই। কিন্তু মানুষের জীবন তো শুধু শান্তির নয়, পরীক্ষারও। এক বছর সেই শিউলিডাঙায় ভয়ঙ্কর বন্যা এলো। নদীর জল ফুলে উঠে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেল। মানুষের কান্নায় আকাশ ভারী হয়ে উঠল। নিরয়ের ছোট্ট কুঁড়ে ঘরটাও ভেসে গেল। তার বহু কষ্টে জমানো সামান্য চাল, কাপড়, মায়ের পুরনো স্মৃতি সব হারিয়ে গেল। গ্রামের মানুষ দেখল, সবাই যখন নিজেদের বাঁচাতে ব্যস্ত, তখন নিলয় কোমর জলে নেমে শিশু আর বৃদ্ধদের উদ্ধার করছে। নিজের ক্ষতির কথা যেন তার মনেই নেই। একসময় ক্লান্ত হয়ে সে মন্দিরের সিঁড়িতে বসে ভাবতে থাকল। আকাশে তখন কালো মেঘ, মন্দিরের ভিতরের প্রদীপটাও নিভে গেছে। নিলয় কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি তো সব তোমার কাছে সমর্পণ করেছি, তবু কেন এত কষ্ট? সেই সময় সেই ঠাকুর মশাই, হরিদাস মশাই, তার কাঁধে হাত রেখে বললেন, যে সত্যি সবটুকু ঈশ্বরকে দেয়, ঈশ্বর তাকে শূন্য করেন না, বরং তাকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখেন। আজ দেখো, তোমার নিজের কিছু নেই, তবু তুমি কত মানুষের আশ্রয়। বৃদ্ধের কথায় নিলয় যেন নতুন আলো পেল। পরদিন সকালেই গ্রামের মানুষ একত্র হল। কেউ বাঁশ আনল, কেউ খড়, কেউ চাল ডাল, সবাই মিলে নিলয়ের জন্য নতুন ঘর তৈরি করতে লাগল। নিলয় অবাক হয়ে দেখল, যাদের জন্য সে এতদিন নিঃস্বার্থভাবে কাজ করেছে, আজ তারাই তার পাশে দাঁড়িয়েছে। এক বৃদ্ধা এসে বললেন, বাবা, তুই শুধু মানুষকে দিসনি, নিজের হৃদয়টাও দিয়েছিস, তাই ঈশ্বর আজ আমাদের দিয়ে তোকে ফিরিয়ে দিচ্ছেন।

আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ি এ কি কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবল

তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।

অনুষ্ঠান অর্থাৎ কথা ও গানে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, শুভচিন্তায় ভরে উঠুক আপনাদের মন। এতক্ষণ আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানের কারিগরি সহায়তায় ছিলেন মন্দার গোস্বামী, আর সঙ্গে ছিলাম আমি অর্চিতা। সকলের জন্য শুভনিদ্রা।

আকাশবাণী মুর্শিদাবাদ এখন আপনাদের জানিয়ে দিই, আগামীকাল আমাদের অধিবেশনের শুরু ভোর 5:50, সকাল 6:20 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, সকাল 7:25 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের খবর, সকাল 8:00 শুভ সকাল। লাইভ ফোন ইন শুভ সকালের বিষয় মেঘলা আকাশ, উপস্থাপনায় থাকবেন মধুমিতা সাহা। সকাল 10:00 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিভিন্ন অনুষ্ঠান, 2:20 রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর, 3:10 দিনান্তিকা, বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, ক্ষেত খামারের কথা 5:30, সন্ধ্যে 7:10 আজ সন্ধ্যায়, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা স্থানীয় সংবাদ, রাত 8:35 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর, রাত 10:10 লাইভ ফোন ইন মজলিশ, উপস্থাপনায় সাদাতুন নাজনীন, 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ শুক্রবার 29 মের অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আগামী 4 দিন মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো যাচ্ছে আগামীকাল মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাস। এর সঙ্গে শেষ হল আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:10। জয় হিন্দ।